সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ মঙ্গলবার, 6ই শ্রাবণ 1948 শকাব্দ, 28শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 11ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। ঘড়িতে সময় সকাল 5:58 হয়ে 40 সেকেন্ড। আমাদের আজকের অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এছাড়াও নিউজ অন এআইআর অ্যাপে।

বন্দনা শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী। আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষি পরামর্শে জানানো হয়েছে আদা চাষের ক্ষেত্রে কাদাপানি জমা রোধ করতে ড্রেন থেকে উঁচু বেড় তৈরি করে সেচ ব্যবস্থার নিষ্কাশন নিশ্চিত করুন। বড় এলাচ ক্যাপসুল পচন দমনে আক্রান্ত স্পাইক দ্রুত সরিয়ে ফেলুন এবং জমি পরিষ্কার ও জল নিকাশি উপযোগী রাখুন। বাতাস চলাচল বাড়ানোর জন্য গাছে সঠিক দূরত্ব বজায় রাখুন এবং নিয়মিত ছাঁটাই করুন। কিউই এই চাষের ক্ষেত্রে বাগানে নিয়মিত নজরদারি করার পরামর্শ দেওয়া হচ্ছে। রোগ পোকা শনাক্ত হলে তা দমন করুন। ডল্লে খোরসানি লঙ্কা বৃষ্টির পর সাধারণত পাতা কোঁকড়ানো রোগ, জাপ পোকা এবং থ্রিপসের উপদ্রব বৃদ্ধি পায়, তাই নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করুন। রোগ ছড়ানো রোধ করতে ভাইরাস আক্রান্ত অতিরিক্ত ক্ষতিগ্রস্ত গাছগুলো শুরুতেই তুলে নিয়ে ধ্বংস করে ফেলুন। আঙুল বাজরা ক্ষেত্রে জমি থেকে বৃষ্টির অতিরিক্ত জল বের করে দেওয়ার সঠিক জল নিকাশি নালা বজায় রাখুন। গরু যারা পালন করছেন, বর্ষার এই সময়ে ভাইরাসজনিত রোগ হতে পারে, সেদিকে লক্ষ্য রাখুন। সময়ে পশুকে টিকাকরণ করুন। শুনলেন কৃষি পরামর্শ, এখন চাষবাসের টুকিটাকি।

শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন প্রাকৃতিক কৃষি নিয়ে কিছু কথা। বলছেন ডক্টর ধনঞ্জয় মণ্ডল, ইনি বিষয়বস্তু বিশেষজ্ঞ।

0: উদ্ভিদ সুরক্ষা, উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, চোপড়া, উত্তর দিনাজপুর।
1: বর্তমানে আমরা কৃষি পদ্ধতি বা চাষ পদ্ধতি আমাদের রাসায়নিক নির্ভর হয়ে যাওয়ার জন্যই, একদিকে যেমন রোগ পোকার আক্রমণ বাড়ছে, খরচ বাড়ছে, উল্টো দিকে তাদের কোয়ালিটি সেটাও কিন্তু খারাপ হচ্ছে। অর্থাৎ খাদ্যের যে গুণ বা খাদ্য, ভালো খাদ্য আমরা কিন্তু তৈরি করতে পারছি না। সেক্ষেত্রে আমরা এখান থেকে বেরিয়ে আসার জন্য একদিকে যেমন জৈব চাষের উপর যেমন জোর দিয়েছে, কিন্তু তার থেকেও বর্তমানে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার খুব জোর দিয়েছেন প্রাকৃতিক কৃষিকাজের উপর। প্রাকৃতিক কৃষিকাজ আর কিছুই নয়, আমাদের দৈনন্দিন যে আমাদের কৃষি ব্যবস্থা বা আমাদের গতানুগতিক যে কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থাকে কাজে লাগিয়ে আমরা অতীতে যেমন আমরা প্রাকৃতিকভাবে আমরা চাষাবাদ করতাম, ঠিক একইভাবে আবার নতুন করে প্রাকৃতিক কৃষিকাজ আমরা করতে পারি। প্রাকৃতিক কৃষিকাজ আমাদের বাড়ির চারপাশে যেমন দেখবেন অনেক গাছ রয়েছে, সেগুলোকে যেমন চাষ নর্মালভাবে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যেমন চাষাবাদ হচ্ছে, সেইভাবে আমরা করছেন আমাদের কৃষি জমিতেও কিন্তু সেইভাবে প্রাকৃতিক কৃষিকাজ আমরা করা সম্ভব। এখানে আর কিছুই নয়, মাটিতে যে পরিমাণ একসময় শামুক কাঁকড়া বা এগুলো ছিল সেগুলো বর্তমানে নেই, বা কেঁচোর পরিমাণ ছিল না, যদি প্রাকৃতিক কৃষিকাজ করা যায় তাহলে কেঁচোর সাথে সাথে আমাদের পুরনো যে চাষ ব্যবস্থা সেটা আমাদের ফিরে আসবে এবং খরচের পরিমাণ কমিয়ে অধিক লাভ করার জন্য আমাদের কিন্তু প্রাকৃতিক কৃষিকাজের গুরুত্ব কিন্তু খুব বেশি রয়েছে। এবং প্রাকৃতিক কৃষিকাজ আমাদের যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের এই কৃষি ব্যবস্থা আমাদের যেমন একদিকে বাঁচবে এবং মাটির স্বাস্থ্য সর্বোপরি ভালো হবে। মাটির স্বাস্থ্য দেখা গেছে অনেক বেশি সেখানে উপকার পাচ্ছে, সেই জন্য প্রাকৃতিক কৃষিকাজ কিন্তু আমাদের আগামী কৃষির ভবিষ্যৎ বা সুস্থিত কৃষির ভবিষ্যৎ, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।
2: এখন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে আজ এবং আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে জেলাগুলির জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় এবং সিকিমের দু একটি জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
3: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
0: আজ আমরা হেপাটাইটিস নিয়ে প্রয়োজনীয় আলোচনা করব স্টুডিওয় উপস্থিত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ঔষধবিদ এবং অধ্যাপিকা মুনমুন মুখার্জির সাথে।
4: আমাদের শরীরে যখন কোনো ফরেন বডি প্রবেশ করে অথবা আমাদের শরীরে যখন কোনো ইঞ্জুরি হয় তখন আমাদের শরীর চেষ্টা করে তার এগেনস্টে ফাইট করার, আমাদের ইমিউন সিস্টেম জেগে ওঠে। এর ফলে আমাদের শরীর থেকে কিছু কেমিক্যাল বের হয়, তার ফলে শরীরের ওই অংশ ফুলে ওঠে, লাল হয়ে যায়, গরম হয়ে যায়, ব্যথা অনুভব হয়। এই রিয়াকশানকে ইনফ্লামেশন বলে। তেমনই হেপাটাইটিসে ভাইরাল ইনফেকশনের জন্য অথবা কোনো ঔষধের জন্য লিভারে ইনফ্লামেশন হয়, যার ফলে লিভারের নর্মাল টিস্যু নষ্ট হয়ে যেতে পারে। সবথেকে কমন যে কারণ হলো সেটা ভাইরাল ইনফেকশন। এছাড়া অ্যালকোহলিক হেপাটাইটিস হয় যারা অত্যধিক অ্যালকোহল পান করে। এছাড়া আছে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, কিছু কিছু ওষুধ আছে যা লিভারের টিস্যুকে নষ্ট করে। এছাড়া আছে অটো ইমিউন হেপাটাইটিস, আমাদের শরীরের ইমিউন সিস্টেম ভুল করে লিভার সেলকে অ্যাটাক করে। ভাইরাল হেপাটাইটিস অনেক ধরনের হয়, হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, এছাড়া কিছু লেস কমন ভাইরাস দিয়ে হয়, যেমন সাইটোমেগালো ভাইরাস, এপস্টিনবার্গ ভাইরাস এবং

0: রেয়ার কেসে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এবং ইয়েলো ফিভার ভাইরাস। অ্যাকর্ডিং টু WHO 2022 সালে 1.3 মিলিয়ন মানুষ ক্রনিক হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সিতে মারা গেছে। গোটা পৃথিবীতে 254 মিলিয়ন মানুষের হেপাটাইটিস বি এবং 50 মিলিয়ন মানুষের হেপাটাইটিস সি আছে। প্রতিদিন প্রায় 6,000 মানুষ নতুন করে ভাইরাল হেপাটাইটিস দ্বারা ইনফেক্টেড হচ্ছে। অনেক দেশে অনেক মানুষের ডায়াগনোসিস হচ্ছে না এবং অনেক সংখ্যক মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না বা ট্রিটমেন্ট নিচ্ছে না। সাধারণত হেপাটাইটিস পেশেন্ট প্রেজেন্ট করে মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, খিদে চলে যাওয়া, বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া, ডায়েরিয়া হওয়া, জন্ডিস ডেভেলপ করে এবং ইউরিনের কালারটা ডার্ক হয়ে যায়, পায়খানার কালারটাও ফ্যাকাশে হয়ে যায়। অনেক সময় দেখা যায় কোনো লক্ষণই থাকলো না, কোনো কারণে রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখা গেল লিভারের এনজাইমগুলো নর্মালের থেকে বেশি এসেছে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো লক্ষণ নেই, অনেক দিন পরে হেপাটাইটিসের কমপ্লিকেশন নিয়ে চলে আসে। বিশেষ করে ক্রনিক হেপাটাইটিস বি এবং ক্রনিক হেপাটাইটিস সি এর ক্ষেত্রে এরকম দেখা যায়। ক্রনিক হেপাটাইটিস অনেক সময় লিভারের ক্যান্সার পর্যন্ত করতে পারে। প্রথমেই আসি হেপাটাইটিস এ এর কথা। দু ধরনের হেপাটাইটিস এ ভ্যাকসিন আছে, একটা ফর্মালডিহাইড ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, আদার লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন 1 বছর বয়সের পর থেকে দেওয়া যায় এবং মোট 2 ডোজ দেওয়া হয়। লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন পাওয়া যায় সেটা সিঙ্গেল সাবকিউটেনিয়াস ডোজ দিলেই হয়, মানে চামড়ার নিচে দেওয়া হয়। দুটো ভ্যাকসিনই লাইভ লং ইমিউনিটি দিতে পারে। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আছে এবং হেপাটাইটিস বি এর ভ্যাকসিন খুবই হাই ডিগ্রি প্রোটেকশন দেয়। হাই রিস্ক রোগীদের 24 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিলে ভালো হয়। হেপাটাইটিস ডি এর প্রিভেন্টিভ মেজার হিসাবে আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে পারি। এবার আসি হেপাটাইটিস ই এর কথা। হেপাটাইটিস ই সেলফ লিমিটিং, মানে নিজে নিজেই ভালো হয়ে যায়, ক্রনিক লিভার ডিজিজ হয় না। কিন্তু যদি পেশেন্ট অন্তঃসত্ত্বাকালীন হেপাটাইটিস ই হয় সেক্ষেত্রে রোগীর অ্যাকিউট লিভার ফেলিওর হতে পারে এবং রোগীর মৃত্যু হতে পারে। এবং বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এই হেপাটাইটিস ই প্রেগনেন্সির সময় ক্ষতিকারক, সে সময় অ্যাবর্শন হতে পারে বা বাচ্চার পেটের মধ্যে মারা যেতে পারে বা বাচ্চা জন্মের পরেও মারা যেতে পারে।
1: আরোগ্য অনুষ্ঠানটি শুনলেন, এতে হেপাটাইটিস এই রোগ নিয়ে আলোচনা করলেন ডাক্তার মুনমুন মুখোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া, গেয়েছেন মার্টিনা সিংহ।

পরপর দুখানি ভাওয়াইয়া শুনলেন মার্টিনা সিংহর কণ্ঠে। শিল্পীকে সঙ্গত করলেন দোতারায় প্রদীপ রায়, বাঁশি খগেন্দ্র বর্মন এবং তবলায় গৌতম দাশগুপ্ত। শিল্পীর কণ্ঠে ভাওয়াইয়া আবারও শুনতে পাবেন আজ দুপুর 1:45 আকাশবাণী শিলিগুড়ি। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সুবিনয় রায়।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে, এছাড়াও নিউজ অন এআইআর অ্যাপে। এখন প্রত্যুষা।
1: সুপ্রভাত। প্রতিবছর 28শে জুলাই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব হেপাটাইটিস দিবস। দিবসটির উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বে হেপাটাইটিস এ, বি, সি, ডি ও ই সম্পর্কে জনসচেতনতা তৈরি করা, রোগ নির্ণয়, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা। প্রতিবছর গোটা বিশ্বে হেপাটাইটিসে আক্রান্ত হয়ে 1.4 মিলিয়ন লোক মারা যায়। 2008 সালের 28শে জুলাই বিশ্ববাসীকে সচেতন করতে হেপাটাইটিস দিবস পালনের উদ্যোগ গ্রহণ করে বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স। 2011 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব হেপাটাইটিস দিবসটিকে স্বীকৃতি দেয়। নোবেলজয়ী বিজ্ঞানী বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন। তিনি এই রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা ব্যবস্থার উন্নত করেন এবং টিকা দেওয়া শুরু করেন। চিকিৎসাবিদ্যায় এই অবদানকে স্বীকৃতি জানাতে তার জন্মদিন 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয়ে হাত বাড়ালেই বন্ধু। এ নিয়ে চিঠি লিখেছেন ঝর্ণা মিত্র, 1 নম্বর সত্যেন বোস রোড, শিবমন্দির, জেলা দার্জিলিং থেকে। আপনি লিখছেন, বিচিত্র এই পৃথিবী, বিচিত্র মানুষ ও তাদের মানসিকতা। বন্ধুর ছদ্মবেশে প্রতিদিন সমাজে কত যে মানুষ মানুষকে মিষ্টি কথায় বিভ্রান্ত করছে সে কথা বলাই বাহুল্য। আবার এমন মানুষও আছে যাদের অভিনয়ের প্রয়োজন হয় না, তারা সততই বন্ধু। প্রকৃত বন্ধু হবে ধার্মিক, উদারচিত্ত, সত্যচারী, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রিয়, আত্মমর্যাদা সম্পন্ন। এরকম ব্যক্তিকেই হৃদয়ে বন্ধু হিসেবে গ্রহণ করা যায়। অকৃতজ্ঞ ব্যক্তি সর্বদাই পরিত্যাজ্য। চারিত্রিক বৈশিষ্ট্য না থাকলে প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে না। স্বার্থান্বেষী মুখোশধারী ব্যক্তিরা কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না। সুতরাং সর্বদাই পরিত্যাজ্য। সৎ ও অসতের মাঝে বন্ধুত্ব স্থাপন করা যায় না। ভাবের আদান প্রদানের মাধ্যমেই প্রগাঢ় ভালোবাসা ও প্রকৃত বিশ্বাসযোগ্যতাই হৃদয়ে বাসা বাঁধে, বন্ধুত্বকে দাঁড় করিয়ে রাখে দৃঢ় ভিত্তির ওপর। এই ভিত্তির বাঁধন কেউ টলাতে পারে না। তখনই নির্ভয়ে নিশ্চিন্তে বলা যায়, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। লিখেছেন ঝর্ণা মিত্র, 1 নম্বর সত্যেন বোস রোড, শিবমন্দির, জেলা দার্জিলিং থেকে। সাধন মুখোপাধ্যায়, অরবিন্দনগর, মাকুড়া থেকে আপনি লিখছেন, সেই 1963 সাল থেকে এই রেডিওকে অতি আপন বন্ধু করে নিয়েছি। আর অবসরের পর বিগত এক যুগ একেবারে মন প্রাণ উজাড় করে আঁকড়ে ধরেছি। এজন্যে সহধর্মিনীর সঙ্গে মাঝে মাঝে খুটখাটো হয়ে যায়, কিন্তু তিনি বেশ জেনে গেছেন এই রেডিও পাগলকে কিছুতেই এক চুলো নড়ানো যাবে না তার বেতার প্রেম থেকে। আমার এই পাগলামোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্য আরও অসংখ্য সমমনস্ক লোক রয়েছেন, তাই

বাউল গানে যে আক্ষেপ ছিল, আমি তাই তো পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না। আমার সেরকম হয়নি, মনের মতো অসংখ্য বন্ধুবান্ধব পেয়েছি, সব মিলিয়ে খাসা আছি, তোফা আছি। লিখেছেন সাধন মুখোপাধ্যায়, অরবিন্দনগর, বাঁকুড়া থেকে। অমিত কুমার রায়, আপনি লিখছেন ঝিখিরা, জয়পুর, হাওড়া থেকে। যখন আসে ঝড়ঝঞ্ঝা, বন্যা, খরা, মহামারী, ঝাঁপিয়ে পড়ে পাড়ার যুবক, বিচ্ছু যারা ভারী। রাতবিরেতে জানলে ছোটে বুড়ি ঠাম্মার জ্বর, ওষুধ দিয়ে সুস্থ করে যায় সে নিজের ঘর। রাস্তা ধারে পুকুর পাড়ে বাইক উল্টে পড়ে, বিচ্ছু ছুটে ওঠায় দেখি যুবতীকে ধরে। গ্রামের কেউ ফর্ম ফিল আপের জন্য ছুটে এলে পারবো না বলে কাউকে দেয় না বিচ্ছু ঠেলে। হাসপাতালে রাত জাগতে বিচ্ছু ছুটে যায়, বড়লোকের দুলালরা আরাম করে ঘুমায়। শ্মশান পথে গোরস্থানে ওই বিচ্ছুরা যায়, যার কেউ দেখার নেই সেই সৎকারের উপায়। হাত বাড়ালি বন্ধু যেমন ছিল রঘু ডাকাত, গরিব দুঃখীর পোশাক আশাক জুড়ত গরম ভাত। হাত বাড়ালেই বন্ধু পাওয়া সহজ নয় এ যুগে, বন্ধু চেনা অতি কঠিন, মরছে অনেক ভুগে। সোশ্যাল মিডিয়ার হাতছানিতে পড়ছে কেউ ফাঁদে, ধন গহনা হারিয়ে ফেলে হতাশ হয়ে কাঁদে। হাত বাড়ালেই বন্ধু তারা, যারা বিপদে থাকে পাশে, নিঃস্বার্থ প্রেমে ভেসে প্রচণ্ড ভালোবাসে। লিখেছেন অমিত কুমার রায়, ঝিখিরা, জয়পুর, হাওড়া থেকে। সুমিতা বসু, আপনি লিখছেন হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে। তোমার এ মাসের বিষয়টি মধুর এবং খুবই তাৎপর্যপূর্ণ। হাত বাড়ালেই বন্ধু, বন্ধু একটি ছোট্ট শব্দ, কিন্তু এর গভীরতা বিশাল আকাশের মতো। ছোটবেলায় মা থাকে সন্তানের সবচাইতে বড় বন্ধু, আনন্দে সে মাকে জড়িয়ে ধরে, কষ্ট পেলে মায়ের আঁচলে মুখ গুঁজে স্বস্তি পায়, একটু বড় হলে পাড়ার ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব হয়। বড় হবার সাথে সাথে বৃহৎ থেকে বৃহত্তর জগতে কত লোকের সাথে তার পরিচয় হয়, বন্ধুত্ব হয়, কিন্তু এরা সকলেই কি বন্ধুত্বের মর্যাদা দিতে পারে? সুসময়ে তথাকথিত বন্ধুরা মৌমাছির মতো চারপাশ ঘিরে থাকে, দুঃসময়ে সেই চেনা বন্ধুরাই হয়ে ওঠে অচেনা। বিপদ দেখলেই অচেনার মতো পাশ কাটিয়ে চলে যায়। হাত বাড়ালেই বন্ধু কথাটি খুব সহজলভ্য নয়। বন্ধুত্ব হল জীবনের সবচাইতে বড় উপহার। বন্ধুত্ব হল এক নীরব প্রতিশ্রুতি, যার চোখের ভাষা বলে দেয় আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো সারা জীবন তোমার পাশে। বয়স, জাতি, ধর্ম, আর্থিক অবস্থা কোনো কিছুই বন্ধুত্বের মাঝে প্রাচীর হয়ে দাঁড়াতে পারে না। দরকার রাজা শ্রীকৃষ্ণ এবং দরিদ্র সুদামার বন্ধুত্ব, নিঃস্বার্থ এবং পবিত্র ভালোবাসার প্রকৃষ্ট উদাহরণ। প্রকৃত বন্ধু একাকিত্বের অন্ধকারে একরাশ আলো বয়ে নিয়ে আসে, ভীত সন্ত্রস্ত মনে সাহসের যোগান দেয়, নিজে বিপদের ঝুঁকি নিয়ে বন্ধুর হাতটা শক্ত করে ধরে রাখে, বন্ধুর ভুল দেখলে তাকে শুধরে সঠিক পথে চালনা করার নাম বন্ধুত্ব। প্রকৃত বন্ধুত্ব নীল আকাশের মতো স্বচ্ছ, যেখানে থাকে না কোনো ঈর্ষা, স্বার্থপরতা, কলুষতা, থাকে শুধু নিঃস্বার্থ প্রগাঢ় ভালোবাসা। বন্ধুত্ব হলো এক আত্মিক বন্ধন যা কখনো বিলুপ্ত হয় না। লিখেছেন সুমিতা বসু, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে। লিখেছেন সুমিত্রা গায়েন, মুন্সেপডাঙ্গা, উপেনবাবু স্ট্রিট, পুরুলিয়া থেকে। সোদামাটির গন্ধ, সদ্য ফোটা ফুল, সবুজ গাছগাছালি, পাখির ডাক আর প্রভাতি গানে শুরু হলো দিন। বাগানে বৃষ্টি স্নাত ঘাসের উপর প্রাতঃভ্রমণ সেরে খবরের কাগজ আর এক কাপ চা নিয়ে বসলাম জমিয়ে আড্ডা দেব বলে। ছোটবেলা কেটেছে গ্রামে, ফুল, পাখি, গাছের সঙ্গে বন্ধুত্ব করে বেড়ে ওঠা, স্কুলের বন্ধুদের সাথে খেলাধুলো, গল্প, ঝগড়া করে আনন্দে কেটে যেত এক একটা দিন। তারপর বড় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ছোট গণ্ডি পেরিয়ে বড় আঙিনায় পা রাখলাম, বন্ধুত্বের সংজ্ঞা গেল পাল্টে। তখন বন্ধু মানে আড্ডা, গল্প, খুনসুটি, পিএনপিসি, রকে বসে দেশোদ্ধারের ভাবনা, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। যত দিন গেছে ব্যস্ততা বেড়েছে, সংসার, জীবন, জীবিকা বদলে দিয়েছে সময়। আবেগ থাকলেও পুরনো বন্ধুর সঙ্গে দেখা করা সম্ভব হয় না, আবার সকলে প্রকৃত বন্ধুও হয় না। ভালো মনের মানুষ না হলে ভালো বন্ধু হওয়া যায় না। জীবনের সব পরিস্থিতিতেই পাশে থাকবে, সব কথা অবলীলায় বিশ্বাস করে যাকে বলা যাবে, মতান্তর হবে, ঝগড়া হবে, কিন্তু কখনোই ছেড়ে যাবে না। এমনতর হলে বাবা মা, জীবনসঙ্গী, এমনকি সন্তানও ভালো বন্ধু হতে পারে। হাত বাড়ালেই বন্ধু হয় একমাত্র বই, এর জন্যে ছোট থেকেই গড়ে তুলতে হয় পড়ার অভ্যেস।

এই নিঃশব্দ বন্ধুটি কখনো হাত ছাড়ে না। যত দিন যায় জীবন ভরিয়ে দেয় অভিজ্ঞতা, জ্ঞান ও শিক্ষার আলোয়। আর গাছ ফুল পাখির বন্ধুত্ব শেখায় ভালোবাসা, যত্ন, একসাথে চলার মানসিকতা। এমন বন্ধুত্বের জন্যে চিরকাল হাত বাড়িয়ে রাখা যায়। লিখেছেন সুমিত্রা গায়েন, মুন্সেফডাঙ্গা, উপেনবাবু স্ট্রিট, পুরুলিয়া থেকে। দেবাশিস দত্ত আশ্রমপাড়া আঙারকাটা পারডুবি জেলা কোচবিহার থেকে লিখছেন, হাত বাড়ালেই বন্ধু এই কয়েকটি শব্দের মধ্যেই যেন লুকিয়ে আছে একটি সুন্দর পরিচয়। আসলে বন্ধুত্ব হলো বিশ্বাস, আন্তরিকতা, সহমর্মিতা আর নিঃস্বার্থ ভালোবাসার এক অমূল্য বন্ধন। জীবনের সুদীর্ঘ পথ চলায় আমরা অসংখ্য মানুষের সঙ্গে পরিচিত হই, কিন্তু সবাই বন্ধু হয়ে ওঠে না। বন্ধু সেই যার সামনে মুখোশ পরে থাকতে হয় না, যার কাছে আনন্দ যেমন অকপটে ভাগ করে নেওয়া যায়, তেমনি চোখের জলও লুকিয়ে রাখতে হয় না। বিদ্যালয়ের বেঞ্চে, খেলার মাঠে, কর্মক্ষেত্রে কিংবা জীবনের নানা বাঁকে নতুন নতুন বন্ধুর দেখা মেলে, কিন্তু সময়ই বলে দেয় কে শুধু পথের সঙ্গী আর কে সত্যিকারের বন্ধু। সুখের দিনে পাশে থাকার মানুষ অনেক থাকে, অথচ দুঃসময়ে নীরবে কাঁধে হাত রেখে যে বলে ভয় পেও না আমি আছি, সেই মানুষটি প্রকৃত বন্ধু। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে পরিচিত মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু আপন মানুষের সংখ্যা যেন কমে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত বন্ধুর তালিকা থাকলেও বিপদের সময় অনেকেই হারিয়ে যায়। তখন উপলব্ধি হয় বন্ধুত্ব সংখ্যায় নয়, অনুভবে, পরিচয়ে নয়, বিশ্বাসে। প্রকৃত বন্ধু কখনো তোষামোদ করে না, সে ভুল হলে সতর্ক করে, ভেঙে পড়লে সাহস যোগায়, সাফল্যে নিঃস্বার্থ আনন্দে হাসে এবং ব্যর্থতার সময় হাত ছেড়ে যায় না। অন্যদিকে মিথ্যা বন্ধুত্ব মানুষকে বিভ্রান্ত করে, বিশ্বাস ভেঙে দেয়, কখনো কখনো ভুল পথেও নিয়ে যায়। তাই বন্ধু নির্বাচনও জীবনের এক বড় শিক্ষা। আমাদের মনে হয় বন্ধুত্বের সবচেয়ে বড় পরিচয় বড় বড় কথায় নয়, ছোট ছোট মানবিক আচরণে। দিন শেষে ক্লান্ত বিকেলে খোঁজ খবর নেওয়ার একটি ফোন, মন খারাপের দিনে নীরবে পাশে বসে থাকা, কোনো প্রত্যাশা ছাড়াই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কিংবা কারো না বলা কষ্ট বুঝে নেওয়া, এই সবের মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত বন্ধুত্ব। একজন মানুষকে বিচার না করে শুধু তার পাশে দাঁড়ানোর মধ্যেই উঠে আসে বন্ধুত্বের শ্রেষ্ঠ মর্যাদা। আর চারিদিকে প্রতিযোগিতা, স্বার্থ আর একাকিত্বের ভিড়ে মানুষ যেন ধীরে ধীরে মানুষের কাছ থেকেই দূরে সরে যাচ্ছে। অথচ পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলার জন্য দরকার শুধু একটু সহমর্মিতা, একটু আন্তরিকতা, আর প্রয়োজনে একটি হাত বাড়িয়ে দেওয়ার মানসিকতা। কারণ একটি আন্তরিকতার হাতই কখনো ভেঙে পড়া মানুষকে নতুন করে বাঁচার সাহস দেয়, অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনে এবং একজন অপরিচিত মানুষকে আজীবনের জন্যে আপনজন করে তোলে। আমার বিশ্বাস, বন্ধুত্ব কোনো বিশেষ দিনের উদযাপন নয়, এটি প্রতিদিনের আচরণে, বিশ্বাসে এবং ভালোবাসায় বেঁচে থাকে। সত্যিকারের বন্ধু সেই মানুষ যে সাফল্যে করতালি দেয়, ব্যর্থতায় হাত ধরে, সুখে হাসতে শেখায়, আবার দুঃখের সময় কাঁদতে লজ্জা পায় না। পৃথিবীর সমস্ত ধন সম্পদের চেয়েও একজন প্রকৃত বন্ধু অনেক বেশি মূল্যবান। পরিশেষে শুধু প্রিয় বন্ধু প্রত্যাশার হাত ধরে একটি কথাই বলতে চাই, যদি আমরা প্রত্যেকে অন্তত একজন মানুষের জীবনে নিঃস্বার্থভাবে একটি হাত বাড়িয়ে দিতে পারি, তবে সেই হাতই একদিন ভরসার সেতু হয়ে উঠবে, আর সেই সেতুর নামই বন্ধুত্ব। লিখেছেন দেবাশিস দত্ত আশ্রমপাড়া আঙারকাটা পারডুবি জেলা কোচবিহার থেকে। পরিতোষ সরকার, সুভাষপল্লী আঙারকাটা পারডুবি জেলা কোচবিহার থেকে লিখছেন, হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। হাত বাড়ালে যেন এমন বন্ধু বা সখা মিলে যে সঠিক পথ দেখাবে, কুপথগ্রস্ত বন্ধুকে সুপথে ফিরিয়ে আনবে। সুদিনেও যেমন পাশে থাকবে, তেমনি দুঃসময়েও বন্ধুর হাত ছাড়বে না, সমব্যথি হয়ে সাহস যোগাবে। শুধু মানুষে মানুষে বন্ধুত্ব দেখা যায় না, মানুষ ও পশুর মধ্যেও বন্ধুত্ব হয়। যেমন চিতোরের মহারাজা রানা প্রতাপ ও তার ঘোড়া চেতকের বন্ধুত্ব, নিজের প্রাণ দিয়েই প্রভুর প্রাণ রক্ষা করার আপ্রাণ চেষ্টা এক উজ্জ্বল উদাহরণ। হাত বাড়ালেই আরও এক নিকট বন্ধুকে আমরা পেতে পারি, সে আর কেউ নয়, সে হল নির্বাক কথা বলা পরম বন্ধু বই। শিশু কিশোর থেকে বৃদ্ধ প্রত্যেকের ক্ষেত্রে পরম বন্ধু হয়ে উঠতে পারে নানা ধরনের বই। যখন মানুষেরাও বৃদ্ধ বৃদ্ধাবস্থায় একাকিত্বে ভোগেন, সঙ্গ দেওয়ার কেউ থাকে না, তখন নিকট সঙ্গী হয়ে উঠতে পারে বই, শাস্ত্র বা ধর্মগ্রন্থ, যার মাধ্যমে দূর হবে একাকিত্ব,

মানসিক অবসাদ, বয়সটা জীবনযাপনে বাধা হয়ে দাঁড়াবে না। হাত বাড়ালে যাদের বন্ধু হিসেবে পাওয়া যায় তারা প্রত্যেকে প্রকৃত বন্ধু নাও হতে পারে। কেউ কেউ বন্ধুর মুখোশ পরে ঘাতক রূপ ধারণ করতে পারে। সে কারণে বন্ধু বেছে নিতে সতর্কতা অবলম্বন করা জরুরি, নচেত ভুলের মাশুল গুনতে হতে পারে। যাই বলো না কেন সুপ্রিয় প্রত্যুষা, বন্ধু হিসেবে তুমি হৃদয় মাঝারে যে স্থান দখল করে আছো সে স্থান অন্য কেউ কেড়ে নিতে পারবে না। লিখেছেন পরিতোষ সরকার, সুভাষপল্লী আঙারকাটা পারডুবি, জেলা কোচবিহার থেকে। নির্মল কান্তি রায় পানবাড়ি কাজল দিঘি ময়নাগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে লিখছেন, সকালবেলার সাথী আমার প্রিয় বন্ধু প্রত্যুষা, তোমার জন্যই খুঁজে পাই অনেক বন্ধুর লেখার ভাষা। বন্ধুর অনেক প্রতিশব্দ, সই, মিত্র, সখা, দুই বন্ধুর মনের মিলন সহজে যায় না রোখা। প্রতিবেশীর সাথে বন্ধুত্বই হয় পরিবারের সুরক্ষা, আপদে বিপদে ছুটে এসে করে প্রাণ রক্ষা। বন্ধু সুলভ আচরণে বাড়ে বন্ধুত্বের মান, বন্ধু দিবসের মাসে গাই বন্ধুর জয়গান। শত্রু যদি ভুল বোঝে মিত্র ভেবে বাড়ায় হাত, তাকেও তখন বন্ধু বলে জানাবো সাধুবাদ। হাত বাড়ালেই প্রথমে পাই প্রাকৃতিক পরিবেশ, গাছপালাকে বন্ধু ভাবলে থাকবো সবাই বেশ। প্রকৃতি তো প্রিয় বন্ধু দেয় সবুজের হাতছানি, প্রকৃতির সাথে বন্ধু হয়ে আছে কত শত প্রাণী। ভালো বন্ধু পাশে থাকে বন্ধুর সুখে দুঃখে, মন্দ বন্ধু কাছে আসে শুধুই সুখের মুহূর্তে। সঠিক বন্ধুর সান্নিধ্যে খুঁজে পাই সঠিক সন্ধান, কেউ নিজের জীবন বাজি রেখে বাঁচায় বন্ধুর প্রাণ। ভালো বন্ধু বেছে নিয়ে হাত বাড়িয়ে দিন, বন্ধুর দ্বারা প্রতারিত হয়ে বাড়াবেন না ঋণ। বইয়ের মতো নিখুঁত বন্ধু অন্য কোথাও নাই, বইয়ের ভেতর অমূল্য জ্ঞান বইতেই খুঁজে পাই। একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান, বইয়ের মতো মূল্যবান লেখা 100 বন্ধুর সমান। মিসাইল ম্যান ভারত বন্ধু ডক্টর আব্দুল কালাম, 140 কোটির ভারতবাসী, স্যারকে জানাই প্রণাম। দেশবাসীর পরম বন্ধু হয়ে দিয়েছেন অভয়, সামরিক শক্তিতে বলিয়ান ভারত আজও অপরাজয়। তাঁর আবিষ্কারেই দেশ আজ হয়েছে মহান, দেশের সেবায় পেয়েছেন তিনি ভারত রত্ন সম্মান। লিখেছেন নির্মল কুমার রায়, পানবাড়ি কাজল দিঘি ময়নাগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে। মিনতি দেব, আপনি লিখছেন দেশবন্ধু বিদ্যাপীঠ রোড দেশবন্ধু পাড়া শিলিগুড়ি থেকে। বন্ধুত্ব দিবসের প্রাক্কালে মনে এলো আমার জীবনে প্রারম্ভেই আমি পেয়েছি দুজন প্রিয় বন্ধু, তারা হলো আমার মা ও বাবা। এরা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের ভালো চেয়ে জীবনের সুনির্দিষ্ট পথ দেখায় ও ভালোবাসেন। তবুও আমরা দশ পেরোলেই সেই বন্ধুত্বে হাঁপিয়ে উঠি, কারণ তখন আমাদের জীবনে বাঁধন হারার ডাক এসে যায়। আমরা তখন উচ্ছল হয়ে খুঁজি সেই বন্ধুদের যারা আমাদের প্রাণে প্রাণ মিলিয়ে বলে উঠবে আমরা বাঁধন হারা জয় গানে। আমাদের মনে তখন কৈশোর জুড়ে বাঁধ ভাঙা প্রাণের মিলন ঢেউ, খেলার মাঠ আর প্রাণেতে প্রাণেতে অনেক রঙিন স্বপ্নের ওড়াউড়ি। বন্ধুবিহীনে প্রাণ বাঁচে না, আর সেই সময় কি করে যেন আমার জীবনে এলো আর এক নতুন বন্ধু। আমি তেমন করে বুঝে ওঠার আগেই সেই যে বই এসে আমার পড়ার বইয়ের ভাঁজে ঢুকে পড়ল, আজ সত্তরোর্ধ জীবনেও বই আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু। এরপর কৈশোর পেরিয়ে শুরু হয় আসল জীবন, সংগ্রামের প্রস্তুতি। তাঁর ফাঁকেই মন আনচান কি যেন খুঁজে বেড়ায় সর্বক্ষণ। একসময় প্রতিষ্ঠিত হয়ে আমরা হাত বাড়াই জীবনসঙ্গী বন্ধুর দিকে, তারপর 3 দশক আমরা মুখ আর মুখোশের ভিড়ে জীবন কাটাই। এবার জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়াই, অনুভব করি বৈরাগ্য, নতুন করে চাই এমন এক বন্ধু বা সখা যে আমাদের এ জীবনের শেষ পথটুকু পাড়ি দিতে সাহায্য করে। জাগতিক চাওয়া পাওয়ার শেষে আমরা হাত বাড়াই পরম শান্তির খোঁজে, আর পরম দেবতাও আমাদের এক একজনের কাছে এক এক রকমের করে ধরা দেন। লিখেছেন মিনতি দেব, দেশবন্ধু বিদ্যাপীঠ রোড দেশবন্ধুপাড়া শিলিগুড়ি থেকে। দেবী বন্দ্যোপাধ্যায় দিকপার বাঁকুড়া থেকে লিখছেন, আমি আর আমার এক বন্ধুর দাদা গেছি বিষ্ণুপুরে সিনেমা হলে বাবা তারকনাথ দেখতে। বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে গিয়ে দেখি হাউসফুল, দুজনেরই মন খারাপ, আমরা দুজনে হাহুতাশ করছি আর বলাবলি করছি, এত দূর থেকে এসে দেখতে পেলাম না। এক মাঝবয়সী ভদ্রলোক কথা শুনে এগিয়ে এলেন, কোথা থেকে আসছি জেনে দুখানা টিকিট দিয়ে বললেন, আমি আর আমার স্ত্রী সিনেমা দেখব বলে কেটেছিলাম, আমাদের এখানেই বাড়ি, অন্য দিন দেখব।
ধন্যবাদ জানাতে ভদ্র

0: বললেন, ধন্যবাদ জানাতে ভদ্রলোক বললেন, নো থ্যাঙ্কস, উই আর ফ্রেন্ডস। লিখেছেন দেবী বন্দ্যোপাধ্যায় দিকপাড় মাকুড়া থেকে। গীতা চাকি রজনীকান্ত সরণি হাকিমপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন, একদম ঠিক কথা বলেছো বন্ধু প্রত্যুষা, সামনের মানুষটি যদি মানুষ প্রিয় হন তাহলে তিনি সবসময় হাত বাড়িয়েই থাকেন হাসি মুখে, ওই হস্তবন্ধন সহজে শিথিল হয় না আর তার বন্ধুর সংখ্যা কমতি হয় না কখনো। পুরুষ যদি হাহা হাসি মুখ হন তবে তো বন্ধু তার আগে পিছে, শিশুরাও হাসি মুখ হলে তাদেরও বন্ধুর অভাব হয় না, আর গৃহবধূ যদি রন্ধন পটীয়সী হন, যদি দিনের বেশিটা সময় রান্নাঘরে থাকতে ভালোবাসেন তবে তারও ভাই বন্ধু আত্মীয় অনাত্মীয় বন্ধুর সংখ্যা বাড়তেই থাকে। আর এই জন্যই একখানা গান আছে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, উপরোক্ত ব্যক্তিগণের কিছু সকলেই উপকারী বন্ধু হল না, মানুষ চিনতে দেরি হলো, অনেক বন্ধুর ভেতর থেকে বেরিয়ে এলো বিষধর সাপ, প্রকৃত বন্ধুর তখন অনেক ক্ষতি হয়ে গেছে। অতীতের দিকে তাকালে দেখতে পাই আজীবন একই লোকের সাথে বন্ধুত্ব বয়ে চলার মতো মানসিকতা নিয়ে বহু নারী পুরুষের জীবন আনন্দে সুখে অতিবাহিত হয়েছে, তাদের শেষের দিনেও সেই সব বন্ধু রোগ বিছানার পাশে বসে থাকেন, অসমর্থ শরীরে ধীর পায়ে সব যাত্রার সঙ্গী হন। এও দেখা যায় অসময়ে বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দেয় ভগ্ন, যদি কোনো ভালোবাসার কেষ্টা থাকে সেই হয় বরযাত্রী থেকে সব যাত্রী। তাই বন্ধুর অবদান জীবনে অনেকখানি। লিখেছেন গীতা চাকি রজনীকান্ত সরণি হাকিমপাড়া শিলিগুড়ি থেকে। এই দেশ আমার মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। যে ধূলিকণায় আমরা বড় হই, যে বায়ু সেবন করে আমাদের জীবন সচল থাকে এবং যে মাটির কোলে আমাদের শৈশব কাটে, সেই মাতৃভূমিই হল আমাদের দেশমাতৃকা। দেশমাতৃকা আমাদের অস্তিত্বের শেকড়। দেশমাতৃকা কোনো জড়বস্তু বা নিছক মানচিত্র নয়, এটি হল সমগ্র দেশবাসীর সম্মিলিত সত্তা। নদী, পাহাড়, বনভূমি, শস্য ক্ষেত এবং বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে গড়ে ওঠা এক বিশাল পরিবার। জন্মভূমি আমাদের কেবল আশ্রয়ই দেয় না, বরং আমাদের আদর্শ, মূল্যবোধ ও চেতনা গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতবর্ষের ইতিহাসে দেশমাতৃকাকে মা হিসেবে কল্পনা করার এক সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি আনন্দমঠের বন্দে মাতরম গানে প্রথম দেশমাতৃকাকে দেবী ও মা রূপে বন্দনা করা হয়েছিল। এই মন্ত্রে উজ্জীবিত হয়েই লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য হাসি মুখে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। দেশমাতৃকার প্রতি ভালোবাসা প্রতিটি মানুষের জন্মগত অধিকার ও পবিত্র কর্তব্য। আগস্ট মাস প্রত্যেক ভারতবাসীর কাছে পবিত্র মাস। এই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা, ও আমার দেশের মাটি। লিখুন এই ভাবনা নিয়ে আর পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে aiarprotushar@gmail.com এই ঠিকানায়। প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয়, ও আমার দেশের মাটি। প্রত্যুষা, যে পর্যন্তই প্রত্যুষা, আবার আগামীকাল। নমস্কার।
1: প্রত্যুষা শুনলেন, উপস্থাপনা সোমনাথ দাস, আকাশবাণী শিলিগুড়ি। এখন জানিয়ে দিচ্ছি আজকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:45 শুনবেন নজরুল গীতি শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়। সকাল 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ওস্তাদ বেলায়েত হোসেন খাঁ। 10:10 আমার গ্রাম আমার দেশের কথা, এই অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের বিছাভাঙা গ্রাম থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, আজ শুনবেন এর তৃতীয় পর্ব। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, কথায় সুরে এই অনুষ্ঠানটি দুপুর 12:00। 1:00 মহিলা মজলিশ, এতে হেপাটাইটিস কি প্রাণঘাতী অসুখ, এ নিয়ে আলোচনা করবেন ডাক্তার শঙ্খ শুভ্র সেন। 1:45 শুনবেন ভাওয়াইয়া শিল্পী মার্টিনা

সিংহ। গান পরম্পরা বেলা তিনটে, শুনবেন গীত শিল্পী আলী জাফর। যুব অনুষ্ঠান বেলা তিনটে বেজে ৩০ মিনিটে, শুনবেন মুডস অ্যান্ড মেলোডিস। বিকেল চারটেই গ্রামেগঞ্জে, এতে বাণিজ্যিকভাবে মাকনা চাষ, এ নিয়ে আলোচনা করবেন ডক্টর মাহফুজ আহমেদ। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। এবার আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রে কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিচ্ছি। সকাল ৯টায় রয়েছে লাইভ ফোনের অনুষ্ঠান ইন্দ্রধনু, বেলা ১০টায় সেহতনামা, বেলা ১১টায় লাইভ ফোন ইন আরও একটি অনুষ্ঠান চয়নিকা, দুপুর ১টায় সুরেলা সাফার ত্রিবেণীর সময়, বেলা ২টায়। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। এখন ট্রাফিক বার্তা। যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সম্ভাবনা রয়েছে। ধৈর্য সহকারে গাড়ি চালান, অপ্রয়োজনীয় লেন পরিবর্তন করার প্রবণতা এড়িয়ে চলুন। দার্জিলিং মোড় ক্রসিং, ১০ নম্বর জাতীয় সড়ক চম্পাশাড়ি মোড় থেকে শিলিগুড়ি গেট এবং সালুগাড়ায় উন্নয়নের কাজ চলছে, গতি নিয়ন্ত্রণে রাখুন, ধীরে গাড়ি চালান। ট্রাফিক বার্তা শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই সংবাদ কলকাতা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় গতকাল পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। সরকার খেলনা শিল্পের উন্নয়নে টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেদেশের উপবিদেশ মন্ত্রী হুয়া চুনিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক হিংসার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত কয়েকজন। নাইজেরিয়ার কাদুনায় বন্দুকবাজের হামলায় অন্তত 30 জন নিহত। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্টপাটে সোনা জিতেছেন, এই নিয়ে ভারতের পদক সংখ্যা হল 10। আজ সেই বিস্তারিত খবরে। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 26 জুলাই সন্ধে 6টার আগে দাখিল করা সমস্ত FIR, ফৌজদারি অভিযোগ ও শোকজ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হলে তাকেও ছেড়ে দেওয়া হবে। অসমেও স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল সভায় বিলটি পেশ করেন। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রাখা হয়েছে এই বিলে। মামলা তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে দৈনন্দিন শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে এই বিলে। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়নে একটি টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দপ্তর DPIIT আয়োজিত এক বৈঠকে একথা জানান। 2032 সালের মধ্যে ভারত যাতে আন্তর্জাতিক খেলনা বাজারে অন্তত 5% জায়গা করে নিতে পারে, টাস্কফোর্স সে ব্যাপারেও সহায়তা করবে। দেশের খেলনা শিল্পকে আন্তর্জাতিক শৃঙ্খলের সঙ্গে সুসমন্বিত করা, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নত ও সহজ করার মতো বিষয়গুলির ওপরেও আলোকপাত করবে এই টাস্কফোর্স। অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, ভারতে খেলনা শিল্পের উন্নয়নে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশের অগ্রগতিকেই প্রতিফলিত করে। অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক গুণমান, অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা আরও প্রসারিত করার ওপর মন্ত্রী সংশ্লিষ্ট শিল্পোদ্যোগীদের আহ্বান জানান। ভারতের খেলনার ব্র্যান্ডগুলিকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দানের লক্ষ্যে উদ্ভাবন, নকশা, গুণগত মানোন্নয়ন এবং দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণের ওপরেও জোর দেন তিনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এর আগে গত 21 তারিখের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবিষ্যতে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। কেন্দ্র আগামী মাসের 25 তারিখ থেকে ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা আনতে চলেছে। সমাজ মাধ্যমে প্রকাশিত এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো বলে সরকার স্পষ্ট জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ধরনের খবরের কোনো সারবত্তা নেই, সরকার কখনোই এই ধরনের কোনো ঘোষণাও করেনি। সঠিক তথ্যের জন্য শুধুমাত্র বিশ্বস্ত সরকারি সূত্রের ওপর আস্থা রাখার জন্য PIB পক্ষে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট এয়ারোস্পেসের পবন চন্দনা এবং নাগা ভারত ডাকার সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, বিক্রম-1 রকেটের সাফল্য নিয়ে তাঁদের কথা হয়েছে। প্রধানমন্ত্রীকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন তারা। মহাকাশ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহ দানের ওপর জোর দেন তিনি।
আজকের প্রসঙ্গের এবারের বিষয় অভিন্ন দেওয়ানিবিধি। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানিবিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেদেশের উপবিদেশ মন্ত্রী হুয়া চুনিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিং এ দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে কথা বলেছেন তাঁরা। বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। চীনে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী দুপক্ষই ভারত চীন সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সহমত হয়েছেন। এর আগে শ্রী মিশ্রি বেইজিং এ চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স সিপিপিসিসির চতুর্দশ জাতীয় কমিটির উপমহাসচিবের সঙ্গে বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পন্থাপদ্ধতি নিয়ে আলোচনা করেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক হিংসার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত আরও বেশ কয়েকজন। পিপলস পার্টি পিপিপি জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ গোষ্ঠীর সমর্থকদের গুলি চালনায় তাদের কর্মী মুক্তার ইউনুস প্রাণ হারিয়েছেন, আহত আরও কমপক্ষে দুজন। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। প্রাথমিকভাবে এই নির্বাচন এক দফায় হওয়ার কথা থাকলেও পরে তা তিন দফায় করার কথা ঘোষণা করা হয়। গতকাল ছিল প্রথম দফা, শেষ দফার ভোট নেওয়া হবে আগামী 10ই আগস্ট। পিপিপি ও পিএমএলএন একে অপরের বিরুদ্ধে ভোটে কারচুপি ও হিংসায় জড়িত থাকার অভিযোগ এনেছে। দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ ব্যাহতও হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই এই ভোট বয়কট করে। অন্যদিকে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় তারা ভোটে দাঁড়াতে পারেননি। পিটিআই দাবি করেছে গত মাসে জেএএসির বিক্ষোভ ও হিংসাত্মক ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান, এর ফলে প্রায় 50 দিন পাক অধিকৃত জম্মু কাশ্মীরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। উল্লেখ্য, জেএএসি শরণার্থীদের 12টি আসন তুলে দেওয়ার পক্ষে দাবি জানিয়ে আসছে। কর্তৃপক্ষ অবশ্য সেই দাবি অস্বীকার করেছে। নাইজেরিয়ার কাদুনায় বন্দুকবাজের গুলিতে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। সিভিল সোসাইটি সংগঠন সাউদার্ন কাদুনা পিস অ্যান্ড সিকিউরিটি নেটওয়ার্কের চেয়ারম্যান ডেরেক ক্রিস্টোফার জানান, কাদুনার ন্যারিটন গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন পৌঁছেছেন। হোয়াইট হাউসে এই বৈঠক হবে, দুই নেতার মধ্যে এটি হবে অষ্টম বৈঠক। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন ইরান নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গতকাল নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্টি বার্নহামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সপ্তাহখানেক আগে বার্নহাম নতুন দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম কোনো বিদেশি নেতার সেদেশ সফর। বৈঠকের পর ফোর্টস মাউথে যাওয়ার পথে এক বিমান যাত্রায় প্রধানমন্ত্রী বার্নহাম ইউক্রেনের সম্পূর্ণ সমর্থনের কথা জানান।

জানান উভয় নেতা গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ওপর রুশ ক্ষেপণাস্ত্র হানা প্রতিরোধে গৃহীত বিভিন্ন ব্যবস্থা এবং যৌথ প্রতিরক্ষা উৎপাদন আরও প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপিত হচ্ছে। মানবজাতির কল্যাণের কথা মাথায় রেখে জল, জলাশয়, বনভূমি, মাটি, খনিজ সম্পদ ও বন্যপ্রাণীর মতো প্রাকৃতিক সম্পদ রক্ষা, বাস্তুতন্ত্রের বৈচিত্র্য বজায় রাখা সম্পর্কে জনসচেতনতার প্রসার ঘটানোই দিনটি পালনের মূল লক্ষ্য। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস, নানা সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, ওড়িশা, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, দক্ষিণ কর্ণাটক, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং কর্ণাটক উপকূলের কিছু অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, অন্ধ্র উপকূল, পূর্ব রাজস্থান, গুজরাট, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারতের শর্মিলা ধনকর কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্টপাট F57 ইভেন্টে সোনা জিতেছেন। এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। পাঁচটি রূপো এবং তিনটি ব্রোঞ্জ সমেত ভারতের মোট পদক সংখ্যা এখন 10। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্স বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন শর্মিলা। ভারোত্তোলনে পুরুষদের 79 কেজি বিভাগে ভাল্লুরি অজয়বাবু রূপো পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সরকার খেলনা শিল্পের উন্নয়নে টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। খবর শেষ হলো, এরপরই স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আগামী দিনে 500টি নতুন রেল ওভারব্রিজ তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দলীয় কর্মসূচিতে অংশ নিতে তিনি আজ দিল্লি যাচ্ছেন। ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নিটে পশ্চিমবঙ্গে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের আজ সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে চালু হতে চলেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। আগামী খরিফ মরশুমে রাজ্য সরকার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 2641 টাকা করে সহায়ক মূল্যে ধান কিনবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশার ওপর সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি আজ পূর্ব দীঘা ও পশ্চিম হলদিয়ার কাছাকাছি অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা। আসছে বিস্তারিত খবরে। রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আগামী দিনে 500টি নতুন রেল ওভারব্রিজ তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি গতকাল শিলিগুড়িতে নবনির্মিত উড়াল পুলের উদ্বোধন করে একথা জানান। এর ফলে একদিকে যেমন যানজট কমবে, তেমনি যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
1: আমরা সরকার আসার পরে 500 আরবি রেল আর পশ্চিমবঙ্গ সরকার মিলে করছে। 50% টাকা রেল দিচ্ছে, 50% আমরা আগে দিয়েছি। এখন তো রেল আমাদের বলেছে 100% টাকা তারা দেবে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিনের সুফল আজকে দেখলেন, আগামী দিনে আরো দেখতে থাকুন।
0: পূর্বতন সরকারের গাফিলতির কারণেই বর্ধমান রোডের এই উড়াল পুলটি চালু করতে দেরি হল বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। এর আগে সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণে নিহত এরাজ্যের শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে বলেও তিনি আশ্বাস দেন। সরকারের তরফে নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, তারা মোট 21 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন। উল্লেখ্য, 20 জুলাই নামচিতে ওই দুর্ঘটনায় ডুয়ার্স এলাকার 11 জন শ্রমিকের মৃত্যু হয়। দলীয় কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী আজ দিল্লি যাচ্ছেন। উত্তরবঙ্গে কর্মসূচি সেরে বাগডোগরা থেকে তিনি দিল্লি পৌঁছবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে এনসিপিআই দলে যোগ দেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়সহ 20 জন সাংসদের সঙ্গে আজ দুপুরে বঙ্গভবনে তার বৈঠকের কর্মসূচি রয়েছে। আজই তার কলকাতায় ফেরার কথা। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেই সাংসদরা ভিন্ন দলে সামিল হওয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অধ্যক্ষ ওম বিড়লার কাছে দলত্যাগ বিরোধী আইনের আওতায় সাংসদ পদ খারিজের দাবি জানানো হয়েছে।

0: ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নিটে পশ্চিমবঙ্গে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের আজ সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাগারে ওই অনুষ্ঠানে 100 জন পড়ুয়ার হাতে ল্যাপটপ ও উপহার সামগ্রী মুখ্যমন্ত্রী তুলে দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত 17 জুলাই নিটের ফল প্রকাশিত হয়। মোট 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এরাজ্য থেকে সফল হয়েছেন 52,764 জন। এদিকে নিট আন্দোলনের নামে কলকাতায় গত শুক্রবার বিশৃঙ্খলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত মোট 16 জনকে আজ আবার আদালতে তোলা হবে। এর মধ্যে গতকাল ধৃত ওয়াকার আজম এবং মোহাম্মদ জাভেদ আক্তারকে আদালতে তোলা হলে বিচারক আজ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। উল্লেখ্য, ঘটনার পরদিন 11 জন, রবিবার 3 এবং গতকাল আরও 2 জনকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃত 5 জনকে গতকাল ধর্মতলা চত্বরে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। রাজ্যে চালু হতে চলেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। স্বাস্থ্য দপ্তর এই প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, যারা ইতিমধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত কিন্তু আয়ুষ্মান ভারতের নন, তারা এই প্রকল্পের সুবিধে পাবেন। এতে পরিবার পিছু 5,00,000 টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধে দেওয়া হবে। সম্পূর্ণ পরিবার ভিত্তিক প্রকল্পে প্রত্যেক সদস্যকে দেওয়া হবে আলাদা কার্ড। তবে যাদের পারিবারিক আয় বছরে 8,00,000 টাকার বেশি এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধাভোগী তাঁরা এবং 70 বছরের বেশি বয়সী ব্যক্তি ও এসআইআরে বাদ পড়া ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধে পাবেন না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি ঘোষণা করেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুযোগ যারা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু করা হবে। রাজ্য মন্ত্রিসভা গত 22 জুলাই এই প্রকল্প অনুমোদন করে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে স্বাস্থ্যসাথী প্রকল্প ও কোভিডের সময় আর্থিক অনিয়মের বহু অভিযোগ সিএজির রিপোর্টে প্রকাশিত হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। আকাশবাণীকে এক সাক্ষাৎকারে তিনি জানান, কোভিড অতিমারীর সময় যে টাকা এসেছিল তার হিসেবে প্রচুর গরমিল ধরা পড়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পেও দেখা গেছে একাধিক অনিয়ম। করোনার সময় বিভিন্ন হাসপাতালে বসানো অনেক অক্সিজেন প্লান্ট চালু করা হয়নি বলেও রিপোর্টে প্রকাশ পেয়েছে।
1: রিপোর্টে কোভিড-19 গরমিল আছে হিসেবে, স্বাস্থ্য সাথীর গ্রাম হিসেবে গন্ডগোল আছে। কোভিড-19 সময় যেসবগুলো টাকা পয়সা এসেছিল সেগুলোর হিসেব নিকেশ বেনিয়ম খরচা সেগুলোর অনেক রকম গলত আছে। তো এই নিয়ে সিএজি রিপোর্ট থেকে অনেক কিছু বেরোবে, ওটা মাইন্ড ফিল্ড, ওটা একটু সময় লাগবে আমাদের হিসেবগুলো ঠিক করতে, কোথায় কি কি আছে। এটা বিগিনিং, সর্বত্রই পাবো আমরা যেখানেই ছুটছি সেখানেই দুর্নীতি খুঁজে পাচ্ছি।
0: উল্লেখ্য, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গত শনিবার 2020 থেকে 2025 সাল পর্যন্ত ক্যাগের রিপোর্ট বিধানসভায় পেশ করেন। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, পরিকাঠামো না থাকা সত্ত্বেও স্বাস্থ্যসাথী প্রকল্পে বেশ কিছু বেসরকারি হাসপাতালের মান উন্নত করে দেখানো হয়েছিল বলে অভিযোগ। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে কলকাতায় আন্দোলনের নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে বনগাঁ সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপি কর্মী সমর্থকেরা গতকাল বনগাঁ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে। তাদের দাবি, প্রশ্নপত্র নিয়ে সরকার সমস্ত পদক্ষেপ করার পরেও দেশকে অশান্ত করার জন্য যে আন্দোলন চলেছে সেখানে শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রীকে কুরুচিকর ছবি তৈরি করে আক্রমণ করেছেন। বীরভূমের বিভিন্ন থানাতেও শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা। অভিযোগ গ্রহণ করেছে মল্লারপুর থানার পুলিশ। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানি বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আগামী খরিফ মৌসুমে রাজ্য সরকার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 2,641 টাকা করে সহায়ক মূল্যে ধান কিনবে। খাদ্য সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনিয়া খাদ্যভবনে গতকাল 2 চব্বিশ পরগনা, হুগলি, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলার চালকল মালিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পর একথা জানান। পরে তিনি বলেন, এছাড়াও যেসব কৃষক সরকারি ক্রয় কেন্দ্রে সরাসরি চাল বিক্রি করবেন তাদের কুইন্টাল প্রতি অতিরিক্ত 20 টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে। এখন থেকে প্রতি কুইন্টালে 10% পরিবর্তে 5% ভাঙা চাল দেওয়া হবে।

0: 50% শর্তভোগী মানুষরা বেনিফিটেড নিয়ে চলে গিয়ে আমাদের মূল লক্ষ্য কেন্দ্রীয় সরকারের অর্থ এবং রাজ্য সরকারের যে অর্থ আমরা চাষিদের কাছে পৌঁছে দেব।
1: অন্ত্যোদয় অন্নপূর্ণা যোজনায় এতদিন পরিবার পিছু যে 35 কেজি করে চাল দেওয়া হতো সেটা এখন থেকে মাথা পিছু 7 কেজি করে দেওয়া হবে বলেও মন্ত্রী জানিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার ওপর সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আজকের মধ্যে সেটি পূর্ব দীঘা এবং পশ্চিম হলদিয়ার কাছাকাছি অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা, তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। মৎস্যজীবীদের আজ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা। রবিবার রাত থেকেই জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় ভারী বৃষ্টি চলেছে। নামখানার মৌসুনী গ্রাম পঞ্চায়েতের পয়লাঘড়ি এলাকায় চিনাই নদীর বাঁধের বেড়া ও মান্নার ঘাট সংলগ্ন দুটি জায়গায় ধস নেমেছে। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর সমুদ্রতটে মাইকে প্রচার চালানো হচ্ছে। দুর্যোগের কারণে সুন্দরবনে বেশ কিছু ফেরি পরিষেবাও বন্ধ। একটানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের বিভিন্ন এলাকা, খড়গপুর কেশিয়ারি রাজ্য সড়ক জলের তলায়। প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্য ও বৌদ্ধ সমাজের প্রথিতযশা পণ্ডিত, দার্শনিক, ধর্মাধার মহাস্থবীরের 125তম জন্মবার্ষিকীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ গতকাল এক আলোচনা সভার আয়োজন করে। পালি ভাষার বিভাগীয় প্রধান সাতশক্তি মুৎসুদ্দি সহ বিভিন্ন বক্তা তার অবদান নিয়ে আলোচনা করেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
2: আকাশবাণী শিলিগুড়ি। এখন নজরুলগীতির অনুষ্ঠান, শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি লাইভ ফোনিন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই জানিয়ে দিই, আজ 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। দিবসটির উদ্দেশ্য সারা বিশ্বে হেপাটাইটিস এ বি সি ডি এবং ই সম্পর্কে সচেতনতা তৈরি করা, রোগ নির্ণয় প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা আজকের দিনটির উদ্দেশ্য। প্রতি বছর কিন্তু পৃথিবীতে বহু মানুষ এই হেপাটাইটিসে আক্রান্ত হন এবং বহু মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারাও যান। এই রোগ নিয়ে আমাদের সচেতন হতে হবে এবং সকলকে সচেতন করতে হবে। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। হ্যাঁ, হেপাটাইটিস নিয়ে কিছু কথা আমরা বললাম। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 9434076705। আজকে একটি বিষয় রাখছি আপনাদের সামনে, এমন এক বিষয়ে কথা বলবো যা কিন্তু আমাদের খুব চেনা। বিষয়টি হলো ছবি তোলা নাকি মুহূর্তটা উপভোগ করা, কোনটা আপনার কাছে বেশি মূল্যবান, এ নিয়ে আপনারা আপনাদের মতবা বা আপনারা কি ভাবছেন তা আমাদের জানান। আমরা আপনাদের ফোনের অপেক্ষায়। তার আগে এই গানটি আমরা শুনতে থাকি, আর আপনারা ফোন করুন আমাদের 9434076705 এই নম্বরে। প্রথম গানটি ম্যায় চুপ রহুঙ্গি ছবি থেকে, গেয়েছেন চন্দনা দীক্ষিত।

0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দাদাভাই।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ শুভ সকাল দাদাভাই।
0: শুভ সকাল।
1: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দাদাভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু বলুন।
1: হ্যাঁ দাদাভাই ভালো আছেন তো?
0: হ্যাঁ আমি ভালো আছি, আপনারা ভালো?
1: হ্যাঁ দাদাভাই ভালো আছি। এই
0: আচ্ছা,
1: দেখুন ছবি নিয়ে আপনি বললেন যে ছবি তোলা ভালো না ছবি ইয়ে করা ভালো।
0: না ছবি তোলা ভালো মন্দর কথা বলছি না, বলছি যে যে আমরা কোনো একটা সুন্দর জায়গায় গেলাম, কোথাও বেড়াতে গেলাম বা সুন্দর কোনো একটা মুহূর্ত সাক্ষী হলাম, সেই
1: হ্যাঁ
0: মুহূর্তে আমরা ছবি তোলাটাকে প্রেফার করছি নাকি সেটা চোখ দিয়ে ভরে হৃদয়ের স্মৃতিতে তা রেখে দিতে চাইছি?
1: না দাদাভাই দেখুন দুটোই করতে হবে, চোখের যে স্মৃতিতে তো মনের মণিকোঠায় রাখতেই হবে,
0: একদম
1: প্লাস সেইটা আরো আপনাদেরকে আরো যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তারা তো আর আমার মনের মণিকোঠা থেকে দেখতে পাবে না,
0: নিশ্চয়ই।
1: তাদের কিন্তু এই ছবি তুলে তাদেরকে ভাগ করে নেওয়া, স্মৃতির মধ্যে রাখা যে আমি এই জায়গায় গেছিলাম, আজ দেখুন আমার বাবা মারা গেছেন তার ছবিটা তোলা আছে, মাঝে মাঝে দেখি আর চিন্তা করি যে বাবা ছিলেন চলে গেছে, তো সেই ছবিগুলো কিন্তু মনের মণিকোঠায় একটা আলাদা জিনিস, আর এই যে চাক্ষুষ দেখা সেইটা কিন্তু আর একটা আলাদা জিনিস,
0: নিশ্চয়ই
1: কিন্তু সেই জিনিসটা আমাদের মধ্যে দেখুন অ্যালবামে যত ছবি রাখা আছে, মানে তখন তো স্টিল ক্যামেরা ছিল, এখন তো আপনার মোবাইলে
0: হ্যাঁ,
1: যুগ হয়ে গেছে। হ্যাঁ
0: তখন
1: তো
0: স্টিল ক্যামেরা, সত্যি স্টিল ক্যামেরা ছিল, সেই ছবি তোলা হতো, ছবি প্রিন্ট আউট বের করে অ্যালবাম
1: হ্যাঁ
0: তৈরি করা হতো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো সেই অ্যালবাম রাখা আছে এবং মাঝে মাঝে সেই অ্যালবাম ঘেটে দেখি অনেক স্মৃতি মনে পড়ে ছোটবেলাকার, আর এখনকার যে দাদাভাই এই যে আপনার মোবাইলে যে ছবিগুলো তোলা হচ্ছে
0: হ্যাঁ
1: এগুলো খালি আপনার আমার বন্ধু তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠানো, এই দেখা যে আমরা দেখলাম এইটুকু, মানে ওই ছবি আপনি ডিলিটও করে দিতে পারেন
0: সেটাই বলছি,
1: কিন্তু
0: এটা অনেকাংশে হয়তো বা তাৎক্ষণিক, মানে কিছুদিন রইল
1: হ্যাঁ
0: এবং
1: হ্যাঁ হ্যাঁ
0: ক্যামেরাতে মানে আমাদের ফোনে স্টোরেজে ছবি
1: হ্যাঁ
0: জমতে জমতে বহু সময় সেই ছবি
1: হ্যাঁ
0: কিন্তু আর ফিরে দেখাও হয় না,
1: না না না
0: কিন্তু
1: না না
0: তোলা
1: না না
0: আছে, রয়ে গেছে, ঠিক আছে, কিন্তু অনেক সময় তা দেখাও কিন্তু

0: হয়ে উঠছে না?
1: একশোবার একশোবার দাদাভাই, আজকে আমরা আমার এক বন্ধু, মানে আমরা একসাথে ওই কন্ট্রাক্টরি করতাম, তো সে বন্ধু আর কি আজ 25 বছর আগের একটা ছবি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, বলছে চিনতে পারছেন? আমি ওকে বললাম না, এটা হচ্ছে চিনতে পারছি না। বলছে দেখুন আমি আপনি আপনার মেয়ে কোলে দেখুন ছবিটা। তারপরে যখন আমি সত্যি করে মানে ভালো মতন দেখলাম, হ্যাঁ সত্যি করে এই ছবি চেনা যাচ্ছে না দাদা ভাই, তার মানে সে রেখে দিয়েছে তো সে ছবিটা
0: এটাই হচ্ছে বড় পাওয়া, যে বহু পুরনো স্মৃতিকে কিন্তু তা আমাদের আবার ফিরিয়ে দেয়। অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আপনার একদম, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মানে খুব সুন্দরভাবে আপনি আপনার অনুভূতিটা জানালেন, অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার
1: নমস্কার।
0: লাইভ ফোনিন অনুষ্ঠানে আজকে আমরা বিষয় রেখেছি ছবি তোলা নাকি মুহূর্তটা উপভোগ করা, এ নিয়ে আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। দেখে নিই কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি সৌভিক সরকার বলছিলাম কসবা।
0: হ্যাঁ বলুন সৌভিক বাবু।
2: হ্যাঁ, আজকে প্রশ্নটা খুব সুন্দর করেছেন, মানে ভাবনা চিন্তার আর কি। মানে আমাদের জেনারেশনের ছেলেরা কি করে, আগে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে ধরুন আগে ছবিটা তুলতে শুরু করে দেয়
0: নিশ্চয়ই
2: সেখানে, এবং এখন যে জিনিসটা সেটা হলো সেলফি।
0: হ্যাঁ,
2: গ্রুপ সেলফি তুললো,
0: আচ্ছা
2: জিনিসটাকে উপভোগ করা সেই জিনিসটা কিন্তু দেখে না, সেটা পাহাড়ি বলুন বা সমুদ্রে কোথাও গিয়ে।
0: নিশ্চয়ই
2: অনেক সময় দেখা যায় যে আগে সেলফিটা তোলে, নাহলে ওই যে সিনটা সেটা কিছু না কিছু না একটা কিছু না কিছু একটা ছবি তোলে। কেন বেশিরভাগ ছবিটা তোলে, যেহেতু আমাদের জেনারেশন একটা সোশ্যাল নেটওয়ার্কের সাথে বেশিরভাগই যুক্ত থাকে, কতক্ষণে ওখানে ছবিটা ছাড়বে, কতক্ষণে লাইক পাবে, কতক্ষণে
0: কত ভিউ হলো, কত লাইক পেলো আর কি, এটা একটা উদ্দেশ্য, অবশ্যই এটা একটা উদ্দেশ্য। কিন্তু আচ্ছা আপনি বলুন, ধরুন যিনি কোনোদিনও পাহাড় দেখেননি, তিনি যখন প্রথম পাহাড়ে এলেন, সেটা চোখ দিয়ে দেখাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি না দেখা মাত্রই তা লেন্স বন্দি করে নেওয়াটা বেশি জরুরি?
2: আমার মতে বলে আগে চোখ দিয়ে দেখা বিশেষ করে গুরুত্বপূর্ণ, সেই জায়গাটাও পাহাড়ের কথা বা যে কোনো জায়গার কথা,
0: যে কোনো পাহাড় বা সমুদ্র বা যে কোনো কোনো দ্রষ্টব্য কোনো স্থান,
2: যেহেতু আমরা প্রথমে গেছি, যে কেউ একজন প্রথমে যখন যায় আমরা প্রথমে একটা জিনিসটা না উপভোগ করা দরকার, পরে ছবি একটা থাকুক সেটা অবশ্যই, কিন্তু আগে জিনিসটা না উপভোগ করা দরকার। গেলাম আমি ধরুন কাঞ্চনজঙ্ঘা, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আগে পাহাড় থেকে, সেখানে গিয়ে কাঞ্চনজঙ্ঘাটাকে পুরো জিনিসটাকে উপভোগ করা আমার মতে বলে উচিত।
0: নিশ্চয়ই
2: উপভোগ করা, চোখ দিয়ে উপভোগ করা, সেই জিনিসটাকে অনুভব করা এবং ভালোবাসা জিনিসটাকে, প্রকৃতির জিনিসটাকে ভালোবাসা আগে উপভোগ করা উচিত, পরে ছবি তোলা ওই জিনিসটা তোলা উচিত। আপনি যেমন কিছুক্ষণ আগে বললেন ছবিগুলো পড়ে থাকে আমরা দেখিও না, জিনিসটা না নিজের মাইন্ডে ইয়ে করা উচিত যে হ্যাঁ সত্যি কি দেখলাম, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর সমুদ্র, এত সুন্দর সূর্য ডুবে যাচ্ছে সমুদ্রের কোলে, এই জিনিসটা না উপভোগ নিজের মধ্যে একটা অনুভব করা দরকার। পরবর্তীকালে সেটা যখন আপনি যখন আবার যখন কোনো সময় যদি আবার সেই জায়গায় যদি যান, সেটার একটা ছবি অবশ্যই তোলা উচিত, কারণ অনেকেই তো দেখতে চায়,
0: অনেকেই দেখতে চায়, ঠিক ঠিক অনেকেই দেখতে চায়, সবার পক্ষে সব জায়গায় যাওয়া হয়তো সম্ভবপর হয় না,
2: আবার সম্ভব হয় না। আমার মতে সেই ছবিটা হয়তো আপনি হয়তো ছাড়লেন, হয়তো অনেকে এখন আবার জিনিসটা শুধু ছবি না, এখন আবার ভিডিও করে, এই জিনিসগুলো একটা যে সুন্দর একটা দৃশ্য যে করলে সেটা, কিন্তু প্রথমবার যখনই যাবেন না কেন আগে জিনিসটাকে উপভোগ করা আমার আমার
0: আগে, হ্যাঁ আগে চোখের ক্যামেরায় তুলে পরে সেটা ফোনের ক্যামেরায়
2: বন্দি করা উচিত আমার মতে বলে।
0: খুব খুব খুব ভালো বললেন আপনি,
2: আগে মনে মনে কথা বন্দি করা উচিত তারপরে ফোনের,
0: একদম খুব ভালো বললেন। এইভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আপনাদের এই সুন্দর সুন্দর মতামতগুলো যে উঠে আসছে এই বিষয় নিয়ে খুব ভালো লাগলো, ভালো থাকবেন আপনি।
2: নমস্কার দাদা,
0: নমস্কার নমস্কার নমস্কার। লাইভ ফোন ইন, হ্যালো আকাশবাণী, এই অনুষ্ঠানে রয়েছে আমরা, শুনে নিই একটি গান লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে, ছবির নাম ফাসলে।

0: হ্যালো
1: হ্যালো, নমস্কার, শুভ সকাল দাদা ভাই।
0: নমস্কার, শুভ সকাল, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ, নমস্কার অম্বিকা দেবী, আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, আমি ভালো আছি। বলুন, আজকের বিষয় নিয়ে আপনি কি বলতে চান?
1: হ্যাঁ, ছবি নিয়ে, ক্যামেরা নিয়ে কথা হচ্ছে।
0: হ্যাঁ, কথা হচ্ছে যে আমরা যে ছবি তুলি, হ্যাঁ,
1: হুম,
0: তো কোনো জায়গায় গেলাম, সেই ছবি তোলাটা কি বেশি জরুরি নাকি মুহূর্তটাকে উপভোগ করা বেশি জরুরি, মানে কি মনে হয় আপনার?
1: হ্যাঁ, দেখুন, সত্যিটাই আমার মনে হয় সেই ছবি তোলাটা তো একটা স্মৃতি হিসাবে সেখান থেকে আমরা নিয়ে আসি, যে আমি এই জায়গায় বেড়াতে গিয়েছিলাম। আমি অনেক জায়গা বেড়াতে গিয়েছি, তো যেমন ধরুন আমি উত্তর ভারত গিয়েছিলাম, নেপাল গিয়েছিলাম,
0: আচ্ছা
1: পুরী গিয়েছি, দীঘা গিয়েছি 3-4 বার,
0: আচ্ছা আচ্ছা
1: পুরীও 2 বার গিয়েছি।
0: হুম
1: হ্যাঁ, তারপরে কাছাকাছি মায়াপুর যেগুলো আমাদের আছে সেগুলো সবই গিয়েছি। তো
0: হুম
1: মুহূর্ত দেখুন সত্যিই তাই, আমি যখন নেপাল গিয়েছিলাম তো সেই মুহূর্ত এত সুন্দর, মানে ভাদ্র মাস মানে ছিল আর ইংরাজির আগস্ট মাস ছিল, তো সেই মুহূর্তে ওখানে কিন্তু বৃষ্টি হচ্ছিল, মানে
0: আচ্ছা
1: আমরা বেরোবো স্পট গুলো দেখতে সেখানকার কাছাকাছি জায়গাগুলো, গাড়ি ওখানকার মিনি বাসে করে আমাদের লজে থেকে হোটেল থেকে ব্যবস্থা করা ছিল,
0: আচ্ছা
1: যে সবাই মিনি বাসে করে আর কি ওখানে বড় বাস

0: রকম তো রাস্তা, খুব একটা পাহাড়ি রাস্তা,
1: পাহাড়ি
0: বুঝতেই
1: রাস্তা।
0: পারছেন। হ্যাঁ, তো খুব সরু রাস্তা, হ্যাঁ, বড় বড় বাস খুব কমই আর কি। তো মিনি বাসে করে যখন আমরা লজ থেকে বেরিয়ে বাসে চাপলাম, সেই মুহূর্তে এত বৃষ্টি আরম্ভ হলো। হ্যাঁ, আমরা সব, এবার ওদের, ওরা তো বাঙালি নয়, ওরা বাংলা বুঝবে না,
1: আচ্ছা,
0: তো হিন্দিতে কথা বলছিলাম ওনাদের সঙ্গে, ড্রাইভারের সঙ্গে। হ্যাঁ, দিয়ে বলছে যে এই সময় বৃষ্টি হয় না, কিন্তু আপনাদের ভাগ্য ভালো, আপনারা এই বৃষ্টির সময় এই যে পাহাড় দেখছেন, এর একটা অন্য অনুভূতি, এর একটা
1: হ্যাঁ,
0: অন্য
1: বর্ষার পাহাড়ের একটা অন্যরকম রূপ থাকে।
0: অন্যরকম।
1: এটা
0: আর
1: 100 বার।
0: বলে বিশ্বাস করবেন না দাদা ভাই, রাত্রেবেলায় যখন পাহাড়ের দিকে মানে দেখছি, তাকাচ্ছি, হ্যাঁ, তখন সেই আলোগুলো যখন জ্বলছে,
1: আলোগুলো
0: মনে
1: জ্বলছে,
0: হচ্ছে
1: হ্যাঁ,
0: যেন
1: দূর থেকে
0: এত
1: মানে অপার্থিব
0: সুন্দর, মানে
1: একটা সুন্দর একটি জিনিস।
0: ছোট্ট ছোট্ট খোপ, হ্যাঁ, পায়রার খোপের মতন। আর ওদের পাহাড়, মানে নেপালি মেয়েগুলো দেখছি যে কিভাবে বাচ্চা পিছে রয়েছে, আবার ওদের কাঁধে মানে বোঝাই,
1: খুব
0: মানে
1: পরিশ্রমী, তারা খুবই পরিশ্রম করেন তারা।
0: সত্যি
1: তো এই যে
0: আমরা
1: আপনি
0: একটু
1: যে
0: উঠে
1: এইগুলো
0: হাসিই পাচ্ছি।
1: দেখেছেন, এগুলো আপনার
0: আমরা
1: মনের
0: একটু
1: স্মৃতি
0: উঠে
1: কোঠায় রয়ে গেছে, তো এগুলো আপনি ছবি তুলে এনেছেন নাকি না শুধু
0: হ্যাঁ হ্যাঁ
1: চোখে
0: ছবি
1: দেখে
0: এনেছি,
1: এসছেন?
0: ছবি এনেছি,
1: হ্যাঁ,
0: ছবি
1: ছবি
0: তুলে
1: তোলা,
0: এনেছি
1: তাহলে এটা ভালো
0: ওখানে,
1: দিক যে আপনি
0: ওখানে
1: পরবর্তীতে সেই ছবিগুলো দেখে সেগুলো পুরনো কথাগুলো মনে
0: ছবি
1: করতে পারছেন।
0: দেখছি, এমনকি ওখানকার নেপালি যে মুদ্রা টাকা, সেগুলোও আমি সংগ্রহ করে
1: বাহ
0: নিয়ে
1: বাহ।
0: এসেছি কিছু টাকা, কারণ আমি স্মৃতি হিসাবে এগুলো রেখে দেবো বলে আমি এগুলো নিয়ে এসেছি।
1: আসলে তাই,
0: তো
1: ছবি
0: সত্যি,
1: কিন্তু আমাদের মানে
0: হ্যাঁ
1: স্মৃতি ফিরিয়ে দেয়, কিন্তু
0: একদম
1: যখন
0: একদম,
1: দেখি আমাদের কিন্তু
0: এগুলো
1: মন দিয়ে।
0: এগুলো যখন অ্যালবাম অ্যালবাম খুলে খুলে দেখি, তখন এত ভালো লাগে
1: হ্যাঁ হ্যাঁ, বাহ,
0: ছবিগুলো
1: খুব
0: দেখে।
1: ভালো
0: আর
1: বললেন,
0: এই সময়
1: আসলে মন
0: এই
1: দিয়ে
0: সময় একটা,
1: মুহূর্তটাকে অনুভব
0: হ্যাঁ, আর ওই
1: করেছেন
0: সময়
1: আপনি
0: জানেন
1: আর কি।
0: একটা বিয়ে হচ্ছিল, একটা ছেলে, নেপালি ছেলে মেয়ের বিয়ে হচ্ছিল, তো আমরা সেই ছেলেটার বর বউয়ের সঙ্গে ছবি পর্যন্ত
1: বাহ,
0: তুলেছি। ওরা এত খুশি আমাদেরকে পেয়ে, বাঙালিদেরকে পেয়ে ওরা খুব খুশি।
1: যাক,
0: হ্যাঁ,
1: আপনি
0: সেই
1: যে
0: ছবিও
1: এত
0: আমাদের
1: সুন্দর
0: কাছে,
1: ওখানে বেরিয়ে এসেছেন এবং তার কথাগুলো, যে সেই স্মৃতিটা এখনও রয়ে গেছে এবং
0: হ্যাঁ
1: অবসরে সেই
0: হ্যাঁ
1: ছবিগুলো বের করে দেখছেন, এটা তো একটা বড়
0: হ্যাঁ
1: পাওয়া। হয়তো ছবি দেখার মুহূর্তে আপনি আবার সেই জায়গায় ফিরে যাচ্ছেন, সেই কথাগুলো
0: একদম,
1: আপনার মনে পড়ছে। খুব ভালো বললেন আপনি,
0: ভালো
1: খুব ভালো
0: থাকবেন,
1: থাকবেন আপনি।
0: ভালো থাকবেন।
1: নমস্কার, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই,
0: নমস্কার নমস্কার, কে বলছেন?
1: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ বলুন অমিতাভ বাবু, আজকের
1: কেমন?
0: বিষয় ছবি তোলা নাকি মুহূর্ত উপভোগ করা, কি ভাবেন আপনি?
1: ছবি তোলা নাকি মুহূর্ত উপভোগ করা? তো আমি তো ধরুন ওই মুহূর্তগুলো বেশি উপভোগ করতে ভালোবাসি, কারণ ধরুন যে মুহূর্তটা আমাকে সব থেকে বেশি ভাবায়, হ্যাঁ, সেই মুহূর্তটাকে আমি আমার স্মৃতি কোথায়, মানে মনের মনি কোথায় ধরে রাখতে চাই। আর
0: নিশ্চয়ই
1: ছবি তোলা ব্যাপারটা হচ্ছে যে, ধরুন ছবি তোলার যে ক্ষেত্রটা, সেটা হচ্ছে মনে করুন আমি একটা খুব সুন্দর প্রতিমা দর্শন করলাম, হ্যাঁ, সেটা তো ধরুন এবারে সেটাকে যদি আমার খুব ভালো লাগে, তাহলে সেটাকে আমাকে ওই ক্যামেরার মাধ্যমে
0: না, হ্যাঁ
1: সম্পর্কিত।
0: আপনি একদম ঠিক পয়েন্টই ধরেছেন যে এখন যে পুজো প্যান্ডেলগুলো যখন আমরা যাই,

0: হ্যাঁ হ্যাঁ
1: প্যান্ডেলের
0: হ্যাঁ
1: বাইরে থেকে দেখছি সবাই হাতে স্মার্টফোন নিয়ে
0: খুব বড় খুব
1: ভিডিওগ্রাফি করতে করতে করতে করতে ভেতরে
0: খুব
1: ঢুকছেন,
0: করে খুব যাচ্ছে,
1: হয়তো
0: কিন্তু
1: মায়ের মুখটি সেভাবে নিজের চোখে দেখা হলো না, ক্যামেরার চোখ দিয়ে
0: হ্যাঁ
1: দেখা হলো।
0: ক্যামেরা চোখ দিয়ে দেখা হলো, এটা একদম খুব ভালো কথা, এটাই আমি বলতে চাইছিলাম, আপনি আমার কথাটা কেড়ে নিলেন সকালবেলায়।
1: হ্যাঁ
0: যাই হোক, হ্যালো আকাশবাণীতে ঢুকে সত্যি এই জিনিসগুলো আমরা শিখি দাদা ভাই আপনাদের কাছ থেকে, এই যে সূত্রটা ধরিয়ে
1: না না,
0: দেওয়া
1: আমরা
0: এবং তার
1: আপনাদের এই
0: সঙ্গে সঙ্গে,
1: মূল্যবান মতামতে আমরাও ঋদ্ধ হই, সমৃদ্ধ হই।
0: হ্যাঁ সত্যি নিশ্চয়ই। তো আর একটা কথা বলবো এই প্রসঙ্গে, দেখুন একটা মুহূর্ত জীবনে একবারই আসে, এই মুহূর্তটাকে যদি আমি ধরে রাখি তাহলে হয়তো আমি আমার পরবর্তী যে প্রজন্ম তাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর ছবিটা আলাদা হয় যে কোনো সময়, হ্যাঁ ধরুন মোবাইলটা তো আর চিরস্থায়ী নয়, কোনো
1: না
0: যন্ত্রই তো চিরস্থায়ী নয়,
1: না,
0: সেক্ষেত্রে ছবিটা হয়তো ডিলিট হয়ে যেতে পারে কোনো কারণে বা নষ্ট হয়ে যেতে পারে, কিংবা মোবাইলটাই হয়তো হারিয়ে গেল। হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমার মনের মণিকোঠায় যে ছবিটা ধরা আছে সেটা দিয়ে
1: সেটা
0: যদি আমি
1: কিন্তু
0: মনের
1: আর
0: ক্যানভাসে,
1: মোছা
0: হ্যাঁ
1: যাবে না,
0: মনের
1: সেটা
0: ক্যানভাস
1: মুছবে
0: দিয়ে
1: না।
0: তাকে তার কাছে ফুটিয়ে তুলি, হ্যাঁ তাহলে সেও মনে মনে মানস দৃষ্টিতে সেই কল্পনাটাকে সৃষ্টি করবে,
1: হ্যাঁ,
0: এবং
1: মানুষ
0: সেই
1: চোখে তা
0: সৃষ্টির যে
1: সব
0: আনন্দ,
1: সময়
0: হ্যাঁ
1: প্রতিভাত হবে নিশ্চয়ই।
0: হ্যাঁ আর সেই সেই সৃষ্টির যে আনন্দ সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না দাদা ভাই, এইটুকু শেয়ার করলাম,
1: বাহ,
0: খুব খুব
1: খুব,
0: ভালো থাকবেন।
1: আপনিও খুব ভালো থাকবেন, এভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আপনি খুব ভালো বললেন আজকে, ভালো থাকবেন আপনি। নমস্কার,
0: ধন্যবাদ ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার, নমস্কার। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন, এ অনুষ্ঠানে আমরা প্রায় শেষে চলে এসেছি। শুনে নিন এই গানটি, চাঁদনি ছায়াছবি থেকে আশা ভোঁসলে এবং বিনোদ রাঠোরের দ্বৈত কণ্ঠে। হ্যালো,
2: হ্যালো,
1: না কোনো কারণে যোগাযোগ সম্ভব হলো না।

0: हेलो
1: हेलो
0: হ্যালো,
2: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ জলপাইগুড়ি, বলুন কে বলছেন?
2: হ্যাঁ, উমা গাঙ্গুলি।
0: হ্যাঁ নমস্কার উমা দেবী, কেমন আছেন আপনি?
2: নমস্কার দাদা, শুভকাতা। আপনি ভালো আছেন তো?
0: আমি ভালো আছি।
2: আমিও ভালো আছি।
0: বলুন,
2: আজকের বিষয় হলো ছবি তোলা।
0: ছবি তোলা নাকি মুহূর্তটাকে উপভোগ করা?
2: হ্যাঁ, আমার মতে ছবি তোলার থেকে মুহূর্তটাকে উপভোগ করাই ভালো। কারণ ছবি অনেক সময় নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়, কিন্তু আমি যদি মন দিয়ে সেই জিনিসটাকে উপভোগ করি, পাহাড়ই হোক বা সমুদ্রেই হোক, তাহলে মন থেকে কিন্তু আমাদের সেই জিনিসটা কোনোদিনও ছিঁড়বে না বা নষ্ট হবে না, সেটা আমরা অন্যকে জানাতে পারবো।
0: নিশ্চয়ই,
2: সবাই তো, হ্যাঁ সবাই তো আর ঘুরতে যেতে পারে না, হয়তো আমরা কোথাও যাচ্ছি তাদেরকে আমরা বলতে পারবো, তাদেরও মনটা ভালো লাগবে আর আমারও মনটা মুগ্ধ হয়ে যাবে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, খুব খুব খুব ভালো বললেন। হ্যাঁ ছবি তোলা নিশ্চয়ই জরুরি, কিন্তু মনের স্মৃতি কোঠায় রেখে দেওয়াটা আরো বেশি জরুরি।
2: হ্যাঁ, মনের অনুভূতিটা সবচেয়ে
0: একদম খুব ভালো বললেন, ভালো থাকবেন আপনি।
2: হ্যাঁ আপনিও ভালো থাকবেন দাদা, নমস্কার।
0: নমস্কার নমস্কার। আসলে ছবি আমাদের স্মৃতি ফিরিয়ে দেয়, কিন্তু আসল জীবন তো ক্যামেরার ফ্রেমে বাঁধা থাকে না, তাই মেমোরি কার্ড ভরার পাশাপাশি মনের কোনেও মুহূর্তগুলো কিন্তু আপনারা জমা করুন।

0: হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন এই অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই, কথা হবে আবার আগামীকাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন সকলকে, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটির বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আধুনিক গান, গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

শ্রেয়া ঘোষালের কণ্ঠে শুনলেন আধুনিক গান আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ ও পরে জেলার চিঠি।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট এরোস্পেসেস প্রতিনিধিদের সঙ্গে বিক্রম ওয়ান রাকেটের সাফল্য নিয়ে কথাবার্তা বলেছেন। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। জোটের রণকৌশল স্থির করার লক্ষ্যে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন আজ সকালে সংসদ ভবনে বসবে। পর্যটন মন্ত্রক ঐতিহ্যবাহী ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ডের আওতায় ভারতকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে এয়ার ইন্ডিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেদেশের উপবিদেশমন্ত্রী হুয়া চুন ইয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শটপাটে সোনা জিতেছেন, এই নিয়ে ভারতের পদক সংখ্যা হল 10। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট এরোস্পেসের পবন চন্দনা এবং নাগা ভরত ডাকার সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, বিক্রম এক রকেটের সাফল্য নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। প্রধানমন্ত্রীকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তারা অবহিত করেছেন। মহাকাশ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহ দানের ওপর জোর দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী বেসরকারি উদ্যোগে বিক্রম এক রকেটের সাফল্য নিয়ে সন্তোষ ব্যক্ত করে বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
1: বিক্রম ওয়ান ইসকে সফল লঞ্চ সে হর দেশবাসী গৌরব সে ভরা হুয়া হ্যায়। ये प्राइवेट सेक्टर द्वारा विकसित भारत का पहला रॉकेट है। हमारे युवा इनोवेटर्स ने वो कर दिखाया जिसकी कल्पना तक मुश्किल थी। उन्होंने गजब की स्किल, पैशन और पेशेंस दिखाया। लंबे समय तक हमारा स्पेस सेक्टर निजी क्षेत्र के लिए बंद रहा था। इस सेक्टर में रुचि रखने वाले काफी युवाओं को अपनी प्रतिभा दिखाने का अवसर नहीं मिल पा रहा था। युवा हित को देखते हुए हमने स्पेस सेक्टर को प्राइवेट सेक्टर के लिए खोला। आज इसका परिणाम दुनिया देख रही है।
0: কেন্দ্র আগামী মাসের 25 তারিখ থেকে ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা আনতে চলেছে। সমাজ মাধ্যমে প্রকাশিত এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো বলে সরকার স্পষ্ট জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ধরনের খবরের কোনো সারবত্তা নেই। সরকার কখনোই এ ধরনের কোনো ঘোষণাও করেনি। সঠিক তথ্যের জন্য শুধুমাত্র বিশ্বস্ত সরকারি সূত্রের ওপর আস্থা রাখার জন্য PIB-র পক্ষে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারিত বা প্রকাশিত হলে অবিলম্বে 9187997112 এই নম্বর অথবা factcheck@pib.gov.in এই ইমেলে যোগাযোগ করতে বলা হয়েছে। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 26 জুলাই সন্ধে 6টার আগে দাখিল করা সমস্ত FIR, ফৌজদারি অভিযোগ ও শো কজ নোটিস অবিলম্বে প্রত্যাহারের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হলে তাকেও ছেড়ে দেওয়া হবে। অসমেও স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, রাজ্য সরকার তাদের বিরুদ্ধেও আর কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিটের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ সম্পর্কে দায়ের করা একগুচ্ছ আবেদনের আজ সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ আক্রান্তদের কয়েকজনের পরিবারের দাখিল করা আবেদনের

পৃথক শুনানি গ্রহণ করতেও সম্মত হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত গতকাল অভিমত প্রকাশ করেন, শান্তিপূর্ণ এবং আইনসঙ্গত উপায়ে প্রতিবাদের অধিকার সংবিধান সকলকে দিয়েছে। দিল্লিতে গভীর রাতে পড়ুয়াদের উপর গুলি চালনা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্ট ভুয়ো বলে সরকার জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট বলেছে, এই তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এর আগে গত 21 তারিখের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবিষ্যতে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানিয়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেস থেকে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগদানকারী সাংসদদের আজ মঙ্গল মিলন বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। পর্যটন মন্ত্রক ঐতিহ্যবাহী ইনক্রেডিবল ইন্ডিয়া ব্র্যান্ডের আওতায় ভারতকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে এয়ার ইন্ডিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় পর্যটন সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের উপস্থিতিতে এই মৌ স্বাক্ষরিত হয়। এর আওতায় পর্যটন মন্ত্রক ও এয়ার ইন্ডিয়ার সমস্ত ডিজিটাল ও অফলাইন প্ল্যাটফর্মে পর্যটনের বিকাশ, বিপণন এবং সুনির্দিষ্ট গন্তব্যস্থল সম্পর্কে যৌথ প্রচার চালাবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানি বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি সোজা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেদেশের উপবিদেশমন্ত্রী হুয়া চুন ইয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিংয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে কথা বলেন তারা। বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। চীনে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী দুপক্ষই ভারত চীন সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সহমত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন। হোয়াইট হাউসে এই বৈঠক হবে। দুই নেতার মধ্যে এটি হবে অষ্টম বৈঠক। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইরান নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়নে একটি টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে শিল্প অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দপ্তর ডিপিআইআইটি আয়োজিত এক বৈঠকে একথা জানান। 2035 সালের মধ্যে ভারত যাতে আন্তর্জাতিক খেলনা বাজারে অন্তত 5% জায়গা করে নিতে পারে, টাস্কফোর্স সে ব্যাপারেও সহায়তা করবে। এই উপলক্ষে শ্রী গোয়েল একটি টয় সেক্টর প্লে ব্লুকেরও উদ্বোধন করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, ওড়িশা, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, দক্ষিণ কর্ণাটক, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও কর্ণাটকের কিছু অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, অন্ধ্র উপকূল, পূর্ব রাজস্থান, গুজরাট, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কোঙ্কণ ও গোয়া, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশার ওপর সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আজকের মধ্যেই সেটির পূর্ব দীঘা এবং পশ্চিম হলদিয়ার কাছাকাছি অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারতের শর্মিলা ধনকর কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্টপাট F57 ইভেন্টে সোনা জিতেছেন। এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। 5টি রূপো এবং 3টি ব্রোঞ্জ সমেত ভারতের মোট পদক সংখ্যা এখন 10। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্স বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় করে ইতিহাস সৃষ্টি করেন শর্মিলা। এর আগে মহিলাদের ভারোত্তোলনে 53 কেজি বিভাগে জ্ঞানেশ্বরী যাদব রূপো পান। বিন্ধিয়া রানী দেবী ভারোত্তোলনে মহিলাদের 58 কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদী কমনওয়েলথ গেমসে মহিলাদের ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য বিন্ধিয়া রানী দেবীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী দিনের জন্য তার সাফল্য কামনা করেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়াও সোনা জেতার জন্য সোনালী শর্মিলা ধনকরকে অভিনন্দন জানান। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। মালদা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘ 15 বছর ধরে গ্রামের অল্প বয়সী ছেলেমেয়েদের তীরন্দাজের প্রশিক্ষণ দিয়ে আসছেন মালদার গাজলের আলমপুরের বাসিন্দা শ্রীমন্ত চৌধুরী। নিজস্ব উদ্যোগে গড়ে তুলেছেন একলব্য আর্চারি একাডেমি। তবে একাডেমি গড়লেও আধুনিক পরিকাঠামোর অভাব রয়েছে, তাই উন্নততর প্রশিক্ষণের জন্য মালদার ছেলেমেয়েদের বাইরে পাঠাতে বাধ্য হচ্ছেন। সেই অভাব পূরণে নতুন রাজ্য সরকারের সাহায্য প্রার্থনা করেছেন তিনি। নতুন রাজ্য সরকার রাজ্য বাজেটে সফল ক্রীড়া সংস্থাগুলির জন্য বিশেষ আর্থিক বরাদ্দের ঘোষণা করেছে। সেই ঘোষণার পর থেকে তিনি কিছুটা হলেও আশার আলো দেখছেন। গত 15 বছর ধরে তিনি গাজলের বিভিন্ন গ্রামের অল্প বয়সী ছেলেমেয়েদের তীরন্দাজের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। তার কাছে প্রশিক্ষণ নিয়েই জুয়েল সরকার, রুমা বিশ্বাস, মন্দিরা রাজবংশী, গণেশ টুডুর মতো বহু ছেলেমেয়ে তীরন্দাজিতে মালদার নাম উজ্জ্বল করেছে। জেলাসহ দেশের বিভিন্ন আমের সঙ্গে এবার থাইল্যান্ড প্রজাতির বিশেষ আম চাষ করে নজর কেড়েছেন মালদার ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রামের চাষি বিমান মণ্ডল। এই আমের বিশেষত্ব হল আকারে বড় এবং ওজনে প্রায় 4 কেজি। এই বিষয়ে মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর দুষ্যন্ত কুমার রাঘব জানান, এই আম বাণিজ্যিকভাবে লাভজনক নয়, তবে আকারে বড় থাকায় শখের জন্য অনেকে নিয়ে থাকেন। গত বছর বর্ষার সময় হঠাৎ করেই মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুরের শঙ্করটোলা ঘাটের প্রায় 150 মিটার এলাকা নদীগর্ভে তলিয়ে যায়। সেই সময় প্রাক্তন বিধায়কের তৎপরতায় সেচ দপ্তরের পক্ষ থেকে বস্তা দিয়ে ভাঙন রোধের কাজ করা হয়। তবে স্থানীয়রা দাবি জানিয়েছিলেন স্থায়ী ভাঙন রোধের কাজের, কিন্তু ব্লক ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বর্ষার পর স্থায়ী কাজ করে ঘাটকে ব্যবহারের উপযুক্ত করা হবে। কিন্তু বর্তমানে প্রায় 1 বছর হতে চললেও এখনও পর্যন্ত কাজ হয়নি বলে অভিযোগ। 150 মিটার এলাকা উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে। 2024 এবং 2025 পরপর 2 বছর বন্যাকালে অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছেন মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের কর্মীরা। আর সেই পরিশ্রমকেই সকলের কাছে দৃষ্টান্ত করে তুলে ধরে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সায়েন্টিফিক রিসার্চ বা আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা সংস্থা। জার্নাল অফ ডেন্টাল অ্যান্ড মেডিকেল সায়েন্সে তুলে ধরা হল মানিকচক স্বাস্থ্য বিভাগের কাজ, আর এতেই বেজায় খুশি স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকর্মীদের যে অক্লান্ত পরিশ্রম তা একেবারেই দৃষ্টান্ত, এমনটাই জানালেন ডক্টর অভীক শঙ্কর কুমার। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে MBBS-এর আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরও বেশি সংখ্যক পড়ুয়া ভর্তির সুযোগ পাবেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে MBBS-এর আসন সংখ্যা ছিল 125টি। মেডিকেল কলেজে আসন সংখ্যা বৃদ্ধির জন্য কর্তৃপক্ষ ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছে আবেদন করেছিল। ন্যাশনাল মেডিকেল কমিশনের পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আরও 25টি আসন বৃদ্ধি করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষেই নতুন 25টি আসনে ভর্তি হতে পারবেন মেডিকেল পড়ুয়ারা। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে 21টি বিষয়ে MBBS পড়ানো হয়। এছাড়াও 7টি বিষয়ে MD কোর্স চালু রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। নতুন করে আরও একটি বিষয়ে MD কোর্স চালুর জন্য আবেদন করা হয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পঠন পাঠন ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতির ফলে পরিষেবা ক্রমশ উন্নত হচ্ছে। হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, MBBS আসন বৃদ্ধির জন্য ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল। এই শিক্ষাবর্ষ থেকেই 25টি আসন চালু হল, মোট আসন সংখ্যা হল 150টি। এছাড়াও আরও একটি বিষয়ে MD কোর্সের জন্য আবেদন জানানো হয়েছে। MD কোর্সের আসন বাড়লে একদিকে যেমন পঠন পাঠনের উন্নতি হবে, পাশাপাশি চিকিৎসা পরিষেবারও অনেকটাই উন্নতি ঘটবে।

0: আরও বেশি চিকিৎসক পাবে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। জেলার চিঠি শেষ হল। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল, শিল্পী ওস্তাদ বিলায়েত হোসেন খাঁ, রাগ গৌর মালহার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ গৌর মালহার রাগে খেয়াল শুনলেন শিল্পী ওস্তাদ বিলায়েত হোসেন খাঁ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে, এছাড়াও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আমার গ্রাম আমার দেশ।

0: আকাশবাণী শিলিগুড়ি আয়োজিত আমার গ্রাম আমার দেশ অনুষ্ঠানে এখন শুনবেন জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের মনোরম বিছাভাঙা গ্রামকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের তৃতীয় পর্ব।
1: বিছাভাঙা গ্রামে পর্যটন কিন্তু গড়ে উঠেছে, আর পর্যটনের হাত ধরেই বিছাভাঙার উন্নতি যে হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা পৌঁছে গেছি এমনই একটি রিসোর্টের কাছে। রিসোর্টের ওনারের সঙ্গে আমরা কথা বলে নেব। নমস্কার।
2: নমস্কার।
1: আপনার নামটা বলবেন?
2: সুদীপ রায়।
1: সুদীপ বাবু, এই আপনার যে এই যে স্টে, এটা ঠিক কত বছরের পুরনো?
2: মোটামুটি 4-5 বছর হলো।
1: 4-5 বছরের পুরনো। এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি রিসোর্টের ঠিক এক পাশে জঙ্গল দেখা যাচ্ছে, অন্যদিকে চা বাগান, সুন্দর একটি ভিউ কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এবার আপনার যে এই যে রিসোর্ট, এটা নিয়ে এই গ্রামে অন্যান্য আরও কতগুলো রিসোর্ট রয়েছে?
2: আরও আপনার টোটাল 5টা রিসোর্ট রয়েছে আমাদের এই গ্রামে।
1: বেশ, এবার পর্যটক যারা ধরুন এখানে আসে, তারা মূলত কোন কোন জায়গা থেকে আসছে?
2: মূলত কলকাতা আছে, শিলিগুড়ি আছে, আরও বিভিন্ন এই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ওনারা আসেন।
1: বেশ, এবার এই যে যারা পর্যটক যারা ঘুরতে আসেন, তারা তো একদিকে যেমন আপনার এখানে থাকছেন, এই অঞ্চলকে ঘুরে দেখছেন, তো এবার একটা প্রশ্ন আপনাকে একটু জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে বিছাভাঙা গ্রামের লোকজন বা স্থানীয় যারা, তারা ঠিক কীভাবে উপকৃত হচ্ছে?
2: পর্যটন আসলে আমাদের রিসোর্টের যেমন এইখানকার লোকজনদের আমরা কাজে রাখতে পাচ্ছি, তারপরে ছোটোখাটো দোকানপাট সেগুলো একটু মানে ওগুলোও চলছে। এইভাবে যদি আরও কিছু করা যায় তাহলে আরও বেশি উপকৃত হবে এখানকার গ্রামের বাসিন্দারা।
1: তার মানে গ্রামের বাসিন্দা যারা আছে, স্থানীয় যারা আছে, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার এই উদ্যোগের সঙ্গে যুক্ত আছে?
2: সবাই আমরা একে অপরের একসাথেই চলছি।
1: সুদীপবাবু, আপনার এই রিসোর্টে যদি কোনো পর্যটক থাকতে চায় তাহলে কী ধরনের খরচা হয়?
2: এখানে জনপ্রতি বিভিন্ন রকমের রুম আমাদের আছে, এসি আছে, নন এসি আছে। এবার বা কেউ যদি আপনাদের ফুল প্যাকেজ যেটা বলি, রুম অ্যান্ড ফুডিং লজিং, ওই ব্যবস্থা আছে। মানে রুম আর ফুডিং লজিং দিয়ে আমাদের নর্মালি 1000-1200 থেকে এরকম স্টার্টিং আছে।
1: বেশ, ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ।
1: আমরা কথা বলে নেব মঙ্গল কোড়া ওনার সঙ্গে। এই গ্রামের পূজা পার্বণ সম্বন্ধে যদি আপনি একটু কিছু বক্তব্য আমাদের সামনে আপনি তুলে ধরেন।
3: আমাদের গ্রামের মধ্যে আমরা যে উড়িয়া সম্প্রদায়, মানে কোড়া আর কি, কোড়া সম্প্রদায়ের লোক, আমাদের গ্রামকে যেরকমই যে হাতি জন্য পূজা করি বা গ্রাম মানুষের জন্য যে বেঁচে থাকার জন্য যে পূজা করি, সেটা হচ্ছে আমাদের 2-3 ভাগে পূজা করে। যেরকম 12 মাসে 13 পরব বলে, ওরকমই আমাদের সবথেকে পরবটা হচ্ছে চৈত্র পরব। চৈত্র মাসে যে পরবটা হয় সেটা আমাদের গ্রামের মধ্যে একটা মন্দির আছে, সেটা দীর্ঘদিন বাবার অমলেতে তার আগেই থেকে গ্রামের মধ্যে একটা পূজা করত। তো এই পূজা করতে করতে যেরকমই বয়স্ক আগেকার লোক থেকে এখনও ওই গ্রামে পূজা হয়, তখন এটাকে আমরা নিশানি দেবতা বলি, মানি। এখানটায় যখন পূজা আগের লোক পূজা করতে করতে করতে মানে জাগ্রতর মতো হয়ে গেছে, কারণ কিন্তু গ্রামের লোককে এমন লোক আছে ওই মন্দিরের মধ্যে যে সে পূজা করতে গ্রামের লোক ছাড়া বাইরের লোক ঢুকতে পারে না এখনও। তার কারণটা হচ্ছে কীরকমই, 1987-88 সালে গ্রামের মধ্যে আগে যারা পূজা করতো আর কি, মানে যেরকমই অধিকারী বলে না, আমাদের যেরকম ব্রাহ্মণ পূজার না, এটা অধিকারীর মধ্যে পূজা হয়। ব্রাহ্মণ পূজা তো মূর্তিতে পূজা করে, সেটা না, যেহেতু অধিকারী হিসাবে আমাদের গ্রামের কিছু মণ্ডলরা ছিল বা বাবা মহারাজ ছিল, ওরা পূজা করত। পূজা করতে করতে ওইখান থেকে যে অধিকারীকে কিছু যেরকম দক্ষিণা দেওয়া হয় না, ওই দেনাটা একটু কম হয়ে যাওয়াতে গ্রামটা ওইখান থেকে তুলিশিলটা উঠে নিয়ে চলে গেছিলো যারা পূজা করতো ওরাই। তখন থেকে 87-88-89 সালে 1 মাস লাগেনি, 17-18 দিনের মধ্যে থেকে 11-12 জন মারা গেছিলেন। মানে যেরকমই জন্ম হওয়ার 1 মাসের বাচ্চা বা গর্ভবতী মহারা এরকমভাবে, আজকে একজন, কালকে 2 জন, পরশু 1 জন, এরকম প্রতিদিন 17 দিনের মাথায় 11 জন মারা গেছিলো। তখন কী করতো, এখনও ওই মন্দিরটা আছে জাগ্রতর মতো। তখন কী করলাম, তখন ফরেস্ট ডিপার্টমেন্টে ছিল কিছুটা অনুদান নিয়ে, এই যে ক্রান্তি পাশে ক্রান্তি বাজার আছে এখানে বলবাড়ি, কালী পূজা যারা করেন ওনারা, ওদেরকে দেখাই নিয়ে আইসে এখানে পূজা প্রমাণ করে আস্তে আস্তে আস্তে আস্তে জিনিসটা পুড়ে আসে। এমন

0: ছিল, এই যে চিল্লাইতো করে নাই, একদম এই করে করতে করতে নাই, এমন কোনো জোর নাই, কোনো কিছু নেই, কাজে গেলো বা হঠাৎ করে বসলো, এরকম নাই, এভাবে হয়ে গেছিলো গ্রামটা। মন্দির এখনও আছে মন্দিরটা, সেখানে আমরা পূজা পার্বণ করি চৈত্র মাসে, যেটা পূজার মন্দির থেকে আমাদের মানে যে আগে থেকে পূর্বপুরুষেরা চলে আসছে, যেরকম আম পুরো আম যে আমরা খাই না, ওইটা যদি যতক্ষণ আমরা যে গ্রামের লোক আর কি অন্যান্যরা খাই, গ্রামের লোকরা যতক্ষণ না মন্দিরে পূজা না করা পর্যন্ত মুখে আম দিতে পারি না, দেশে আছে এখনও। তো ওইভাবে মুখে যেরকম কুমড়ো কুমড়ো লতা বা কুমড়া খাইতে পারবেন না, এরকম নতুন জিনিস যেটা হয় আর কি, ওটা মুখে দিতে পারে না। তো ওইটা যদি করে নিজের বাড়ি পরিবারে কিছু অসুবিধা হয়ে যায় বা এটা করে হয়তো, তখন আমাদের যে পূজা পার্বণ থেকে অনেক জিনিস শেখা গেল, যে যে পূজা পার্বণ এখানে পূজা করা হয়, আর এই যে গ্রামতানটা যেটা মোকাল বাবার জন্য পূজা হয়, গ্রামতানটা এখান থেকে 1 কিলোমিটার আগে একটা ফরেস্টের মধ্যে আমরা পূজা করি। কারো থেকে আমরা পয়সা করি নিই না, গ্রামের লোকেরই মধ্যে যা চান্দা কালেকশন হয়, 100 হোক 2000 হোক 5000 হোক যা কালেকশন হয় ওটাতে আমরা দেখে নিই। পূজা চান্দার জন্য আমরা গ্রামের লোক কারোর থেকে কোনো ইয়েটা নিই না, কোনো কিছু করে না, ওইটা থেকে কালেকশন করে দিয়ে আমরা পূজা করি। মানুষের থেকে চান্দা জর্জলুম চান্দা পান্দা আমরা কারোর থেকে নিই না, পূজা করবো নিজের পয়সা দিয়ে, সেই পয়সা দিয়ে আমরা পূজা টুজা করি, ওইটা ইয়া করি। যখন আমরা পূজা টুজা করি তখন কোনো কিছু হয়ে গেলে আমরা ওই যে যে মন্দিরটা আছে না ওইখানটাকে ইয়া করে জল ইয়া করে দিয়ে মোটামুটি 3-4 দিন পরে, অন্যান্য জায়গাতে যেরকমই একটু অসুখ হইলো হসপিটালও যায়, কোনো অসুবিধা নেই, ডাক্তার ফাক্তার দেখানো হয়, তবুও কিছু ওদের মানুষ করা থাকে নিজের বাড়ি পরিবারের মধ্যে থেকে, এবারে পূজা টুজা করা হয় আর কি।
1: আপনি বলছিলেন যে অসুখ বিসুখ হলে একদিকে যেমন আপনারা দেবতার কাছে পুজো করেন, তো এর পাশাপাশি কোথায় যান আপনারা, কোন স্বাস্থ্যকেন্দ্রে যান?
0: ওরকম যদি অসুখ বোঝা হয়, যেরকম টিবি রোগ আছে বা অন্যান্য রোগ আছে যেটা ক্রিটিক্যালি ব্যাপার শরীর হয়, যে আমরা স্বাস্থ্যকেন্দ্রে এখান থেকে চালসা নিয়ে যাওয়া হয়, মেটলি আমাদের যেহেতু মেটলি বলকার মনে পড়লে চালসা, চালসা থেকে মালবাজার ওইখান থেকে রেফার করে শিলিগুড়ি যাওয়া হয়, এরকমই নিয়ে যাওয়া হয়। তারপর ছোটো মোটো ওষুধ যদি হয় আমরা পাশে লাটাগুড়ি আছে, ওইখানে যেরকম কিছু কিছু ওষুধগুলো নিয়ে জ্বর টর এলে খাওয়ানো হয় আর কি, এরকম।
1: তার মানে গ্রামের স্বাস্থ্যকেন্দ্র না থাকাতে আপনাদের নিকটবর্তী চালসা অথবা লাটাগুড়িতে যেতে হয়?
0: লাটাগুড়িতে যেতে হয় এটার।
1: ধন্যবাদ আপনাকে। বিচাভাঙা গ্রামে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু পেয়ে গেছি একজন যুবককে, তো তার সঙ্গে একটু আমরা কথা বলে নেব। তোমার নাম?
2: আমার নাম হচ্ছে রামু করা।
1: রামু, তুমি ঠিক কি করো
2: এখন? আমি রিসোর্টে কাজ করি।
1: বেশ, তো এই যে তুমি রিসোর্টে তুমি কাজ করছো, এর পাশাপাশি তুমি আর কি করছো?
2: আর এটা বাদ দিয়ে আমি বাজনা যন্ত্র এটা বাজাই, আমাদের একটা টিম আছে গ্রামে, ওটা বাজাই।
1: তার মানে তুমি বাদ্যযন্ত্র শিল্পী আর কি, সেটা আমরা বলতেই পারি। তো তুমি যে যন্ত্রটা বাজাও সেটার নামটা কি?
2: এটা হচ্ছে আমাদের দুই ধরনের যন্ত্র আছে, একটা হচ্ছে ছোটটা হচ্ছে ওটা ইসে ক্রিডি বলে, আর আরেকটা আছে নাগরা, ওটা ছোট নাগরা বলে।
1: আচ্ছা, এই যে তুমি যে দুটো বাদ্যযন্ত্র বললে, দুটোই কি তুমি বাজাও নাকি তুমি যে কোনো একটা?
2: দুটোই বাজাই আমি।
1: বেশ, তো এবার এই যে আমরা যে সবসময় শুনে থাকি যে তুমি বলছিলে যে তুমি একটা গ্রুপের সঙ্গে বাজাও, এবং আমরা এটা ধরেই নিতে পারি যে এই গ্রামে একটা সুন্দর কালচারাল গ্রুপ আছে, যে গ্রুপে তুমি বাজাও, তুমি বলছিলে দুটো বাদ্যযন্ত্রের কথা, একটা হলো গ্রিডি এবং অন্যটা হলো ছোট নাগরা। তো এই যে দুটো বাদ্যযন্ত্র তুমি বাজাও, এর কিছু তাল কি রয়েছে কি নাকি একটাই তালে বাজে?
2: না, তাল দুটো আছে, ছোট ক্রিডির এটা আলাদা তাল আছে, আর ছোট নাগরা ওটা আলাদা তাল আছে, দুটো একসাথে মিলে তখন একটা আনন্দ হবে।
1: তোমার কাছ থেকে একটু তোমার যে বাদ্যযন্ত্র সেই বাজনা একটু শুনে নিতে চাই।
2: অবশ্যই।

0: এই গ্রামের ঠিক পাশেই সুন্দর একটি মাঠ চোখে পড়ল। এই মাঠে আমরা দেখতে পেলাম এখানকার বেশ কিছু যুবক ফুটবল খেলছে। তো তারই মধ্যে আমার সামনে একজনকে পেয়ে গেছি, তার কাছ থেকে জেনে নেব তার এই খেলাধুলা সম্বন্ধে কিছু প্রশ্ন। তোমার নাম?
1: শিবকুমার করা।
0: শিবকুমার, তোমাকে আমি দেখছিলাম তুমি কিছুক্ষণ আগে এই মাঠে ফুটবল খেলছিলে। তো তোমার ফুটবল কি প্রিয় খেলা?
1: হ্যাঁ।
0: তো ঠিক কতদিন ধরে তুমি ফুটবল খেলছো বা তোমার এই যে খেলার প্রতি যে ভালোবাসা সেটা ঠিক কিভাবে গড়ে উঠলো?
1: 5-6 বছর।
0: তো 5-6 বছর ধরে তুমি ফুটবল খেলছো। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে কোন পজিশনে তোমার খেলতে ভালো লাগে?
1: আমি রাইট হ্যান্ড উইঙ্গে।
0: রাইট উইঙ্গে তুমি খেলো। তো আমার পাশে ঠিক দাঁড়িয়ে আছে সুবল পাইক, এই গ্রামের অন্যতম যুবক এবং যিনি একটা সময়ে ফুটবলের সঙ্গেই যুক্ত ছিলেন। তো তার কাছে আমি এই গ্রামের যে খেলাধুলার যে পরিস্থিতি বা পরিকাঠামো সেটা সম্বন্ধে একটু জেনে নেব।
1: হ্যাঁ, আমরা আমাদের এখানে প্রচুর যুবক আছে, তারা ফুটবল খেলতে ভালোবাসেন। সে কারণে আমরা আমাদের যারা আমাদের কাকা জেঠু মামা যারা আছেন, আমাদের উড়িয়া কমিউনিটি একটা আছে, সেই কমিউনিটির মাধ্যমে আমরা আমাদের গ্রামে একটা টুর্নামেন্ট ইভেন্ট করে থাকি, যাতে আমাদের গ্রামের ছেলেরা বা অন্যান্য যেসব গ্রাম এখনও মানে পিছিয়ে আছে, ফুটবল খেলছে অথচ সেই জায়গাটা আসতে পারছে না, তাদেরকে আমরা এখানে একটা সুযোগ করে দিয়ে থাকি যে এসো, আমরা এই ইভেন্টে পার্টিসিপেট করো, নিজের প্রতিভাটা দেখাও, তারপরে তারা অন্যান্য জায়গায় আবার খেলার সুযোগ পেয়ে থাকেন আর কি।
0: একদম তাই। আর এই যে উদ্যোগ, অর্থাৎ গ্রামের ছেলে মেয়েদেরকে ফুটবলের প্রতি আকর্ষিত করা বা অন্যান্য খেলাধুলায় আকর্ষিত করা, এবং তারপর আপনি যেটা বলছিলেন যে এদেরকে আরও বড় টুর্নামেন্টে পাঠানোর ব্যবস্থা করা, তো এখানকার ছেলেমেয়েরা এখানে এই গ্রাম বাদ দিয়েও বাইরে গিয়েও কি খেলাধুলা করে?
1: বাইরে গিয়ে অনেক 2-4টা ছেলেরা আছে যারা বাইরে গিয়েও খেলাধুলা করে থাকেন আর কি। যেরকম আমার ভাই, আমার ভাই নিজে একটা রায়গঞ্জের টিমের সাথে, মালদার টিমের সাথে পার্টিসিপেট করে কলকাতা অবধি খেলে এসছে।
0: এখন তো বিশ্বকাপ শুরু হয়েছে, তো চারিদিকে একটা ফুটবলের যে উন্মাদনা সেটা তৈরি হয়েছে, তো এখানকার গ্রামে তোমরাও কি খেলাধুলা বা এই ফুটবলটা দেখছো?
1: দেখি মাঝে মাঝে।
0: মাঝে মাঝে দেখো। আচ্ছা শিবকুমার, তুমি খেলাধুলা ছাড়া আর কি করো?
1: কাজ করি বাগানে।
0: বাগানে কাজ করো? তো বাগান কি তোমার নিজেরই?
1: নিজের আছে।
0: তো এই যে তুমি কৃষিকাজের সঙ্গে যুক্ত, তুমি চা বাগানে কাজ করছো, তোমার সঙ্গে আরও কতজন এই গ্রামের লোক এই চা বাগানের সঙ্গে যুক্ত আছে?
1: আছে আরও 20-25 জন।
0: আমরা সুবলবাবুর কাছ থেকে শুনে নেব এখানকার যে কৃষিকাজ, অর্থাৎ চা বাগানের সঙ্গে এখানকার লোকজন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছে, সেই সম্বন্ধে যদি আপনি 2-4 কথা আমাদের সামনে তুলে ধরেন।
1: বেসিক্যালি আমাদের গ্রামে প্রায় 250 জনের জনসংখ্যা, তো সেক্ষেত্রে সেখানে বাচ্চাদের যারা সাবেলের আছে তাদের সংখ্যা মিনিমাম 70-100 আছে। তারপরে যারা আছে বনের সাথে যারা যুক্ত, তারা তো বনেই কাজ করছে, এবং বাকি যারা গ্রামে আছে তারা কৃষিকাজের সাথে এবং চা বাগানের সাথে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত আছেন আর কি।
0: তার মানে এখানে যেমন প্রত্যেকেরই কিছু না কিছু চা বাগান নিজস্ব রয়েছে, এর পাশাপাশি তারা অন্যান্য চা বাগানে গিয়েও কাজ করছেন।
1: 70টা পরিবার এখানে আছে। 70টা পরিবারের এখানে প্রায় প্রতিটা পরিবার থেকে 1 বা 2 জন কৃষিকাজ সাথে আমাদের চা বাগান, যে চা বাগান আমাদেরকে উপার্জনের একটা রাস্তা তৈরি হয় সেই কাজের সাথে সবাই যুক্ত আছে আর কি।
0: এখানে ঠিক কতগুলো চা বাগান রয়েছে?
1: প্রায় আমাদের গ্রামে 150-200 বিঘা চা বাগান আছে। বছরে আনুমানিক আমাদের চা বাগান এখান থেকে প্রায় 2000-3000 কিলো এরকম চা উৎপাদন হয় আর কি।
0: একটা কথা আপনি বলুন যে এখানে যেহেতু কোনো ফ্যাক্টরি নেই চায়ের, তো এখানে চাটা যে তৈরি হয় সেই চাটা ঠিক কোথায় যায়?
1: এখানে মিডিয়েটার আছেন যারা এখান থেকে চা পাতা কালেক্ট করে তারা ফ্যাক্টরিতে নিয়ে যান, আর আমাদেরকে ফ্যাক্টরি থেকে নিয়ে যাওয়ার মাঝখানে যে টাকাটা আমরা পাই সেটা হচ্ছে দাম কম বেশি হতেই থাকে আর কি। কোনো সময় দেখা গেলো 15-16 টাকা পেয়ে থাকি আমরা, কোনো সময় আমরা 10 টাকাও পেয়ে থাকি, কোনো সময় 40 টাকাও পেয়ে থাকি আর কি। সেই হিসাবে আমরা চা পাতা সেল হয়ে থাকে।
0: তার মানে চা বাগান বা চা উৎপাদন এখানকার যে মানুষ তারা সরাসরি যুক্ত হয়েছে দীর্ঘদিন থেকে?
1: দীর্ঘদিন থেকে, হ্যাঁ দীর্ঘদিন বলতে আমাদের এখানে চা বাগান মিনিমাম 20 বছর হয়েছে আর কি। 20 বছর থেকে চা বাগানের সাথে যুক্ত আমাদের গ্রামের লোক।
0: এই চা বাগান ছাড়াও এখানকার যে মানুষ তারা আপনি বলছিলেন যে পর্যটনের সঙ্গে যুক্ত আছে, তো তারা ঠিক কীভাবে যুক্ত পর্যটনের সঙ্গে?
1: আমরা সরাসরি পর্যটনের সাথে যুক্ত এইভাবে যে আমরা হচ্ছে বন এবং বন্যপ্রাণীকে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসি, আমরা তাদেরকে পূজো করি। তো সাথে আমাদের গ্রামে যারা ছেলেমেয়েরা আছে তারা যে ফরেস্ট ভলেন্টিয়ার হিসাবে সার্ভিস করেন তাদেরকে কিছু রেমুনারেশন বন দপ্তরের থেকে দেওয়া হয়। সাথে আমাদের মহিলারা হস্তশিল্পের সাথে যুক্ত আছেন, সাথে আমাদের যে মহিলারা আমাদের যে কালচার ফক ড্যান্স আছে আমাদের ওড়িয়া কমিউনিটির

0: আমাদের ট্রাইবাল ড্যান্স আছে, সেই ড্যান্স পরিবেশন করেও আমরা উপার্জন করে থাকি পর্যটন থেকে।
1: বেশ, ধন্যবাদ আপনাকে। বিচাভাঙা গ্রামের বন্ধুদের সঙ্গে গল্পে আড্ডায় কখন যে সময় গড়িয়ে গেল টেরই পেলাম না। দেখতে দেখতে পূবের সূর্য পশ্চিমের আকাশে ঢলে পড়েছে, গরুমারা জঙ্গলের পাখিরাও কিন্তু কোলাহল করতে করতে নিজেদের নীড়ে ফিরে চলেছে। এবার আমাদেরও ফেরার পালা। বিচাভাঙা গ্রামের প্রিয় বন্ধুদের বিদায় জানিয়ে আমরাও ফিরছি আপন ঠিকানায়। স্মৃতিতে নিয়ে চলেছি এই আন্তরিক মুহূর্তগুলো।
2: শ্রোতা বন্ধুরা, আমার গ্রাম আমার দেশ অনুষ্ঠানে বিচাভাঙা গ্রামকে নিয়ে তৃতীয় পর্ব এখানেই শেষ হলো। বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গ্রামে, নতুন কিছু গল্প আর নতুন কিছু মানুষের সঙ্গে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।

0: আমার গ্রাম আমার দেশ এই অনুষ্ঠানটি শুনলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন ভাস্কর দাস। আকাশবাণী শিলিগুড়ি।
1: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
2: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
1: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
2: 9749088189।
1: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
2: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুরু হচ্ছে মজদুর মণ্ডলীর অনুষ্ঠান।
1: মজদুর মণ্ডলীর অনুষ্ঠানে এখন শুনবেন বিভিন্ন সামগ্রী যেমন বাঁশ, কাঠ, বেত, শঙ্খ, মাটি, কাগজ, কাপড়, তুলো প্রভৃতি নির্মাণকারী ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের সাথে সাক্ষাৎকার।
2: আপনার নাম?
3: আমার নাম শ্রী জগমোহন বর্মন, ভিলেজ পোস্ট পানিশালা, জেলা কুচবিহার।
2: আপনি কি শিল্পকর্মের সঙ্গে যুক্ত আছেন?
3: ক্যানন বাম্বু শিল্পের মধ্যে জড়িত।
2: বাঁশ দিয়ে বিভিন্ন শিল্প দ্রব্য তৈরি করেন, এটা কোথায় করেন?
3: আমাদের গ্রামে পানিশালা বাড়ি, সেখানে আমাদের ফ্যাক্টরি, ওখানে সব কিছু তৈরি করি।

0: ওখানে কতজন লোক কাজ করে?
1: আমার ফ্যামিলিতে এবং আমার গ্রামের আর কি এই জনের সাথে আমাদের ইয়াতে কাজ করে।
0: আপনার পরিবারের সবাই আর আশেপাশের কিছু মোট জনা সাথে
1: আর কি কাজ করে?
0: এই সাতজন মিলে মোটামুটি কত প্রোডাকশন হয়, মানে উৎপাদন কত করেন আপনারা?
1: উৎপাদন দেখুন, আমার একটা বাঁশের জিনিস না, বর্ষার দিকে কিন্তু এই বাঁশের জিনিস তৈরি করা হয় না, কারণ একটু যে ওয়েদার ডিফেক্ট হয়ে যায় তাহলে সব কিছু নষ্ট হয়ে যায়, এই জন্য বর্ষায় বন্ধ রাখি, মানে শীতের সিজনটা আমরা পুরা চালাই আর কি।
0: এই যে বাঁশ দিয়ে যে বিভিন্ন দ্রব্য তৈরি করছেন, এই বাঁশ কোথা থেকে সংগ্রহ করেন?
1: আমাদের ওখানকার গ্রামেরই পাওয়া যায়, প্রচুর বাঁশ পাওয়া যায়, বাঁশের কোনো অভাব হয় না, এবং বাঁশ দিয়ে আমরা বাঁশজাত যে শৌখিনতা জিনিস বলে মোটামুটি ব্রিফকেস, টেবিল ল্যাম্প, ট্রে, ম্যাগাজিন, ফুলদানি, মোমদানি, ধূপদানি সব কিছুই আমরা তৈরি করি।
0: সমস্ত কিছুই বাঁশ দিয়ে তৈরি?
1: বাঁশ দিয়ে তৈরি হয়, নৌকা।
0: এই সমস্ত জিনিস কোথায় কোথায় বিক্রি করেন?
1: বিভিন্ন মেলায়, আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন মেলায় আমাদের ইয়ে দেয়, এবং ন্যাশনাল সেন্ট্রাল সরকারও আমাদের সহযোগিতা করে।
0: তাতে আপনার কীরকম আয় হয়?
1: আয় ধরেন বছরে সব কিছু খরচ যাওয়া হইয়া লাখখানেক এরকম হয়।
0: এই যে যারা যুক্ত আছে এখানে, আপনার কারখানা আছে কি?
1: হ্যাঁ।
0: সেই কারখানায় যারা যুক্ত আছে তাদের অন্যান্য সুযোগ সুবিধা আপনি কী দেন?
1: না, আমাদের ওখানে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে কি ওই আমরা যে মেডিকেল ইয়েটা সেটা দিচ্ছি আর কি, মেডিকেল ইন্স্যুরেন্স ওটা বা ওদের করা আছে, সেটা ডিসি হ্যান্ডিক্রাফ্টস ইয়ের থেকে তারা সব কিছু সরকারি খরচে চিকিৎসাটা করতে পারে।
0: আপনি নিজে কোনো সরকারি সহায়তা নিয়েছেন বা পেয়েছেন?
1: না, আমি সরকারি সহায়তা এখনও পাইনি বা নিয়েও নাই, এখন আমাদের বয়স ইয়ে হয়েছে, পেনশনের দিচ্ছে আর কি সরকার।
0: তো যদি কোনো সরকারি সহায়তা পান, আপনি শিল্পকে আরও বড় করে তুলতে পারবেন?
1: সেটা তো নিশ্চয়ই আশা আছে, ছেলে আছে, এবং ছেলে মাস্টার ট্রেনার হিসেবে আছেন, আমিও মাস্টার ট্রেনার হিসেবে আছি, আমাদের সবাই, আমার অল ফ্যামিলির মধ্যে স্টেট ওয়ার্ড মানে রাজ্য স্তরে প্রথম পুরস্কার প্রাপ্ত, আমি রাজ্যে কমসে 12-13 বার প্রাইজ পাইছি, ছেলেও পাইছে 5 বার, আমাদের সবারই স্টেট ডাবাটা আছে।
0: ধন্যবাদ আপনাকে। আপনার নাম?
2: রবীন্দ্রনাথ বিশ্বাস।
0: আপনি কি কি শিল্পকর্মের সঙ্গে যুক্ত আছেন?
2: মাটির শিল্প।
0: মাটির শিল্প? মোটামুটি মাটি দিয়ে কি কি তৈরি হয়?
2: মাটি দিয়ে এখন তো প্রচুর রকম জিনিস তৈরি হচ্ছে, ছোটো বড় সব রকম জিনিস তৈরি হচ্ছে। ছোটো বলতে ধরুন এই যে বাচ্চা কাচ্চাদের একটা ঠাকুর দেবতা আছে বেশি, যেগুলো ইয়েতে চলে ওই যে আপনার বাইরে যায় হিউম্যান ফিগার, যেমন 6 ইঞ্চি, এগুলো বিভিন্ন রকম সব জায়গায় পৌঁছাতে না, বোম্বে পর্যন্ত, দিল্লি পর্যন্ত মার্কেট আছে।
0: বিভিন্ন ধরনের পুতুল, দেবদেবী?
2: দেবদেবী আছে, হিউম্যান ফিগার আছে, আরও দেবদেবীরা বেশি আছে, হিউম্যান ফিগারও কম না, ভালো।
0: আপনি কতদিন ধরে যুক্ত এই শিল্পকর্মের সাথে?
2: এই 25-26 বছর।
0: 25-26 বছর ধরে এই কর্মের সঙ্গে যুক্ত আছেন। তো এই যে শিল্পকর্ম আপনি তৈরি করছেন, মৃৎশিল্প, এটা আপনি কোথায় কোথায় বিক্রি করেন?
2: এটা আপনার নানান জায়গায় বিক্রি হয়, এটা বোম্বে থেকে দিল্লি, পাঞ্জাব এবং কলকাতা আছে, তারপরে একটা মার্কেট শিলিগুড়িতে একটা মার্কেট আছে, বাঙ্গালোর একটা মার্কেট আছে। মার্কেটটা এখন অনেক ছিটিয়ে গিয়েছে, প্রচুর লোকের এই কারবার করে নির্ভর করছে আর কি।
0: আপনার কি নিজস্ব কোনো কারখানা আছে?
2: নিজস্ব কারখানা ছোটোখাটো আছে, বলার মতো না, ছোটোখাটো।
0: মোটামুটি কতজন সেখানে কাজ করেন?
2: 8-9 জন।
0: 8-9 জন শ্রমিক আছেন, তারা শিল্পকর্ম করছেন, আর তারা কীরকম পারিশ্রমিক পায়?
2: এখন তো অনেক বেড়েছে, 400-450 পার ডে,
0: প্রতিদিন 400-450 টাকা করে,
2: 400-450।
0: তাতে দিয়ে তাদের জীবিকা নির্বাহ হচ্ছে?
2: তাতে জীবিকা নির্বাহ, তাদের এক্সট্রা কাজও করছে, তারা অন টাইমে তারা যে 2 ঘন্টা করে টাইম পায় সেখানে কাজ করে পাইছে, তাদের তো অন্তত 100-150 টাকা পায়।
0: তো আপনি তো একজন মালিক, কারখানার শ্রমিক এতজন কাজ করছে, তারা পারিশ্রমিক পাচ্ছে দৈনিক, তো এর বাদে তারা আর কি সুযোগ সুবিধা পায়?
2: এছাড়া সুযোগ সুবিধা বলতে তারা যখন অ্যাভারেস্ট হয়ে যাবে, একদম 2-3-4 বছর কাজ করলো, তারপর তো কেউ নিজে থাকে না, কেউ সবাই তো বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে বাড়িতে পড়াশোনা মুখে দেবে, পড়াশোনা মুখে দিলে তাদেরও ধরুন 200 পিস যদি কুচো মাল করে, তাও যদি 2 টাকা করে যদি লাভ করে, তা 400 টাকা তো ঘরে বসে ইনকাম করতে পারে।
0: এছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা দেন কি তাদের, স্বাস্থ্য বা অন্য কিছু?
2: এখন স্বাস্থ্য তো সেটা সরকারের ব্যাপার, সেটা স্বাস্থ্য বিমা কার্ড ভার ছিল, এখন তো স্বাস্থ্য বিমা কার্ডটা নেই, বেশ কিছুদিন ধরে দেখছি বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য বিমা কার্ডে প্রতি বছর 50 টাকা নিচ্ছিল, নিয়ে একটা হেলথ কার্ড করে দিয়েছিলো, কিন্তু বছর 2-1 মতো হবে, আমার একটা কার্ড ছিল সেই কার্ডটা পরে রিনিউয়াল করতে গিয়ে বলে যে আর হচ্ছে না।
0: এই যে শিল্পকর্মের সঙ্গে যুক্ত

0: তো আছেন, আপনার সরকারি কোনো সহায়তা কি পেয়েছেন?
1: সরকারি সংস্থা বলতে যে আপনারা যেটা বলতে চাইছেন, আমাদের এখান থেকে কৃষ্ণনগর থেকে, ডিআইসি থেকে, জেলা শিল্প কেন্দ্র থেকে আমাদের যেসব মেলাগুলো দেয়, প্রোগ্রামগুলো কলকাতা চাচিলেনা হেড অফিস, তারা বাইরে মেলাগুলো দেয়, আর আমাদের নদিয়া জেলা যে অফিসটা আছে তারা আমাদের এই শিলিগুড়ি, বর্ধমান বা কলকাতা আরও বিশেষ বিশেষ করে মেলা আছে সেখানে পাঠায়, সেখানে পাঠালে কিছু বিক্রি বছরে পাঁচটা হয়ে যায়, আর যেগুলো বাইরে আছে সেখানে দু তিনটে হয়ে যায়, তবে সব জায়গাতে যায় না।
0: কিছু তো সরকারি সহায়তা যদি ভালো করে আরও বেশি করে পান, তাতে কি আপনি আরও এই শিল্পকর্মকে আরও উন্নত করতে পারবেন?
1: সরকারি সহায়তা বলতে, সরকারি সহায়তা যেটা ব্যাঙ্ক লোন ছিল, সিসি অ্যাকাউন্ট করে দিয়েছে, ঠিক আছে, এটা তো আমাদের তো এটা করে দিয়েছে, এরপরে তো কিছু বলারও নেই। এটা 2 লাখ টাকা, 3 লাখ টাকা বা মিনিমাম 1 লাখ, মিনিমাম 50,000, আমার 2 লাখ নেওয়া আছে, তাহলে এরপরে আমাদের কিছু বলার নেই, এটা দিয়েই অনেক কিছু হতে পারে।
0: এই যে 2 লক্ষ টাকা আপনি নিয়েছেন ব্যাংক থেকে, এই শিল্পকর্ম করে সেটা বাজারজাত করে আপনার পরিবার সংস্থান করে সেই ব্যাংকের লোন শোধ করতে পাচ্ছেন, তাতে করে
1: ব্যাংকের লোন শোধ হবে না, কেননা ওদের তো ইন্টারেস্ট আমার দিতেই হবে, আমরা ভেবে নিয়েছি, আর একটু দেরি হবে, দেখা গেলো যে কবে শোধ হয় বলা মুশকিল, কেননা সবসময় তো ব্যস্ত সময় থাকে না, মার্চে এপ্রিল বা জুন জুলাই এগুলো তো খারাপ, বা সেপ্টেম্বরও খারাপ, সবসময় তো চলবে না, দেখা গেলো 7 মাস চললো, 5 মাস অফ হয়ে গেলো, ওই 5 মাসটা আর মেকআপ হওয়া মুশকিল।
0: এবার ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে?
1: ভবিষ্যৎ পরিকল্পনা এইভাবেই চলবে, এছাড়া অন্য কিছু হবে না। এরপর
0: না না, যদি আপনি সরকারি সহায়তা পান এই শিল্পকর্মকে, এত সুন্দর এই যে মাটির এত সুন্দর সুন্দর পুতুল, কত রকম জিনিস যে বানিয়েছেন, শোপিস এই যে দেখতে পাচ্ছি এই যে বানিয়েছেন, এগুলো যদি আরও সুন্দর করে তৈরি করে আরও বাজারজাত করার পরিকল্পনা কি আপনার আছে?
1: এর চেয়ে সুন্দর আর কিছু হওয়া আমার আশঙ্কা দিন দিন কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? যে একার পক্ষে কিছু সম্ভব না, যেখানে 7-8 জন লোক থাকবে তাকে তো সবাইকে 750 টাকা দেওয়া সম্ভব না, কেউ আছে 60 টাকা, কেউ আছে 150 টাকা, যে 750 টাকা নিচ্ছে সে তো 750 টাকা কাজ করছে না, 50% কাজ করে যাচ্ছে, সেখানে আপনাকে রাত্রিবেলা হাত দিতে যাচ্ছে, তাহলে শিল্প কী করে বাড়বে? তাহলে এই শিল্প কী করে বাড়বে? যে 750 নিচ্ছে তার তো সেই দায়িত্ব নেই, সে দেখা যাচ্ছে দেড়খানা কাজ করলো, করে আমার কাছ থেকে 2 দিনে 900 টাকা নিয়ে গেলো, কিন্তু সেই কাজটা করতে গিয়ে আমার তারপর দিয়ে সারাদিন গেল, তারপর দিয়ে সারাদিন কেটে গেলো, তাহলে আমি যদি ওটাকে যদি রিমডেলিং আরও ভালো করতে যাই তাহলে আমার আরও 3 দিন লেগে যাবে, তাহলে সেই মডেলের দাম দেখা গেলো যে কত দাম বাজার দেবে বাজার ব্যাপার।
0: এই যে ধরুন যারা শিল্পী, শিল্পকর্মের সঙ্গে যুক্ত, আপনাদের কাজগুলো তো সবই শিল্পী সুলভ কাজ, তো তাদের সরকারি কোনো প্রকল্পের মাধ্যমে তাদের পেনশনের কিছু ব্যবস্থা কি আছে?
1: পেনশন তো 65 ওভার যাদের হয়েছে তাদের পেনশনে করে দিয়েছে, যারা 65 হয়ে গেছে।
0: সেটা কীরকম?
1: সেটা বোধ হয় 750 ছিল, এখন জানি না 900 না কত হয়েছে, সেটা আমাদের কৃষ্ণনগরের প্রার্থী যাদের 65 ইয়ার্স পার হয়ে গেছে তারা আরম্ভ হয়ে গেছে এবং তারা পাচ্ছে, তারা একটুখানি যাই হোক পেয়ে তাদের খুব ভালো। ঠিক আছে,
0: ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ।
0: আপনার নাম?
2: কৌশিক সিং।
0: বাড়ি কোথায়?
2: হাওড়া ডিস্ট্রিক্ট, বাউড়িয়া, হাওড়া বাউড়িয়া।
0: আপনার শিল্পকর্মের বিশেষত্ব কী?
2: এটা হ্যান্ড এমব্রয়ডারি, যেটা আড্ডার উপরে যে কাজটা হয় জরি জারদৌসি, সেটার থেকে একটু অন্য টাইপের করা আছে, মিক্স অ্যান্ড ম্যাচ করা আছে প্রিন্টের সঙ্গে, যেটা কলমকারী ব্লক আছে, কলমকারী ব্লকের সঙ্গে হ্যান্ড এমব্রয়ডারি মিক্স অ্যান্ড ম্যাচ করা আছে।
0: এই কাজ আপনি কতদিন ধরে করছেন?
2: 5 বছর হয়ে গেছে করছি।
0: আপনি একাই করছেন না সাথে আরও কেউ আছে?
2: সাথে আরও অনেকেই আছে।
0: কতজন আছে যুক্ত?
2: 5 জন আছে।
0: 5 জন মিলে এই কাজ করছেন, এবং মোটামুটি প্রত্যেক মাসে কত উৎপাদন হচ্ছে?
2: 30-40 পিস তো হয়েই যায়।
0: 30-40 পিস সম্পূর্ণ হাতের কাজ?
2: তাহলে হ্যাঁ সম্পূর্ণ।
0: কীভাবে করছেন কাজটা?
2: কাজটা আড্ডায় কাপড়কে টান দিয়ে তারপর সেটাকে ছেপে করা হয় হ্যান্ডে, সুতো দিয়ে এবং বিটস দিয়ে, বিভিন্ন রকমের কাঠদানা থাকে, বিভিন্ন রকমের বিটস থাকে, এছাড়া সুতো থাকে, সে সুইং থ্রেডকে কাজে লাগানো হয়েছে, এবং তার সাথে ব্লক, কলমকারি ব্লক ডিজাইনটাকে প্রিন্ট করা হচ্ছে।
0: এইভাবে জিনিস তৈরি করে তারপরে কোথায় কোথায় বাজারজাত করেন বিক্রির জন্য?
2: আপাতত তো আমি মেলাই করছি, অন্য কোথাও করিনি এখনও।
0: কীরকম আয় হয় তাতে?
2: হচ্ছে মোটামুটি, আবে আমার তো অ্যাকচুয়ালি সব মানে এখন সবে মাত্র শুরু করেছি, এটা দ্বিতীয় মেলা, তো হচ্ছে, খুব একটা হচ্ছে না তবে আস্তে আস্তে হচ্ছে। প্রথম একটা নতুন জিনিস এসছে মার্কেটে যেটা এখনও কেউ করেনি কোথাও, পুরো এই মেলায় কারোর কাছেই নেই, এটা শুধুমাত্র আমার কাছেই আছে।
0: আপনার তো এখন বয়স কম দেখতে পাচ্ছি, তো এই শিল্পকে আরও বড় করে তুলে ধরতে সরকারি কোনো সহায়তা নিচ্ছেন কি?
2: চেষ্টা করছি, PMEGP লোনের জন্য অ্যাপ্লাই করেছি, এখনও পাইনি, দেখা যাক ওটা কী হয়, চেষ্টা করছি।
0: সরকারি সহায়তা পেলে শিল্প

0: আপনাকে আরো বড় করে তুলতে পারবেন?
1: অবশ্যই পারবো।
0: এর বাজারে চাহিদা কি রকম আছে?
1: সবাই যারা যারা এখন পর্যন্ত দেখছে তারা তারা সবাই খুবই ভালো বলছে, এবং নতুন ধরনের জিনিস, শুধু রেঞ্জটা একটু বেশি হয়ে যাচ্ছে বলে কেউ কেউ নিচ্ছে না। ব্যাস,
0: সেটার কারণ কি?
1: সেটা কারণ হাতের কাজ, করতে সময় লাগছে।
2: মজদুর মণ্ডলীর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি উমাং।

0: আমরা মাঝে মাঝে পথ হারিয়ে ফেলি, মাঝে মাঝে জেনে শুনে পথ হারাই, কারণ হারাতে বেশ ভালো লাগে। আমরা প্রতি মুহূর্তেই নিজেদেরকে ভাঙি, গড়ি এবং নতুন করে নিজেকে নিজের মধ্যে খোঁজার চেষ্টা করি। সেই চেষ্টার মধ্যে দিয়েই আমাদের জীবনের যে নদী এগিয়ে চলে। আজকে না হয় একটু নদীর গল্প হোক। আজকের নদীর গল্প বলতে কীরকম? আজকের লাইভ ফোনিলে আমাদের অনুষ্ঠান, যদি আমি নদী হতাম, একটু অন্যরকম, একটু ভাবনা কল্পনা, নিজের ইচ্ছে অনিচ্ছে, পরিবেশ প্রকৃতি সব কিছু নিয়েই থাকুক না আজকের আমাদের বিষয়টি। তাহলে আর দেরি না করে আমাদের লাইভ ফোনিন নাম্বারে ফোন করুন, 9434076705। আবার বলছি, 9434076705। আজকের আমাদের লাইভ ফোনিনের বিষয়, আমি যদি নদী হতাম তাহলে কেমন হতো। ঠিক আছে, তাহলে আজকের এই বিষয় নিয়ে কিন্তু আমরা একের পর এক আপনাদের কথা শুনব, আমরা এগিয়ে চলব আমাদের আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানের হাত ধরে। তাহলে আর একবার বলছি, লাইভ ফোনের নাম্বারটি 9434076705। আমি যদি নদী হতাম, এই নদীর প্রবাহের মতনই একটি কল চলে এসেছে, দেখে নেব আমাদের সঙ্গে কোন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দাদা ভাই।
0: বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ দাদা ভাই ভালো আছি, আপনি কেমন আছেন?
0: এই তো ভালো আছি। আজকের বিষয়টি শুনেছেন?
1: না শুনিনি, একবার বলে দিন।
0: আজকের বিষয়টি হচ্ছে আমি যদি নদী হতাম, বেশ একটু অন্যরকম।
1: আমি যদি নদী হতাম, বাহ। তো দেখুন, আজ তো প্রকৃতি সংরক্ষণ দিবস, তো নদীও একটা প্রকৃতি। তো আমি যদি নদী হতাম দাদা ভাই, তাহলে আমি কিন্তু বালি কাউকে তুলতে দিতাম না। কেন? ধরুন, এই যে নদী বালি তুলে তুলে নদীর যে গতিপথটা পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ, সেটা আমি হতে দিতাম না। কারণ আমি গতিপথে যখন যাব

0: ও হ্যাঁ, সেই গতিপথে আমার যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, অর্থাৎ আমি বর্ষাকালে দোকুল ছাপিয়ে বয়ে যাব, শীতকালে গ্রীষ্মকালে কুলকুল শব্দে বয়ে যাব। এবং এই নদী হ্যাঁ আমার আমি অনেকের উপকার করি, অনেকের উপকার করি। হ্যাঁ, এই নদী ধরুন থাকলে হ্যাঁ, যেমন ধরুন সেচ মানে কৃষিকাজের কিছুটা সুবিধা হয়, তেমনই আবার যারা মৎস্যজীবী বন্ধু তারাও কিন্তু আমার থেকে উপকার হয়। মানে আমি এখন নদী আপনাদের কাছে, হ্যাঁ, তো আমি আমার থেকে মানে মৎস্যজীবী বন্ধুরাও উপকৃত হন।
1: বাহ।
0: আর যেটা হয় ধরুন আমি যে সম্পদটাকে রক্ষা করছি, হ্যাঁ, সেটা ধরুন এই যে ধরুন এখন যেমন এই যে বালির হাহাকার, সেই সম্পদটা ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি যদি সঞ্চয় করে রাখতে পারি, তাহলে আমি হ্যাঁ এই নদী, আমি নদী, অমিতাভ নদী বা অজয় নদী, অজয় নদ যা বলবেন, হ্যাঁ, যে নদীগুলো আছে হ্যাঁ সেগুলো কিন্তু সব হ্যাঁ মানে পরবর্তী প্রজন্মের কাছে মানে কি বলবো একটা উদাহরণ হয়ে থাকবে যে হ্যাঁ নদী এখনো বেঁচে আছে। আর ছোটবেলায় আমাদের বাড়ির পাশেই বয়ে গেছে যারা হয় হিংলো নদী, তো
1: আচ্ছা
0: ছোটবেলায় আমরা হ্যাঁ যখন স্নান করতে যেতাম নদীতে, হ্যাঁ, তখন দেখতাম সেই মাছেদের খেলা আর নদীর জল আপন গতিতে বয়ে চলেছে। আসলে আমরা যখন দশম শ্রেণীতে পড়েছি তখন একটা গল্প আমরা পড়েছি নদী নিয়ে, তো যিনি যেখানে থাকতেন সেখানেও একটা নদী ছিল, আবার যার কর্মস্থলে যখন তিনি এসেছিলেন তখনও সেখানেও একটা নদীর সঙ্গে তার সখ্যতা গড়ে উঠেছিল। তো এই দুই নদীকে তিনি তার নিজের চোখ দিয়ে বর্ণনা করেছিলেন, নদীর বিদ্রোহ গল্পটার নাম। হ্যাঁ,
1: আচ্ছা
0: ক্লাস টেনে আমরা পড়েছিলাম,
1: হুম হুম হুম
0: মানে আমি পড়িয়েছি আর কি, টিউশনতে আমি টিউশনে পড়িয়েছি
1: হুম
0: নদীর বিদ্রোহ, যেখানে একইভাবে মানে যখন তিনি গ্রাম ছেড়ে চলে এসেছিলেন সেই গ্রামের নদী,
1: হুম
0: আর যখন তিনি কর্মস্থলে এসেছিলেন সেই নদীকে নিয়ে, যে দুটো নদীর মধ্যে আসলে দাদা ভাই নদীর কুল ছাড়ে, হ্যাঁ,
1: হুম
0: নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আসলে এই বিশ্বাসটাকে রাখতে হবে যে নদীর উভয় কুলই কিন্তু
1: হুম
0: আমাদের কাছে সমান। হ্যাঁ, কেউ আমার কেউ কারোর থেকে বড় কিংবা ছোট না,
1: ছোট
0: একটা
1: নয়,
0: দুকুল দুজনই সমান সমান।
1: একদম একদম,
0: এই বিশ্বাসটা রাখলে তবেই হবে নদী আর আমার নদী নামের সার্থকতা।
1: বাহ,
0: এইটুকুই শেয়ার
1: খুব
0: করলাম,
1: সুন্দর,
0: খুব
1: খুব
0: ভালো
1: সুন্দর।
0: থাকবেন,
1: আপনিও
0: নমস্কার,
1: খুব ভালো থাকবেন, সঙ্গে থাকুন আমাদের।
0: ধন্যবাদ দাদা ভাই,
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: নদী নদী নদী, বইতে পারি যদি সঙ্গে যাব তোর আমি জীবনভর। কি সুন্দর কথাগুলি বললেন অমিতাভবাবু। কি আপনারা শুনছেন যারা, আপনারা কখন ডায়াল করবেন আমাদের নাম্বার 9434076705? প্রত্যেক দিনই মনে হয় নিশ্চয় যে না, শুনছি, একদিন ফোন করা উচিত, আর মনে করতে হবে না, এবার করে ফেলুন। কারণ আমরা জানি আপনাদের অনেকের মধ্যেই আমাদের সঙ্গে সরাসরি কথা বলার, বিষয়গুলো নিয়ে আলোচনা করার, নিজের ভাবনা প্রকাশ করার অসংখ্য ইচ্ছে রয়েছে, এবং সেই ইচ্ছেগুলোকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা রয়েছি আকাশবাণী শিলিগুড়ি পরিবার। আমরা আলোচনা করছি আজকের বিষয়, আমি যদি নদী হতাম। আসুক না কথায় ভালোবাসা, বিদ্রোহ, স্বপ্ন, ইচ্ছে। যেমন অমিতাভবাবু বললেন, বালি তুলতে দিতাম না। সত্যিই তো নদীর গতিপথ পাল্টে যাচ্ছে, নদীর প্রবাহ কমে যাচ্ছে, কোথাও হয়তো নদীর যেখানে যতটুকু নদীর গভীরতা বা নদীর স্ফীতি প্রয়োজন সেগুলো পাল্টে যাচ্ছে। এবারে প্রকৃতির যা গতিপথ, প্রকৃতির যা নিজের ঢেউ, তাকে যদি আমরা নিজেদের মতন বশ মানানোর চেষ্টা করি, তাহলে তো প্রকৃতি বিদ্রোহ করবেই। তখন কোথায় যাবে আমাদের মানব সমাজ, কোথায় যাবে আমাদের উন্নয়ন, বিজ্ঞান, আমাদের চারপাশের এই যে এত ঢেউ খেলানো এত কিছু, সব কিছু এক লহমায় শেষ। তাহলে আপনি যদি নদী হতেন কেমন হতো, কি করতেন? 9434076705। এবার একটি গানে চলে আসি, শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনে নিই এই সুন্দর গানটি।

0: এত সুন্দর প্রজাপতির পাখনা মেলা গান এবং নদীর ঢেউয়ের স্রোতের পাশাপাশি আমরা পেয়ে গেছি এক শ্রোতা বন্ধুকে। দেখি কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার,
0: নমস্কার।
1: আপনারা ভালো আছেন তো?
0: একদম, আপনি কেমন আছেন?
1: আমিও ভালো আছি।
0: আচ্ছা, আমাদের শ্রোতা বন্ধুকে আপনার নাম আর ঠিকানা আর একবার বলে দিন।
1: বলছি কৈতুল দাস।
0: হ্যাঁ, ভালো ভালো গান শোনাচ্ছি কিন্তু, শুনছেন তো?
1: হ্যাঁ, ভালো চালান।
0: একদম, শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন।
1: হ্যাঁ, আসি।
0: একদম ঠিক আছে। পরিতোষবাবু আমাদের অন্যতম একজন খুব প্রিয় মানুষ, এবং তার একটাই আবদার থাকে, ভালো ভালো গান চালান। এবং তার জন্য আমরা চেষ্টা করি যতটা ভালো ভালো গান চালানো যায়। তাহলে যে বিষয় নিয়ে কথা হচ্ছিল, আমি যদি নদী হতাম, ভাবুন না নিজেকে একটু নদী, নিজেকে তো আমরা মানুষ, গাছ, পাথর, বন্ধু, শত্রু কত কী ভেবে ফেলেছি, এবারে না হয় একটু নদীই ভাবলাম, ক্ষতি কী? লাইভ ফোনের নাম্বার আরেকবার বলে দিই, 9434076705। পৃথিবীতে প্রকৃতির যে উপাদান নিয়ে সব থেকে বেশি কবিতা লেখা হয়েছে, তার মধ্যে সম্ভবত বৃষ্টির পরেই রয়েছে নদী এবং তারপরে অন্যান্য উপাদান। অর্থাৎ সময়ের প্রভাবে যুগ যুগ ধরে নদী কিন্তু মানুষকে ভাবিয়ে এসেছে, ভাবিয়ে চলেছে। আমাদের যে কোনো, পৃথিবীর যে কোনো দেশের সভ্যতার প্রথম সূচনা কিন্তু নদীকে কেন্দ্র করে, সে মিশরের নীলনদ হোক বা ভারতের আমরা ইতিহাসে বাচ্চাদের যে পড়াই ইন্দাস সিভিলাইজেশন, তাই তো? সিন্ধু নদীকে কেন্দ্র করে যে সভ্যতার শুরুয়াত। তো নদী কিন্তু বরাবরই যে কোনো রকমের প্রাণীর হৃদয়ে প্রাণের স্পন্দনের ছন্দকে এগিয়ে নিয়ে যায়। নদীর কলকল রব আমাদেরকে প্রবাহিত হতে শেখায়, আমরা প্রবাহিত হই। এই প্রবাহমানতাই জীবন, এই প্রবাহের মধ্যে এগিয়ে যাওয়াই জীবনের আসল উদ্দেশ্য। থেমে গেলেই, পথ চলা বন্ধ হলেই আর তার কোনো গুরুত্ব নেই। ঠিক জীবনের ক্ষেত্রে যতটা প্রয়োজনীয় এই ভাবনা, নদীর ক্ষেত্রেও তাই। কোনো নদী যদি হঠাৎ বইতে বইতে থেমে যায়, তাহলে কিন্তু শুধুমাত্র সেই নদী বা প্রকৃতির ক্ষতি হয় তাই নয়, সেই নদীকে কেন্দ্র করে চারপাশের যে পরিবেশ, সভ্যতা, সব কিছুই কিন্তু বিলুপ্ত হয়ে যায়। হয়তো এভাবেই কখনো বিলুপ্ত হয়ে গেছে হরপ্পা বা মহেঞ্জোদারো, কে জানে। আমরা আবার একটু গানে আসি। এইবারে আমরা শিল্পী শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনে নেব। আপনারা আছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। এই অনুষ্ঠানে সঙ্গে থাকুন, শুনতে থাকুন। লাইভ ফোনের নাম্বার 9434076705, বিষয় আমি যদি নদী হতাম। একটু খেলো মনে হতে পারে, কিন্তু যখনই ভাববেন দেখবেন না, অনেক অনেক গভীর। ভাবতে থাকুন, আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। এখন সঙ্গে থাকবেন শিল্পী শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠ, শুনতে থাকুন।

0: কি সুন্দর না, একটা মন ভালো করা গান। তার সঙ্গে পেয়ে গেছি এক শ্রোতা বন্ধুকে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, ও নদীরে একটি কথা শুধাই তোমার। হ্যাঁ, তো দাদা ভাই, এই যে গানটা যে দিয়েছে, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল, দাদা ভাই।
0: হুম, বলুন।
1: হ্যাঁ, তা দাদা ভাই দেখুন, নদী নিজের আপন গতিতে চলে, এর কোনো চোখ নেই, কান নেই, নাক নেই, এরা কিন্তু মানে জল কিন্তু অন্ধ, মানে যেদিকে মানে বইতে পারবে সেদিকেই বহমান জায়গা দিয়ে বয়ে চলে যাবে। আপনার মানে দেখার শোনার দায়িত্ব হচ্ছে আপনার, জলকে কিভাবে সংরক্ষণ করে আপনি যে আপনার মানে নদীর মধ্যে রাখবেন। আজকে নদীর মধ্যে যে জল ধারণ ক্ষমতা, এই কিন্তু ক্ষমতাটা আস্তে আস্তে আমরা মানে খর্ব করছি, কারণ বালি তুলে তুলে নদীকে এমন আমরা করে দিয়েছি, নদীর আর কোনো নিজস্ব কোনো গতিপথ নেই দাদা ভাই।
0: তা তো ঠিক। এবারে আপনি যদি নদী হতেন তাহলে কি করতেন?
1: আমরা নদী হলে দাদা ভাই সেই নদী নিজের আপন বেগে চলতাম দিদি দাদা ভাই, কারণ নদীর তো নিজের আপন বেগে চলতে থাকে এবং আপন বহমান, মানে ওটার জন্য আপনার কোনো আমাদের কোনো করার কিছু নেই। নদী, আমি নদী হলে নদী হয়েই যেতাম, কিন্তু লোকের কাজে লাগতাম, যেমনি চাষে জল জল দরকার, সেই জল আমি নদী হয়ে গিয়ে সেই জল ইয়ে করতাম, দেওয়ার ব্যবস্থা করতাম। আমি যদি হ্যাঁ গাছ মানে নদীর ধারে ধারে যদি গাছ লাগানো থাকে, সেই গাছের

0: জন্য আমার জল দিয়ে গাছপালা গাছ বাঁচত। এইভাবে নদী আমরা নিজেদের বেগে নিজেরা বহমান হয়ে আজ যদি আমরা নিজেরা নদীকে সংরক্ষণ করতে পারি তাহলেই কিন্তু আমরা অদূর ভবিষ্যতে বাঁচবো দাদাভাই, নাহলে কিন্তু মানে জল জল ছাড়া মানে সবকিছু নষ্ট হয়ে যাবে দাদাভাই।
1: তা তো ঠিক, জলই জীবন তাই না? সুতরাং জলকে বাঁচিয়ে রাখাই তো সব থেকে বড় প্রয়োজনীয় বিষয় আমাদের।
0: তো সেই জায়গা থেকে আজকে আমরা দেখুন আমাদের বাড়ির পাশেই ছোট্ট খড়ির নদী আমাদের এইখানে কিন্তু সরু, কিন্তু আপনি বর্ধমানের দিকে যাবেন তো ওইটা একদম বিশাল নৌকা চলে ওই নদীতে, খড়ির নদীতে, কিন্তু আমাদের এইখানে সরু হয়ে ক্যানেল যেরকম আর কি সেরকম হয়ে যাচ্ছে,
1: সেরকম হয়ে যাচ্ছে
0: সেই নদী। হ্যাঁ, তো সেই নদী আস্তে আস্তে গিয়ে বড় হয়ে গেছে, কিন্তু আমাদের এইখানে আমার পাশেই মানে দামোদর নদী, সেই দামোদর নদীর পাড়ে আপনার চাঁদ সদাগরের মানে শিব মন্দির আছে এবং চাঁদ সদাগরের সেই লোহার বাসর ঘরটাও আছে দাদাভাই, চম্পাই নগরী নাম সেই জায়গাটার। তো সেই হ্যাঁ, তখন চাঁদ সদাগর ব্যবসা করতে ওই নদী দিয়েই এসেছিলেন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ সেই নদী এখন সব আর কি আস্তে আস্তে বিলুপ্তর পথে দাদাভাই।
1: সুতরাং সেই নদীকে বাঁচানোর জন্য যত কিছু করা সম্ভব আপনাদেরকেই দায়িত্ব নিয়ে করতে হবে, তাই তো?
0: দায়িত্ব দেখুন দাদাভাই, দায়িত্ব আমি আপনি নিলেই হবে না, মানে আপামর জনসাধারণ যদি সেই মানে একভাবে লেগে থাকে তাহলেই কিন্তু আমরা নদীকে আপন বেগে যেতে দেখতে পারবো এবং নদী এই বন্যা খরা এইগুলো কিন্তু আর তো হবে না দাদাভাই।
1: একদম একদম একদম ঠিক বলেছেন।
0: তো সেই জায়গায় তো এইটুকু বললাম দাদাভাই, ভালো থাকবেন,
1: একদম একদম সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। সত্যি তো, যদিও এই কথা সত্যি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলতে চলতেই তো অনেকজনকে পাওয়া যায়, তাই না? শুরুটা নিজের থেকেই করতে হয়। নদী এমনই একটা বিষয় যাকে নিয়ে পিট সিগার থেকে শুরু করে আমাদের হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার, কে না গেয়েছেন নদীকে নিয়ে গান। প্রত্যেকের কণ্ঠে বিভিন্ন চলচ্চিত্র হোক বা চলচ্চিত্রের বাইরে হোক, নদীকে নিয়ে গান সমস্ত গুণী শিল্পীদের কণ্ঠে হয়তো রয়েছে। যাদের কণ্ঠে নেই তারাও হয়তো কোনোদিন গেয়ে ফেলবেন। একসময় নদীকে নিয়ে ভালোবাসার গান গাওয়া হতো, এখন নদীকে নিয়ে বড় বেশি যন্ত্রণার গান গাওয়া হয়। কেন হয়? কারণ নদীর অবস্থাই তাই। শিলিগুড়ি শহর তথা উত্তরবঙ্গের অন্যতম দুটি পরিচিত নদী ফুলেশ্বরী এবং জোড়াপানি, যা এখন হাইড্রেনে পরিণত হয়েছে। গোটা শহরের যত আবর্জনা, যত দুর্গন্ধ, যত দূষণ, সমস্ত কিছু সেই নদীতে। এবং এখন সেই নদীকে যে দেখবে সেই ভাববে সেটি শহরের মধ্যে এঁকে বেঁকে বিভিন্নভাবে প্রবাহিত হওয়া দুটো হাইড্রেন আর নদী নয়। এবং সেই নদীর আশেপাশে যাদের বাড়িঘর রয়েছে তাদের যে কি অবস্থা সেটা তাদের বাড়ি একটু ঘুরে আসলেই দেখতে পাওয়া যাবে। আসলে আমরা বড় বেশি স্বার্থপর, আমরা শুধু নিজের কথা ভাবি, ভাবতে ভাবতে ভুলেই যাই যাদের ওপর নির্ভর করে আমাদের বাঁচতে হবে তাদেরকে আমরা অবহেলা করে ফেলেছি। আরেকটি কল পেয়ে গেছি, দেখে নিই আমাদের সঙ্গে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, জীবন নদী ঘূর্ণি পাকে আর কত কাল বাইবি খেয়ামন, জীবন নদীর ঘূর্ণি পাকে আর কত কাল বাইবি খেয়ামন। ঈশান।

0: আমি প্রফুল্ল কুমার সিংহ রাঙামাটি থেকে বলছি।
1: আপনার গানের গলা শুনেই আমি এবং শ্রোতা বন্ধুরা বুঝে গেছি আপনি প্রফুল্লবাবুই বলছেন। বেশ, একদম কাজের ফাঁকে নদীর প্রবাহের মুডে রয়েছেন আপনি, বুঝতে পারছি। এবার বলুন, আপনি নদী হলে কি করতেন? আপনি নদী হলে কি করতেন?
0: আমি তো এখন কাজের মাধ্যমে আছি, তো নদী ছাড়া তো আমার বাঁচার গতি নাই। তো আমার দেহ নদী আছে, আবার প্রকৃতি নদী আছে। তো ওই নদী থেকে কিন্তু আমাদের জীব জগৎ তৈরি। নদী ছাড়া কিন্তু বাঁচবে না। নদী কোনো সময়

0: সময় ভাটা পড়বে, কোন সময় জোয়ার আসবে। হ্যাঁ, সেইভাবে চলতে হবে, নদীকে বাঁচিয়ে রাখতে হবে। আমার যে যেরকম দেহ নদীটাকে আছে, সেরকম যেরকম যত্ন করি, সেরকম প্রকৃতির নদীগুলোকে সংরক্ষণ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে,
1: একদম
0: এইভাবে চালাতে
1: একদম,
0: হবে।
1: তা
0: হ্যাঁ,
1: তো ঠিক।
0: তাহলেই দেশের বা দশের সমাজের উন্নতি হবে। এই বলে আমি রাখছি। হ্যাঁ, আরো
1: একদম
0: শ্রোতা
1: একদম,
0: বন্ধুরা কথা বলবেন। হ্যাঁ, ঠিক
1: ধন্যবাদ
0: আছে,
1: ধন্যবাদ, ভালো থাকুন।
0: ধন্যবাদ।
1: প্রফুল্লবাবু তার ভাবনার পাশাপাশি একটি গানও শুনিয়ে দিলেন, এবং সেই গানের মধ্যে তিনি জীবনের দর্শনকে তুলে ধরলেন। সত্যিই তো, ভাবতে গেলে আমাদের জীবনটিও তো সেই নদীর মতন, এঁকে বেঁকে চলছে। কখনো ঢেউ উঠছে, কখনো আছড়ে পড়ছে, কখনো জোয়ারের আনন্দ, কখনো ভাটার যন্ত্রণা। এভাবেই তো আছি আমরা সবাই, তাই না? সুতরাং জীবনকে যখন নদীর সঙ্গে তুলনা করতে পারছি, তখন সেই নদীর গুরুত্বও জীবনে নিজেকে বোঝাতে হবে, এবং শুধু নিজেকে নয়, নিজের পাশাপাশি আরও পাঁচজনকে, যাতে সেই পাঁচজন আরও পাঁচজনকে বোঝাতে পারে, আবার সেই পাঁচজন আরও পাঁচজনকে। এইভাবেই তো ভালোবাসা ছড়িয়ে যায়। যদি ঝড়ের বেগে হিংসে ছড়িয়ে যেতে পারে এই পৃথিবীতে, তাহলে ঝড়ের বেগে ভালোবাসাও ছড়াতে পারে। ভালোবাসার ক্ষমতা কিন্তু একদমই কম বা হেলা ফেলার নয়। সুতরাং ভালোবাসা দিয়েই আমাদের নদীকে বাঁচাতে হবে। নিজেকে নদীর সঙ্গে তুলনা করার কারণ ছিল আজকে এটাই, শুধুমাত্র জীবন নদীর দর্শনকে অনুভব করা নয়, তার পাশাপাশি নদীর হয়ে কথা বলা। প্রতিবাদ প্রতিরোধ বিক্ষোভ নয়, উদ্যোগ। আসুন না নিজেরা সবাই আর কয়েকজন নদীপ্রেমীকে জড়ো করে, তাদের সঙ্গে যোগাযোগ করে, নিজের বাড়ির কাছের নদীটাকে একটু ভালোবাসা দিয়ে, একটু শুশ্রূষা দিয়ে বাঁচিয়ে তুলি, তার প্রবাহ তার গতি আবার ফিরিয়ে আনি। কে জানে, এই নদী কোনো সময় হয়তো এক রাশ আশীর্বাদ দিয়ে এই ভালোবাসার উত্তর জানাবে। এই বিশ্বাস নিয়েই আমরা আজকের এই অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নদীকে বাঁচিয়ে রাখুন, তবেই আমরা বাঁচব। আজকের আমাদের অনুষ্ঠান এতটুকুই, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যে।

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্যে। বিদ্যার্থীদের জন্যের আজকের বিষয় দশম শ্রেণীর ইংরেজি।
1: আমরা আজ আমাদের প্রিয় একটি টেক্সট আওয়ার রানওয়ে গাইড শুরু করতে যাচ্ছি। আমার সাথে রয়েছে আমার বিদ্যালয় অর্থাৎ জোনপাখরি এজি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র রাজীব কার্জি আমার সাথে আছে।
2: গুড মর্নিং স্যার।
1: ওকে, ঠিক আছে রাজীব, আজকে আমরা আওয়ার রানওয়ে গাইড টেক্সটটি পড়ব।
2: ওকে স্যার।
1: আওয়ার রানওয়ে গাইড লুসি মট মন্টোমেরি, ইউনিট ওয়ান, আমরা শুরু করতে যাচ্ছি। এই গল্পটি একটি পুনর্মিলনকে কেন্দ্র করে রচিত হয়েছে। কাদের সাথে কাদের পুনর্মিলন আমরা গল্পের মাধ্যমে দেখে নেব। ইউনিট ওয়ান। অফ কোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। হ্যাঁ, বিগ হাফ মুনে খেলার মতো আমাদের সাথে কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমরা আমাদের নিজেদের মধ্যে যেতটুকু আনন্দ ভাগ করার মতো সুযোগ পেতাম, সেই সুযোগটা আমরা কাজে লাগাতাম পুরোটা। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বিগ হাফ মুন দ্বীপে থাকতাম। উই আর ফাদার ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, আমরা হলাম আমাদের বাবা ক্লড, আমি, এস্থার পিসি, মিমি ও ডিক। ইট ইউজ টু বি ওনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, কিন্তু কিছুদিন আগ পর্যন্ত বাবা ক্লড আর আমিই ছিলাম এই বিগ হাফ মুনে। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এই একমাত্র ঘুরিটির কারণেই আমরা একসঙ্গে এতজন হতে পেরেছি।

0: দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আমি এখন এই গল্প বলবো যে কীভাবে আমরা একসঙ্গে এতজন আমরা হলাম। ফাদার ইজ দ্য কিপার অব দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হলো বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষাকর্তা। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11, ক্লড ইজ 12, ক্লডের বয়স 12। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। শীতকালে বন্দরের চারপাশে যখন বরফে ঢেকে যায় আমরা তখন মূল ভূখণ্ডে চলে আসি। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আয়ারল্যান্ড। বসন্ত ফেরার সাথে সাথেই আমরা আবার আমাদের প্রিয় দ্বীপে ফিরে যাই। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। সবচেয়ে মজাদার ব্যাপারটা হলো যে আমাদের যখন আমাদের প্রিয় দ্বীপে ফেরার সময় হতো তখন লোকে আমাদেরকে করুণা করত। দে সেইড উই মাস্ট বি লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। তারা বলতো আমরা নাকি ওখানে নিঃসঙ্গ হয়ে পড়বো কারণ কোনো বাচ্চা ওখানে আমাদের সাথে ওইখানে থাকতো না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সাম ওয়ান টু প্লে উইথ আস। হ্যাঁ, ক্লড আর আমি সবসময় চাইতাম আমাদের সাথে খেলার কেউ থাকুক। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেপস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ ওনলি টু। হ্যাঁ, এটা ঠিক, কথাটা ঠিক। পাইরেট কেপস এবং এই ধরনের জিনিসের খেলার জন্য আমাদের দুজনের পক্ষে খুব কঠিন হয়ে পড়ত। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু শীতকালে আমরা মূল ভূখণ্ডের বাচ্চাদের সাথে খুব ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অব দেম অন দ্য বিগ হাফ মুন। তাই সম্ভবত কারণ এটাই যে বিগ হাফ মুনে আমাদের সাথে কেউ থাকতো না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লড আর আমি কিন্তু কখনো ঝগড়া করতাম না। টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনশিপ এক্সেপ্ট আস। নিশ্চিতভাবে বলতে গেলে বাবার মনে হয় আমরা ছাড়া আর কোনো আত্মীয় স্বজন নেই। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। আমি আর ক্লব এই ব্যাপারে খুব চিন্তা করতাম। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। মূল ভূখণ্ডে সবারই আত্মীয় স্বজন আছে। হোয়াই হ্যাড নট উই, আমাদের নেই কেন? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? কারণ কি এটাই যে আমরা দ্বীপে থাকতাম? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম আদার কাজিনস। আমাদের এটাই মনে হতো যে আমাদের একটি যদি কাকু থাকতো, কাকিমা থাকতো এবং খুঁড়তো তো ভাই বোন থাকতো, তাহলে কত মজাই না হতো। আমরা এটা সবসময়ই ভাবতাম। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইটস বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট। একবার বাবাকে আমরা আমাদের এই ব্যাপারে জিজ্ঞেস করলাম, কিন্তু জিজ্ঞেস করার পরে দেখলাম বাবা এতটাই দুঃখ পেয়েছেন যে তখন আমরা ভাবলাম যে আমরা এই ব্যাপারে বাবাকে না জিজ্ঞেস করলেই পারতাম। হি সেইড ইট ওয়াজ অল হিজ ফল্ট। সে বলল এটা সম্পূর্ণ তার দোষ। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। কিন্তু বাবা যেটা বলল আমি আর ক্লড কিন্তু কিছুই বুঝতে পারলাম না। রাজীব, টেক্সটাতে কোনো কোথাও অসুবিধা হয়েছে? যদি না বুঝতে পারে আমাকে বলো যে টেক্সটে কোন লাইনটা তুমি বুঝতে পারোনি।
1: স্যার, আমি এই লাইনটা বুঝতে পারিনি যে কথকের বাবা কেন সরফুল মানে স্যার দুঃখিত হয়ে গিয়েছিলেন যখন তিনি সেই কোশ্চেনটা করেছিলেন।
0: তিনি হয়তো এটাই দুঃখ পেয়েছিলেন যে আজ হয়তো বিকজ ইট ইজ হিজ ওনলি ফল্ট দ্যাট হি হ্যাড নো রিলেশনশিপ। হি হ্যাড রিলেশনস বাট হি থট দ্যাট ইট ইজ হিজ ফল্ট ফর হুইচ হিজ রিলেশনস হ্যাড বিন মিসড ফ্রম হিট বাট হ্যাড বিন গান অ্যাওয়ে ফ্রম হিম।
1: ওকে স্যার। স্যার, নেক্সট কোয়েশ্চেন, দ্য পিপল অফ দ্য মেইনল্যান্ড অলওয়েজ প্রিটেক্ট হোয়েন দ্য রিটার্ন কাম, মানে যখন ফেরার সময় আসতো তখন তারা মূল ভূখণ্ডের লোকজন কেন তাদের দিকে করুণাময়ভাবে দেখত?
0: বিকজ দে থট দ্যাট দে উইল বি ভেরি লোনলি অ্যাজ নো আদার চিলড্রেন ওয়ার দে আর উইথ দেম টু প্লে সাচ গেমস অ্যাজ পাইরেট গেমস। সো থিঙ্কিং দ্যাট দে উইল বি ভেরি লোনসাম ওভার দে আর দে পিটিড অন ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর।
1: ওকে স্যার, কোনো সমস্যা নেই আর।
0: ওকে, আমি ইউনিট টুতে যাচ্ছি। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গ্রীষ্মকালে বিগ হাফ মুন খুব সুন্দর হয়। হোয়ার ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম

0: উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। অর্থাৎ যখন আবহাওয়া ভালো থাকে, বন্দরের কাছে সমুদ্র হয় নীল ও শান্ত, মৃদু হাওয়া বইত এবং ছোট ছোট ঢেউ উঠত। রিপলস মানে ছোট ছোট ঢেউ। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রতিটি গ্রীষ্মে আমাদের কিছু শখ থাকে। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস। গত গ্রীষ্মে ডিক আর মিমি আসার আগে আমরা ঘুড়ির জন্য পাগল হয়ে গেছিলাম। এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। মূল ভূখণ্ডের একটি ছেলে ক্লডকে ঘুড়ি বানানো দেখিয়েছিল বা শিখিয়েছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। দ্বীপে ফিরে গিয়ে আমরা অনেক ঘুড়ি বানাই। ক্লড উড গো অ্যারাউন্ড দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেক মেইনার সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। দ্বীপের অন্যদিকে ক্লড যেত এবং আমরা শিপরেক মেইনার্স খেলতাম একে অপরকে ঘুড়ি দিয়ে সংকেত পাঠিয়ে। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের ঘুড়ি ছিল বড় এবং সুন্দর লাল কাপড় দিয়ে মোড়ানো। উই পেস্টেড গোল্ড টিনজেলস স্টারস অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লেট, ফিলিপ প্যালেট, উই কাপুন লাইট হাউস। আমরা ছোটো ছোটো অভ্রের মতো যে তারা মতো পাওয়া যায় কিনতে, সেগুলো লাগিয়ে দিয়েছিলাম এবং আমাদের পূর্ণ নামগুলো লিখে দিয়েছিলাম। কী কী লিখেছিলাম? ক্লড লেট, ফিলিপ প্যালেট, উই কাপুন লাইট হাউস। ওয়ান ডে দিয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর এ কাইট ফ্লাইং। একদিন ঘুড়ি উড়ানোর পক্ষে খুব ভালো বাতাস বওয়া শুরু হলো। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। আমি বুঝতে পারলাম না যে কীভাবে ঠিক হলো, কিন্তু আমি যখন বাড়ির থেকে ঘুড়িটা নিয়ে আসছিলাম আমি হোঁচট খেয়ে পাথরের উপর পড়লাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। আমার কুনুইতে লেগে একটা বড় গর্ত ঘুড়ির মধ্যে হয়ে গেল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। আমরা খুব তাড়াহুড়ো করলাম কারণ বাতাসটা খুব ভালো ছিল। যদি বাতাস পড়ে যায় তো আমরা ঘুড়িটা চট করে আর উড়াতে পারবো না, তাই আমরা চেষ্টা করলাম যে বাতাসটা পড়ার আগেই যেতে ঘুড়িটা আমরা ওড়াতে পারি। উই রাস্ট ইন টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। আমরা লাইট হাউসে গেলাম কিছু কাগজ আনার জন্য। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমরা জানতাম যে লাইট হাউসে আর রেড পেপারটা নেই। উই টুক ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। আমরা হাতের সামনে যেটা পেলাম প্রথমেই সেটা নিলাম। কী নিলাম? অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। বৈঠকখানার ঘরে একটা বইয়ের তাকের মধ্যে একটা পুরনো চিঠি ছিল, সেটা আমরা নিলাম। উই প্যাচ দ্য কাইট আপ দ্য লেটার এ শিট অন ইট সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই ফায়ার। আমরা ওই পুরনো চিঠিটা দিয়ে ঘুড়িটাকে পুরো প্যাচালাম এবং আগুনের পাশে রেখে একটু শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। আমরা ছুটলাম এবং পাখির মতো ঘুড়িটা উড়িয়ে দিলাম। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড। বাতাস ছিল দারুণ, বাতাসটা মানে খুব সুন্দর বাতাস, মানে ঘুড়ি উড়িয়ে গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড, এবং ঘুড়িটা ভেসে গেল। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, আর হঠাৎ ঘুড়িটি ছেটে গেল। অ্যান্ড দিয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন ইস হ্যান্ড লুকিং ফুলিশ। এবং ক্লড হাতে সুতোর টুকরোটা নিয়ে বোকার মতো দাঁড়িয়েছিল। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড। আমাদের ঘুড়িটা উঠতে উঠতে মেইনল্যান্ডে, অর্থাৎ মূল ভূখণ্ডে চলে গেল। রাজীব, এই টেক্সটে কী সমস্যা?
1: স্যার, আমি এই লাইনটা বুঝতে পারিনি যে স্যার হাউ ওয়াজ এ হোল মেড ইন দ্য কাইট, ঘুড়ির মধ্যে কীভাবে একটা গর্ত হয়ে গেল।
0: হ্যাঁ, তো পারহ্যাপস দ্য ক্লড ওয়াজ টেকিং দ্য ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস অ্যান্ড সাডেনলি হি ওয়াজ ট্রিপড অ্যান্ড হি গট ট্রিপড, হোঁচট খেলো অ্যান্ড ফেল ওভার দ্য রক, বাট হি কুড নট মেক আউট হাউ ডিড হি ফেল অন দ্য রক।
1: ওকে স্যার,
0: অ্যান্ড মেকিং অ্যান্ড অ্যাজ দ্য রেজাল্ট অফ হুইচ দেয়ার ওয়াজ এ বিগ হোল অন দ্য কাইট।
1: ঠিক আছে স্যার।
0: ওকে, এবার আসি আমাদের লাস্ট ইউনিট, ইউনিট থ্রি। রাজীব, এই দুটো ইউনিটে কোনো সমস্যা আছে আমাদের?
1: না স্যার, কোনো সমস্যা নেই।
0: ইউনিট থ্রি। এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার। এক মাস পরে বাবার উদ্দেশ্যে একটা

0: চিঠি আসলো। আফটার হি ফিনিশ রিডিং ইট হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। সে চিঠিটা পড়ার পর তার চোখ দুটো দেখে মনে হচ্ছিল সে কাঁদছিল। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইয়োর কাইট হি সেইড। বাবা জিজ্ঞেস করলো ওই যে ক্লড আর তুমি মিলে, মানে ন্যারেটর ক্লড মিলে যে ঘুড়িটা ছেড়েছিল সেটা কি হয়েছিল। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তারপর সে আমাদের পাশে বসে ঘুড়িটার কী পরিণতি হয়েছিল সেটা আমাদের বলল, পুরো কাহিনীটি আমাদের বলল। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। বাবার ছিল এক ভাই ও এক বোন। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। সে তার ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ইয়ার্স আফটার ওয়ার্ড হি ফেল্ট সরি হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। বেশ কয়েক বছর পর তার খুব খারাপ লাগে এবং সে বাড়ি ফিরে গিয়ে দেখে তার ভাই মারা গেছে এবং বোনকেও সে পাচ্ছিল না। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার মাদার অফ ডিক অ্যান্ড মিমি। যে চিঠিটি তার সে সদ্য কিছুক্ষণ আগে পেয়েছে সেটি ছিল তার বোনের বোন আন্ট এস্থারের থেকে আসা চিঠি, যে ডিক আর মিমির মা। শি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। সে ছিল একজন বিধবা যে বেশ কয়েক মাইল দূর মধ্য ভূখণ্ডে কোথাও থাকতেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। ওই যে ঘুড়িটা সেলড হয়ে মেইনল্যান্ডে চলে গেছিলো সেই ঘুড়িটি ডিক অ্যান্ড মিমি পেয়েছে। কোথায় পেয়েছে? একদিন ডিক অ্যান্ড মিমি জঙ্গলে গেছিলো, একটি গাছের উপরে ডিক অ্যান্ড মিমি ঘুড়িটা দেখতে পায় এবং তারা ওটাকে বাড়িতে নিয়ে আসে। হোয়েন দেয়ার মাদার অর্থাৎ আন্ট এস্থার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার শি টার্নড পেল। যখন ওই চিঠিটি ডিক অ্যান্ড মিমি নিয়ে আসা চিঠিটি যখন ওর মাকে দেখায় ওর মা ফ্যাকাশে হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। পেল মানে বিবর্ণ, ঠিক আছে। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এইটাই সেই চিঠিটা সে একদা তার ভাইকে লিখেছিল, মানে ন্যারেটরের বাবাকে লিখেছিল। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম, ক্লড ওয়াজ হার ফাদার্স। তার মায়ের নাম ছিল ফিলিপ্পা, ক্লড ছিল তার বাবার নাম। শি নিউ হু উই মাস্ট বি। সে বুঝে গেছে যে আমরা কে, বুঝতে জেনে গেছিল আমরা কে। সো শি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিঘাপমুন অ্যান্ড ফাদার রিসিভ দ্য লেটার। তাই সে বসে বিঘাপমুনের উদ্দেশ্যে একটি চিঠি লেখে এবং বাবা সেই চিঠিটি পায়। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। পরদিন বাবা যায় গিয়ে আন্ট এস্থার ডিক আর মিমিকে তার সাথে করে নিয়ে আসে। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স। তারপর থেকে ওরা এখানেই আছে। আন্ট এস্থার ইজ এ ডিয়ার, ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। আন্ট এস্থার হচ্ছে সকলের প্রিয় আর ডিক আর মিমি ওরা যে এত প্রাণবন্ত যে ভাষায় প্রকাশ করতে পারবো না। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস। কিন্তু সব থেকে বড় কথা হলো আমাদের এখন আত্মীয় স্বজন আছে। এই ইউনিটে রাজীব কি অসুবিধা আমাদের?
1: স্যার আমি এটা বুঝতে পারিনি যে হোয়াট ইজ আনেস্টার টার্ন ফেল, মানে আনেস্টার মুখটা বিবর্ণ হয়ে গেল।
0: বিকজ শি হার্ডলি বিলিভ দ্যাট হার লেটার ওয়াজ প্রিজার্ভ বাই হার ব্রাদার।
1: ওকে
0: স্যার, ওকে। সো হোয়েন শি স দ্যাট দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ দ্যাট ভেরি লেটার শি ওয়ান্স রিটার্ন টু হার ব্রাদার, শি কুড নট বিলিভ ইট। দ্যাট ইজ ওয়াই শি টার্ন পেল অন সিইং ইট।
1: স্যার হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ন্যারেটরস ফাদার আফটার রিডিং দ্য লেটার, মানে সেই চিঠিটা পড়ার পর?
0: হি ওয়াজ ভেরি মাচ সরফুল, হি গট ভেরি মাচ সরফুল অন রিডিং দ্য লেটার অ্যান্ড হি ওয়াজ হোপফুল that somehow but somewhere his relations had been leaked.
1: Okay sir, kono samasya nei.
0: Okay, now you should read the text out. Read the text in unit 3.
1: Okay sir. A man letter, a letter came for father. After he finished reading it, his eyes looked as if he had been crying. Do you want to know what became of your kite? He said. Then he sat down beside us and told us the whole story.
0: Any problem?
1: No, sir. No problem.
0: Next, carry on.
1: Father had a brother and a sister.

0: ডিসকভার মানে আবিষ্কার করা বা খুঁজে পাওয়া,
1: খুঁজে পেয়েছিল
0: খুঁজে পেয়েছে। হ্যাঁ, হোয়েন দেয়ার মাদার সো দ্য কাইট ফেস্ট উইথ দ্যাট লেটার সি টার্ন ফিল, ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। ফিল্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, সি নিউ হু উই মাস্ট বি, সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাব মুন অ্যান্ড মাদার অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার।
1: রিসিভড মানে
0: রিসিভ গ্রহণ করা
1: বা পাওয়া,
0: পাওয়া। হ্যাঁ, নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রড আর্ন এস্তার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, দে হ্যাভ বিন হেয়ার ইভার সিন্স, আর্ন এস্তার ইজ সাচ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস।
1: দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, এই লাইনটার মানে কি?
0: তখন থেকে তারা এখানেই রয়ে গেছে।
1: হ্যাঁ, আর্ন্ট এস্তার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, এই কথাটা মানে কি?
0: আর্ন এস্তার ইজ সাচ এ ডিয়ার মানে আর্ন এস্তার ছিল খুবই প্রিয়।
1: হ্যাঁ,
0: অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি মানে খুবই আনন্দময়।
1: হ্যাঁ, যেটা আমরা ভাষায় প্রকাশ
0: করতে পারবো না। বাট দ্য বেস্ট অফ ইটস অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন নাও, সব থেকে ভালো যে আমাদের এখন আত্মীয় রয়েছে।
1: সব থেকে বড় কথা হলো যে আমাদের এখন
0: রিলেশন
1: হয়েছে। এবার ইউনিট ওয়ানটা খুব ইম্পর্টেন্ট প্রিয় ছাত্রছাত্রী, এবার ইউনিট ওয়ানটা, এই টেক্সটের ইউনিট ওয়ানটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, থলোরি রিডিং দেবে এবং প্রতিটি ওয়ার্ডের মানে জানার চেষ্টা করবে। তো ইউনিট ওয়ান থেকে আমি রাজীবকে কিছু প্রশ্ন করছি। রাজীব বলো তো, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, এই লাইনটির মানে কি?
0: যখন তাদের মূল ভূখণ্ড দ্বীপে ফেরার সময় হয়ে যেত, মানে বিঘামুন আইল্যান্ডে ফেরার সময় হয়ে যেত, তখন মূল ভূখণ্ডের মানুষগুলি তাদের দিকে করুণাময় দৃষ্টিতে তাকাতো, তার কারণ সেখানে তারা লনসাম মানে একাই থাকতো, সেখানে তার তাদের আশেপাশে কোনো ছোট মানে চিলড্রেন নেই, মানে ছোটো বাচ্চা কাছে নেই,
1: এবং এটাই খুব মজাদার পার্ট বিষয় একটা ব্যাপার। হ্যাঁ, এবার ইউনিট ওয়ানের যদি আমরা অ্যাক্টিভিটি দেখি, পেজ নাম্বার 39, দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দ্য কিপার অফ দ্য বিগ হাব মুন লাইট হাউস ইজ আন্টেস্তার ফাদার ক্লড অ্যান্ড ডিক
0: ফাদার,
1: ভেরি গুড। নাম্বার বি, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড ইন ইন সামার স্প্রিং মনসুন উইন্টার,
0: উইন্টার,
1: ভেরি গুড। নাম্বার সি, হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস ফাদার লুকড হ্যাপি অ্যাংরি সরফুল ইরিটেটেড,
0: সরফুল দুঃখিত হয়ে গিয়েছিল।
1: এবার নাম্বার টুতে যদি আমরা যাই, দেখো একটা চার্ট দেওয়া আছে, চার্টের এ নাম্বারে বলা আছে দুপাশে বক্স রাখেছে, এক পাশে কোশ্চেন এক পাশে ফাঁকা রয়েছে, সেখানে উত্তর লিখতে হবে। এ নাম্বারে দেখো, দুইয়ের এ নাম্বারে, নেম অফ দ্য আইল্যান্ড
0: স্যার বিঘামুন,
1: এজ অফ ক্লড
0: ক্লড 12 ইয়ার্স ওল্ড,
1: ওকে ভেরি গুড। দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর
0: স্যার পাইরেট কেপস,
1: ভেরি গুড। এবার তিন নাম্বার যদি দেখি, বলেছে তিন নাম্বারে কি বলেছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। নাম্বার ওয়ানে যদি দেখি, পিপল ফেল্ড দ্যাট ক্লড অ্যান্ড ন্যারেটর ওয়ার লোনসাম, এটা কি ট্রু না ফলস?
0: সেটা ট্রু,
1: ট্রু। তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে?
0: দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার,
1: ওটা থেকে নিয়ার আস পর্যন্ত হবে উত্তরটা। নাম্বার টুটা যদি আমরা দেখি, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেল্ড,
0: সেটা ফলস,
1: ফলস।
0: ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল্ড,
1: ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল্ড, ভেরি গুড। নাম্বার থ্রি যদি দেখি, নো বডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস,
0: এটা ফলস স্যার।
1: হ্যাঁ,
0: এই যে স্যার, এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস,
1: ভেরি গুড। আচ্ছা, এবার ইউনিট টু থেকে কিছু কোশ্চেন করি আমরা।
0: হ্যাঁ স্যার।
1: দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আচ্ছা এই লাইনটার মানেটা কি?
0: দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, ও গত বছর গ্রীষ্মকালে ডিক ও মিমি আসার আগে আমরা ঘুরি নিয়েই মত্ত ছিলাম,
1: ঘুরির পিছনে পাগল
0: পাগল ছিলাম,
1: বেশ ভেরি গুড। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস,
0: দ্বীপে ফিরে এসে আমরা বিভিন্ন বিভিন্ন রকমের ঘুড়ি তৈরি করেছিলাম,
1: প্রচুর ঘুড়ি বানিয়েছি। হ্যাঁ, উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার এ শিট অন ইচ সাইড অ্যান্ড ডাইন্ডেড আপ বাই ফায়ার, এটার মানেটা কি?
0: আমরা সেই ঘুড়ি সেই চিঠিটা দিয়ে ঘুড়িটাকে প্যাচ মানে জোড়া লাগিয়ে দিলাম, এ শিট অন ইচ তার উপরে সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই ফায়ার, মানে কিছুক্ষণের জন্য রোদ্রে শুকিয়ে নিলাম,
1: আগুনের পাশে কিছুক্ষণ শুকিয়ে
0: নিলাম। হ্যাঁ,
1: অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড
0: পেস্টেড এই গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট,
1: Claude was standing

0: standing with?
1: Claus was standing with a rocks.
0: Claus was standing with a bit of cord in his hand.
1: Oh.
0: Okay.
1: Yes, sir.
0: Remember it or write down it in your exercise book. Number 6, fill in the chart with information from the text. The narrator statement, the narrator's elbow went through the kite. Reason key?
1: Narrator elbow went through the kite.
0: Hmm.
1: He tipped and fell over the rocks.
0: Very good. Number B, Claude and the narrator hurried to fix the kite.
1: Claude and the narrator hurried to fix the kite.
0: Hmm. Because they wanted to send it up before the wind fell.
1: Oh.
0: The kite soared.
1: Reason. Because the wind was glorious.
0: The wind was glorious. Excellent. Now we move over to the page 44.
1: Okay, sir.
0: Comprehension text, question number 7. Choose the correct alternative to complete the following sentences. A letter came for father after?
1: After a month.
0: Very good. Father left home after quarreling with?
1: With his brother.
0: Very good. Number C. Dick and Mimi discovered the kite on the top of a?
1: Kite. No, top of a tree.
0: Tree. Very good. Question number 8. Fill in the chart with information from the text. Person who sent the letter?
1: Anister.
0: Anister. Name of Anister mothers?
1: Philippa.
0: Very good. Total number of family members in the narrator's family at present?
1: 6.
0: Very good. Okay. Question number 9. What did father find when he went back home years after what? I know you will get the answer.
1: Father found that his brother had died and he could not find his sister.
0: Very good. Where did Anister live?
1: Anister lived 100 of miles island. England.
0: Okay. Why did Anister turn pale?
1: Anister turned pale?
0: Pale.
1: Okay, sir. It was the same letter which he had sent to her brother.
0: Hmm.
1: Seeing the letter, he was turned pale.
0: Hmm. Okay. So, practice it several times. Read carefully. Try to grasp the meaning of the words. Of, especially say the difficult words.
1: Okay, sir.
0: Okay.
1: Okay, thank you,
0: okay.
1: Sir.
0: Okay, now I close the session. Okay?
1: Okay, sir.
0: So, let's thank go. You. Okay.
2: এতক্ষণ শুনলেন বিদ্যার্থীদের জন্যে। বিষয় ছিল দশম শ্রেণীর ইংরেজি। শিক্ষক হিসেবে ছিলেন জ্যাকি দাস এবং তার সঙ্গে ছাত্র হিসেবে ছিলেন রাজীব কার্জি। স্কুল ঝোপারকি এজি হাই স্কুল। এতক্ষণ শুনলেন বিদ্যার্থীদের জন্যে। এখন বিজ্ঞাপন বিরতি।
3: পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন

0: এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন কথায় সুরে। কথায় সুরে মানে কথা এবং সুর। আজকের কথায় সুরে আমরা যে বিষয় নিয়ে গানের মাঝে মাঝে আলোচনা করব, সেটি আজকের দিনটিকে কেন্দ্র করে। আজকে কিন্তু দুটি বিশেষ দিন একসাথে। প্রথমত, প্রথম দিনটি হলো বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস বা ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, এবং পরেরটি হলো বিশ্ব হেপাটাইটিস দিবস বা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। এই যে এই দুটো বিষয়, একটি প্রকৃতির নিয়ে, একটি আমাদের নিয়ে, দুটোই কিন্তু দেখুন কোনো না কোনোভাবে স্বাস্থ্যের সঙ্গে যুক্ত, তাই তো? শুনে তো তাই মনে হচ্ছে। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস মানে প্রকৃতির স্বাস্থ্য নিয়ে আমাদের ভাবতে হবে, আর বিশ্ব হেপাটাইটিস দিবস মানে আমাদের এই হেপাটাইটিস রোগ সম্পর্কিত বিষয় সম্পর্কে সচেতনতা অবলম্বন করতে হবে। এই নিয়েই হবে আজকের কথা এবং তার মাঝে মাঝেই থাকবে সুর। আজকের কোন দুটি বিষয় থাকছে তা তো জানিয়ে দিলাম, তাহলে এবার একটি গানও শুনে নিই, তারপরে আসব কথায়। আমরা প্রথমেই যে গানটি শুনব, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং তারই সুরে, পরিণীতা চলচ্চিত্র থেকে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

আমরা আজকের যে বিষয়গুলিতে রয়েছি সেই বিষয়গুলির মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কিন্তু দুটি, কারণ কোনোটিকে আমরা একে অপরের থেকে বেশি কম বলতে পারছি না। প্রথমে তাহলে একটি বিষয় নিয়ে একটু আলোকপাত করি। প্রথমে আমরা আসি এই যে আজকে বিশ্ব হেপাটাইটিস ডে, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, এই দিনটির গুরুত্ব। প্রথমেই জানা যাক এই হেপাটাইটিস রোগটা কি, অসুখটা কি। সাধারণত আমরা জানি যে লিভারের প্রদাহ বা যকৃতের প্রদাহ নামে পরিচিত, এবং এটি এমন একটি অদ্ভুত রকমের অসুখ যেটি মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার বা যকৃতে একটা ইনফেকশন বা ফোলা ভাব সৃষ্টি করে এবং তার থেকেই সমস্যাগুলোর সূচনা হয়। সাধারণ ভাষায় এই অসুখটিকে আমরা জন্ডিস নামেও চিনি, তাই তো? কীরকম লক্ষণ থাকে এই অসুখের? চোখ ত্বক হলুদ হয়ে যায়, অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা কাজ করে, পেটে ব্যথা করে, বমি বমি ভাব হয়, প্রস্রাবের রং গাঢ় হয়ে যায় এবং খিদে কমে যায়। এই ধরনের সমস্যাগুলো দেখা দিলেই কিন্তু আমাদের মূলত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা, পরামর্শ করা ভীষণভাবে প্রয়োজনীয়। এবং আমরা জানি যে মূলত দূষণ থেকেই এই অসুখটার অন্যরকম একটা ছড়িয়ে যাওয়ার ব্যাপার আমাদের জীবনে কিন্তু ঘটে। হেপাটাইটিস তিন রকমের হয়। প্রথমটি হচ্ছে হেপাটাইটিস এ, যেটি দূষিত খাবার এবং জলের মাধ্যমে ছড়ায় সাধারণত। হেপাটাইটিস বি হচ্ছে যখন দেখা যায় যে রক্ত বা শারীরিক তরলের মাধ্যমে সংক্রামিত হচ্ছে। আর হেপাটাইটিস সি হচ্ছে মূলত রক্তের মাধ্যমে ছড়িয়ে দীর্ঘস্থায়ীভাবে লিভারের ক্ষতি করে ফেলে। তো এই তিনটে ভাগ, তিনটে ক্যাটাগরি কিন্তু এই অসুখের রয়েছে। এবং অবশ্যই এই বিষয় সম্পর্কে আমরা আরও জানব। অসুখ সম্পর্কে যখন জানলাম, তার প্রতিকার সম্পর্কেও আমরা জানব। আমরা অনেকেই জানি, যারা জানি তারা একটু ঝালিয়ে নেব, যারা জানি না তারা জেনে নেব। একটু একতরফাই হবে ঠিকই, কিন্তু আলোচনাটা তো হোক। আমরা রয়েছি আমাদের অনুষ্ঠান কথায় সুরেতে, কথা তো একটু হলো, আবার একটু না হয় সুরে আসি। এইবারে আমরা যে গানটি শুনব সেটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং অ্যান্টনি ফিরিঙ্গি চলচ্চিত্র থেকে। শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

আমরা এই সুন্দর গানটির আগে কথা বলছিলাম হেপাটাইটিস এই ব্যাধি নিয়ে, তাই তো? দেখুন বা দেখার তো নয়, আমরা এখন রেডিওতে আছি, তাই শুনুন শ্রোতা বন্ধুরা। এই যে হেপাটাইটিস অসুখটি, আমরা জানি যে আমাদের প্রত্যেক দিন জীবনে এমন অনেক কিছু থাকে, অনেক নিয়ম থাকে, যেগুলোকে আমরা খুব সহজেই উপেক্ষা করে যাই। আমরা সেই নিয়মগুলোকে ঠিকমতো পালন করা তো দূরে থাক, আমরা মনে করি আচ্ছা ঠিক আছে, আজকে না হয় কোনো রকমভাবে কাটিয়ে নিলাম, এই তো ভালো আছি। এই যে আজকে কাটিয়ে নিলাম এবং এই তো ভালো আছি, এই ভাবনার মধ্যে থাকতে গিয়েই কিন্তু আমরা বিপদগুলোকে আমাদের জীবনে ডেকে আনি। হেপাটাইটিসের যেমন হেপাটাইটিস এ, বি, সি এবং এছাড়াও ডি এবং ইও রয়েছে, এগুলির বিভিন্ন রকমের নাম রয়েছে। যেমন হেপাটাইটিস এ পরিচিত এইচ এ ভি বলে, হেপাটাইটিস বি হচ্ছে এইচ বি ভি বলে, হেপাটাইটিস সি হচ্ছে এইচ সি ভি, হেপাটাইটিস ডি এইচ ডি ভি এবং হেপাটাইটিস ই এইচ ই ভি। এই যে এই এতগুলো ভাগ রয়েছে, এক একটা ভাগের কিন্তু এক এক রকমভাবে সংক্রমণের লক্ষণ দেখা যায়, এটা নিয়ে এর আগে আমরা কথা বলছিলাম। অবশ্যই মাথায় রাখতে হবে আমরা কোনোভাবেই যেন দূষিত জল বা দূষিত খাবার, যে খাবারে পোকামাকড় বসছে, যে খাবার দীর্ঘদিন ধরে বেশ হাওয়ায় বাইরে রয়েছে, খোলা রয়েছে, বিভিন্নভাবে আমাদের চেষ্টা করতে হবে বাইরের খাবার, রাস্তার ধারের খাবারগুলো না খাওয়ার। কারণ ড্রেনের ধারে, নর্দমার ধারে যে দোকানগুলি থাকছে, বিশেষ করে ফাস্ট ফুডের, সেখানে কিন্তু তারা যতই পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুক, সেই ড্রেনে বসা কোনো মাছি বা পোকামাকড় উড়ে এসে কিন্তু সেই

খাবারই সেই বাসনে বসবেই, এবং সেই খাবার আমরা যখন গ্রহণ করব, আমরা যখন খাবো বা সেই রকম জল বা পানীয় আমরা যখন গ্রহণ করব, তখন কিন্তু সেই ভাইরাসগুলো আমাদের শরীরে ঢুকবেই। এক্ষেত্রে যারা ফাস্ট ফুড বিক্রি করছেন জীবিকা নির্বাহের জন্য, আমরা তাদেরকেও দোষ দিতে পারি না। হয়তো তাদের অন্য কোনো জায়গা ছিল না দোকান দেওয়ার জন্য সেই জায়গাটি ছাড়া। সুতরাং আমাদের কিন্তু সজাগ হতে হবে, আমরা যারা খাবার খেতে ভালোবাসি, আমরা যারা খাচ্ছি, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা শুনে নিই শিল্পী মান্নাদের কণ্ঠে এবং অজয় দাসের সুরে এই গানটি, চলচ্চিত্রের নাম রাজনন্দিনী।

শুনলাম শিল্পী মান্নাদের কণ্ঠে একটি খুব সুন্দর গান, এবং এই গানগুলির মধ্যে যে রস, যে আনন্দ এবং যে অনুভূতি কাজ করে তার মাহাত্ম্যই আলাদা। আমরা আজকে আলোচনা করছি এই পর্বে এই যে হেপাটাইটিস অসুখটি, তার প্রকারভেদ কেন হয় এবং তার প্রতিকার কী করে করা যায়, সেই সমস্ত বিষয় নিয়ে। আমাদের এতটুকু মাথায় রাখতে হবে, খাবার দাবারের পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত চাহিদা, সেই চাহিদাগুলোর ক্ষেত্রেও কিন্তু যতটা সম্ভব নিজেকে সুরক্ষিত রাখতে হবে।

কিন্তু খুব দরকার। এইচবিপির ক্ষেত্রে অবশ্যই সঠিক সময়ে অসুখ ধরা পড়লে টিকাদান সংক্রমণ প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সুতরাং ভয় পেলে চলবে না, টিকা গ্রহণ করতে হবে। নিকটবর্তী সরকারি বা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের পরিচিত ডাক্তার তাদের সঙ্গে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং মাথায় রাখতে হবে যে শরীরের তরলবাহিত অসুখের কারণেও যেহেতু এই অসুখটি ছড়াতে পারে, তাই আমাদের দৈনন্দিন জীবনের বাঁচার যে পদ্ধতি সেটির সম্পর্কেও আমাদের সচেতন হতে হবে। আমরা রয়েছি আমাদের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অন্যতম একটি অনুষ্ঠান কথায় সুরেতে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন কথায় সুরে। এবারের শিল্পী আশা ভোসলে, চলচ্চিত্রের নাম পর্বত প্রিয়া।

এখন আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও বৃষ্টি, কোথাও রোদ্দুর, কোথাও বৃষ্টি রোদ্দুর, এই সবটা মিলিয়েই যেমন বেশ একটু মন ভালো করা মন খারাপ করার পরিবেশ, একটু বিরক্তি একটু অস্বস্তির পরিবেশ, তার পাশাপাশি কিন্তু আমাদের এই রোদ বৃষ্টির জন্য বিভিন্ন রকমের ঠান্ডা গরম অসক্ত লেগেই আছে। তার পাশাপাশি দূষণের মাত্রা বা আমাদের দৈনন্দিন জীবনের সঠিক ছন্দ যদি আমরা নষ্ট করে ফেলি এই দূষণের মাত্রার পাল্লায় পড়ে এবং নিজেকে অনিয়মে ফেলে, তাহলে কিন্তু হেপাটাইটিসের মতন একটি ভয়ানক অসুখ খুব সহজে আমাদের আঁকড়ে ধরতে পারে। তাই সজাগ থাকতে হবে, মাথায় রাখতে হবে। হেপাটাইটিস সি আমরা সাধারণত যে বিভিন্ন ক্ষেত্রে রক্তদান করি বা

সেই দান করা রক্ত আমরা গ্রহণ করি ইত্যাদি, সেই ক্ষেত্রে কিন্তু রক্তের মাধ্যমে যেমন ছড়ায়, যদিও সেই রক্ত পরীক্ষা করে নেওয়া হয়, তবুও আরও একটিভাবে কিন্তু এই অসুখ ছড়াতে পারে রক্তে সংক্রামিত হয়ে। সেটি হলো একই সূচ যদি একাধিক ব্যক্তিত্ব ব্যবহার করে, সেটি ট্যাটু আর্টের ক্ষেত্রেও হতে পারে বা ইঞ্জেকশনের ক্ষেত্রেও হতে পারে, সেলাইনের ক্ষেত্রে হতে পারে। সুতরাং মাথায় রাখতে হবে এই সূচ জাতীয় বিষয় কিন্তু একই সূচ একাধিক জনের ব্যবহারের জন্য নয়, তাই কখনো বাড়িতে বিশেষ করে এই ভুলটা যেন আমরা না করে ফেলি। তার পাশাপাশি সবসময় মাথায় রাখতে হবে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের ক্ষেত্রেও যেন তারা এই বিষয়টিকে সব সময় মেনে চলেন, তাহলে কিন্তু এইচসিভি ভাইরাস আক্রমণ আমরা খুব সহজেই আটকাতে পারব। এইবারে যে শিল্পীর গান আমরা শুনব, তিনি আরও একজন পরিচিত কণ্ঠ শিল্পী, মান্না দে। তার গানটি আমরা শুনে নেব এখন পক্ষীরাজ চলচ্চিত্র থেকে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান।

0: হেসে নাও দুদিন বই তো নয়, হেসে নাও দুদিন বই তো নয়।
1: ও দাদা, ও গাড়িতে আছে কি যে চলবে?
2: কেন দাদা সব পেছন থেকে খেলবে? ও দাদা।

বাড়ি টানছে বলে আজকে যাকে দিচ্ছ গালাগাল, তোদের 14 পুরুষ চাপবে তাতে কাল। গরুর গাড়ি টানছে বলে আজকে যাকে দিচ্ছ গালাগাল, তোদের 14 পুরুষ চাপবে তাতে কাল।

0: বন বন বন বন বন বন বন জাগা গুরুবে আমরা কুড়িয়ে চলো দুনিয়াটাকে, আমরা কুড়িয়ে চলো দুনিয়াটাকে, দেখাবো অশ্বরম্ভা
1: যা বাবা দেখ দেখ ভাঙা গাড়ি টানছে বলে এরাও বিগড়েছে।
2: ও গরু ওঠ বাবারা ওঠ, তোরা রোগা হলেও ভদ্র গরু, সিংটা বাঁকা লাজটা সরু।

0: কোথায় কোথায় এখন সেসব বাছা ধন, এই গাড়ি দেখে অট্ট হাসি, মুচকি হাসি, ফোকলা হাসি, হাসলে যারা করলে কত ঢং, এখনো লুকিয়ে কেন ভাই সব,
1: এখনো লুকিয়ে কেন ভাই সব,
0: দেখে যাও আমরা তিনজনে যে কোনো অসম্ভব করে।

0: বেশ একটি মজার গান আমরা শুনলাম পক্ষীরাজ চলচ্চিত্র থেকে, শিল্পী মান্নাদের কণ্ঠে, এবং তার সঙ্গে ছিলেন শক্তি ঠাকুর। আমরা রয়েছি আমাদের অনুষ্ঠান কথায় সুরেতে, কথা এবং সুরের মেলবন্ধনের এই অনুষ্ঠান। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই হেপাটাইটিস প্রতিরোধের ক্ষেত্রে যে বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ, সঠিক সময়ে HAV এবং HBV-র টিকাকরণ করতে হবে, এবং ভীষণ কার্যকরী উপায় কিন্তু টিকাকরণ। এর পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের রক্ত সঞ্চালন যেন শরীরে নিরাপদভাবে হতে থাকে, অর্থাৎ শরীরে রক্তদানের স্ক্রিনিং, রক্ত সঞ্চালনের মাধ্যমে এই যে সংক্রমণের যে ঝুঁকি থাকে সেটি হ্রাস করতে পারে। যতটা সম্ভব পরিষ্কার জল পান করতে হবে এবং যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজের জীবনকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা হেপাটাইটিসের মতন একটি কঠিন রোগকেও খুব সহজেই আমাদের জীবন থেকে দূরে উড়িয়ে ফেলতে পারবো, তাই তো? এই অসুখ আসলে বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা কিভাবে থাকছি, আমরা কিভাবে আমাদের জীবনটাকে সাজাচ্ছি, কারণ তার উপরেই নির্ভর করছে আমরা কতটা ব্যাধিকে আমন্ত্রণ জানাচ্ছি আর কতটা ভালো থাকার লড়াই লড়ছি, এই পার্থক্যটা। আমরা রয়েছি আমাদের অনুষ্ঠানে, আপনারা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের সম্প্রচার। আমাদের অনুষ্ঠান আপনারা শুনছেন মিডিয়াম ওয়েভ 711 kHz এবং এর পাশাপাশি শুনছেন নিউজ অন AIR এই অ্যাপের মাধ্যমে। এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
1: साथियों, स्वच्छता को लेकर जारी अभियान से हमें ज्यादा से ज्यादा लोगों को जोड़ना है और ये अभियान किसी एक दिन का, एक साल का नहीं होता है, ये युगों युगों तक निरंतर करने वाला काम है। ये जब तक हमारा स्वभाव बन जाए स्वच्छता, तब तक करने का काम है। मेरा आप सबसे आग्रह है कि आप भी अपने परिवार, दोस्तों, पड़ोसियों या सहकर्मियों के साथ मिलकर स्वच्छता अभियान में हिस्सा जरूर लें। ये महात्मा गांधी जी को भी सच्ची श्रद्धांजलि है जो जीवन पर्यंत इस उद्देश्य के लिए समर्पित रहे।
0: आकाशवाणी शिलीगुड़ी, আমরা রয়েছি আমাদের অনুষ্ঠান কথায় সুরেতে, যেখানে আমরা কথা এবং সুরের মাঝে আজকের দিনের গুরুত্ব সম্পর্কেও কিন্তু আলোচনা করছি। আজকের দিনের আরেকটি বিশেষ গুরুত্ব হল আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসটি কি? অবশ্যই আমাদের প্রকৃতি আমাদের সম্পদ,

সুতরাং তাকে রক্ষা করা, তাকে সুন্দরভাবে বাড়তে দেওয়া, তাকে তার মতন করে নিজেকে প্রকাশ করতে দেওয়াই হচ্ছে আজকের দিনের এই যে চেতনামূলক উদ্যোগ, তার সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ। জীবন বৈচিত্র্য বাঁচানো এবং পরিবেশ দূষণ রোধের মাধ্যমেই কিন্তু মানুষকে সচেতন করতে হবে, এবং সেই দিনটিকে, সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের সূচনা। প্রকৃতির সম্পদ বলতে আমরা জানি জল, বন এবং খনিজ, এছাড়াও জীবন সংরক্ষণ অর্থাৎ জীবন সম্পদ অর্থাৎ উদ্ভিদ প্রাণী জগৎ। সুতরাং এই যে প্রাণী এবং প্রকৃতি, এদের মধ্যেকার যে ভারসাম্য তাকে বজায় রাখা, এটাই কিন্তু আমাদের আজকের দিনের যে গুরুত্ব সেইখানে চলে আসে। আমরা আসব, আরও কথায় আসব, এই দিনটির গুরুত্ব, আমাদের কী কী করণীয়, কেন আমরা পালন করছি সবটাই জানব। তবে তার আগে আসুন আরেকটু গানে মনোনিবেশ করি। এবারে হিন্দি চলচ্চিত্রের গান। হিন্দি চলচ্চিত্রের গানের ক্ষেত্রে আমরা এখন যে গানটি শুনব, উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে, কসুর চলচ্চিত্র থেকে, গানের সুরকার নদীম শ্রাবণ।

গানের পরে আবার চলে এসেছি আমাদের কথায়। আমরা এখন আলোচনা করছি বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস নিয়ে। এই যে 28শে জুলাই, এই দিনটির গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ আমরা জানি প্রকৃতি নিয়ে বিভিন্ন বিশেষ দিন রয়েছে। বিশ্ব পরিবেশ দিবস রয়েছে, এছাড়াও দূষণমুক্ত পৃথিবীর প্রার্থনায় এমন অনেক উদ্যোগ নেওয়া হয়, এমন অনেক বিশেষ দিন পালন হয় যা আমাদের বছর ঘুরে প্রায় প্রতি মাসেই একটি না একটি প্রকৃতি সম্পর্কিত বা পরিবেশ সম্পর্কিত দিন কিন্তু থাকে। কেন থাকে? কেন? কারণ এই কথাটি মনে করানোর জন্য যে প্রকৃতির সংরক্ষণ, প্রকৃতিকে রক্ষা করা, প্রকৃতির উপাদানকে রক্ষা করা শুধুমাত্র বছরে একটি নির্দিষ্ট দিনের কাজ নয়। বছরের যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনোভাবেই কিন্তু এই উদ্যোগ নেওয়া যেতে পারে। একটা কথা বারবার মাথায় আসে, আমরা কথায় কথায় খুব বিদেশি সংস্কৃতি, বিদেশি জীবনযাত্রা, অন্যান্য প্রথম সারির প্রগতিশীল দেশগুলোতে কিভাবে তাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, তারা কি সুন্দর গাছ লাগায়, তাদের বাড়িঘর কি সুন্দর, কত জায়গা ছেড়ে ছেড়ে তৈরি হয়, তাদের ওখানে কত পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি ইত্যাদি আমরা বলি। আমরা যদি, এখন তো ইন্টারনেটের যুগ, আমরা যদি একটু ইন্টারনেট ঘেঁটে দেখি, একটু সোশ্যাল মিডিয়াগুলোর থেকে বেরিয়ে প্রকৃতভাবে খোঁজ করি, আমরা জানতে পারবো সেখানে শুধুমাত্র কিন্তু যারা দায়িত্বে রয়েছেন তারাই যে শুধু দায়িত্ব পালন করেন তা না, প্রত্যেকটি নাগরিক, শিশু থেকে শুরু করে বৃদ্ধ, প্রত্যেকে কিন্তু দায়িত্ব নিয়ে তাদের পরিবেশকে রক্ষার কাজ করে চলেছেন। অর্থাৎ আমার বাড়ির পাশটায় বড় বেশি নোংরা জমে আছে, আমার বাড়ির পাশটা একটু জঙ্গল হয়ে আছে, কবে দায়িত্বপ্রাপ্ত মানুষেরা লোক পাঠাবে এবং সেটি ঠিক হবে? অবশ্যই সেটি তাদের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু পাশাপাশি আমাদের নিজেদেরও তো একটু উদ্যোগ থাকা উচিত। কথায় আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাহলে তো ঘর থেকেই শুরু হওয়া উচিত, তাই না? নিজের থেকেই। আর তাছাড়াও আমাদের মধ্যে এমন আমরা অনেকেই আছি যারা বাইরে প্রচুর বড় বড় পরিবেশ দূষণ রক্ষা করা বা পরিবেশকে সুরক্ষিত রাখার বিষয় নিয়ে বক্তব্য রাখি, মিছিল করি, অনেক বড় বড় কথা বলি। দেখা যায় আমাদের নিজেদের পাড়া, নিজেদের এলাকা, বাড়ির গলি বাদ দিলাম, আমাদের নিজেদের বাড়িটুকু আমরা পরিষ্কার রাখতে সফল নই, ব্যর্থ। সুতরাং এই পরের ক্ষেত্রে গুরু হলাম এবং নিজের ক্ষেত্রে ব্যর্থ হলাম।

এইটা করলে হবে না। নিজের ক্ষেত্রে আগে গুরু হতে হবে, আগে নিজেকে শেখাতে হবে, নিজেকে বোঝাতে হবে। আমি যদি নিজে স্বচ্ছ না হই, আমি অন্যকে স্বচ্ছতার কথা কি করে বলবো, তাই না? বেশ, অনেকটা জ্ঞানের কথা হলো, এবার একটু গানের কথায় আসি। গানের কথায় কেন আসবো, গানের সুরেই চলে আসি। কবিতা কৃষ্ণমূর্তি এবং শানের কণ্ঠে এই গানটি আমরা শুনব। চলচ্চিত্রের নাম দিল হ্যায় তুমহারা, সুরকার নদীম শ্রাবণ।

করে, তাই তো? বেশ মজা করেই বলছি ঠিকই, এবার ভেবে দেখুন, প্রকৃতির উপাদানকেও যদি আমরা এরকম বেশি বেশি বেশি করে ব্যবহার করি, যতটুকু প্রয়োজন তার থেকে বেশি আমরা সেই উপাদানগুলোকে অপচয় করি, তাহলে পরে কার মাথা ধরবে? প্রকৃতির। আর প্রকৃতির মাথা ধরলে কিন্তু দুর্যোগ আসবেই। তখন ভূমিকম্প হলে আমরা কাঁদতে বসতে পারবো না, তখন বন্যা হলে বা খরা হলে আমরা হাহুতাশ করতে পারবো না। আর আমাদের মানুষ সভ্যতার একটা বড় বেশি অভ্যেসের দোষ হচ্ছে, আমরা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে নিজেরা সরে যেতে খুব ভালোবাসি। আসুন না সেই ভাবনাটাকে, সেই প্রথাগত চিন্তাটাকে এবার পাল্টে ফেলি। সময় পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, প্রতিবাদের ভাষা পাল্টাচ্ছে, পদ্ধতি পাল্টাচ্ছে, এবং সেই ভাষাতে কাজও হচ্ছে। তাহলে আসুন না আমরাও ভাষা পাল্টাই। আমরা আমাদের প্রকৃতি, প্রাকৃতিক সম্পদ, জীবন বৈচিত্র্য, এই সব কিছু নিয়ে একটু সরব হই। অন্যকে দোষারোপ না করে নিজেরা দায়িত্ব নিই। যেখানে আমরা দেখছি নদী দূষণ হচ্ছে, আসুন না প্রতিবাদ প্রতিরোধ নয়, সেই নদীকে পরিষ্কার করার দায়িত্ব নিই। যেখানে আমরা দেখছি ভীষণ পরিমাণে গাছ কাটা হচ্ছে, রুখে দাঁড়াই, সেই গাছকে জড়িয়ে ধরে বলি ও আমার পরিবারের একজন। যেখানে রাস্তার প্রয়োজন নেই, সেখানে জোর করে গাছ কেটে অতিরিক্ত রাস্তা বানানোর কী দরকার? সেই গাছটাও তো কত পাখির আশ্রয়, কত পতঙ্গের আশ্রয়। এরপরে জঙ্গল থেকে যদি অ্যাসিড পোকা বেরিয়ে আসে এবং আমাদের ঘরে ঢুকে আমাদের গায়ে বসে আমাদের ত্বকে জ্বালা ধরায়, তখন যদি আমরা নালিশ করি অ্যাসিড পোকা কোথা থেকে এলো, তাহলে কিন্তু হবে না। তাদের যে গাছে তারা থাকছে, যে জঙ্গলে তারা থাকছে, সেই গাছ জঙ্গলগুলোই যদি আমরা কেটে ফেলি, তারা কোথায় যাবে? তাদেরও তো ঠিকানা দরকার, তারাও তো প্রকৃতির অংশ, তাই না? আসুন এবারে আরেকটা গান শুনি। শিল্পী কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে নাদিম শ্রাবণের সুরে, হা মেনে ভি প্যার কিয়া হে চলচ্চিত্র থেকে। শুনতে থাকুন কথায় সুরে।

গান শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আমরা যেমন আজকে বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের বেশ কিছু গান শুনলাম, তেমনই কিন্তু জানলাম হেপাটাইটিস ব্যাধি সম্পর্কে, এবং তার পাশাপাশি জানলাম আজকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে প্রকৃতি, পরিবেশ, বন্যপ্রাণ সংরক্ষণ। আসলে আমরা যদি প্রকৃতিকে রাখি তাহলে প্রকৃতি আমাদের রাখবে, এটাই নিয়ম। যাকে আমরা রাখব সেই আমাদের রাখবে। আজকে যদি আমরা জঙ্গল কেটে ফেলি, আজকে যদি আমরা নদীর জলকে দূষণ করে একদম নষ্ট করে ফেলি, আজকে যদি আমরা মাটিকে দূষিত করি, হাওয়াকে দূষিত করি, মাটির তলায় যে খনিজ আছে অতিরিক্ত পরিমাণে সেই খনিজকে বের করে আনি, আগামীতে কিন্তু যে দুর্যোগ, যে বিপর্যয় হবে তার জন্য আমরাই দায়ী থাকব। তখন প্রকৃতিকে দোষারোপ করলে কিন্তু কোনো লাভ হবে না। কল্পনা করুন তো এমন একটা পৃথিবী বা এমন একটা জায়গা যেখানে অক্সিজেন কিনতে হচ্ছে, যেখানে এক ফোঁটা জলের জন্য হয়তো শরীরের কোনো একটি অঙ্গ বন্ধক রাখতে হচ্ছে, যেখানে এক টুকরো স্বস্তির হাওয়ার জন্য বিভিন্ন ক্ষমতাশালী মানুষের পায়ের কাছে কাঁদতে কাঁদতে মাথা ঠুকতে হচ্ছে, কি ভয়ানক হবে না সেই দিন আসলে? ভাবুন, ভাবার সময় এসেছে। আমরা যদি আজকেই শুরু না করি তাহলে আগামীতে আর সম্ভব হবে না। সত্যি কথা বলতে আকাশবাণী পরিবারের আমরাও কিন্তু তাই করি। আমরা স্টুডিওতে কথা বলার পরে বাইরে বেরিয়ে একজোট হই এবং যে যেভাবে পারি আমাদের পরিবেশ এবং প্রকৃতি নিয়ে ভাবি, আলোচনা করি। শুধু আলোচনা বা ভাবা নয়, তার পাশাপাশি উদ্যোগও নিই। আপনারাও নিন না। যে বাড়িতে একটা বাহন থাকলেই যথেষ্ট, সেই বাড়িতে না হয় চারটে বাহন, চারটে গাড়ি নাই থাকলো কি হবে? যখন প্রকৃতির হাওয়াকেই আমরা ভয়ানক করে তুলছি, তখন তো জোর করে এসি লাগাতেই হবে। আর এয়ার কুলার যদি জোর করে লাগাতে হয় তাহলে তার কৃত্রিম হাওয়াতে কিন্তু শরীরে কৃত্রিম অসুখ দেখা দেবেই। আমাদের প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমার কথা নয়, ফিজিক্সের কথা, তাই তো? আসুন এই শেষ গানটি দিয়ে আজকের এই ভারী আলোচনা এবং আজকের এই বিষয়গুলি নিয়ে আমরা যে ভাবনা চিন্তা করলাম তাকে একটা কার্যকারিতার দিকে এগিয়ে নিয়ে যাব, এই বিশ্বাসে আমরা এগিয়ে যাই অনুষ্ঠানের একদম শেষে। শুনে নেব এই গানটি, শঙ্কর মহাদেবন এবং জসপিন্দর নারুলা, সুনীতি চৌহান, এই সমস্ত শিল্পীদের কণ্ঠে শঙ্কর এহসান লয়ের সুরে, মিশন কাশ্মীর থেকে গানটি।

শেষ হলো কথায় সুরে, এখন শুনবেন মহিলা মজলিস। আজকের বিষয়, হেপাটাইটিস কি প্রাণঘাতী অসুখ? আলোচনায় সঞ্চালিকা কৃষ্ণা করদের সঙ্গে থাকছেন অতিথি ডক্টর শঙ্খ শুভ্র সেন।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মজলিস। প্রতি বছর 28 জুলাই দিনটি বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালিত হয় বিশ্বজুড়ে। এবছরও হেপাটাইটিস সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক রোগ নির্ণয় এবং সময় মতো চিকিৎসাতে উৎসাহিত করার লক্ষ্যেই এই দিবসটি উদযাপন করা হচ্ছে সমগ্র বিশ্বব্যাপী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু প্রতি বছর এই দিবস পালনের জন্য একটি করে থিম বা প্রতিপাদ্য নির্দিষ্ট করে। এবছরও তার অন্যথা হয়নি। এবছরের থিম হেপাটাইটিস, লেটস ব্রেক ইট ডাউন, আসুন এটি ভেঙে ফেলি। এই হেপাটাইটিস রোগ নিয়েই মহিলা মজলিসের স্টুডিওতে এখন শুনবেন হেপাটাইটিস কি প্রাণঘাতী অসুখ শীর্ষক আলোচনা। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর শঙ্খ শুভ্র সেনকে। নমস্কার ডাক্তারবাবু, মহিলা মজলিসের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: প্রথমেই আপনার কাছে জানতে চাইব, হেপাটাইটিস রোগের কথা আমরা শুনি এবং মোটামুটি অনেকেই জানেন, এই হেপাটাইটিস কি?
1: দেখুন, যে কোনো রোগের ক্ষেত্রে আমরা যখন মেডিকেল টার্মে আলোচনা করি, যে কোনো অঙ্গের যদি প্রদাহ বা ইনফ্লামেশন বা ইনফেকশন যেটাই খুশি হোক, সেটাকে আমরা আইটিস বলে যোগ করি। তো লিভারের যখন ইনফেকশন হয় সেটাকে আমরা বলি হেপাটাইটিস, মানে লিভার আর হেপাটো কথাটা সমার্থক। যেমন অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন হলে অ্যাপেন্ডিসাইটিস বলি, গলব্লাডারে হলে কোলেসিস্টাইটিস বলি, সেরকম হেপাটাইটিস হলো লিভারের ইনফেকশন। ইউজুয়ালি হেপাটাইটিস অনেক রকমের হয়, ইনফেকশন হতে পারে বা ইনফ্লামেশন যেটা বলি, যেটা নন ইনফেকশাস কিছু কজেস থাকে। কাজেই হেপাটাইটিসটা মানে হলো লিভারের একটা প্রদাহ।
0: আচ্ছা, প্রতি বছর 28 জুলাই দিনটিকে ঘিরে বিশ্বব্যাপী হেপাটাইটিস দিবস পালন করা হয়। আপনার কাছে শুনবো এই দিনটি পালনের উদ্দেশ্য কি এবং এবছরের থিমের তাৎপর্য কি?
1: দেখুন, হেপাটাইটিস ডে এটা তো সারা বছরই তো আমরা হয়তো লিভারের পেশেন্টদের, যাদের হেপাটাইটিস হয় তাদের চিকিৎসা করছি, ডায়াগনোসিস করছি, কিন্তু একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, মানুষের মনে যেন একটা আইডিয়া থাকে যে লিভারের এরকম একটা রোগ হতে পারে। সেরকম দেখুন, বিভিন্ন রোগের ক্ষেত্রে বা বিভিন্ন জিনিসের জন্য আমরা কোনো একটা দিনকে হয়তো মেনে নিই, সেরকমই হেপাটাইটিসকে গুরুত্ব দেওয়ার জন্য WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে 28 জুলাই দিনটিকে পালন করে, যেটা আমরা আজকে করছি। এবার হেপাটাইটিস এর জন্য এটা কেন এই দিনটিকে আমরা মেনে নিলাম, ব্যাপার হলো হেপাটাইটিস বি ভাইরাস যিনি আবিষ্কার করেন তিনি হলেন ডক্টর ব্লুমবার্গ। হ্যাঁ, এবং উনি 1967 সালে যখন এই হেপাটাইটিস ভাইরাসকে আবিষ্কার করেন এবং তার 2 বছরের মধ্যে যখন হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়ে রিসার্চ করা হয়, সেই সময়ের এটা একটা দিকপাল মানে মানুষ হিসেবে ওনাকে পরিচিত হিসেবে উনি পান, কারণ ওনারটা এটা একটা বলবো যে খুব কঠিন জিনিসের ব্যাধির খুব সহজ উনি উপায় বের করতে পেরেছিলেন, তাকে সম্মান জানানোর জন্য আমরা ওই দিনটিকে, ওনার জন্মদিনটিকে 28 জুলাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পালন করে।

0: এটাকে আমরা যুগান্তকারী বলতে পারি,
1: তাই তো?
0: হেপাটাইটিস রোগের লক্ষণ কি, অর্থাৎ কি দেখে বোঝা যায় যে কোনো ব্যক্তি হেপাটাইটিসে আক্রান্ত?
1: দেখুন, লিভারের যে কোনো রোগী প্রথমে হয়তো অনেক সময় বোঝাই যায় না, প্রথম কথা, সেগুলোকে আমরা বলি অ্যাসিমটোম্যাটিক, মানে তার কোনো সিমটমস বা উপসর্গ নেই। অনেকের হয়তো যখন জানতে পারলো ততক্ষণে কিন্তু তখন তার সিমটমস মানে উপসর্গগুলো দেখা দিল। তো ইউজুয়ালি দেখা যায় যে লিভারের ইনফেকশন যদি হয় তার ক্ষেত্রে প্রথমেই খাওয়ার দাওয়ারের ইচ্ছেটা কমে যায়, হ্যাঁ, খিদে কমে যায়, ক্ষুধামন্দ দেখা যায়, অনেকের একটু নসিয়া যেটাকে বলি, একটু গা গুলিয়ে ওঠা বা একটু বমি ভাব বা কারো কারো বমি টমিও হয়। আবার যদি এখান থেকে যখন লিভারের বেশি প্রদাহ হয় তখন সেটাকে আমরা বলি জন্ডিস, যখন জন্ডিস ডেভেলপ করে তখন চোখের রং এবং প্রস্রাবের রঙও হলুদ হতে থাকে, চোখের যে সাদা অংশটা ওটা হলুদ হতে থাকে, যেটা হয়তো সে নিজে দেখতে পারবে না, বাড়ির লোকেরা হয়তো দেখে বলছে, কিন্তু ইউরিনের রংটা যে হলুদ হতে থাকা সেগুলো কিন্তু হেপাটাইটিসের লক্ষণ। তবে খেতে না পারা, দুর্বলতা, রুচি চলে যাওয়া এবং প্রস্রাবের রং এবং চোখের রং হলুদ হয়ে যাওয়া, এগুলোই প্রাথমিক উপসর্গ হিসেবে আমরা ধরে নিই।
0: হ্যাঁ, প্রাথমিক উপসর্গ বা একটা অসুবিধে, সেই সব অসুবিধেগুলো যেগুলো আপনি বললেন সেগুলো হলে যখন ডাক্তারবাবুদের কাছে যান তখন ওনারা নিশ্চয়ই তার জন্য কোনো প্যাথোলজিক্যাল এক্সাম করান, তাই তো?
1: হ্যাঁ। এবার ব্যাপার হলো, যদি আমরা কাউকে হেপাটাইটিস সাসপেক্ট করি তাহলে তো লিভারেরই পরীক্ষা করতে হবে, এবং লিভারের পরীক্ষা করতে গেলে দুটো জিনিস, একটা হলো কিছু রক্ত পরীক্ষা হয় যেটাকে আমরা লিভার ফাংশন টেস্ট বলি। এবার লিভার ফাংশন টেস্টের মধ্যে বিলিরুবিন, এসজিবিটি, এসজিওটি, অ্যালকালিন ফসফেটেজ এগুলো আসে। তো এগুলো যদি মাত্রা ছাড়িয়ে যায় তখন আমরা বুঝি যে তার লিভারের কাজ কর্মক্ষমতা কমে গেছে, এবং যদি বিলিরুবিন অনেক বেড়ে যায় সেটাকে আমরা তখন বলি জন্ডিস। এবার ধরুন বিলিরুবিন ইউজুয়ালি 1 থেকে 1.5 এর মধ্যে থাকে, ওটা যদি 2, 3, 4 ক্রস করে যায় তখন তাদেরকে জন্ডিস বলি। এবার এসজিবিটি, এসজিওটি যে এনজাইমসগুলো, যে মানে উৎসেচকগুলো আমাদের লিভারে খাবার হজম করতে হেল্প করে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ওগুলো যখন মাত্রায় ছাড়িয়ে যায়, ধরুন যেটা 40-50 অবধি নর্মাল এসজিপিটি এসজিওটি, সেগুলো যদি 100-150 হতে থাকে তখন বুঝতে পারি যে লিভারের কর্মক্ষমতা কমেছে, এবং এটাকেই আমরা তখন হেপাটাইটিস বলি। এবার এই সময় কিন্তু কিছু টেস্ট করতে হবে যে আমরা ইউজুয়ালি প্রথমে করি না, যেটা আপনাকে বললাম যে আজ থেকে প্রায় 55-60 বছর আগে যখন হেপাটাইটিস ধরা পড়লো তখন কিন্তু একমাত্র হেপাটাইটিস বি টেস্টটাই ধরা পড়ত, করা যেত। কিন্তু লাস্ট কিছু বছরে, অন্তত লাস্ট 15-20 বছরে, অন্যান্য হেপাটাইটিস, যেমন হেপাটাইটিসের না এখন আমরা জানি যে ABCDEFG এরকম করে নামকরণ হয়, তো তো আমরা কমনলি যে হেপাটাইটিসটা পাই সেটা হলো হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই। এবার এ আর ই কেন বললাম, এই দুটো কিন্তু খুব কমনলি পাওয়া যায়, কারণ এগুলো জলবাহিত রোগ। ধরুন একটা জায়গায় জলের কোনো ইনফেকশন হয়েছে, সেখান থেকে এক জায়গায় অনেকে থাকেন, কোনো হোস্টেলে ছেলেমেয়েরা আছে, তাদের ওখানে হোস্টেলের মধ্যে দেখা গেল অনেকের হেপাটাইটিস এ হচ্ছে। তো হেপাটাইটিস এ বা ই, এই টাইপের জন্ডিস যখন হয় তখন আমরা জানি যে এটা জল বাহিত হয়, এবং জল যদি মানে ইনফেকশন থাকে তাহলে সেক্ষেত্রে হয়। সেরকমই আরো দুটো ইনফেকশন আছে, বি আর সি, BCD, তিনটেই আছে, ABCDE যেটা বলছি, তার মধ্যে ডিটা খুব একটা কমন নয় সেজন্য ওটা আমরা আলোচনা করি না। আর বি আর সি, আমি এ আর ইটা বললাম যেটা জলবাহিত, এটা ইউজুয়ালি জন্ডিস যেটা হয় সেটা হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই বলি। আর হেপাটাইটিস বি আর সি, এই দুটো কিন্তু রক্তের মাধ্যমে হয়, হ্যাঁ, অথবা যৌন সংসর্গে হয়, কারণ এটা হলো ব্লাড, যেমন HIV আমরা জানি যে যৌন সংসর্গে বা ব্লাডের মাধ্যমে ছড়ায়, সেরকমই হেপাটাইটিস বি আর সি ব্লাডের মাধ্যমে ছড়ায়। এবার হেপাটাইটিস বি আগে আবিষ্কার হয়েছে, তার টেস্ট করা খুব সহজ, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন বলে, HBSAg, আগেকার দিনে অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন কথাটার নাম ছিল, এখন হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, এই টেস্টটা করা যেতে পারে। আর হেপাটাইটিস যে বললাম এ, ই এবং সি যেগুলো রয়ে গেল, এগুলোর আমরা অ্যান্টিবডি আমরা টেস্ট করতে পারি খুব সহজেই, সঙ্গে সঙ্গে রিপোর্ট পাওয়া যায়। এবার ওই অ্যান্টিবডিগুলোকে বলি IgM, IgM, IgG দুরকম অ্যান্টিবডি হয়। তো IgM অ্যান্টিবডিটা হলে আমরা বুঝি যে এটা রিসেন্টলি এই ইনফেকশনটা হয়েছে, তার জন্য লিভারের ইনফেকশনের কারণে বডিতে অ্যান্টিবডি মানে অ্যান্টিজেনের এগেনস্টে, ইনফেকশনের এগেনস্টে বডির কিছু প্রতিরোধ ক্ষমতা যেটা বাড়ে সেটাকেই আমরা অ্যান্টিবডি বলি। তো হেপাটাইটিস এ, ই আর সি কে আমরা IgM অ্যান্টিবডির মাধ্যমে টেস্ট করে ধরতে পারি। এবার এগুলো যদি কোনো একটা পজিটিভ চলে আসে তখনই আমরা এটাকে হেপাটাইটিস বলবো, এবং এই হেপাটাইটিসগুলো কিন্তু যেগুলো ইনফেকশন থেকে হচ্ছে, যেটা বললাম এ, বি, সি, ই এগুলো, কিন্তু আপনাকে যা বলছিলাম যে এটা কিন্তু ইনফেকশন ছাড়াও মানে যেটাতে আমরা ইনফ্ল্যামেশন বলি, অনেক রকম হেপাটাইটিস হয়, এবং সেই হেপাটাইটিসগুলোও কিন্তু হয়তো আমরা ইনফেকশনের সোর্স খুঁজে পাচ্ছি না। যেমন অটো ইমিউন হেপাটাইটিস আছে, বডির নিজস্ব ইমিউন সিস্টেমের এগেনস্টে যখন লিভারের ওয়েস্টে অ্যান্টিবডি তৈরি হয় তখন এগুলোকে বলে অটো ইমিউন অ্যান্টিবডি, তো অটো ইমিউন হেপাটাইটিস। তো বিভিন্ন রকমেরই লিভারের রোগ হতে পারে। তবে এই যে আমরা হেপাটাইটিস ডি আজকে

0: করছি সেটা কিন্তু মেইনলি এই ইনফেকশাস হেপাটাইটিসের জন্য, যেটা জলবাহিত বা যেটা বললাম ব্লাডের মাধ্যমে বা যৌন সংসর্গে ছড়ানো হেপাটাইটিসগুলো। তো ইনফেকশাস হেপাটাইটিসের জন্য আমরা গুরুত্ব দেব এ বি সি আর ই কে।
1: বেশ, মানে হেপাটাইটিস রোগের কারণ অনেক এবং বিভিন্ন ধরনের হেপাটাইটিস হতে পারে,
0: সেটাই বলতে চাইলাম।
1: আচ্ছা, হেপাটাইটিস এবং জন্ডিস একই?
0: দেখুন, আমি প্রথমে যেটা বলছিলাম না যে হেপাটাইটিস মানে আমার শরীরে আমার লিভারের মতো অঙ্গে একটা ইনফেকশন হয়েছে বা ইনফ্লামেশন হয়েছে। এবার তার উপসর্গটা আপনি যখন আমাকে জিজ্ঞেস করলেন, বললাম বিভিন্ন রকম উপসর্গ হতে পারে, খুব হালকার উপর গেল। কিন্তু যদি হেপাটাইটিসটা একটু মাত্রা ছাড়িয়ে যায় তখন কিন্তু জন্ডিস ডেভেলপ করে। মানে হেপাটাইটিস মানেই জন্ডিস নয়, কিন্তু যখন বিলিরুবিন বেড়ে যায়, যখন চোখের রং হলুদ হয়, মূত্রের রং হলুদ হয় এবং সেগুলো থেকে যখন অন্যান্য উপসর্গগুলো দেখা যায় তখন ওটাকে আমরা জন্ডিস ডেভেলপ করতে বলি। এবার জন্ডিস মানেই হেপাটাইটিস তা নয়, কিন্তু হেপাটাইটিস থেকে জন্ডিস হতে পারে। হেপাটাইটিস আমরা ইনফেকশন বা ইনফ্লামেশনটা বলছি, যেখান থেকে উপসর্গগুলো যখন দেখা যাবে সেটাকে আমরা জন্ডিস বলছি। আর জন্ডিস কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, একটা লিভার সিরোসিস হলো, লিভার ক্যান্সার হলো, তাতেও কিন্তু জন্ডিস ডেভেলপ করবে, যেহেতু লিভার কাজ করছে না। কিন্তু সেক্ষেত্রে কিন্তু হেপাটাইটিসটা একমাত্র কারণ নয়, যে জন্ডিস আলাদা, হেপাটাইটিস আলাদা। এবার হেপাটাইটিসের জন্য জন্ডিস হতে পারে, আর জন্ডিসের একটা কারণ হেপাটাইটিস হতে পারে।
1: আচ্ছা, অনেক কারণ আছে জন্ডিস হওয়ার, কিন্তু তার মধ্যে একটি হচ্ছে হেপাটাইটিস। বেশ, হেপাটাইটিস রোগের চিকিৎসা কি আছে?
0: হেপাটাইটিসের এখন খুব ভালো চিকিৎসা এসে গেছে, বিশেষ করে কিছু কিছু হেপাটাইটিসের ট্রিটমেন্ট লাগে না। লাগে না বলার উদ্দেশ্য হলো এই হেপাটাইটিস এ যেটা বললাম, যেটা জন্ডিস হলো বললাম না, জলবাহিত রোগ, অনেকেরই হচ্ছে যে গরমকালে বা এতে হস্টেল টস্টেল বা এক জায়গায় থাকে বা আর্মি ব্যারাকে হচ্ছে, একই জল সবাই খাচ্ছে, ইনফেকশন হচ্ছে, সেগুলো ইউজুয়ালি আমরা বলি সেলফ লিমিটিং। ইউজুয়ালি দেখা যায় এটার জন্য যে জন্ডিসটা হয় ওটা ভয়ঙ্কর বাড়াবাড়ি হয় না, অল্প বাড়ে, বিলিরুবিন 5-7-10-15 অবধি বাড়তে পারে, এসজিপিটি এসজিওটিগুলো বাড়ে, কিন্তু দেখা যায় যে 2-3 সপ্তাহের মধ্যে ওটা আবার নর্মাল হয়ে যায়। হ্যাঁ, সে সময় সাবধানতা নিতে হয়, রেস্ট নিতে হয়, খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখতে হয়, জল বেশি খেতে হয়, গ্লুকোজ খেতে হয়, কিন্তু এগুলো করে লিভারকে রেস্ট দেওয়া যায়। যাদের বাড়াবাড়ি হয় তাদের স্যালাইনের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হয়, যাদের ভর্তি করতে হয়। তো হেপাটাইটিস এর ক্ষেত্রে অতটা আমরা চিন্তা করি না। এবার হেপাটাইটিস ইটা আগে বলিনি, হেপাটাইটিস ইটাও বলেছিলাম এটা জলবাহিত মানে, এবং এটাও কিন্তু মেইনলি একটু মারাত্মক আকার ধারণ করতে পারে, যেটা এর ক্ষেত্রে আমরা ভাবি না অনেক সময়। এটা ইউজুয়ালি প্রেগন্যান্সিতে যদি মানে মাতৃত্বকালীন যদি কারোর হয় কোনো মহিলার এই হেপাটাইটিস ই জন্ডিস, সেটা কিন্তু অনেক সময় লাইফ রিস্ক হতে পারে, এবং সেই জন্ডিসটা কিন্তু অনেক সময় মানে ভ্রূণের ক্ষতি করতে পারে, হ্যাঁ মানে গর্ভস্থ বাচ্চার ক্ষতি হতে পারে, এবং মায়েরও কিন্তু অনেক সময় প্রাণহানির আশঙ্কা হতে পারে। এক্ষেত্রে বিলিরুবিন বেড়ে গিয়ে লিভার ফেলিয়ার অবধি হতে পারে। এবার এই লিভার ফেলিয়ারটা আগে বলি না, এই কারণেই যে আমরা কিন্তু জন্ডিস বা হেপাটাইটিস যেটাই হোক সেটাকে আমরা ভয় পাই মেইনলি যদি লিভার খারাপ হয়ে গিয়ে পার্মানেন্ট ড্যামেজ হয়ে মৃত্যু না হয়। এবার আপনি যেটা জিজ্ঞেস করছেন এর আগে প্রাণঘাতী কিনা, ডেফিনেটলি কিছু কিছু জন্ডিস প্রাণঘাতী। তার মধ্যে আমরা সবচেয়ে বেশি চিন্তা করি যদি হেপাটাইটিস বি আর সি হয়। এবার হেপাটাইটিস সি ইউজুয়ালি, এটা একটু আগে বলে নিই, কারণ হেপাটাইটিস সিটা না ইউজুয়ালি খুব স্লোলি হয়, মানে এটা কিন্তু একবারে যে হঠাৎ করে জন্ডিস ধরা পড়লো ওরকম নয়, এটা খুব ধীরে ধীরে কাজ করে বডির মধ্যে, ধীরে ধীরে ক্ষতি করে লিভারের, আস্তে আস্তে ক্ষতি করে, অনেক সময় জানাই গেল না তার জন্ডিস হয়তো হলোই না, তার কোনো উপসর্গই হলো না, দেখা গেল তার হেপাটাইটিস সি থেকে লিভার খারাপ হয়ে যাওয়া, যেটাকে লিভার সিরোসিস অফ লিভার অথবা ক্রনিক লিভার ডিজিজ বলা হয়। অনেক সময় লিভার ক্যান্সারও হয়ে যেতে পারে হেপাটাইটিস সি ভাইরাস থেকে। কিন্তু হেপাটাইটিস সি র যেমন আমি একটা কথা আগেই বলিনি, ভ্যাকসিন নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু হেপাটাইটিস সি র কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, কিন্তু আবার উল্টো হেপাটাইটিস সি র কিন্তু কিওর মানে একদম পুরোপুরি সারিয়ে ফেলার ওষুধ আবিষ্কার হয়ে গেছে। যে অ্যান্টিভাইরাল ওষুধগুলো হেপাটাইটিস সি কে ট্রিটমেন্ট করা সম্ভব তাতে কিন্তু হেপাটাইটিস সি সেরে যেতে পারে। এবার একই কথা আমি হেপাটাইটিস বি র ক্ষেত্রে বলছি, হেপাটাইটিস বিও জলবাহিত, এক্ষেত্রেও কিন্তু অনেক সময় ডেভেলপ করে জন্ডিস, লিভার ফেলিয়ার যদি বাড়াবাড়ি হয়, আর অনেক সময় কিন্তু খুব স্লোলি এটাও কাজ করে, অনেক সময় দেখা যায় যে লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস হলো সে জানতেও পারলো না তার কত বছর আগে তার লিভারে ইনফেকশন হয়েছে। হেপাটাইটিস বির ক্ষেত্রে উল্টো, এর কিন্তু ট্রিটমেন্ট আছে ডেফিনেটলি, এর জন্য অ্যান্টিভাইরাল ওষুধ আছে, কিন্তু এটা না পার্মানেন্ট সারা জীবন ওষুধ খেতে হয়, এটা কিন্তু রোগটাকে ধামাচাপা দিয়ে রাখা যায়, কিন্তু একদম যে ওষুধ যেমন বললাম যে 3-4 মাস-6 মাসের মধ্যে হেপাটাইটিস সি সেরে যেতে পারে, হেপাটাইটিস বি কিন্তু আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে পারে, এবং ভবিষ্যতে হয়তো আবিষ্কার আরো কিছু ভালো ওষুধ আসবে যাতে সেরে যেতে পারে। এই মুহূর্তে ওষুধটা সারা জীবন খেতে হয় যাতে হেপাটাইটিস বিটা না বাড়ে। আবার এর ক্ষেত্রে আবার উল্টো, এটা কিন্তু হেপাটাইটিস বির ভ্যাকসিন আছে যেখানে আমরা হেপাটাইটিস বি প্রিভেন্ট করতে পারি, যখন ভ্যাকসিন নিয়ে আলোচনা করব সেটা বলতে পারবো আমরা।
1: তাহলে বিভিন্ন ধরনের হেপাটাইটিসের বিভিন্ন ধরনের চিকিৎসা, তাই তো? কখনো ভ্যাকসিন, কখনো মেডিসিন। কোনো ব্যক্তির হেপাটাইটিস না হলেও কি জন্ডিস হতে পারে?

0: একটা ডেফিনেটলি কমন কারণ হলো হেপাটাইটিস, যেটা বললাম ইনফেকশন, যে হেপাটাইটিস ইনফেকটিভ হেপাটাইটিস, যেমন হেপাটাইটিস এ বি সি ই, সেরকমই লিভারের জন্ডিস কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। এবার ধরুন আমরা কিছু রকম ভাইরাল বা প্রোটোজোয়াল রোগ, আমরা যেরকম এই বর্ষাকালে যেমন ম্যালেরিয়া হচ্ছে কারো, ডেঙ্গি হচ্ছে, হ্যাঁ আরো কিছু কমন রোগ আজকাল শুনেছেন হয়তো, লেপ্টোস্পাইরা বা স্ক্রাব টাইফাস, এগুলো এখন আমরা খুব কমনলি পাই। আগে যেরকম আমরা জানতাম ম্যালেরিয়া টাইফ বা ডেঙ্গু হয়েছে মানে না হলো মানে আমরা আর কোনো রোগ নেই, আমরা কিন্তু স্ক্রাব টাইফাস, লেপ্টোস্পাইরা, এরকম কিছু রেয়ার ভাইরাস বা ব্যাকটেরিয়া বা কিছু প্রোটোজোয়া, হ্যাঁ এরকম কিছু আছে যেগুলো মানে জন্ডিস ডেভেলপ করতে পারে। তো তাদের কিন্তু তাদের হেপাটাইটিস বলবো না, তাদেরকে এটা বলবো যে ডেঙ্গির জন্য লিভার খারাপ হচ্ছে তখন জন্ডিস, বা ম্যালেরিয়ার থেকে বিলিরুবিন এসজিপিটি বাড়ে, এরকমই লেপ্টোস্পাইরা বা স্ক্রাব টাইফাসের ক্ষেত্রেও বাড়তে পারে। এটা হলো আমি ইনফেকশনের কথা বললাম। এবার জন্ডিস কিন্তু মানে মেইনলি হয় হলো লিভারের থেকে, যখন হচ্ছে বারবার বলছি লিভারের, লিভারের বাইরেও কিন্তু জন্ডিস হতে পারে। লিভারকে যে সাপ্লাইগুলো আছে না, মানে লিভারের যদি আমরা অ্যানাটমিটা ভাবি, গলব্লাডার আছে, লিভার আছে, তো গলব্লাডারের সাথে আমাদের লিভারটা সংযোগ আছে, যে পিত্তটা যেটা তৈরি হয় লিভারের সেটা গলব্লাডারে জমা থাকে এবং প্রয়োজন মতো খাবার হজম করার জন্য পিত্তটা বেরোয়, এবং একটা বাইল ডাক্ট থাকে লিভারের মধ্যে, ইন্ট্রাহেপাটিক ডাইট থাকে, যেগুলো দিয়ে এই পিত্ত মানে বাইলটা মানে চলাচল করে। তো এখানেও না অনেক সময় অবস্ট্রাকশন হয়, ধরুন আমার গলব্লাডারে একটা ক্যান্সার বা টিউমার হলো, সেটা থেকে বাইল ডাক্টে গেল, বাইল ডাক্টের পিত্ত নালীতে জমা হয়ে গেল এবং বাইলটা ফ্লো করতে পারছে না, তখনও কিন্তু জন্ডিস ডেভেলপ করবে। সেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস, মানে পিত্তটাকে আটকেই গিয়ে, এবং সেটা কিন্তু খুবই মুশকিল। সেক্ষেত্রে কিন্তু একটা বাইল ডাক্টে স্টেন দিয়ে দিতে হয়, এবং যে কারণে হচ্ছে যদি টিউমার হলো বা কিছু হলো। এবং আরেকটা খুব কমনলি আমরা জানি গলব্লাডার স্টোন, আমরা আলোচনা করি, এবার গলব্লাডারে যতক্ষণ স্টোনটা আছে ইউজুয়ালি জন্ডিস হয় না, কিন্তু গলব্লাডার থেকে না অনেক সময় অনেক গুঁড়ো গুঁড়ো স্টোন তৈরি হয়, যেগুলো একটা দুটো অনেক সময় ছিটকে পিত্ত নালীতে মানে বাইল ডাক্টে চলে যায়, তখন কিন্তু বাইল ডাক্টে যদি অবস্ট্রাকশন হয়, যেমন আমি ক্যান্সারের বা টিউমারের ক্ষেত্রে বললাম, স্টোনও কিন্তু অনেক সময় অবস্ট্রাক্ট করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু জন্ডিস হবে, এবং সেটাকে বলে অবস্ট্রাকটিভ জন্ডিস। তার মানে ওটা কিন্তু হেপাটাইটিস এর জন্য নয়, এরকম আর কি জন্ডিস বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু মানে হেপাটাইটিস একটা ইম্পর্টেন্ট কারণ যেটা আমরা কমনলি পাই, এটাই বলতে চাইলাম।
1: বেশ, জন্ডিস প্রতিরোধ করার জন্য কোনো কি ভ্যাকসিন আছে?
0: ওটাই আর কি, যে আমাদের ভ্যাকসিন খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আলোচনা করা দরকার আমাদের। আমাদের এটা জানা আছে যে জন্ডিসের জন্য সবচেয়ে কমন যেটা আমি বারবার বলছি হেপাটাইটিস বি, এবং হেপাটাইটিস বি ভ্যাকসিনটা কিন্তু সবার আগে এসছে, এবং এই হেপাটাইটিস বি আমরা যেহেতু জানি যে এটার আমাদের ভ্যাকসিন আছে, আমরা যেটা করে থাকি ইউজুয়ালি, আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিনটার জন্য আমরা সিলেক্ট করি যে কাদের দরকার। এবার ব্যাপার হলো যখন আমরা ধরুন যখন ডাক্তারি পড়েছি আজ থেকে 30 বছর আগে, তখন আমাদের স্টুডেন্ট লাইফে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের বলা হয়েছিল তোমরা হাই রিস্ক ক্যাটাগরি, তোমরা ছাত্ররা ডাক্তারি পড়তে এসছো বা নার্সিং যারা পড়তে এসছে বা যারা হেলথ কেয়ার প্রোভাইডার অন্যরকম প্যারামেডিকেল স্টাফ, তাদেরকে বলো তোমাদের কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিন নিতে হবে, 3টে ডোজ নিতে হবে, একটা প্রথম দিন ওটাকে 0 ডোজ বলে, একটা 1 মাস পরে, একটা মানে তারও 5 মাস মানে টোটাল 6 মাস পরে প্রথম দিন থেকে 0, 1, 6। তো কিন্তু এখন যেটা হয়েছে, এখন তো আমরা লাস্ট কিছু বছরে তো আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশনের একটা বিরাট চেঞ্জ হয়েছে, এবং অনেক আগে যেরকম ছিল ডিপথেরিয়া, পোলিও, টিটেনাস, এগুলো নিয়েই শুধু ভ্যাকসিন দেওয়া হতো, বিসিজি, এখন কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা এখনকার বাচ্চারা সুবিধা পাচ্ছে, তারা কিন্তু জন্মের সময়ের পর থেকেই কিন্তু একটা সার্টেন টাইমে পেডিয়াট্রিশিয়ানরা ওই ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছে, এবং সেই ভ্যাকসিনটা দেওয়াতে কিন্তু আমাদের মানে জন্ডিসের কারণ যেটা বললাম হেপাটাইটিস বির চান্স কিন্তু এখন অনেক কমে গেছে। এবং এই জন্ডিসের ভ্যাকসিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটা অ্যাভেলেবেল, এটা কিন্তু সবার নেওয়া উচিত। আর এখন কিন্তু এটা মোটামুটি ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে পড়ে গেছে, মানে আমার ইচ্ছে হলো বা দরকার বলে নিচ্ছি তা না, বাচ্চাদেরকে প্রথম থেকেই দিয়ে দিলে এটা লাইফ লং প্রোটেকশন নেয়। আর একটা কথা একটু বলে রাখি, আজকেই একটা খুব ভালো খবর আছে, ভালো খবর মানে আমাদের জন্য, ডেঙ্গি যে আমরা জানি যে এবং এই সময়টা আমরা পাই এবং প্রচুর প্রাণহানি হয়, ডেঙ্গুর কিন্তু ভ্যাকসিনটা এবছর আজকে প্রথম ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল, মানে ডেঙ্গিরও লঞ্চ এসে গেল, ওটার নাম দিয়েছে কিউ ডেঙ্গা বলে, QDENGA। তো আজকে এটা একটা বড় খবর, আমরা অন্তত যারা হেলথ কেয়ারে আছি আমরা খুব মানে আনন্দিত, এবং এটা জানি যে ডেঙ্গির মতো একটা প্রাণঘাতী রোগকে আটকানো যাবে। তো ডেঙ্গির ক্ষেত্রেও তো আপনারা বলছিলাম যে কারণ এখান থেকেও জন্ডিস হতে পারে, তো এই ক্ষেত্রে কিন্তু ডেঙ্গির ভ্যাকসিন এসে গেছে। ম্যালেরিয়ার ভ্যাকসিন নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে একসময়, কিন্তু খুব একটা সফলভাবে প্রয়োগ হয়নি। আর হেপাটাইটিস সি নিয়েও ভ্যাকসিনের খুব রিসার্চ চলছে, কিন্তু যে কোনো কারণেই হোক হেপাটাইটিস বির পরে কিন্তু হেপাটাইটিস সির ভ্যাকসিন আসেনি। আর হেপাটাইটিস এ বা এগুলোরও ভ্যাকসিন আছে, কিন্তু ইউজুয়ালি এগুলো এতটাই খুব হালকা রোগ হয় না, এক্ষেত্রে আমরা ভ্যাকসিনে খুব একটা প্রমোট করি না, কিন্তু হেপাটাইটিস বির ভ্যাকসিনটা কিন্তু সবার নেওয়া উচিত।
1: বেশ, ভ্যাকসিনের ব্যাপারে আপনার কাছ থেকে

0: আমরা শুনলাম যে শিশুদেরকে এখন ভ্যাকসিন দেওয়া হয় এবং এটা প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে আরেকটু জানবার ইচ্ছে রইল যে শিশুদের বাদ দিয়ে আর কাদের ভ্যাকসিন নেওয়া খুব জরুরি?
1: যখন ভ্যাকসিন অতটা সহজলভ্য ছিল না হেপাটাইটিস বি, তখন কিন্তু মেইনলি মানে যাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেমন করোনার ক্ষেত্রে দেখেছিলেন, করোনা ভ্যাকসিন প্রথমে হেলথ কেয়ার ওয়ার্কারদের দেওয়া হয়েছে, তারপর যখন নতুন করে ভ্যাকসিন এসছে তখন সবাইকে, মানে জনসাধারণের সবার জন্য। সেরকমই হেপাটাইটিস বির ক্ষেত্রেও এক সময় ছিল যে মেইনলি হেলথ কেয়ার ওয়ার্কার, যারা ইনফেক্টেড হওয়ার চান্স বেশি আছে একজন পেশেন্টের থেকে, ওইগুলো মেইনলি নিডল প্রিক, হ্যাঁ, ওইগুলো থেকেই বললাম না, রক্তবাহিত হয়। তো এই জন্যই বলছি যে এখন কিন্তু নিয়ম হয়ে গেছে যে সবাই কিন্তু বড়রা ভ্যাকসিন নিতে পারে, এবং এই ভ্যাকসিনটা যাদের কাছে নেওয়ার সুযোগ আছে তারা কিন্তু যেন সবাই নেন। এবং বাচ্চারা তো প্রথম থেকেই নিয়ে নিচ্ছে, তারা তো যখন বড় হবে তাদের তো সবার একটা ইউনিভার্সাল প্রোগ্রামের মধ্যে পড়েই গেছে। এখনও তো যারা ভ্যাকসিন নেননি তারা কিন্তু তিনটে ডোজের হেপাটাইটিস বি ভ্যাকসিন অবশ্যই নিয়ে নেবেন। হেপাটাইটিস বি বললাম একটা প্রাণঘাতী রোগ, শুধু জন্ডিস বলে নয়, এটা থেকে লিভার ক্যান্সার অবধি হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, এবং সবচেয়ে বড় ব্যাপার এটা কিন্তু একজন মানুষের থেকে একজন মানুষের ট্রান্সমিটেড হতে পারে ব্লাড এবং বা যৌন সংসর্গে। কাজেই এটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যে বড়রাও যেন হেপাটাইটিস বি ভ্যাকসিন সুযোগ পেলেই নিয়ে নেন।
0: আচ্ছা, এই ভ্যাকসিন নেবার কি কোনো সময় আছে, নির্দিষ্ট কোনো সময়?
1: এটার ভ্যাকসিনের হলো ওই টাইমিংটা যেটা বললাম, মানে এটা কিন্তু যখনই যে নেবে প্রথম ডোজের পরে এক মাস পরে একটা ডোজ, আর তার থেকে পাঁচ মাস পরে একটা ডোজ, মানে টোটাল মানে এখন থেকে একটা আর এখন থেকে ছ মাস পরে দুটো, এই ডোজটা ইউজুয়ালি নিলে কিন্তু আমাদের এখন ভ্যাকসিনেশনটা খুব মানে সফলভাবে মানে প্রিভেনশনটা করতে পারে।
0: আচ্ছা, মানে ঋতু অনুযায়ী নিতে হবে এরকম কোনো ব্যাপার না?
1: না না না, এটা না একদম।
0: হেপাটাইটিস কি প্রতিরোধ করা যায় বা কি সাবধানতা অবলম্বন করলে হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে?
1: দেখুন, প্রথম কথা হেপাটাইটিস এর ক্ষেত্রে দুরকমই বললাম, একটা হলো যেটা বি আর সির ক্ষেত্রে, একটা যেহেতু এটা বললাম এটা রক্তবাহিত বা যৌন সংসর্গে ছড়ায়, সেই জন্য সেফ সেক্সুয়াল প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেক্ষেত্রে ধরুন কন্ডমের ব্যবহার বা এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ সেক্সুয়ালি যে ট্রান্সমিটেড হয় হেপাটাইটিস বি আর সি সেটা আটকানো যেতে পারে। আর দুই নম্বর হলো যাদের ভ্যাকসিন নেওয়ার উপায় আছে হেপাটাইটিস বির ক্ষেত্রে তো হলো, থার্ড হলো অনেক সময় না ইঞ্জেকশন বা এগুলো যেগুলো নার্সিং হোম বা হসপিটালে, না এখন তো জানেন যে সবগুলোই আমাদের ডিসপোজেবল ইঞ্জেকশন সিরিঞ্জ বা এগুলো ইউজ করা হয়, আগেকার দিনে যেমন একই ইঞ্জেকশন অনেককে দিতে হতো, তো ইঞ্জেকশন নিডল কিন্তু ইউজ না করা উচিত। এবং অনেক সময় দেখবেন ড্রাগ অ্যাবিউজ যারা করে, যারা নেশা করেন, তারা একই ইঞ্জেকশন থেকে দুজন তিনজন নিলে তারা ড্রাগ অ্যাবিউজ করে, তাদের কিন্তু ভীষণ রকম হেপাটাইটিস বি ছড়ায়। এবং হেপাটাইটিস বি বা সি ছড়াতে গেলে সেক্ষেত্রে কিন্তু ওই নিডল ইউজটা বেটার, আমাদের কিন্তু ডিসপোজেবল নিডল এবং ভালো মতো ডিসপোজ করতে পারে, যেন কেউ মানে কোনো কারণে যেন রিইউজ না করতে পারে। কাজেই এইভাবে আমাদের খেয়াল করতে হবে, যেমন ব্লাড ট্রান্সফিউশন থেকে আগেকার দিনে ছড়াতে, এখন ব্লাড ট্রান্সফিউশন এত সেফ হয়ে গেছে, সব কটা ব্লাডে চেক করে নেওয়া হয় যে তার হেপাটাইটিস বি সি এ ইনফেকশন বা এইচআইভি এগুলো আছে কিনা, কাজে এগুলোই প্রিভেনশনের জায়গা। এবার হেপাটাইটিস এ আর ইর ক্ষেত্রে যেটা বললাম যেটা জলবাহিত, সেক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট হলো আমাদের যখন মেইনলি ইনফেকশনের সিজনে ফিল্টার করা জল বা ফোটানো জল খাওয়া দরকার। যদি দেখা যায় যে আমাদের এদেশে তো ভীষণ রকম জলের ইনফেকশন হয়, জল থেকে পেটের রোগ হয়, আন্ত্রিক রোগ হয়, গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়, সেরকম জন্ডিসও খুব ছড়ায়, জলটা যেন মানে ভালো জল হয়, জলের জন্য একটা পিউরিফিকেশনের চেষ্টা হয়। এই যে আমরা যখন বড় শহরে থাকি সেক্ষেত্রে তো জল যে সাপ্লাই হচ্ছে সেটা যেন ঠিক মতো মানে পরিশ্রুত অবস্থায় মানুষের কাছে পৌঁছয়, এবং যারা পরিশ্রুত জল নিতে পারছে না তাদের কিন্তু ফিল্টার করে বা আজকাল এই রিভার্স অসমোসিসের যে যন্ত্রগুলো এসে গেছে যে আরও দিয়ে ফিল্টার করা, বা একার দিনে আমরা ক্যান্ডেল দিয়ে ফিল্টার করা হতো, হ্যাঁ, বা যেগুলো ক্ষেত্রে উপায় আছে সেখানে কিন্তু দরকার হলে জল ফুটিয়ে খেতেও আমরা বলি, জল ফুটিয়ে ঠান্ডা করে খেলেও,
0: তাহলে কিন্তু এই চান্সগুলো কমে,
1: হ্যাঁ, জলটা থেকে সাবধান থাকতে হবে।
0: বেশ, এবারে আপনার কাছে জানতে চাইবো যে হেপাটাইটিস কি প্রাণঘাতী অসুখ, আর সেক্ষেত্রে হেপাটাইটিসের চিকিৎসা কি আছে?
1: সবকটা হেপাটাইটিস যেগুলো বলছিলাম প্রাণঘাতী নয়, তবে কিছু কিছু হেপাটাইটিস প্রাণঘাতী, যেমন বলছিলাম যে যদি মাতৃত্বকালীন সময় প্রেগন্যান্সিতে যদি হেপাটাইটিস ই হয় সেটা কিন্তু বেশ সিরিয়াস হতে পারে, আর হেপাটাইটিস বি আর সি কিন্তু যথেষ্ট সিরিয়াস রোগ, এগুলো হলে আমরা প্রথম থেকেই খুব গুরুত্ব দিই। এবার এইগুলোর ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট করা খুব জরুরি। এবার হেপাটাইটিস এও যে খারাপ হতে পারে না তা নয়, কিন্তু হেপাটাইটিস এ ইউজুয়ালি বললাম যে ওটা প্রথম থেকে দু সপ্তাহ তিন সপ্তাহের পরে আস্তে আস্তে নর্মাল হয়ে যায়, এটার ক্ষেত্রে আমরা বলি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, মানে উপসর্গ অনুযায়ী খেতে পারছে না, বমি হচ্ছে, যদি তাদেরকে সেইভাবে আমরা ওষুধ দিই যাতে বমি না হয়, অ্যান্টাসিড দিতে হতে পারে, হ্যাঁ, ভালো করে গ্লুকোজ খাওয়াতে হতে পারে, ভিটামিন টনিক অনেক সময় লাগে যাতে খিদে টিদে রুচিগুলো ফেরে, লিভার প্রোটেক্টিভ কিছু ওষুধ আছে যেগুলো আমরা ইউজ করি যাতে তাড়াতাড়ি লিভার সেরে ওঠে। এবার সেক্ষেত্রেও যদি দেখা যাচ্ছে হেপাটাইটিস বিশেষ করে ই আর বি সির ক্ষেত্রে অনেক সময় বিলিরুবিন এতটাই বেড়ে যায়, তখন কিন্তু আমরা ভাবি যে এখান থেকে আরও কমপ্লিকেশন যেমন লিভার ফেইলিয়ার বা হেপাটিক এনকেফালোপ্যাথি এগুলো না হয়।

0: সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু অ্যাডমিট করতে হতে পারে।
1: আচ্ছা।
0: এবং এই ক্ষেত্রে কিন্তু অ্যাডমিট করার উদ্দেশ্য হলো লিভারের মাধ্যমে তো আমাদের খাবারটা পাচনটা হয়। এবার এই যে লিভারের ডাইজেশনটা যেহেতু লিভার হেল্প করে এবং লিভার যেখানে অসুস্থ তো ভালো মতো হজম করতে পারছে না, এবার আমরা যে খাওয়া দাওয়া গুলো দিচ্ছি সেগুলো তো লিভারের মাধ্যমেই হজম হয়, সেক্ষেত্রে লিভারের প্রতি একটা ওভারলোড হয়ে যায়। সেক্ষেত্রে আমরা অনেক সময় তাদেরকে খাওয়া দাওয়া যখন করতে পারে না তাদেরকে ভর্তি করে যেগুলো আমরা ফ্লুইড বলি, আইভি ফ্লুইড মানে স্যালাইন যেগুলোকে সাধারণভাবে বলা হয়, বিভিন্ন রকম দিয়ে তাতে আমাদের খাবারের নিউট্রিশনটাও বডিতে ঠিক রাখতে হয় এবং যেটুকু খেতে পারছে না সেটাকে মেক আপ করা যায়। এবং সবচেয়ে বড় ব্যাপার লিভারকে রেস্ট দেওয়া যায়। যখন লিভারকে আমি রেস্ট দিচ্ছি পুরো বডিতে আমি স্যালাইনের মাধ্যমে খাবার দাবারের পরিবর্তে স্যালাইন দিচ্ছি যেটা আমাদের শরীরের মানে যেটা নেই সেটাকে মেক আপ করছে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি লিভারের রিকাভারির চান্স বাড়ে। আর লিভারের ক্ষেত্রে যেটা বললাম হেপাটাইটিস সি আর হেপাটাইটিস বির ক্ষেত্রে যে ওষুধগুলো আছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব শুরু করলে কিন্তু লিভারের এগুলো কমে যায়। এবার যে হেপাটাইটিসগুলো বললাম যে ডেঙ্গির কারণে হচ্ছে বা ম্যালেরিয়ার কারণে হচ্ছে বা লেপ্টোস্পাইরার কারণে হচ্ছে বা স্ক্রাব টাইফাসের কারণে হচ্ছে যে লিভার ফেলিওর, সেগুলোর ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক যে ওষুধ, যেমন যে ওষুধ দিয়ে আমরা স্ক্রাব টাইফাস সারাই বা যে ওষুধ দিয়ে আমরা ম্যালেরিয়া ট্রিটমেন্ট করি, সেগুলো দিলেও কিন্তু তাড়াতাড়ি লিভারের খুব ফাংশন রিকভার করে এবং সেক্ষেত্রেও কিন্তু মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার চান্স বাড়ে। তবে এক্ষেত্রে একটা জিনিসই বারবার বলবো যে মানুষ যদি এই উপসর্গগুলো আপনারা কেউ দেখেন যেখানে চোখ হলুদ হচ্ছে, প্রস্রাবের রং হলুদ হয়ে যাচ্ছে এবং খেতে পারছেন না, ইমিডিয়েটলি ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্টটা করা দরকার। হেপাটাইটিস কিন্তু ট্রিটমেন্ট করে সারিয়ে দেওয়া সম্ভব, তো এক্ষেত্রে কিন্তু টাইমটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় অনেকে খুব লেটে আসেন, ধরুন 15-20 বিলিরুবিন হয়ে গেছে, লিভার আর কাজ করছে না, লিভার ফেল করে গেছে, তখন তাদের এমন এমার্জেন্সিও হতে পারে যে খুব এমার্জেন্সি হিসেবে লিভার ট্রান্সপ্লান্টও করতে হয় এবং সেটা কিন্তু খুবই লাইফ, এবং সেই সুযোগ সুবিধা তো সমস্ত শহরে বা সমস্ত অঞ্চলে নেই, সেক্ষেত্রে কিন্তু স্পেসিফিক বড় বড় শহরে বড় বড় হসপিটালেই আছে, সেক্ষেত্রে কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশনেরও দরকার হতে পারে। কাজেই যত তাড়াতাড়ি মানুষের এই উপসর্গগুলোতে অনুযায়ী ট্রেস করে ব্লাড টেস্টে এবং এগুলোর মাধ্যমে আল্ট্রাসাউন্ড বা যদি অনেক সময় না যেটা বললাম যে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে ওটা লিভার এবং গলব্লাডার ওই জায়গাটাকে একটা MRCP বলে একটা MRI করা যেতে পারে, MRI টেস্ট করে আমরা দেখতে পাই যে কোনো ছোট স্টোন রয়ে গেছে কিনা যেটা অবস্ট্রাকটিভ জন্ডিস করছে। এই জন্ডিসের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন উপায় আছে অনেক, এবং হেপাটাইটিসের ক্ষেত্রেও কিন্তু এখন কিছু ওষুধপত্র আছে। তাও বলবো যে ট্রিটমেন্টের যাতে দরকার না হয় যদি প্রিভেন্ট করা যায়, যেটা বললাম সেফ সেক্সুয়াল প্র্যাকটিস, ব্লাডটার ব্যাপারে ইউজ করা, রিউজেবল ডিসপোজেবল সবকিছু ইউজ করা, ব্লাডের মাধ্যমে যাতে না ছড়ায়, এগুলো দেখতে গেলে হেপাটাইটিস বি আর সি আমরা এখন থেকেই প্রিভেন্ট করতে পারি। হেপাটাইটিস বির ভ্যাকসিন নেওয়া উচিত। আর হেপাটাইটিস এ আর ইর ক্ষেত্রে বললাম জলটা যেন পরিশ্রুত পানীয় জল হয়।
1: বেশ, এবারে আপনার কাছে জানতে চাইব যে হেপাটাইটিস হলে সরকারি সাহায্য কি পেতে পারে বা সরকারি চিকিৎসা কি আছে?
0: দেখুন, আমাদের না যতগুলো কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজ আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন বিশেষ করে কেন্দ্রের বেশ কিছু প্রকল্প আছে যেগুলো কিন্তু ভারতবর্ষের সমস্ত রাজ্যেই এই অ্যাডভান্টেজটা পাওয়া যায়। তো হেপাটাইটিস বি সি এগুলো কিন্তু সেই কমিউনিকেবল ডিজিজগুলো যেগুলোর কিন্তু ট্রিটমেন্ট এখন সরকার থেকে ফ্রি অফ কস্ট একদম মানে বিনামূল্যে দেওয়া হয় এবং তার চিকিৎসার জন্য যে টেস্টগুলো করতে হয়। এবার যেমন হেপাটাইটিস বির কথা বলছিলাম বা হেপাটাইটিস সি, আমি বললাম না হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেন HBsAg দিয়ে আমি ধরে ফেললাম হেপাটাইটিস বি আছে, বা অ্যান্টি IgM হেপাটাইটিস সি দেখলাম এটা রোগটা ধরা পড়লো, কিন্তু এবার রোগটা সারছে কিনা বাড়ছে কমছে এটা কিন্তু কিছু জিনিস করতে হয়। যেমন হেপাটাইটিস বি DNA বলে, তারপরে হেপাটাইটিস সির RNA বলে, এই HCV RNA বা হেপাটাইটিস বি DNA এগুলো কিন্তু খুবই দামি পরীক্ষা প্রাইভেটে, এবং এটা কিন্তু এখন সরকার থেকে বিনামূল্যে প্রতিটা মেডিকেল কলেজে আর বড় হসপিটালেও কিন্তু এগুলোর ব্যবস্থা আছে। যেমন আমাদের এখানে শিলিগুড়ির ক্ষেত্রে বলতে পারি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে একটি বিশেষ দিনে হেপাটাইটিসের আউটডোর হয় এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 18B নম্বর রুমে এর চিকিৎসা বিনামূল্যে হয়। তার জন্য যে দামি পরীক্ষাগুলো থেকে শুরু করে এবং যেটা বললাম যে 2-3 মাসের ওষুধ যেগুলো আছে, যেগুলো হেপাটাইটিস সির সাথে বা আজীবন যে হেপাটাইটিস বির ওষুধ খেতে হয়, এগুলো কিন্তু বিনামূল্যেই সরকার থেকে দেওয়া হয়। কাজেই প্রাইভেটেই যে সবাইকে চিকিৎসা করতে হবে তা না, এগুলোর ক্ষেত্রে যেমন আমাদের জানি HIV ক্ষেত্রে আমরা এইডস এর ট্রিটমেন্ট একদম সরকার থেকে দায়িত্ব নিয়ে করা হয়। হেপাটাইটিস বি সির ব্যাপারে হয়তো অনেকে অ্যাওয়ারনেসটা নেই, এটা জানতে হবে। তার ট্রিটমেন্ট কিন্তু আমাদের বিভিন্ন মেডিকেল কলেজ বা বড় হসপিটালে কিন্তু সরকার থেকে বিনামূল্যে তার চিকিৎসা শুধু নয়, তার ডায়াগনোসিস, তার ফলো আপ সবকিছুর দায়িত্ব তারা সরকার নিয়েছে।
1: বেশ, আলাপচারিতার মধ্য দিয়ে কথায় কথায় আমরা আজকের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা হেপাটাইটিস সম্পর্কে নানান গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ পেলাম ডক্টর শঙ্খ শুভ্র সেনের কাছ থেকে। ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে আপনি এত গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য এবং পরামর্শ বিনিময় করলেন।

0: অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই বলার সুযোগ দেওয়ার জন্য।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। নমস্কার।
0: নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিশ। হেপাটাইটিস কি প্রাণঘাতী অসুখ এই বিষয়ে আলোচনায় ছিলেন ডক্টর শঙ্খ শুভ্র সেন, সঙ্গে ছিলেন কৃষ্ণা করদে। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার বাংলা সংবাদ, এবং তারপরে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হরিহট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সংসদে এনডিএ জোটের সাপ্তাহিক মঙ্গল মিলন বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা সাংসদদের নিয়ে তৈরি নতুন দলের সদস্যরা উপস্থিত ছিলেন। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্যারা অ্যাথলেট শর্মিলা ধানকার মহিলাদের শর্ট পাটে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। নিট নিয়ে পরীক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ি অভিযোগের বিরোধীদের তুমুল হৈহট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। আজ বেলা ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা 23তম কমনওয়েলথ গেমসের সোনাজয়ের জন্য প্যারা অ্যাথলিট শর্মিলা ধানকারকে অভিনন্দন জানান। রূপজয়ের জন্য সর্বেশ কুশারি, ভাল্লুরি অজয়বাবু ও জ্ঞানেশ্বরী যাদবকে এবং ব্রোঞ্জ পদক জয়ের জন্য শিল্পা সায়লা এবং বিন্দারানী দেবীকে তিনি অভিনন্দন জানান। ক্যানাডায় জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ার কারণে অনাহাত সিংকেও তিনি অভিনন্দন জানিয়েছেন।
1: 23वें राष्ट्रमंडल खेलों में भारत के पैरा खिलाड़ी सुश्री शर्मिला धड़कर ने स्वर्ण पदक व सुश्री शिल्पा के शायल ने कांस्य पदक जीता है। श्री सर्वेश कुमार सारे, श्री वलूरी अजय बाबू, सुश्री ज्ञानेश्वरी यादव ने रजत पदक एवं सुश्री बिंदिया रानी देवी ने कांस्य पदक जीतकर इस प्रतियोगिता में भारत का गौरव बढ़ाया है। सभी खिलाड़ियों को उनके योगदान के लिए हार्दिक बधाई देता हूँ।
0: এরপর শ্রী বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলে বিরোধী সদস্যরা উঠে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগ নিয়ে স্লোগান দেওয়া শুরু করেন। অধ্যক্ষ আরও বলেন, সভা সুষ্ঠুভাবে চলতে দেওয়া এবং সরকারি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন আটকাতে 2026-এর সংশ্লিষ্ট সংশোধনী বিল নিয়ে অর্থপূর্ণ আলোচনা হওয়া উচিত। শ্রী বিড়লা সরকার এবং বিরোধী উভয় পক্ষকেই সহমতে পৌঁছে বিল নিয়ে আলোচনা শুরু করতে বলেন। যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, প্রশ্নোত্তর পর্ব বাধা সৃষ্টি করা উচিত নয় বলে অধ্যক্ষ মন্তব্য করে বলেন, সংসদ হল আলাপ আলোচনার জায়গা এবং গোটা দেশেই এই সদর্থক বার্তা পৌঁছে দেওয়া উচিত। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 26

0: ৬৬ জুলাই সন্ধ্যে ৬টার আগে দাখিল করা সমস্ত এফআইআর, ফৌজদারি অভিযোগ ও শো কজ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হলে তাকেও ছেড়ে দিতে হবে। আসামেও স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল, রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এনডিএ সংসদীয় দলের বৈঠকে আজ বিভিন্ন দেশের সঙ্গে ভারতের অবাধ ও মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে সংসদদের অবহিত করা হয়েছে বলে বিজেপি সাংসদ মানস তিওয়ারি জানিয়েছেন। সংসদ ভবন চত্বরে তিনি আজ সাংবাদিকদের বলেন, সরকারি পরীক্ষা সংশোধনী বিল নিয়ে লোকসভায় আলোচনা হলে সব রাজনৈতিক দল তাতে অংশ নেবে বলে তিনি আশা করছেন।
1: ट्रेड के क्षेत्र में जो फ्री ट्रेड एग्रीमेंट होते हैं दुनिया से, वो 2013-14 तक भारी हेवी ड्यूटी लगती थी, लेकिन आज ये जान करके खुशी होगी कि लगभग दुनिया के वो सभी विकसित देश भारत के साथ अब फ्री ट्रेड एग्रीमेंट में है। आज जो बिल आ रहा है उस पर सभी लोग सकारात्मक रूप से भाग लें, विपक्ष से भी हम लोग अपेक्षा करते हैं डिस्कशन में भाग लें, उसको पास करें।
0: বিজেপির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল পাঞ্জাব সরকারের সমালোচনা করে বলেন, সেখানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজ্যের শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামের সাংসদদের সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে একথা জানিয়ে শ্রী মোদী বলেছেন, দুর্গতদের সাহায্যের জন্য কেন্দ্র আসাম সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে, সকলে যাতে নিরাপদে এবং সুস্থ থাকেন তিনি সে প্রার্থনাও করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সংসদ ভবনে জাতীয় গণতান্ত্রিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ এর সংসদীয় দলের সাপ্তাহিক কৌশল নির্ধারণী বৈঠক মঙ্গল মিলন আজ অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। জোটের ঐক্য প্রদর্শনের লক্ষ্যে সংসদ অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার প্রথাগতভাবে এই বৈঠকের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা সাংসদদের নিয়ে গঠিত নতুন দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর সদস্যরাও এই জোটের বৈঠকে যোগ দেন। এর আগের বৈঠকটি হয় 21 তারিখে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী সারা দেশে ভবিষ্যতে যে পরীক্ষাগুলি হবে সেগুলির প্রশ্নপত্র ফাঁস আটকাতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। পাশাপাশি সাম্প্রতিক নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের যুব সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও প্রধানমন্ত্রী বলেন। অমৃতসরে আজ শ্রী গুরু রামদাসজির আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া ইজি কানেক্ট হাব অ্যান্ড স্পোক মডেলের সূচনার মাধ্যমে পাঞ্জাব, উত্তর আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার 27টি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে যুক্ত হল। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেন,
2: अब तक अमृतसर एयरपोर्ट से आपको 7 अंतरराष्ट्रीय डेस्टिनेशंस की सीधी कनेक्टिविटी उपलब्ध होती थी। अब दिल्ली जैसे इस तरह हब एंड स्पोक में कनेक्ट हो रहा है, तो आपकी ग्लोबल कनेक्टिविटी अगर आप देखेंगे तो आपको दुबई, सिंगापुर, बैंकॉक, पेरिस, इसके जैसे 20 इंटरनेशनल डेस्टिनेशंस आपको एक चेक इन, एक बैगेज टैग के साथ आप कर पाएंगे।
0: অমৃতসর থেকে প্রতিদিন দুটি ইজি কানেক্ট বিমান চালু হলো। এয়ার ইন্ডিয়ার এই উড়ানগুলিতে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রার জন্য যাত্রা শুরুর আগে ও ট্রানজিট সংক্রান্ত কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ডিজি যাত্রার নিবন্ধন বাধ্যতামূলক। দেশের খেলনা শিল্পকে বিশ্বমানের কোলে তোলা এবং দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকার জাতীয় খেলনা পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে চলেছে। সরকারের উদ্যোগে বিভিন্ন মন্ত্রক, শিল্প সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্টার্ট আপগুলির মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে। একটি প্রতিবেদন,
3: কেন্দ্রীয় সরকারের জাতীয় খেলনা কর্মপরিকল্পনা বা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ এর লক্ষ্যই হলো ভারতকে একটি বৈশ্বিক খেলনা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ, মানসম্পন্ন এবং শিক্ষামূলক খেলনার উৎপাদন বৃদ্ধি করা। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে বিআইএস সার্টিফিকেট ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালা।
4: যদি লোকালি প্রোডিউস কস্টলি হয় ইম্পোর্ট থেকে, তো ওরা এখানে কেমনি তৈরি করবে আর কেমনি বিক্রি করবে আর কাকে বিক্রি করবে? টু মেক পিপল অ্যাওয়ার, গভর্নমেন্ট বিআইএস সার্টিফিকেট ইন্ট্রোডিউস করলো, যাতে সব খেলনাগুলো একই পরিমাণে বিক্রি।

0: যেই মুহূর্তে এটা করা হলো সেই মুহূর্তেই আমাদের লোকাল প্রোডাক্টটা সস্তা হয়ে গেল। এই জিনিসটাই পাবলিককে অ্যাওয়ার করানো গভর্নমেন্টের উদ্দেশ্য, কি ভাই আর লোকাল ইজ অলওয়েজ গুড, দি বেস্ট এন্ড দ্য বেস্ট প্রাইস।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ডালহৌসি মহকুমার লাহাড় এলাকায় গাড়ি দুর্ঘটনায় 3 মাসের এক শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী গাড়িটি জাতীয় সড়ক থেকে প্রায় 400 মিটার গভীর এক খাদে পড়ে যায়। নিহতরা সকলেই চাম্বা জেলার, তারা চণ্ডীগড় থেকে ফিরছিলেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD ছত্তিশগড় ও ওড়িশায় আজ অতি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতিপ্রবল বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুদিন উত্তর পূর্ব ভারত, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কোঙ্কন, গোয়া, গুজরাট ও পশ্চিমবঙ্গ এবং বিদর্ভের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। গ্লাসগো কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্যারা অ্যাথলেট শর্মিলা ধনকর মহিলাদের শটপাটে সোনা জিতেছেন। শর্মিলা কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন। এর ফলে এই প্রতিযোগিতায় প্যারা অ্যাথলেটিক্স ইভেন্টে পদক জয়ের জন্য ভারতের 20 বছরের অপেক্ষার অবসান ঘটল। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হই হট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা 2 পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। বিহার ও আসাম সরকার নিট UG পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। দিল্লির যন্তর্মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, কেরালা, উত্তরপ্রদেশ, আসাম ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। বিক্ষোভকারীদের ডিজিটাল তথ্য সংরক্ষণ করার পাশাপাশি তা জনসমক্ষে প্রকাশ না করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালত আরও বলেছে, যেসব শিক্ষার্থী বিক্ষোভ করেছে তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। শীর্ষ আদালতের নির্দেশ, ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। জমি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট অতীন ঘোষ ও তার পরিবারকে রক্ষা কবচ দিয়েছে। আগামী 14 অগস্ট পর্যন্ত অতীন ঘোষ ও তার মেয়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না বলে আদালত স্পষ্ট জানিয়েছে। আগামী 10 অগস্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ফের এই মামলার শুনানি। উল্লেখ্য, এক হোটেল ব্যবসায়ী সম্পত্তি দখলের অভিযোগে প্রগতি ময়দান ও বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয় কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ ও তার মেয়ে এবং জামাইয়ের বিরুদ্ধে। তোলাবাজির অভিযোগে কলকাতা পুর নিগমের 67 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজনলাল মুখোপাধ্যায়ের ছেলে সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। তার বিরুদ্ধে এক প্রোমোটারের কাছ থেকে প্রায় 34 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গত 18 জুলাই তার বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করা হয়। মামলা হয়েছে অস্ত্র আইনেও। কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা রায় বর্মন ইস্তফা দিয়েছেন। সাহেবগঞ্জে গতকাল ব্লক অফিসে গিয়ে বিডিও লামু ওয়াই ওয়াংদির হাতে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। মাদক পাচার রোধে পুরুলিয়া জেলা পুলিশ এক বড় সাফল্য লাভ করেছে। মফস্বল থানার পুরুলিয়া রাঁচি হাইরোড এলাকার 3টি গাড়ি থেকে উদ্ধার হয়েছে 322 কিলোগ্রাম গাঁজা। 7 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের 10টি মোবাইল ফোন এবং ওই 3টি গাড়িও। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া লালগোলায় গতকাল 3 কোটি টাকা মূল্যের 5 কেজি মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন। অন্যদিকে অপর এক মামলায় আসানসোল দুর্গাপুর কমিশনারেটের আধিকারিকরা মঞ্জুর আলী ও সাদ্দাম হোসেন নামে 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রীর ডু ইট নাও মন্তব্যের পরে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার বন্ধে তৎপরতা বাড়িয়েছে পুলিশ। এদিকে গতকাল বাংলাদেশে পাচার করার সময় 3 কোটি টাকারও বেশি মূল্যের 3 কেজি 164 গ্রাম হেরোইন উদ্ধার করেছে লালগোলা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে নিমাই সরকার ওরফে অজয় এবং মোমিন শেখ নামের 2 কারবারিকে। বর্ধমান থানার পুলিশ জেলার গোদা এলাকা থেকে 3 গাঁজা কারবারিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে 16 কেজি 338 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। ধৃত শেখ আজম, মোহাম্মদ রামিজ রাজা ও প্রদীপ্ত কুমার মুখী ওড়িশার বাসিন্দা। নন্দীগ্রাম থেকে কলকাতা পর্যন্ত সরকারি বাস পরিষেবা সূচনা হয়েছে আজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

0: হুগলির উত্তরপাড়ার ধর্মতলা পাঁচ নম্বর ইট খোলার গঙ্গার পার থেকে এক শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ছোট্টু নামের ওই শ্রমিক রাজস্থানের বাসিন্দা বলে স্থানীয়দের দাবি। 2019 সাল থেকে সে এবং তার ভাই পাঁচ নম্বর ইট খোলায় শ্রমিকের কাজ করত। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ এই ঘটনার তদন্ত করছে। জলপাইগুড়ির মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের ওয়াশাবাড়ি এলাকায় 17 নম্বর জাতীয় সড়কে গভীর রাতে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিকাশ বিশ্বকর্মা নামের বছর 46-এর এক স্কুল শিক্ষকের। তিনি বাগডোগরা সরকারি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বলে খবর। আহত হয়েছেন নেপালি চলচ্চিত্র পরিচালক উদীপ থাপাসহ আরও 3 জন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি ও বারুদে আজ সকালে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। উল্লেখ্য, 2 দিন আগে নীলগঞ্জের নারায়ণপুর এলাকা থেকে বিপুল পরিমাণ বাজি ও বারুদ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীগুলি নিষ্ক্রিয় না করেই পুলিশ ফাঁড়ি সংলগ্ন গোডাউনে রাখা হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ। আধুনিক প্রযুক্তির সাহায্যে মানুষ হাতি সংঘাত এড়াতে সফলতা পেল আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া বনবিভাগ। বনদপ্তর সূত্রে খবর, গতকাল রাতে জলদাপাড়া কন্ট্রোল রুমের AI সার্ভেলেন্স সিস্টেমের সাহায্যে গ্রামমুখী একটি হাতির পালকে দ্রুত নিয়ন্ত্রণে আনেন বনকর্মীরা। বনদপ্তরের দাবি, প্রযুক্তি ও বনকর্মীদের তৎপরতার সমন্বয়ে বন্যপ্রাণ ও মানুষের নিরাপত্তা আরও জোরদার হচ্ছে। পাশাপাশি সংঘাত এড়াতে জলদাপাড়া জঙ্গল ঘেরা এলাকায় লাগানো হয়েছে ক্যামেরা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশার উপর সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি দীঘার কাছে আজ সকালে স্থলভাগ অতিক্রম করেছে। ধীরে ধীরে এটি পশ্চিম উত্তর পশ্চিমে উত্তর ওড়িশা, উত্তর ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা। রবিবার রাত থেকেই জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় ভারী বৃষ্টি চলছে। এরই মধ্যে নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের পয়লাঘেরি এলাকায় চিনাই নদীর বাঁধের বেড়া ও মান্নার ঘাট সংলগ্ন দুটি জায়গায় ধস নেমেছে। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর সমুদ্র তটে মাইকে প্রচার চালানো হচ্ছে। নিরাপদ স্থানে সাগর স্নান করার কথা বলা হয়েছে। দুর্যোগের কারণে বন্ধ রয়েছে সুন্দরবনের নামখানা ও সাগরের বেনুবনের মধ্যে ফেরি পরিষেবা। একটানা বৃষ্টিপাতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের বিভিন্ন এলাকা, খড়গপুর কেশিয়ারি রাজসড়ক জলের তলায়। এই রাস্তার লেঙ্গামারা পোল এলাকায় হাঁটু সমান জল। ঝুঁকি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন বিকেল 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন ভাওয়াইয়া সঙ্গীত, শিল্পী মার্টিনা সিংহ।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী মার্টিনা সিংহ, এখন শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের সম্প্রচার মিডডে নিউজ এবং দোপাহের সমাচার।

0: এতক্ষণ শুনলেন গান পরম্পরা, গীতে ছিলেন আলী জাফর। এখন বিজ্ঞাপন বিরতি।
1: পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন, ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন, ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন যুব অনুষ্ঠান। যুব অনুষ্ঠানে আজ মুডস অ্যান্ড মেলোডিস, উপস্থাপনায় সংযুক্তা চক্রবর্তী এবং অন্বেষা বসু

0: নমস্কার যুব বন্ধুরা, তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই বিশেষ মুডস অ্যান্ড মেলোডির অনুষ্ঠানে আমরা শুনব এক শিল্পীকে, যার কণ্ঠ, ব্যক্তিত্ব এবং অনন্য সঙ্গীত শৈলী আজও বিশ্বজুড়ে সঙ্গীত প্রেমীদের মুগ্ধ করে। তিনি হলেন রবার্ট পামার। রক, পপ, ব্লুজ, সোল, ফ্যাঙ্ক কিংবা রেগে, একজন শিল্পী হিসেবে তিনি কখনো নিজেকে একটি নির্দিষ্ট ঘরানার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং নানা ধরনের সঙ্গীতকে নিজের স্বতন্ত্র কণ্ঠে নতুন মাত্রা দিয়েছেন। তাই আজকের অনুষ্ঠানে শুনব তার গাওয়া কিছু স্মরণীয় গান, আর জানব তার সঙ্গীত জীবনের কিছু অজানা ও অনুপ্রেরণামূলক গল্প। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে তোমাদের সঙ্গে রয়েছি আমি সংযুক্তা, এবং আমার সঙ্গে রয়েছে আজকের পর্বে তোমাদের আরেক প্রিয় যুব বন্ধু অন্বেষা।
1: নমস্কার যুব বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। তাহলে শুরু করা যাক আজকের মুডস অ্যান্ড মেলোডিজের বিশেষ এই পর্ব।
0: রবার্ট পামার শুধু একজন গায়কই নন, তিনি ছিলেন একজন অসাধারণ গীতিকার এবং সুরকারও। তার গানের অন্যতম বৈশিষ্ট্য ছিল বিভিন্ন সঙ্গীত ধারার চমৎকার মিশেল। তার গান শুধু জনপ্রিয়ই নয়, সময়ের পরীক্ষায়ও আজও সমানভাবে প্রাসঙ্গিক। 80-এর দশকে রবার্ট পামার বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন, বিশেষ করে তাঁর অ্যাডিক্টেড টু লাভ গানটি এবং তার অভিনব মিউজিক ভিডিও আজও পপ সংস্কৃতির একটি আইকনিক উদাহরণ হিসেবে বিবেচিত হয়। তার গায়কী ছিল শক্তিশালী, আবার একই সঙ্গে ছিল পরিমিত ও মার্জিত, যা তাকে সমসাময়িক শিল্পীদের থেকে আলাদা করে পরিচিতি এনে দেয়। বন্ধুরা, আমরা শুনব এবারে ওনার একটি গান, প্রেশার ড্রপ। তারপরে আমরা এই গানটির সম্পর্কে কিছু কথা তোমাদের জানাবো।

বন্ধুরা, আমরা এতক্ষণ শুনলাম রবার্ট পামারের প্রেশার ড্রপ গানটি। রবার্ট পামারের গাওয়া প্রেশার ড্রপ আসলে একটি জনপ্রিয় জামাইকান রেগে গানের কভার। মূল গানটি 1969 সালে টুটস অ্যান্ড দ্য মেটেলস রেকর্ড করে এবং 1970 সালে প্রকাশিত হয়। রবার্ট পামার তার নিজস্ব গায়কী ও রক রেগে ঘরানার সংমিশ্রণে গানটিকে নতুন মাত্রা দেয়। প্রেশার ড্রপ কথাটির আক্ষরিক অর্থ চা।

0: কমে যাওয়া হলেও গানে এটি একটি রূপক। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে অন্যায় বা খারাপ কাজ করে এক সময়ে তাকে তার ফল ভোগ করতেই হয়। গীতিকার টুটস হিবার্ট নিজেও পরে বলেছেন, গানটির মূল ভাবনা ছিল কর্মফল বা কর্মিক জাস্টিস। ঘরানা, রেগে, এর সঙ্গে রক ও ফাঙ্কের প্রভাব। রবার্ট পামারের কণ্ঠ গানটিকে আরও প্রাণবন্ত ও শক্তিশালী করে তুলেছে। তার সংমিশ্রণে লিটল ফিট ব্যান্ডের সদস্যরাও বাজিয়েছিলেন, যা গানটির বাদ্যযন্ত্রের সৌন্দর্য বাড়িয়ে দেয়।
1: চলো তাহলে এবার শুনে নেওয়া যাক আমাদের আজকের পর্বের দ্বিতীয় গান, রবার্ট পামারের এভরি কাইন্ড অফ পিপল। গানটা শুনে তারপর জানাচ্ছি এই গানটি সম্পর্কে বিস্তারিত।

0: রবার্ট পামারের এই কালজয়ী গান এভরি কাইন্ড অফ পিপল, এর সুর, কথা আর দর্শনে সত্যি এক অদ্ভুত মায়াময় পরিবেশের সৃষ্টি হয়। 1978 সালের ডাবল ফান অ্যালবামের এই গানটি একটি পপ রক ট্র্যাক এবং এর পাশাপাশি মানব জীবনের বৈচিত্র্যকে উদযাপনের এক সুরেল দলিল। গানটি লিখেছেন বিখ্যাত ফ্রি ব্যান্ডের বেসিস্ট অ্যান্টি ফ্রেজার। গানটির একদম কেন্দ্রবিন্দুতেই রয়েছে তার চিরন্তন মূল ভাব, ইট টেকস এভরি কাইন্ড অফ পিপল টু মেক দ্য ওয়ার্ল্ড গো রাউন্ড। আমরা সবাই আলাদা, কেউ ভীষণ দয়ালু, কেউ কিছুটা হিসেবি, আবার কেউ আবেগী, কেউ বা শান্ত। এই ভালো মন্দ আলো ছায়ার বৈচিত্র্য নিয়েই মানব সমাজ, কাউকে বাদ দিয়ে বা বিচার করে নয়, বরং একে অপরের ভিন্নতাকে ভালোবেসে ও মেনে নিয়ে একসঙ্গে পথ চলাই জীবনের আসল সুন্দর রূপ। গানটি মূলত এই সহজ সত্যকেই তুলে ধরে। গানটির জনার সফট রক, পপ, রিদম অ্যান্ড ব্লুজ। গানটির সুর ও আয়োজনে একটি আরামদায়ক ও পজিটিভ ভাইব রয়েছে। রবার্ট পামার একক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এই নির্দিষ্ট গানটির ভূমিকা কিন্তু অনন্য। তৎকালীন সময়ে যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট 100 চার্টে শীর্ষ তালিকায় জায়গা করে নেওয়া এই গান আজও রেডিওর তরঙ্গে কিংবা বিভিন্ন চলচ্চিত্রের আবহ সঙ্গীতে এবং সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে একইভাবে তাজা। সংক্ষেপে বলতে গেলে, এভরি কাইন্ড অফ পিপল কেবল কান দিয়ে শোনার গান নয়, এটি হৃদয় দিয়ে অনুভব করার মতো এক সার্বজনীন ভালোবাসার গান।
1: বন্ধুরা, আমরা এর পরের গানটি

শুনবো, কিন্তু তার আগে তোমাদের জানাই রবার্ট পামার। সঙ্গীত জীবনে তিনি একাধিক আন্তর্জাতিক সম্মান অর্জন করেছেন। 1987 সালে অ্যাডিক্টেড টু লাভ গানের জন্য তিনি গ্র্যামি পুরস্কার লাভ করেন বেস্ট মেল রক ভোকাল পারফরমেন্স বিভাগে। 2003 সালের 26শে সেপ্টেম্বর মাত্র 54 বছর বয়সে রবার্ট পামার পৃথিবীকে বিদায় জানান, কিন্তু তার গান আজও বিশ্বের কোটি কোটি মানুষের প্লে লিস্টে সমানভাবে জায়গা করে আছে। নতুন প্রজন্ম তার সঙ্গীতের মধ্য দিয়ে তাকে আবিষ্কার করেই চলেছে। বন্ধুরা, এবারে আমরা শুনব আমাদের পরের গান, ওয়ান্ট ইউ মোর।

0: আমরা শুনলাম একটি অসাধারণ গান, ওয়ান্ট ইউ মোর। এই গানটির শিল্পী রবার্ট পামার, প্রকাশের বছর 1983। এর দৈর্ঘ্য প্রায় 3 মিনিট 18 সেকেন্ড। ওয়ান্ট ইউ মোর রবার্ট পামারের 1983 সালের প্রাইড অ্যালবামের একটি আকর্ষণীয় গান। এটি সেই সময়ের তার বৈচিত্র্যময় সঙ্গীত ধারার একটি ভালো উদাহরণ, যেখানে পপ, রক, ফাঙ্ক এবং সোলের প্রভাব একসঙ্গে শোনা যায়। গানটিতে তার স্বতন্ত্র কণ্ঠ এবং ছন্দময় পরিবেশনা বিশেষভাবে শ্রোতাদের আকৃষ্ট করে। গানের মূল ভাবনা, গানটির মূল বিষয় ভালোবাসা, আকর্ষণ এবং প্রিয় মানুষকে আরও কাছে পাওয়ার তীব্র ইচ্ছা। এটি কোনো জটিল গল্প বলে না, বরং অনুভূতির গভীরতা এবং সম্পর্কের আবেগকে সুরের মাধ্যমে প্রকাশ করে। রবার্ট পামারের গায়কিতে সেই আবেগ আরও প্রাণবন্ত হয়েছে। গানটির পরে 1888 সালে প্রকাশিত সুইট লাইস সিঙ্গেলের বি সাইড হিসেবেও পুনরায় প্রকাশিত হয়, ফলে নতুন করে শ্রোতাদের কাছে পৌঁছে যায়।
1: বন্ধুরা, এবার চলে যাই আমাদের আজকের পর্বের চতুর্থ গানে। গানটি রবার্ট পামারের বিখ্যাত একটি গান, বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। গানটি চট করে শুনে এসো, তারপর জানাচ্ছি এর সম্পর্কে বিস্তারিত।

0: শুনলাম রবার্ট প্লামারের অসাধারণ একটি গান বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। 1986 সালে এটি রবার্ট প্লামারের অত্যন্ত হিট এবং জনপ্রিয় একটি রোমান্টিক গান। গানটি প্রথম রিলিজ করে তার 1978 সালের বিখ্যাত ডাবল ফান অ্যালবামে। তবে পরবর্তীতে 1986 সালে গানটির একটি লাইভ রিমিক্স ভার্সন ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তা প্লামারের অন্যতম আইকনিক ট্র্যাকে পরিণত হয়। এই গানটির বিষয়বস্তু লুকানো রয়েছে এর শিরোনামেই, বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, যার অর্থ দুই পৃথিবীর বা দুই বিষয়ের সেরা দিকগুলো একসাথে পাওয়া। এখানে রবার্ট প্লামার সম্পর্কের এক অপূর্ব ভারসাম্যের কথা বলেছেন, প্রেমে বা জীবনে আমরা প্রায় দুটি বিষয় নিয়ে দ্বিধায় পড়ি, একদিকে স্বাধীনতা ও নিজের মতো থাকা এবং অন্যদিকে ভালোবাসার বাঁধন ও প্রতিশ্রুতি। সম্পর্কের এই টানা পোড়েন এবং স্বাধীনতা নিয়েই রবার্ট প্লামারের এই বিখ্যাত গান। গানটিতে প্লামারের সিগনেচার সফট রক এবং মেলোডিক পপ মিউজিকের চমৎকার সংমিশ্রণ রয়েছে। গানের গিটার কর্ড এবং ক্যাচি ছন্দ এক ধরনের আনন্দদায়ক রিদম তৈরি করে, যা পজিটিভ এবং রিফ্রেশিং তো বটেই। রবার্ট প্লামারের অনন্য মসৃণ অথচ বলিষ্ঠ গায়কী গানটিকে খুব সহজভাবে শ্রোতাদের হৃদয় পৌঁছে দেয়। গানটি প্লামারের কেরিয়ারের অন্যতম প্রিয় ট্র্যাকে পরিণত হয়, বিশেষ করে তার লাইভ কনসার্টগুলোতে এই গানের পরিবেশনা ভক্তদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ছিল। এটি রেডিও স্টেশনগুলোতেও দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে ছিল। সহজ ভাষায় বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস হল প্রেম ও স্বাধীনতার এক চমৎকার ভারসাম্যের গান, যা শুনলে মন ভালো হওয়া অবশ্যম্ভাবী।
1: বন্ধুরা, আমরা এবারে শুনব রবার্ট প্লামারের জনপ্রিয় একটি গান, লুকিং ফর ক্লুজ। 1980 সালে প্রকাশিত ক্লুজ অ্যালবামের এই গানটি তার সঙ্গীত জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়ের প্রতীক। নিউ ওয়েভ, ফাঙ্ক এবং পপের অনন্য মেলবন্ধনে তৈরি এই গানটি শুধু চার্টেই সাফল্য পায়নি, বরং এমটিভির শুরুর দিকের অন্যতম স্মরণীয় মিউজিক ভিডিও হিসেবেও ইতিহাসে জায়গা করে নিয়েছে। রহস্য অনুসন্ধান আর আধুনিক সাউন্ডের অসাধারণ সমন্বয়ে লুকিং ফর ক্লুজ আজও রবার্ট প্লামারের অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচিত হয়।

0: লুকিং ফর ক্লুজ, রবার্ট পামারের অন্যতম সৃজনশীল গান। 1980 সালে প্রকাশিত ক্লুজ অ্যালবামের প্রধান গান হিসেবে এটি তার সঙ্গীত জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এর আগে তিনি মূলত রক, ব্লুজ ও সোল ঘরানার জন্য পরিচিত ছিলেন, কিন্তু এই গানটিতে তিনি নিউ ওয়েভ, সিন্থ পপ এবং ফাঙ্কের সংমিশ্রণ ঘটিয়ে এক নতুন সাউন্ড তৈরি করেন। গানটি একজন মানুষের মানসিক অস্থিরতা, চারপাশের রহস্য এবং জীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার প্রতীকী গল্প তুলে ধরে। লুকিং ফর ক্লুজ অর্থাৎ সূত্র খোঁজা। এখানে জীবনের সত্য, সম্পর্কের জটিলতা এবং নিজের আহ্বান খুঁজে পাওয়ার প্রচেষ্টার রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। শক্তিশালী ফাঙ্ক বিটের সঙ্গে সিনথেসাইজারের ব্যবহার গানটিকে আরও বেশি শ্রুতিমধুর করে তোলে। রবার্ট পামারের মাল্টি ট্র্যাকল ভোকাল গানটিকে আলাদা মাত্রা দিয়েছে। মাঝখানে অপ্রত্যাশিত জাইলোফোন সলো গানটির একটি বিশেষ আকর্ষণ হিসেবে পরিচিত। যুক্তরাজ্যের অফিসিয়াল সিঙ্গেল চার্টে 33 নম্বরে পৌঁছায় গানটি। অস্ট্রেলিয়াতেও এটি জনপ্রিয় হয় এবং 1981 সালে MTV সম্প্রচার শুরুর প্রথম দিনে যেসব মিউজিক ভিডিও দেখানো হয়েছিল, লুকিং ফর ক্লুজ ছিল তাদের মধ্যে একটি।
1: আমরা আজ মুডস অ্যান্ড মেলোডিজের এই বিশেষ পর্বে শুনলাম রবার্ট পামারের কিছু বিখ্যাত গান। ব্রিটিশ সঙ্গীত জগতের এক অসামান্য মার্জিত ব্যক্তিত্ব রবার্ট পামার। 70 ও 80 দশকে পপ, সফট রক, ব্লুজ এবং R&B সঙ্গীতে তিনি রেখে গেছেন তার নিজস্ব ও স্বতন্ত্র স্বাক্ষর। শুধু সুরেলা কণ্ঠই নয়, তার স্টাইল ও পরিবেশনাও তাকে সঙ্গীতপ্রেমীদের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। পামারকে বলা হতো সঙ্গীত জগতের সবচেয়ে সুবেশ বা জেন্টলম্যান রকার। যখন অন্যান্য রক তারকারা ক্যাজুয়াল বা উগ্র পোশাকে মঞ্চে উঠতেন, তখন পামার একদম টিপ টপ স্যুট, টাই এবং চকচকে জুতোয় সুসজ্জিত হয়ে পারফর্ম করতেন। তার এই মার্জিত ও আভিজাত্যপূর্ণ পোশাকের স্টাইল এবং পারসোনা তৎকালীন পপ সংস্কৃতিতে এক বিশেষ ট্রেন্ড তৈরি করেছিল। আজকের এই বিশেষ পর্বে আমরা স্মরণ করলাম বিখ্যাত ব্রিটিশ সঙ্গীতকার রবার্ট পামারকে। আজকের অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে, হাতে আর একেবারেই সময় নেই। তবে শেষ করার আগে রবার্ট পামারের আরও একটি বিখ্যাত এবং ভীষণ ভীষণ জনপ্রিয় গান শুনতে শুনতে বিদায় নেব। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ি। ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান মুডস অ্যান্ড মেলোডিস, উপস্থাপনায় সংযুক্তা চক্রবর্তী এবং অন্বেষা বসু রায়চৌধুরী। আকাশবাণী শিলিগুড়ি, আপনারা আমাদের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টসে এবং তার পাশাপাশি শুনছেন নিউজ অন AIR এই অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন বিরতি।
1: পারিবারিক বিনোদনের নতুন ঢেউ, ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন গ্রামেগঞ্জে। গ্রামেগঞ্জের আজকের বিষয় বাণিজ্যিকভাবে মাখনা চাষ, পর্ব ১। বিশেষজ্ঞ থাকছেন ডক্টর মাহফুজ আহমেদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় আইভি দে। এখন গ্রামেগঞ্জে।

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আজ আসরে রয়েছে আলোচনা বাণিজ্যিকভাবে মাখনা চাষ। আজ শুনবেন এর প্রথম পর্ব। হ্যাঁ, আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন ডক্টর মাহফুজ আহমেদ, ইনি সহকৃষি অধিকর্তা প্রশাসন ইসলামপুর মহকুমা। নমস্কার ডক্টর আহমেদ।
1: নমস্কার।
0: গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত। মাখনা এখন কিন্তু এই নামটা আমাদের কাছে অতি পরিচিত, হ্যাঁ, এবং আমরা বিভিন্ন মলেও দেখতে পাই, বিভিন্ন দোকানেও পাই যে মাখনা থেকে তৈরি খাবার। তো এই মাখনাটা আসলে কি?
1: মাখানা হচ্ছে এক ধরনের জলজ

0: উদ্ভিদ ঠিক যেমন পদ্ম, শালুক বা পানি ফল হয়, সেরকমই এটা হচ্ছে জলে চাষ হয় এবং জলেই বড় হয় এবং সেখানেই হচ্ছে ফল তৈরি হয়। সুতরাং এটা একটা জলজ উদ্ভিদ, যেটাকে ফক্স নাট বা লোটাস সিড বলে বা গরগান নাট বলে, এই নামেই কিন্তু অনেকে চেনেন। এটাই হচ্ছে মাখানা।
1: আচ্ছা, মাখানা এটা গাছের কোন অংশে থাকে? মানে এই যে ফল থেকে বীজ তৈরি হচ্ছে, তারপর যে মাখনাটা সেখান থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা বাজারজাত হয়ে পাচ্ছি, তো এটা গাছের কোন অংশে আছে, কিভাবে তৈরি হয়?
0: হ্যাঁ, মাখানা বললাম জলজ উদ্ভিদ, নিচু জমিতে বা পুকুরের মধ্যে এটা বীজ ছড়িয়ে দেওয়া হয় প্রথমে যখন জল থাকে না, এবং পরে হচ্ছে সেখান থেকে গাছ হয়, এবং গাছ লাগানোর পর থেকে প্রায় এক মাস পর খুব বড় বড় পাতা হয়। এক একটা পাতা হচ্ছে প্রায় 1 থেকে 2 মিটার পর্যন্ত হয়, পাতার উপরটা সবুজ থাকে এবং নিচের দিকে হচ্ছে অনেকটা বেগুনি কালার, প্রচুর কাঁটা থাকে। এবং এই পাতা যখন পুরো ফরমেশন হয়ে গেল, এরপর কিন্তু 20 থেকে 25 দিন পর ফুল আসে, খুব সুন্দর দেখতে ফুল, সেটাও হচ্ছে বেগুনি কালার হয়, এবং সেই ফুলের ঠিক বোটার দিকেই কিন্তু ফল হয়। সেটা হচ্ছে ফুল আসার মোটামুটি 15-20 দিন পরই ফল হয়ে যায়, এবং ফলটা তারপর হচ্ছে পুষ্ট হয়ে সেখানে হচ্ছে ফেটে যায়। ফেটে গিয়ে সেই ছোট ছোট দানা দানা সেগুলো কিন্তু জলের ওপর 1 সপ্তাহ মতো ভাসতে থাকে, তারপর জলের নিচে চলে যায়, কাদার সঙ্গে মিশে থাকে। এবং এই কাদার সঙ্গে মিশে থাকাটা, সেটা হচ্ছে কতদিন জল থাকছে সেটার উপর নির্ভর করে এটা হচ্ছে তোলা হয়, প্রায় অক্টোবর, নভেম্বর, কখনো ডিসেম্বর, জানুয়ারি মাসেও, যখন জলটা অনেকটা কমে যায়। যেখানে হচ্ছে পুকুরে চাষ হয় সেটা এই যে দানা, সেটা জলে কাদায় থেকে থেকে খুব কালো হয়ে যায়, সেই জন্য একে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড। যেহেতু দাম বেশি সেই জন্য ডায়মন্ডের সঙ্গে তুলনা করা হয়, সেই জন্য এটা এক ধরনের সিড, যেটা হচ্ছে ফুল ফলের মাধ্যমেই কিন্তু তৈরি হয়।
1: আচ্ছা, তাহলে মানে দেখা যাচ্ছে যে সাধারণত আমরা যে সমস্ত ফল খাই তো সেটা কিন্তু খুব সহজে আমরা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু এই মাখানার ক্ষেত্রে মানে গাছ থেকে তৈরি হয়ে যখন সেটা জলের তলায় চলে যাচ্ছে এবং কিছুদিন সেখানে থাকার পর, তারপর কিন্তু এটা পরিণত হয়ে আমরা কিন্তু সেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে গ্রহণ করতে পারি।
0: হ্যাঁ, কারণ সেখানে যে বীজটা কালো রঙের হয়,
1: হ্যাঁ,
0: সেটা আবার বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে, যেটা আমরা পপ বা খই হিসাবে পাচ্ছি, সেটা তৈরি হয় আরও বিভিন্ন পদ্ধতির মাধ্যমে।
1: ঠিক। আচ্ছা, বর্তমানে দেখা যাচ্ছে যে মাখানার চাহিদা কিন্তু দিনে দিনে বাড়ছে, তো এই চাহিদা বাড়ার কারণটা কী, মানে এর পুষ্টিগত গুণ কী রয়েছে?
0: হ্যাঁ, এখনকার বাজারে এর গুরুত্ব খুব বাড়ছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলে এর যে মার্কেট, বাজার পরিধি অনেক বাড়ছে, কারণ এর হচ্ছে পুষ্টিগুণ অনেক বেশি। কারণ আরেকটা দিক দিয়েও এটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গ্লুটেন ফ্রি এবং হচ্ছে এর জিআই, গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম। আর গ্লুটেন থাকার ফলে বিভিন্ন খাবারের মধ্যে থাকার জন্য আমাদের অ্যালার্জি বা আর্থ্রাইটিস বা বিভিন্ন ধরনের পেটের রোগ, এগুলো কিন্তু অনেক বাড়ছে। খাদ্যগুণের মধ্যেই গ্লুটেন ফ্রি, লো ইন্ডেক্স, ফাইবার থাকছে, প্রোটিন ভালো থাকছে, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম থাকছে, এর মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকছে এবং খুব সহজে হজম হয়। আর যাদের হচ্ছে বিভিন্ন ধরনের লাইফস্টাইল রোগ রয়েছে, ডিজিজ রয়েছে, বিশেষ করে কোলেস্ট্রল, সুগার বা অন্যান্য যে রোগ রয়েছে, তারা কিন্তু, রোগীরাও এটা খুব সহজ পাচ্ছে, খুব সহজে খেতে পারে। এবং এই ধরনের এর মধ্যে হচ্ছে ব্যালেন্স নিউট্রিয়েন্টস রয়েছে, সুষম খাদ্য তালিকায় কিন্তু এখন মাখানা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা গ্রহণ করে নিয়েছে, এবং বিশ্বের বাজারে এর হচ্ছে চাহিদা ক্রমশ বাড়ছে এর ঔষধি গুণের জন্য। এবং চায়না তার একটা পার্টিকুলার ব্ল্যাকি ভ্যারাইটি বার করেছে, সেটা শুধু ঔষধি বলেই তারা হচ্ছে মার্কেট করছে। আর আমাদের ভারতবর্ষে তো এর চাষ অনেকটাই হচ্ছে, এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, এই জায়গা থেকে প্রায় 90% হচ্ছে এই মাখানা উৎপাদন হয়, সেই জন্য এর গুরুত্বও বাড়ছে এবং বিশ্বের বাজারে দামও কিন্তু অনেকটাই বেড়ে চলেছে।
1: আচ্ছা, তো গতানুগতিক যে চাষ চলছে, আমাদের কৃষক ভাইরা বিভিন্ন শাক সবজি ফসলের চাষ করে থাকেন, তো সেক্ষেত্রে যারা করছেন এই চাষগুলো, তারা কি মাখনা চাষ করে অধিক লাভবান হতে পারবেন?
0: হ্যাঁ, অবশ্যই, কারণ মাখানা হচ্ছে নিচু জমিতে হয়, যেখানে পড়ে আছে নিচু জমি, জল জমে আছে, পুকুর রয়েছে, সেই সব জায়গা যেগুলোতে অন্যান্য ফসল চাষ করা যায় না, সেখানেই কিন্তু খুব কম খরচে এই মাখানা চাষ করা যায়।

0: কারণ কি, একবার পুকুরে দানা ফেলে চাষ করলে পরের 3-4 বছর আপনা আপনি সেখান থেকে চারা তৈরি হয়। শুধু হচ্ছে সেখানে যেখানে খুব ঘন আছে একটু তুলে দিতে হয়, আর যেখানে কম গাছ আছে সেখানে 2-1টা গাছ লাগিয়ে দিতে হয়। তাহলেই কিন্তু খুব সামান্য পরিচর্যা, সামান্য খরচে এই মাখানা চাষ হয়, যেখান থেকে কিন্তু একর প্রতি হচ্ছে 70-80 হাজার টাকা লাভ করতে পারে, তারা যদি যথাযথ প্রক্রিয়াকরণ করে বাজারজাত করতে পারে। কারণ এর গুণমানটা খুব গুরুত্বপূর্ণ, আর চাষের খরচ অনেক কম এবং অন্যান্য পরিচর্যাও হচ্ছে অনেক কম। সুতরাং কৃষক খুব সহজে কম খরচে অল্প সময়ে অনেক বেশি লাভ করতে পারে অন্যান্য ক্রপের তুলনায়।
1: আচ্ছা, এই মাখনা কোথায় চাষ করা যেতে পারে?
0: হ্যাঁ, মাখানা মূলত নিচু জমি, যেখানে হচ্ছে জল জমে থাকে, বিশেষ করে যেখানে পুকুর রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের অনেকটা এরিয়াই কিন্তু লোল্যান্ড হিসাবে সেটা অপচয় হয়ে আছে, যেখানে অন্য কোনো কিছু চাষ করা যায় না। সেই সব জায়গায় কচুরিপানা বা অন্যান্য অ্যাকোয়াটিক বিভিন্ন আগাছাতে ভরে আছে, সেগুলোকে হচ্ছে তুলে ফেলে সেখানেই কিন্তু খুব সহজেই এখানে মাখানা চাষ করা যেতে পারে। আর এছাড়াও এখন হচ্ছে অন্যান্য নিচু জমি, যেখানে ধান হয়, আরও একটু নিচু জমি যেখানে এমনিই পড়ে থাকে, সেই সব জমিগুলোকে খুব সহজেই কিন্তু পরিচর্যার মাধ্যমে মাখানা চাষের উপযোগী করে সেখানে মাখানা চাষ খুব সহজে করা যায়।
1: আচ্ছা, জমিতেও চাষ করা যাচ্ছে তাহলে?
0: হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যেখানে বোরো ধান হয় বা যেখানে একটু বৃষ্টি হলেই জল জমে যায়, বা কাছাকাছি যদি, এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বৃষ্টিপাতটাও অনিয়মিত হয়ে গেছে, অনেক সময় বৃষ্টিও বেশি হচ্ছে না, সেখানে প্রয়োজনে আমাদের জল সেচ দিয়েও আমরা কিন্তু চাষটা করতে পারি। যেখানে 1-1.5 ফিট জল ধরে রাখলেও সেখানে যে নতুন পদ্ধতি সঠিক পরিচর্যার মাধ্যমে সেখানেও কিন্তু মাখানা চাষ করা যেতে পারে।
1: আচ্ছা, তাহলে এই জমিতে চাষ করলে কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
0: হ্যাঁ, এটা হচ্ছে আমরা যেহেতু আমরা বলছি নিচু জমি, যেখানে চিরচরিত পুকুরে চাষ হয়, যেখানে 4-6 ফিট জল থাকে, এখানে কিন্তু 1-2 ফিট জলের মধ্যেই কিন্তু এই চাষ হতে পারে। আমরা সাবডিভিশনাল এগ্রিকালচার রিসার্চ অ্যাডাপটিভ রিসার্চ ফার্ম, আমাদের ইসলামপুরে যেটাকে SRF বলছি, সেখানেও আমরা কিন্তু 2 বছর ধরে পরীক্ষামূলকভাবে জমিতে আমরা এই চাষ করছি। সেখানে হচ্ছে একটু নিচু জমি, সেখানে এমনি জল জমে 1-1.5 ফিট। প্রথমে হচ্ছে আমরা জমিটা তৈরি করে নিলাম, তার মধ্যে হচ্ছে আমরা জৈব পদার্থ এবং হচ্ছে জীবাণু সার প্রয়োগ করলাম। এরপর হচ্ছে ঠিক ডিসেম্বর মাসে হচ্ছে আমাদের পাশেই হচ্ছে বীজতলা তৈরি করে নিই, চারা হয়, ঠিক চারার বয়স যখন 25 দিন হয়, 2টো পাতা হয়, সেই চারাকে সেখানে হচ্ছে 1.5 মিটার বাই 1.5 মিটার দূরত্বে লাগিয়ে দেওয়া হয়। আর এখানে হচ্ছে আমরা বলবো অল্প পরিমাণ রক ফসফেট বা ফসফেট, বাকিটা কিন্তু জৈব পদার্থ এবং জীবাণু সার যদি প্রয়োগ করে দেওয়া হয়, তাহলে এই 1.5 মিটার বাই 1.5 মিটার দূরত্বে লাগিয়ে দিলে ঠিক হচ্ছে 35-40 দিনের মাথায় কিন্তু ফুল চলে আসে, এবং আরও 10-15 দিন 20 দিন পর ফল চলে আসে। এবং তারপর কিন্তু অল্প দিনে, যেখানে চিরচরিত পুকুরে চাষ করতে আমাদের 7-8 মাস 9 মাস লেগে যাচ্ছে, আমরা পরীক্ষামূলকভাবে এই চাষ করে দেখেছি যে আমাদের এই জমিতে ফিল্ডে সেখানে কিন্তু 5-6 মাসের মধ্যেই মাখানা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। পুকুর থেকে যেমন তুলে অনেক কষ্ট হয়, কারণ অনেক গভীরে থাকার ফলে অনেক ধরনের পরিচর্যা করতে অসুবিধা হয়, তুলতে অসুবিধা হয়, প্রোডাকশান অনেক কম হয়, অনেক কিছু পরিচর্যা সঠিকভাবে করা যায় না। কিন্তু এই জমিতে চাষ করলে অন্যান্য পরিচর্যা করা যাচ্ছে এবং এখানে কম সময়ে উৎপাদনও অনেকটা বেশি হচ্ছে।
1: বাহ, এটা কিন্তু তাহলে অনেক দিক থেকে এটা সুবিধা হচ্ছে।
0: হ্যাঁ, এক্ষেত্রে বলছি আমরা যে যখন বৃষ্টি হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু জল সেচ দিতে হয়, আর জমির আলগুলো হচ্ছে পলিথিন লাইন মানে প্লাস্টিকে ঢেকে দেওয়া হয়, যাতে জলগুলো পাশাপাশি বেরিয়ে না যেতে পারে। কারণ যেখানে হচ্ছে পাশাপাশি হয়তো অনেক নিচু জমি আছে, জলটা খুব সহজে বেরিয়ে যেতে পারে। এছাড়াও জলটা অনেকদিন ধরে রাখার জন্য যে চারিদিকে যে আল হচ্ছে, আলগুলো কিন্তু পলিথিন দিয়ে ঢেকে দিলে সেখানে জলটাও কিন্তু অনেকদিন ধরে রাখা যায়, এবং মাঝে মাঝে অল্প অল্প জল দিলে সেখানে কিন্তু মাখানা কম সময়ে ভালো উৎপাদন করা যাচ্ছে।
1: বাহ, আচ্ছা, এক্ষেত্রে খরচ কেমন হয়?
0: যেমন অন্যান্য চাষের ক্ষেত্রে জমি তৈরি, সেখানে জৈব সার, তার সঙ্গে অনেক ধরনের রাসায়নিক সার, অনেক ধরনের পোকামাকড় আসে, ফলে বিভিন্ন ধরনের কীটনাশক, এসব অনেক কিছু করে সেখানে বিঘা প্রতি মিনিমাম, সেখানে যেমন আলু চাষ করতে গেলে আমাদের প্রায় 30-35 হাজার টাকা খরচ হচ্ছে, বা ফুলকপি বাঁধাকপি এখানে প্রায় 25 হাজার টাকা বিঘা।

0: প্রতি খরচ হচ্ছে, সেখানে মাখানা চাষে কিন্তু আমরা বলছি বিঘা প্রতি খরচ অনেক কম, সেখানে হচ্ছে মাত্র 3-4 হাজার টাকা খরচ করে যেখান থেকে লাভটা বিঘা প্রতি 20-25 হাজার, তাত প্রক্রিয়াকরণ করলে গুণমান ভালো রাখলে সেখানে 50-60 হাজার টাকাও পর্যন্ত লাভ করতে পারবে কৃষক।
1: আচ্ছা, জমিতে চাষ করলে কি সুবিধা আর কি অসুবিধা রয়েছে?
0: হ্যাঁ, জমিতে আমরা বলছি যে নির্দিষ্ট দূরত্বে লাগানো হচ্ছে, এর ফলে হচ্ছে পরবর্তীকালে যদি গাছের মধ্যে কোনো ধরনের নিউট্রিয়েন্টস বা খাবারের ঘাটতি দেখা যায় সেই ধরনের খাবারগুলো প্রয়োগ করা যায়, অনুখাদ্যর কোনো ঘাটতি হলে সেটা প্রয়োগ করা যায়, কোনো রোগ পোকা লাগলে সেগুলো দমন করার জন্য যে ব্যবস্থা নেওয়া, বিশেষ করে আমাদের মাখানা চাষে জৈব কীটনাশক দিলেই কিন্তু অন্যান্য যে রোগ বা পোকামাকড় লাগে সেগুলো সহজেই দমন করা যায়, কারণ এই পরিচর্যাগুলো পুকুরের ক্ষেত্রে করা সম্ভব হয় না এবং অনেক গভীরে থাকার ফলে গাছও কিন্তু সঠিক পরিমাণ খাদ্যও পায় না, এছাড়াও রোগ পোকা বা আগাছা হলে সেগুলো সহজে দমন করা যায় না। কিন্তু আমরা যদি জমিতে চাষ করি, প্রথম দিকেই আমরা যদি যথাযথ ব্যবস্থা নিই, জমি তৈরিটা যদি ভালো করি, তখনই কিন্তু আমরা বিভিন্ন ধরনের গাছের খাদ্য দিয়ে দিচ্ছি এবং আগাছা দমন সম্পূর্ণভাবে করে নিচ্ছি, ফলে পরবর্তীকালে আর সেই ধরনের কোনো সমস্যা আসে না যেটা পুকুরের ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে।
1: ঠিক, মানে যেভাবে পুকুরে চাষ করা হতো সেখান থেকে কিন্তু জমিতে চাষ করলে অনেক রকমের সুযোগ সুবিধা কিন্তু আমাদের কৃষক ভাইরা পাবেন।
0: হ্যাঁ অবশ্যই, কারণ পুকুরে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকদিন বৃষ্টি হচ্ছে না, পুকুরে জল কমে গেলে সেখানে জল দেওয়াটা অনেক বেশি জল দিতে হয়, কিন্তু জমিতে চাষ করলে ওই 1-1.5 ফিটের মধ্যে জলটা ধরে রাখা এবং চারিদিকে আমরা পলি লাইন দিয়ে দিলাম, একদিন জল দিলে অনেক দিন সেটা ধরে থাকা যায়, পুকুরের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয়, ফলে সেক্ষেত্রে অনেকাংশে খরচ বেড়েও যায়, উৎপাদনও অনেক কমে যায়, পরিচর্যাগুলো করা যায় না, ফলটা সঠিকভাবে তোলা যায় না, অনেক ফলের অপচয়ও ঘটে। সেই হিসাবে এই জমিতে চাষ এখন আমরাও পরীক্ষামূলকভাবে করেছি এবং গবেষণা কেন্দ্রগুলোও করেছে, এখন কৃষকদের কিন্তু জমিতে চাষ করলেও তারা ভালোভাবে এই মাখানা উৎপাদন করতে পারবেন।
1: আচ্ছা, এই যে আপনি বললেন যে পরীক্ষামূলকভাবে মাখানা চাষ করা হচ্ছে বর্তমানে, তো সেটা কোথায় হচ্ছে এবং তারা কিভাবে করছেন?
0: হ্যাঁ, আমরা হচ্ছে বিভিন্ন যে আমাদের দ্বারভাঙ্গাতে গবেষণা কেন্দ্র রয়েছে, পাটনাতে রয়েছে ICR-এর মাখানা গবেষণা কেন্দ্র, এবং সেই সব জায়গায় তারা কিন্তু বিভিন্ন ধরনের জাতের ওপর বিভিন্ন ধরনের রিসার্চ হচ্ছে। রিসেন্টলি যেমন আমাদের একটা স্বর্ণ বেদি, এই যে জাত, এটা দেখা যাচ্ছে যে আমার যে সবর মাখানা 1 যে ট্র্যাডিশনাল অনেক পুরনো জাত রয়েছে বা অনেক বছর চাষ করার ফলে তাদের যে আসল বৈশিষ্ট্য সেটা হারিয়ে গেছে, ফলে সেখানে উৎপাদন অনেক কমে গেছে, সেই জন্য বিভিন্ন 2-3টে নতুন জাত, অল্প মেয়াদি জাত, কম জলে চাষ হয় এরকম জাত, যেখানে রোগ পোকা অনেক কম হয় সেই ধরনের জাত এবং গুণমানটা যাতে ভালো হয় সেই ধরনের জাতের উপর যেমন গবেষণা হচ্ছে, সেরকম জমিতে আর কি কি অন্যান্য প্রযুক্তিগত সহায়তা দিলে কৃষকরা আরও বেশি মানে লাভ করতে পারবেন, উৎপাদন বেশি করতে পারবেন, অন্যান্য সমস্যাগুলো যাতে কম হয় সেগুলো, আর বিশেষ করে মেকানাইজেশন, কারণ জমি থেকে তোলা সেটা এবং সেখান থেকে গ্রেডিং করা, সেখান থেকে আবার মেশিনের সাহায্যে আমরা যে পপ বা খই তৈরি করতে যাচ্ছি পুরোটা কিন্তু লেবার ইনটেনসিভ হয়ে যায়, সেই জন্য এটা পুরো সিস্টেমটা, বিশেষ করে যখন আমরা কালেকশন করছি, হারভেস্টিং যদি মেশিনে করা যায়, এরপর হচ্ছে গ্রেডিং, কারণ এখানে 5-6টা এবং এখন হচ্ছে যারা হাতে করছেন সেখানে কিন্তু 20টা পর্যন্ত গ্রেড পাওয়া যাচ্ছে, এবং সেই গ্রেডিংটা সঠিকভাবে মেশিনের সাহায্যে করলে অনেকটা সময় সাশ্রয় হবে, খরচও অনেক কম হবে, এবং পপিং যে আমরা খই তৈরি করছি সেটাও কিন্তু বিভিন্ন তাপমাত্রা হয়, 290 থেকে প্রায় 340-360 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা লাগে, এবং সেই তাপমাত্রাটা ক্রমশ বাড়ানো হয়, যে প্রথমে আমাদের 50 ডিগ্রি যেটা প্রি হিটিং বলা হয় সেখানে তাপ দেওয়ার পর সেটাকে হচ্ছে সংগ্রহ করে বেশ 48-72 ঘন্টা রাখা হয়, তাতে কী হয় ওদের যে সিড কোটের সঙ্গে রিজিডভাবে যে ধরে থাকে সেই জায়গাটা একটু আলগা হয়, এবং পরে হচ্ছে আস্তে আস্তে 100 ডিগ্রি, 150 ডিগ্রি, 200 ডিগ রি, 250, এইভাবে 340-350 ডিগ্রি পর্যন্ত পর হচ্ছে কড়াই থাকে, সেই কড়াইয়ের মধ্যে তাপমাত্রা বাড়িয়ে নিয়ে যাওয়া হয়, এবং শেষে হচ্ছে যে দানাটা হলো এমনি কালো দানা, অনেক হিট পাওয়ার পরে আরও কালো হয়ে যায়, সেটাকে ফেলে হ্যামারিং করা হয়, অর্থাৎ কাঠের একটা হাতুড়ি দিয়ে ঠুকে দেওয়া হয়, ফেটে গিয়ে সেখান থেকে কিন্তু পপ বা খইটা বেরিয়ে আসে, তাহলে

0: দেখা যাচ্ছে যে আমাদের মাখানা জমি থেকে সংগ্রহ করে সেটা থেকে গ্রেডিং করে তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখান থেকে খই তৈরি করতে অনেকটা সময় লাগছে এবং অনেক লেবার লাগছে। আর এটা হচ্ছে যেহেতু লেবার দিয়ে হাতে করা হচ্ছে, তাতে কিন্তু অনেকটা স্টেপে কিন্তু গুণমানটাও এবং বিভিন্ন ধরনের কন্টামিনেশন হওয়ার চান্স থাকছে। ফলে কী হচ্ছে, অনেক সময় বাজারে সেই মাখানা বেশি দিন রাখা যাচ্ছে না, বিভিন্ন ধরনের যে গুণমান ক্রাইটেরিয়া রয়েছে সেখানে ফেল করছে, ফলে অনেক সময় ক্রেতার কাছে গিয়েও ফিরে আসছে বা সঠিকভাবে দাম পাচ্ছে না। পুরোটাই যদি মেকানাইজেশন করা যায় সেই ব্যাপারেও কিন্তু গবেষণা হচ্ছে এবং কিছু কিছু মেশিন হচ্ছে আমরা দ্বারভাঙায় দেখে এলাম এবং সেগুলো ব্যবহার করে কৃষকরা সত্যিই অনেক কম সময়ে কম খরচে ভালো মানের হচ্ছে মাখানা তৈরি করতে পারছে।
1: আচ্ছা, এক্ষেত্রে মাখানার কোন প্রজাতি ভালো?
0: হ্যাঁ, এখানে হচ্ছে যেমন রিসেন্টলি আমাদের স্বর্ণ বেদি বলে যে ভ্যারাইটি, সেটার কিন্তু উৎপাদন প্রায় 3 থেকে 3.5 টন প্রতি হেক্টারে, মানে 7.5 বিঘায়। আর এখন যে প্রচলিত যে ভ্যারাইটিগুলো রয়েছে সবর মাখানা 1 এবং অনেক দিন চাষ করার ফলে এদেরও কিন্তু বিভিন্ন ধরনের ডিজেনারেশন হয়েছে, ফলে কিন্তু উৎপাদন অনেকটাই কমে এসছে, 1 থেকে 1.5 টনের মধ্যে সীমিত রয়েছে। কারণ আমাদের যে মাখানা যে খই হচ্ছে সেখানে হচ্ছে 100 কেজি যদি সিড দেওয়া হয় সেখান থেকে হচ্ছে 40 কেজি কিন্তু খই আসে, এবং সিডের দাম যেখানে হচ্ছে আমরা বাজারে যেটা বিক্রি হচ্ছে 1000 টাকা, সেখানে খইয়ের দাম হয়ে যাচ্ছে আমাদের 3000-4000 টাকা, এবং সেই বাজারটা কম বেশি হয়, ফ্লাকচুয়েট হয়, সেটা নির্ভর করে, কারণ আমাদের ভারতবর্ষ যেমন চাষ করছে অন্যান্য দেশে চায়নাও চাষ করছে, সেই জন্য বাজারে কতটা আছে সেই অনুযায়ী ফ্লাকচুয়েট হলেও কিন্তু অন্যান্য ক্রপের থেকে এটা লাভজনক।
1: আচ্ছা, এই মাখানা চাষের সাথে যদি কৃষক ভাইরা মিশ্র চাষ করতে চান তাহলে কি সেটা করতে পারবেন?
0: হ্যাঁ, অবশ্যই, কারণ হচ্ছে এখানে আরও অন্যান্য যেগুলো আমরা জলজ উদ্ভিদ বললাম, বিশেষ করে সিঙ্গাড়া ক্রপ বা পানি ফল করা যেতে পারে, বিভিন্ন ধরনের জিওল মাছ বিশেষ করে মাগুর, শিঙি, কই, ল্যাটা, শোল, এই ধরনের মাছগুলোও কিন্তু এর সঙ্গে চাষ করা যেতে পারে, তেলাপিয়া। এক্ষেত্রে কিছু পরিচর্যা করতে হবে, যখন আমরা মাখানা লাগাবো মাঝে কিন্তু আমাদের একটা 1 মিটার 2 মিটারের পরিধির একটা জায়গা ফাঁকা রাখতে হবে যাতে মাছগুলো ব্রিডিং করতে পারে, মানে শ্বাস প্রশ্বাস নিতে পারে, এবং মাঝে মাঝে তাদের একটু খাবার দিতে হবে, তাহলেই কিন্তু এর সঙ্গে মাছ চাষও যৌথভাবে করা যেতে পারে। এছাড়া আমাদের যেমন জমির স্লোপ অনুযায়ী যে ক্রমশ একটু উঁচু, তারপরে মাঝারি, তারপর নিচু, একদম নিচু জমিতে মাখানা করা হলো, তার একটু উঁচু জমিতে মাছ চাষ হলো, তাই না? আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটু উঁচু জমিতে অন্যান্য ধরনের সবজি চাষ করা যেতে পারে, এবং একদম ওই ধানের জমি থেকে মাখানা জমি এখানে হচ্ছে যেগুলো জিওল মাছ সেগুলো চাষ করা যেতে পারে, ফলে প্যাডিক্যাম ফিশ কালচার তার সঙ্গে হচ্ছে মাখানা কাল্টিভেশন, 3টেতেই আমাদের করা যেতে পারে। সেখানে মাছ থাকলে ধানেরও অনেক রোগ পোকা অনেক কম হয় এবং হচ্ছে অনেক খাদ্যও পাই, সেক্ষেত্রে জৈব উপায়ে ধান চাষটাও এখানে হতে পারে এবং মাখানাটাও জৈবভাবে করা যেতে পারে।
1: আচ্ছা, মাখানা লাগানোর আদর্শ সময় কোনটা?
0: এটা হচ্ছে সাধারণত যদি আমরা চারা লাগাতে চাই তাহলে হচ্ছে আমাদের বীজতলা তৈরি করতে হবে ডিসেম্বর জানুয়ারি মাসে, তাহলে হচ্ছে আমাদের মে লাগানো হয় মার্চ এপ্রিল মে মাসে, এবং মার্চ এপ্রিল মাসে যদি আমরা লাগিয়ে দিতে পারি সেটা হচ্ছে আমরা অক্টোবর মাসে যখন বৃষ্টি কমে যায়, জল কমে যায়, সেই সময় কিন্তু আমরা সেটাকে তুলতে পারব।
1: আচ্ছা, শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা বাণিজ্যিকভাবে মাখানা চাষ এর প্রথম পর্ব। আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ নয়, চলবে আগামী দিন, আগামী পর্বে, ঠিক এই সময়। আপনারা সঙ্গে থাকুন। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর মাহফুজ আহমেদ, ইনি সহকৃষি অধিকর্তা প্রশাসন, ইসলামপুর মহকুমা। শ্রোতা বন্ধুরা, এবারই শুনবেন লোকগীতি, শিল্পী দীনেন্দ্র চৌধুরী। আর এর সাথেই শেষ করছি আমাদের আজকের গ্রামে গঞ্জে আসর। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন গ্রামেগঞ্জে। গ্রামেগঞ্জের আজকের বিষয় ছিল বাণিজ্যিকভাবে মাখনা চাষ প্রথম পর্ব। বিশেষজ্ঞ ছিলেন ডক্টর মাহফুজ আহমেদ, সঞ্চালনায় আইভি দে। এখন শুনবেন জনজীবন। জনজীবনে আজ ডাবগ্রাম ফুলবাড়ি বিধান সরোবর আগরতলা দুঃখিত শুনবেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত জলপাইগুড়ি জেলার নেপালী বস্তি থেকে এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি সংগ্রহে সম্প্রীতা আচার্যি এবং সম্পাদনায় সঞ্জয় সাহা। এখন শুনবেন জনজীবন।
1: আকাশবাণী শিলিগুড়ি, জনজীবন।

0: চলছে জীবন গড় গড়িয়ে, বাড়ছে বোঝা রোজ, রোজ নামচারে জীবনে কমছে না সে বোঝ। জীবন নির্বাহের ক্ষেত্রে জীবিকার গুরুত্ব অপরিসীম। জীবিকাই আমাদেরকে সংযুক্ত করে সমাজের সাথে। একটি নির্দিষ্ট অঞ্চলের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিবেশ সেই অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, সংস্কারের চিত্রপট তৈরি করে। এ যেন এক রঙিন ছায়াছবি। জনজীবন অনুষ্ঠানটির মধ্য দিয়ে আমরা সমাজের বিভিন্ন দিক, যেমন শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন, সেই সংক্রান্ত রঙিন ছায়াছবিকেই আপনাদের সামনে তুলে ধরব। জনজীবন অনুষ্ঠানে আজ আমাদের গন্তব্যস্থল নেপালি বস্তি। শিলিগুড়ি শহর থেকে বেশ কিছুটা দূরে ইস্টার্ন বাইপাস হয়ে নরেশ মোড় থেকে সোজা আমরা এগিয়ে চললাম পূর্ব দিকে। দুই ধারে শালবনের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি বৈকুণ্ঠপুর ফরেস্টের ঠিক কাছাকাছি অবস্থিত নেপালি বস্তিতে। বহু বছর ধরে আমরা নেপালি বস্তি হিসেবেই এই জায়গাটিকে জানি। বেশ কিছু বছর আগে নেপালি সম্প্রদায়ের কিছু মানুষ একত্র হয়ে এখানে বেশ কিছুটা জায়গা নিয়ে কৃষিকাজ শুরু করেন। সেই থেকেই এই অঞ্চলের নাম হয় নেপালি বস্তি। আমরা আজ জনজীবন অনুষ্ঠানটির মধ্য দিয়ে সেই নেপালি বস্তির জনজীবনের চালচিত্র আপনাদের সামনে তুলে ধরব। সেই সাথে তুলে ধরব এই অঞ্চলের সামাজিক পরিবেশকে, শিক্ষা, সংস্কৃতিকে। নেপালি বস্তি অঞ্চলটি জলপাইগুড়ি জেলার ডাবখ্রাং ফুলবাড়ির অন্তর্গত। আমাদের প্রতিনিধি এই অঞ্চলে এসে এখানকার দীর্ঘদিনের বাসিন্দা বিজয় রায়ের সাথে কথা বলে নিলেন।
1: নমস্কার বিজয়বাবু।
2: নমস্কার।
1: আপনি কতদিন ধরে এই নেপালি বস্তিতে রয়েছেন?
2: কতদিন বলতে আমার মানে বয়স এখন 54 প্লাস, আমি আমার জন্ম এখানে।
1: সেই সময় আপনি কিরকম দেখেছিলেন এখানকার জনজীবন?
2: আমরা এখানে কৃষি নির্ভর, আমরা আমাদের এই এলাকা, আমাদের গ্রামীগঞ্জ কৃষি নির্ভর এলাকা।
1: তখনকার কৃষি জমি ছিল?
2: হ্যাঁ, আমাদেরও কৃষি জমি ছিল, এখনো আছে, কিন্তু এখন উৎপাদন আমরা করতে পারি না। যেহেতু
1: তখন কি উৎপাদন,
2: তখন আমরা ধান, সিজনে একটু ভুট্টা, কিছুটা ক্ষেত্রে পাট ক্ষেত। আমরা বিশেষ তো ধান সারা জমিনে আমরা ধান লাগাইতাম, বা গোটা গ্রামে যাদের যাদের জমিন ছিল সারা জমিনে ধান গাছ লাগাইতো, কিন্তু বাদবাকি ভুট্টা বা পাট এটা সিজনাল কিছু, এক বিঘা হয়তো দেড় বিঘা, কেউ আধা বিঘা এর মধ্যে করতো, কিন্তু ধান যত জমিন আছে নিজের নিজের সব জমিনে আমরা
1: আবাদ করতো।
2: আনারস আমাদের এখানে হয় না অবশ্য।
1: তবে ভুট্টার কথা জানি যে একটা সময় আমরা নেপালি বস্তিতে আসতাম ভুট্টা কিনবার জন্য, মানে এখানে প্রায় বাড়িতেই ভুট্টার চাষ হতো, তাই তো?
2: এটা অবশ্যই এখনো হয় কিছু কিছু বাড়ি, খুব কম।
1: হ্যাঁ, কি ধান আপনারা এখানে রোপণ করেন?
2: তখনকার দিনে তো আমাদের মানে লোকাল নামে ছিল, মানে মনসারা, লাল ধান, এই ধরনের ধান ছিল, লোকাল নামে মানে পরিচিত ছিল।
1: এখনো সেই ধরনের হয় না?
2: এখন কিছু কিছু মানুষ করে, খুব কম, হয়তো কেউ শখে করে, কেন যে এখন হাতের যা উৎপাত, এবং কিছু মানুষ শখে করে, কিন্তু এখন যেটা বাজারে কিনতে পাওয়া

0: যে বীজ, সেই ধানগুলাই মানুষ কিছু কিছু খুব কম সংখ্যার মধ্যে।
1: আচ্ছা, তো এখানে আপনি বললেন না যে এখানে হাতির উপদ্রব হয়, হাতি কি এখানে নিয়মিত বেরোয়?
0: এখন মোটামুটি আমার জানতে মোটামুটি 15 বছর ধরে পার্মানেন্টই বলতে গেলে, কোনো ধানের সিজনের দরকার নেই, যে কোনো সময় হাতি বেরোতে পারে বা বাড়ায়।
1: একসঙ্গে কি একজন না দল বেঁধে আসে ওরা?
0: আগে প্রথম প্রথম যখন ধানের চাষ পুরা হইতো তখন আমরা দেখি যে দল বেঁধে আসতো, আর আমরাও কিন্তু মানে এই পাড়া থেকে ওই পাড়া, এই উত্তর থেকে দক্ষিণে আমরাও কিন্তু সবাই মানে আমরা ছোটাছুটি করতাম, সবাই পাড়া প্রতিবেশী মিলে আমরা তাকে তাড়াইতাম, তখন কিন্তু দল বল নিয়ে আসছে। এখনকার দিনে কেউ খুব একটা দুইটা তিনটা, এখন মানে প্রতিদিনে বাড়ায়, তার জন্য এখন তাড়ানোর জন্য আমার বাড়ির কাছে আসলে পরে আমরাই 2-3 জন মিলে তাড়াই, যাদের এবং ফরেস্ট ডিপার্টমেন্ট আছে এইভাবে তাড়ায়, কিন্তু সবসময় তো তাড়ানো সম্ভব নয়।
1: একদম, তারা কি হাতিরা ক্ষতি করছে এখানে এসে?
0: হ্যাঁ, অনেক করে ক্ষতি করছে, বাড়িঘর ভেঙেছে বা স্কুলের ভেঙেছে, এখনো ভাঙে, ওই ধরনের বড় কিছু না হলে পরে কিছু কিছু ক্ষতি করে।
1: তো সেই সময় এখানকার জনসংখ্যা কিরকম ছিল আর বর্তমানে জনসংখ্যা কিরকম এই নেপালি বস্তিতে?
0: বলতে গেলে এই 10 বছরের মধ্যে কিছুটা বৃদ্ধি হয়েছে, তাও উল্লেখযোগ্যভাবে নয়।
1: আচ্ছা, কত ঘর আছে এখানে বসবাস করছেন প্রায়?
0: তখন তো আমরা মোটামুটি 40-50 ঘর ছিলাম, এখন বলতে গেলে আমাদের নেপালি বস্তি মানে আমাদের পাটি খালি যদি হয় 250-300 ঘর হবে।
1: আচ্ছা, তো বেশিরভাগ মানুষ কৃষির উপরে নির্ভর না অন্যান্য কাজও করেন?
0: আগের দিনে মানুষ কৃষির উপরে নির্ভর ছিল, এখন কিন্তু মানুষ সেটাকে একটু ডাইভার্ট করেছে, যেহেতু পাশাপাশি ফ্যাক্টরি হয়েছে এবং যারা মানে বিল্ডিং বা রাজমিস্ত্রি এই ধরনের কারিগরির সঙ্গে যুক্ত, তাদের মানুষ এখন বিভিন্ন রকমের পেশা মানুষ যে পায় তাই করে।
1: তা আপনি কি করছেন এখন বর্তমানে?
0: আমি বর্তমানে আমাদের গ্রামে আছে ফারাবাড়ি নেপালি বস্তি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে আমি শিক্ষকতা করি।
1: আচ্ছা, কতদিন ধরে করছেন?
0: আমি এই বিদ্যালয়ে মোটামুটি 21 বছর ধরে করছি।
1: এখানে শিক্ষার হারটা কিরকম?
0: এখানে শিক্ষার হার বলতে শিক্ষার হার এখন ভালোই সংখ্যার মধ্যে আছে, এবং আমাদের এখানে শিক্ষার হার ভালো ছিল বলে 2010 সালে এখানে আমাদের তৎকালীন সরকার এখানে এই স্কুলেই মানে আমাদের প্রিমিসেসে মানে জুনিয়র হাই স্কুল স্থাপনা করেছে। এখন তারপরে যেহেতু জনসংখ্যা সেই ধরনের বাড়ে নাই, তার জন্যে আমরা কিন্তু এই ক্লাস 8 থেকে 9-10 করতে পারি নাই, যেহেতু বাচ্চা কাচ্চা কম, স্টুডেন্ট কম।
1: আচ্ছা, আর এই এখানকার অভিভাবক যারা রয়েছেন তাদের ছেলেমেয়েদের যারা পড়, তাদের উৎসাহটা কীরকম দিচ্ছেন অভিভাবকদের মধ্যে? কোনো মিটিং টিটিং হলে তারা আসে?
0: না না, অবশ্যই আসে, কিন্তু এখনকার দিনে আমরা বেশিরভাগ জায়গায় দেখি বাচ্চাদের গার্জেনে বলতে মা মানে বাবা থেকে কিন্তু মায়েরাই বেশি উপস্থিত হয়।
1: আচ্ছা আচ্ছা, আর কতজন স্টুডেন্টস আছে আপনার এখানে?
0: আমাদের এবার গতবার ছিল 72 জন, এবার কমে 64 জন হয়েছে আমাদের মানে প্রাইমারিতে।
1: আচ্ছা, আর এখানে মিড ডে মিলের কি ব্যবস্থা আছে?
0: হ্যাঁ, মিড ডে মিলে আমরা দীর্ঘদিন থেকে আমরা গ্যাসেই রান্না করি, কেন যে যখন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে 200টা স্কুলে পাইলট প্রজেক্ট হিসাবে মিড ডে মিল শুরু হয়, তখন থেকে আমরা পাইলট প্রজেক্ট থেকে আমাদের স্কুল সেই মানে মিড ডে মিলের সুযোগটা পেয়েছে, এবং আমরা এখানে সুষ্ঠুভাবে মিড ডে মিলটা আমরা করতে পেরেছি।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: বিশেষ ধন্যবাদ।
1: নমস্কার।
2: নমস্কার।
1: আপনার নাম?
2: অন্দীপ শর্মা।
1: আপনি কি এই নেপালি বস্তি বা এই ফাড়াবাড়িতেই থাকেন?
2: অবশ্যই, আমি এখানে ফাড়াবাড়ি নেপালি বস্তিতে থাকি।
1: কতদিন ধরে আছেন এখানে?
2: আমার জন্ম এখানে, আমার বাবারা প্রায় কত 1950-এর তখন থেকে আছেন,
1: মানে 1950 সাল থেকে আপনাদের বাড়ি এই চত্বরে। তখন তো এখানকার অবস্থা কেমন ছিল?
2: তখন তো আমি তো অত জানি না, আমি জানলাম যে আগে তো ছিল না, আগে টোটাল এখানে খেতি ছিল,
1: পুরো খেতি ছিল,
2: এখন কিন্তু কনস্ট্রাকশন হয়ে গেছে অনেক, বাড়িঘর হয়ে গেছে, ফ্যাক্টরিজ হয়ে গেছে।
1: আচ্ছা, আপনি যখন ছোট ছিলেন এই অঞ্চলটা যখন ঘুরে বেড়াতেন তখন এখানে লোক সংখ্যা কেমন ছিল আর এখন লোক সংখ্যা কত আছে?
2: আগে তো ছিল না, আগে অনেক কম ছিল, অনেক ফাঁকা ছিল জমিগুলা, কিন্তু এখন বাইরে থেকে লোক আসে, সব এখানে বাড়িঘর করে, অনেক পুরা ডেন্স হয়ে গেছে এখন।
1: আচ্ছা, এখন জনসংখ্যা কিরকম এখানে?
2: কত অ্যাপ্রক্স 1200 ভোটার্স আছে,
1: হয়তো 1200 ভোটার্স,
2: আগে অনেক কম ছিল।
1: আচ্ছা, এখানকার মানুষদের জীবিকাটা কি আছে, তারা কি কাজ করছেন?
2: আগে এখানে শুধু কৃষি কার্যটাই বিশেষ ছিল, কিন্তু এখন ফ্যাক্টরিজ যেহেতু অনেক হয়ে গেছে, সেজন্য এখন লেডিস সবাই ফ্যাক্টরিতে কাজ করে, আর জেন্টস এই যে লেবার আর মিস্ত্রি কনস্ট্রাকশন কাজে সব ইয়োগ করেন, আর কয়েকজন আছেন যে ড্রাইভিংও করেন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো নামটা এই নেপালি বস্তির নামটা কেন হলো একটু যদি বলেন?
2: নেপালি বস্তির নামটা যে আগে এই গ্রামে যখন বস্তি এখানে স্থাপন হয়েছে, আগে তো ফরেস্ট ছিল, তখন কিন্তু শুধু 3-4 জন নেপালি আছে এখানে, ওইটা ঝর্ণি করে ওইটা সাফ করে, সেজন্য নামটা হয়েছে ফাড়াবাড়ি, আর নেপালি বস্তি এখানে আছে। আর সঙ্গে সঙ্গে ছিল ওই যে আপনার আদর্শপল্লি যে এখন আছে ওখানে ছিল, ওইটাও ফাড়াবাড়ি ছিল, কিন্তু তো ওই এরিয়াতে বেঙ্গলি ছিল আর এই

0: পাশে সবাই নেপালি ছিল, সেজন্য নামটা হয়েছে নেপালি বস্তি।
1: আচ্ছা আচ্ছা, আপনি কি করছেন?
0: আমি এখন এই স্কুলে টিচিং করি, পারাবার নেপালি জুনিয়র হাই স্কুলে।
1: জুনিয়র স্কুলে আপনি
0: এজ এ ভলান্টিয়ার টিচার?
1: এজ এ ভলান্টিয়ার টিচার। আপনারা এখানে যে সরকারি সুযোগ সুবিধা সেগুলো পাচ্ছেন নিয়মিত?
0: এখানে ওই ধরনের কাজ যে হয়তো যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ওইটা আসছিল, কয়েকটা আছে, কিন্তু আমাদের যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের, আমরা তো শিলিগুড়ির কাছে, দার্জিলিং ডিস্ট্রিক্টের কাছে, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট হলো জলপাইগুড়ি, সেজন্য সেন্টারটা থেকে অনেক দূরে পড়ে যাচ্ছি আমরা। যেহেতু আসছে অনেক ধরনের আছে স্কিম, কিন্তু টোটাল কমপ্লিটলি পাওয়া যায় না এখানে, একটু লেট করে হয়, সবকিছু হয় কিন্তু একটু কম করে, একটু লেট করে হয়।
1: আর রাস্তাঘাটের অবস্থা কিরকম?
0: রাস্তাঘাটের তো অবস্থায় এখন কয়েক কিলোমিটার হয়েছে রাস্তা, কিন্তু আগে কিছুই ছিল না। আর শুধু মেন মেনটাই আছে, ভিতরে তো আপনি ঘুরে দেখতে পারেন যে অনেক গাড্ডা আছে আর কনস্ট্রাকশন। আর গ্রামের মেন সমস্যাটা হয়েছে ফরেস্টের এরিয়া, না চারদিকে ফরেস্ট আছে। এখন এই গ্রামে কি হচ্ছে যে ফরেস্ট ওইটা পারমিশন দিচ্ছে না রাস্তার জন্য, তার জন্য রাস্তার অসুবিধা অনেক আছে।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: নমস্কার, ধন্যবাদ।
2: বিজয়বাবুর সাথে কথা বলার ফাঁকেই আমাদের এই আলাপচারিতায় এসে উপস্থিত হলেন অন্দীপ শর্মা। তার সাথে কথা বলে জানলাম 1950 সাল থেকে তার পূর্বপুরুষরা রয়েছেন এই অঞ্চলে, এবং সেই সাথে আরও জানলাম নেপালি বস্তির নানা অজানা ইতিহাস। নেপালি বস্তির জনবসতি দিনের পর দিন বৃদ্ধি পাওয়ার ফলে এখানকার মানুষের জীবিকারও প্রসার ঘটছে। বেশ কিছু মানুষ সেই জীবিকা নির্বাহের কারণ হিসেবেই বাড়ির সামনে দোকান দিয়েছেন। তেমনই একজন মহিলা দোকানির সাথে আমাদের প্রতিনিধি এবারে কথা বলে নিলেন।
1: নমস্কার।
3: নমস্কার।
1: আপনার নাম?
3: রাধা ছেত্রী।
1: আচ্ছা, আপনার এটা কিসের দোকান?
3: এটা মতিখানা, সবজি আছে, সবকিছু পাওয়া যায় এখানে।
1: বাহ, তো এই দোকানটা আপনি কতদিন ধরে দিয়েছেন?
3: ব্রিজ ছিল না, আমরা হাইটে হাইটে স্কুল যাইতাম নদী পার করে। এখন তো সব সুবিধা, বাড়ি বাড়ি গাড়ি আছে, সবাই টোটো দিয়ে দিয়ে যায়, কেউ স্কুটি দিয়ে, এখন তো পুরো সুবিধা।
1: আচ্ছা, সেই সময় লোক সংখ্যা কেমন ছিল?
3: এখন তো একদম কম ছিল, দূরে দূরে বাড়ি ছিল, এখন তো পুরো বাড়ি অনেক হয়ে গেছে, লোকজন অনেক বেশি।
1: এখন বর্তমানে লোক সংখ্যা কি রকম?
3: অনেক বেশি লোক, বাঙালি, নেপালি, বিহারি, সব ঢুকে গেছে। এখন ব্রিজ হয়েছে না, তারপরে সব
1: ডেভেলপ হয়ে গেছে। আচ্ছা, এইখানে আপনার দোকানে কি রকম বিক্রি হয়?
3: হ্যাঁ, হয়, টুকটাক চলে।
1: আচ্ছা, কোথা থেকে আসে মানুষ কিনতে?
3: এই গ্রামে।
1: গ্রামেরই সব। আপনার পরিবারে কে কে আছে?
3: আমি, আমার দুই মেয়ে, আমার দুজন।
1: আচ্ছা, তো তারা কি করে?
3: আমার মেয়ে একজন কলেজ পড়তেছে, ছোটটা স্কুল পড়তেছে।
1: স্কুলে পড়ছে। এখানে আপনারা সরকারি কোনো সুযোগ সুবিধা পান?
3: কিছু পাই না, রেশন
1: দেয়। রেশন। আচ্ছা, এখানকার রাস্তাঘাটটা এখন কি রকম আছে? আগে কেমন ছিল, এখন কেমন?
3: এখন তো ভালো আছে, আগে থেকে তো অনেক ভালো।
1: ভালো আছে। আচ্ছা, আর দোকান কটা পর্যন্ত খোলা থাকে আপনার?
3: আমরা 8টা।
1: 8টা। আচ্ছা, 8টার পরে আর খোলেন না? বন্ধ করে দেন? কেন বন্ধ করেন? কেন?
3: আর লোকজন থাকে না?
1: লোকজন থাকে না?
3: থাকে না। হ্যাঁ,
1: একদম ঠিক কথা। সামনেই তো ফরেস্ট, কাজী
3: ফরেস্ট, হাতি বের হয়?
1: হাতি বের হয়?
3: হাতি বের হয়।
1: হাতি কি রেগুলারই বের হয়?
3: হ্যাঁ, অনেক বের, 7টা থেকে হাতি বের হয়।
1: 7টার সময়? সন্ধ্যে 7টার থেকে হাতি বের হয়? মানে আপনাদের এই দোকানে আসে?
3: একদিন তো আসছিল এদিক থেকে, এদিকে চলে গেল, 7:30 ছিল তখন।
1: আচ্ছা,
3: ওই জন্য হাতি ওইদিক ওইদিক বের হয়ে শুনলে আমরা দোকান বন্ধ করি।
1: আচ্ছা, কোনো ক্ষতি করে কি?
3: ক্ষতি করে তো, ঘর টর ভাঙে দেয়, সব গাছ টাছ ভাঙে, অনেক ক্ষতি করে। এখন কেউ ধান লাগায় না, সব ধান মকই সব খায় শেষ।
1: এই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো সহযোগিতা করে না?
3: কোনো করে না, ওরা দিবে বলে ফর্ম ফিল আপ করে দেওয়া বলে ফর্ম ফিল আপ করে দিবে না, টাকাই দিবে না। এখন পর্যন্ত আমি জানি না আমাদের কত ই নষ্ট করছে, আমাদের হাতে তো টাকা আসে না, অন্যদের আসে আসছে না কি, ওইটা তো জানি না।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার।
2: এই আলাপচারিতার মাঝেই আমাদের চোখে পড়ল বেশ কিছু মহিলা বন থেকে মাথায় কাঠ সংগ্রহ করে বসতির দিকে এগিয়ে আসছেন। তাদের সাথে কথা বলে জানলাম এভাবে বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ করে সেগুলো টুকরো টুকরো করে কেটে বিক্রি করা কিংবা তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করাই তাদের প্রধান কারণ।
1: আচ্ছা, আপনার নাম?
4: আমার নাম ধনমায়া মঙ্গর।

0: পাওয়ায়।
1: থাপা, আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে এখানে এখন বিশ্রাম করছেন, তো দেখছি কাঠ নিয়ে এসেছেন, কাঠ কোথা থেকে নিয়ে এলেন?
0: এ তিনটা নদী পার হইতে লাগবে, একদম টেপা।
1: আচ্ছা, খুবই তো কষ্ট, এত
0: তিনটে নদী আছে, কষ্ট আছে, সাপ আছে, ভয় লাগে না, তা দুঃখ করতেই লাগবে, হ্যাঁ ভয় লাগে সেই জন্য।
1: আচ্ছা, তো এটা আপনি কি রেগুলারই করেন, এরকম কাঠ নিয়ে আসেন প্রায় দিনই?
0: না রেগুলার যান না, সপ্তাহে দুই বের তিন বের।
1: দিদি আপনার নাম?
0: আমার নাম বৃষ্টি।
1: বৃষ্টি কি?
0: রায়।
1: বৃষ্টি রায়। তো আপনিও কি এই কাঠ নিয়ে আসা কাজ করেন?
0: এইগুলাই করি।
1: কত মানে কদিন কতদিন ধরে করছেন এই কাজ?
0: এই তো হলো আমাদের যতদিন এখানে বাসিন্দা, আমরা তো বাসিন্দার এখানে, এখানে করেই খাই, এগুলো করেই খাই আমরা।
1: আচ্ছা, এগুলো কি আপনারা নিয়ে গিয়ে আবার কি বিক্রি করেন?
0: সেটা বেচতেই হবে, না বেচলে খাবো কি?
1: আচ্ছা, সপ্তাহে কদিন করে এরকম কাজ করেন, কাঠ নিয়ে আসেন?
0: এ কোন কোন দিন যাই, কোন দিন যাই না, হঠাৎ মঠাৎ যাই।
1: আচ্ছা, এই যে কাঠগুলো নেন তখন কি গাছ কেটে নেন নাকি না, এগুলো কিভাবে নেন?
0: না না, এটা বাবা ভাঙা, ঝড়ে ভাঙা।
1: আচ্ছা, এগুলো নেই, সেগুলো কুড়িয়ে কুড়িয়ে নেন?
0: হ্যাঁ কুড়িয়ে কুড়িয়ে নেই।
1: আচ্ছা, তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছু বলে না?
0: সেটা বলবে, দেখলে তো বলবেই, আনতে দিবে না।
1: তো এই যে আপনি কাজ করছেন, এটা করে কি কাঠ বিক্রি করে তারপরে কি আপনি পয়সা উপার্জন করে সেটা দিয়ে সংসার চলে?
0: এগুলো দিয়ে তো সংসার চালাই, সংসার কি একটা একজনের কামাই দিয়ে কি হয় সংসার? মানে স্বামী স্ত্রী দুই ভাগে কাজ না করলে তো আমাদের সংসার চলবে না, না দুই ভাগে করতে হয় কাজ।
1: আচ্ছা, আপনার বাড়িতে ইলেকট্রিক আছে?
0: হ্যাঁ ইলেকট্রিক আছে।
1: সরকারি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন?
0: সরকারি কিছু সুবিধা নেই আমাদের, কোনো সুবিধাই পাই নেই।
1: তাই?
0: হ্যাঁ, বলে লাভ নেই, কোনো সুবিধা পাইনি আমরা।
1: আচ্ছা, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছেন?
0: না না না।
1: বাড়ি ঘর আপনার অবস্থা কি, পাকা বাড়ি না কাঠের বাড়ি?
0: এরকম নিচে পাকা আর গায়ে হাবো বালতিন।
1: ঠিক ঠিক ঠিক আছে, আপনাকে নমস্কার, ধন্যবাদ।
2: ধীরে ধীরে নেপালি বস্তির জনসংখ্যা ক্রমাগত বেড়ে ওঠার ফলে এখানে গড়ে উঠেছে ফাড়াবাড়ি জুনিয়র নেপালি হাই স্কুল। এই অঞ্চলের ছেলেমেয়েরা এখানে পড়াশুনো করেন। কথা হলো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে।
1: আমরা পেয়ে গেছি এই হাই স্কুলের প্রধান শিক্ষক দীপ নারায়ণ রায়কে, তার সঙ্গে আমরা কথা বলবো। নমস্কার।
3: নমস্কার।
1: এই যে নেপালি বস্তিতে বা এই ভাড়া বাড়িতে যে আপনাদের স্কুলটা, এই স্কুলটা কতদিন ধরে স্থাপিত, মানে কত বছর হলো?
3: আপনার এস্টাবলিশ হচ্ছে 2010, তারপর রানিং হচ্ছে 2011 থেকে, অনেকটা অনেকটা বছর হয়ে গেছে। আমি অ্যাপয়েন্টমেন্ট হয়েছি 2013 থেকে।
1: আপনি দীর্ঘদিন ধরে এই স্কুলে আছেন, তো এই নেপালি বস্তি বা এই ভাড়া বাড়িতে একটা সময় কিরকম ছিল, এখানকার পরিবেশ, এই অঞ্চলের মানুষজন বা জনসংখ্যা কেমন ছিল আর এখন কেমন দেখছেন?
3: না, আমি যখন প্রথম আসছিলাম তখন তো অনেক সমস্যা ছিল, এখানে ইলেকট্রিসিটিও ছিল না, আসছে 2012 ইলেকট্রিসিটি, তখন এডুকেশন নিয়ে কনসিয়াসনেস একটু কমই ছিল। তারপর মানে ইলেকট্রিসিটি আসার পর প্লাস স্কুল হওয়ার পর অনেকটা চেঞ্জ আসছে, মানে অনেকটা চেঞ্জ দেখছি, অনেক আগে থেকে অনেক আপনার মেন্টালিটিও অনেক চেঞ্জ হয়ে গেছে, কনসিয়াসনেস অনেক এডুকেশন নিয়ে বাড়ছে, মানে ভালো ভালো ছেলেরাও আগে পড়াশোনা নিয়ে পড়ছে, ভালো করছে ওরা, ওটা হচ্ছে এখন।
1: আচ্ছা, আপনার এখানে স্টুডেন্টস সংখ্যা কীরকম?
3: মোটামুটি আপনার 70 কাছাকাছি, ওটাই অ্যাভারেজে চলছে, আর আগে থেকে যখন আসছে 70-80 ওরকমই আছে।
1: কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আপনাদের পঠন পাঠন হয়?
3: 5-8 এখান থেকে যা আপনার এটার পর কৃষ্ণমায়, নেপালি কৃষ্ণমায় চলে যায়,
1: যেহেতু নেপালি স্কুল এখান থেকে দ্বারা কৃষ্ণমায় স্কুলে আছে। যে এই যে ছেলেমেয়েরা, তারা কি রেগুলার স্কুলে আসে?
3: আমার নেপালি মোটামুটি ভালোই, 90+ অ্যাটেন্ডেন্স থাকে।
1: আচ্ছা, আপনারা এখানে সরকারি ব্যবস্থাপনায় যে মিড ডে মিল, সেগুলো ব্যবস্থা আছে, কি খাওয়াচ্ছেন তাদের?
3: মিড ডে মিলে 100% যে মেনু হিসাবে গভর্নমেন্ট থেকে মেনু দেওয়া আছে, ওই হিসাবে আমরা খাওয়া দাওয়া করি।
1: কি ধরনের খাবার খাওয়া?
3: খাবার একদম ভালো গুণমাত্রা, যে কোনো সময় গভর্নমেন্ট আছে চেক করতে পারেন, গার্জেন আছে চেক করতে পারেন, ভালো খাওয়া দাওয়া।
1: এখানকার জনসংখ্যা কীরকম?
3: আপনার নেপালি টোটাল, নেপালি আমি যদি বলি, নেপালি আপনার 200 ঘর কাছাকাছি আছে, 200 বাড়ি।
1: হ্যাঁ, আপনি কি বার্তা দেবেন এই অঞ্চলের মানুষদেরকে একজন শিক্ষক হিসেবে?
3: আমি চাই গভর্নমেন্ট স্কুলে আপনার আসুন, স্কুল মানে যেভাবে গভর্নমেন্ট স্কুল আছে আপনার কপাল ভালো, একটা কাছে একটা জুনিয়র স্কুল আছে, ভবিষ্যতে হাই স্কুল হতে পারে, আপনার সবাই আসুন আর স্কুলে যত সম্ভব বাচ্চারা দেন, আর তাকে আমরা স্কুলকে বাড়াইতে পারি, আগে নিয়ে যেতে পারি, হাই স্কুল অবধি নিয়ে যেতে পারি,
1: এই জন্য আপনার সহযোগ। এবং এই অঞ্চলের এই শিক্ষার হার বাড়লে পরে এই অঞ্চলের
3: ডেভেলপমেন্ট নিশ্চয়ই হবে, ডেভেলপমেন্টের জন্য আপনার সবাইকে।

0: অনুরোধ করি আপনারা একটু অ্যাডমিশন করান।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: থ্যাংক ইউ।
1: নমস্কার।
2: নমস্কার,
1: আপনার নাম?
2: হাবিব চৌধুরী।
1: কতদিন ধরে পড়াচ্ছেন?
2: আমি 2022 সালে এই স্কুলে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলাম।
1: আচ্ছা, তো কি কাজ আপনার?
2: আমার প্রধানত কাজ হচ্ছে বাচ্চাদের কম্পিউটার শেখানো।
1: যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই স্কুলে আছেন, সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষদের সম্পর্কে একটু বলুন।
2: আশেপাশে বা এই অঞ্চলে যে মানুষগুলো রয়েছে তারা ভীষণ সাপোর্ট করে, এমনি স্কুলের ব্যাপারে অনেক আমাদের হেল্প করে। জেনারেলি আমরা বিভিন্ন রকম যখন মিটিংগুলো রাখি স্কুল রিলেটেড, তারা হেল্প করে, সাপোর্টিভ আছে, মানে আশেপাশে অঞ্চলে মানুষগুলো ভালো আছে,
1: খুব ভালো। আর ছেলে মেয়েদের মধ্যে কম্পিউটার শেখার আগ্রহটা কেমন দেখছেন?
2: বাচ্চাদের মধ্যে তো কম্পিউটার শেখার আগ্রহটা ভীষণ, মানে ভীষণ রকমের, মানে ওদের যদি কম্পিউটার ক্লাসের কথা বলা হয় যে এখন প্র্যাকটিক্যাল নেব, তো সাথে ওরা মানে কম্পিউটার ল্যাবের দিকে দৌড়ে ছুটে চলে আসে, তো বোঝা যায় ওদের আগ্রহ ঠিক কতটা। আর একটা জিনিস যখন শেখানো হয় আবার জানতে চায় স্যার এরপরে কী হবে, এরপরে কী হবে, অর্থাৎ ওদের মধ্যে অনেক বেশি উৎসাহ দেখা যায়, সেটা খুব ভালো লাগে পড়াতে। কিন্তু স্কুলটা যেহেতু রাস্তার নিকটবর্তী, তো আমাদের স্কুলে একটা বাউন্ডারির প্রয়োজন আছে যথেষ্ট, যেটা থাকলে পরে আমাদের আশেপাশে বাচ্চাগুলো আছে, নিরাপত্তা একটা ব্যাপার থাকে, বাচ্চাগুলো মাঝে মাঝে রাস্তায় দৌড়ে যাওয়া ছোট,
1: ঠিক
2: এই ব্যাপারটা আমাদের দেখতে লাগবে।
1: এটা হচ্ছে আপনাদের একটা স্কুলে বুঝিয়ে আছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
2: থ্যাংক ইউ, নমস্কার।
3: নেপালি বস্তি অঞ্চলে জীবিকা নির্বাহের বিভিন্ন উপায়ের মধ্যে অন্যতম একটি হলো কারখানা। এই অঞ্চলে গড়ে উঠেছে এমনই কিছু ছোট বড় কারখানা, সেই কারখানায় কর্মরত এই অঞ্চলের বহু মানুষ। আমাদের প্রতিনিধি এবারে কথা বললেন এমনই একজন কারখানার মালিকের সাথে।
1: নমস্কার।
4: নমস্কার।
1: আচ্ছা সুমিতবাবু, আপনার এই যে কারখানাটি, এটা কিসের কারখানা?
4: এটা প্লাস্টিক প্যাকেজিং এর, যেরকম গার্বেজ ব্যাগ, মিনারেল ওয়াটার প্যাকেজিং এর জন্য শ্রিঙ্ক র‍্যাপ, HM লাইনার, যেগুলো লাগে চায়ের ফ্যাক্টরিতে চা প্যাকেজিং করার জন্য, এরকমই বিভিন্ন রকমের জিনিস। তারপরে কম্পোস্টেবল ক্যারি ব্যাগ, যেটা ভুট্টার দিয়ে তৈরি হয়, প্রো নেচার কনশিয়াস অ্যাক্টিভিটি, তো এগুলো নিয়েই আমাদের ফ্যাক্টরি।
1: আচ্ছা, কতদিন ধরে করেছেন এটা?
4: এটা প্রায় 2 বছর মতন হলো আমরা এই ফ্যাক্টরিটা চালু করেছি।
1: এই অঞ্চলের ছেলে মেয়েরাই কি আপনার এখানে ইনভলভ রয়েছেন?
4: হ্যাঁ, মোটামুটি বলতে গেলে আমরা যখন 2 বছর আগে চালু করি তখন আমরা একটা মেশিন নিয়েই চালু করি, তখন হয়তো আমাদের 7-8 জন ছিল।
1: আচ্ছা,
4: আর স্পেশালাইজড যারা অপারেটর তারা তো বাইরের থেকেই আসা, কিন্তু লেবার, হেল্পার, এরা যারা প্যাকিংয়ের জন্যে, ঠিক আছে, তো এরা সব এই অঞ্চলের লোকেদের থেকেই আমরা মানে এরা এসে এখানে চাকরি পায়। এখন মোটামুটি 45 জন আছে আমাদের ফ্যাক্টরিতে, আর তাদের মধ্যে বলতে গেলে 25 জন এই এলাকার লোকজনই যারা এখানে চাকরি পেয়েছে, আর তারা খুবই মন লাগিয়ে কাজ করছে, আর এবং ওরা খুবই কৃতজ্ঞ জাহির করেছে আমাদের কাছে এই ফ্যাক্টরিটা খোলার পর থেকে।
1: এখানকার জনসাধারণ আপনাকে কতটা সহযোগিতা করছেন?
4: ওরা প্রত্যেকটা জিনিসেই আমাদের অনেক কোঅপারেশন দেখায় এখানে। নট জাস্ট এদেরকে যে এমপ্লয়মেন্ট দিয়েছি আমরা এটা না, এখানে কনস্ট্রাকশনের সময়ও যারা লোকাল এখানে লেদের কাজ বলুন, কিংবা ফ্যাক্টরি গ্রিলের কাজ বলুন, কিংবা কনস্ট্রাকশনের কাজ বলুন, এরা বিজনেসেসগুলো যেগুলো ছোটো ছোটো বিজনেসেস আছে তাদেরও অনেক কাজ পেয়েছে। ট্রাসগুলো বানানোর জন্য যে লেবারগুলো লাগে সেগুলো আমরা সব লোকাল ভেন্ডার, মানে এই নেপালি বস্তির ভেন্ডারদেরই দিয়েছি, যে এতটা সাপোর্ট আমরা এই লোকাল জায়গার থেকে পাবো, যেখানে মানে সত্যি বলতে দূর দূর অঞ্চল অবধি খালি গাছপালাই দেখা যায়।
1: এখানকার রাস্তাঘাট কীরকম এবং আপনার কতটা সুযোগ সুবিধা হচ্ছে?
4: রাস্তাঘাটের দিক দিয়ে সত্যি বলতে যখন আমরা শুরু করেছিলাম তখন সবই এখানে কাঁচা রাস্তা ছিল, কাঁচা রাস্তা হওয়াতে আমাদের গাড়ি যেগুলো মানে এখানে বলতে গেলে মানে হ্যাঁ 16 চাকার গাড়িও এসেছে, তারপরে 24 চাকার গাড়িও এসেছে, ঠিক আছে, কিন্তু তখন সব কাঁচা এসেতেই এসেছিল। কিন্তু এখন পঞ্চায়েতও অনেক কোঅপারেশন দেখিয়েছে এখানে, আমাদের ফ্যাক্টরির সামনের রাস্তা একদম তৈরি হয়ে গেছে, এখন ওয়েল কানেক্টিভিটি রয়েছে রাস্তার, তাতে কোনো মানে প্রবলেম আমাদের অ্যাক্সেস ফেস করতে হয় না। আর এখানে ডেভেলপমেন্ট খুবই দ্রুত গতিতে এগোচ্ছে বলতে গেলে।
1: এই অঞ্চলের মানুষদের আপনি কী বার্তা দেবেন?
4: এটাই আমরা চাই যে ওরা আরও কোঅপারেট করুক, এখানে

0: তাদেরকে কি হিসেবে আপনি বেতন দিচ্ছেন?
1: এটা সব মায়না হিসেবে আছে,
0: সব মায়না হিসেবে। মায়না কিরকম মায়না আছে?
1: এই 8,000 10,000 15,000 যার যেরকম কাজের হিসেবে আছে।
0: এই যে যুবকরা কাজ করছে, তাদের তাদের কিরকম লাগছে কাজ করে?
1: ভালো, ওরা তো অনেকদিন হলো, 5-7 বছর হলো তো কাজ করে যাচ্ছে এরা আমাদের এখানে,
0: এখানে কাজ করে,
1: টেবিল টেবিল সবাই চালায় এখান থেকে, এখানে কাজ রোজগার।
0: তো একটা আপনি যখন এই ফ্যাক্টরিটা করেছিলেন সেই সময় এখানকার জনবসতি কেমন ছিল আর এখন কিরকম দেখছেন?
1: কি আগে তো একটু ই হয়েছে, এখন জনবসতি দেখি নাই, সব ফ্যাক্টরি ফ্যাক্টরি হয়ে গেছে।
0: বেশিরভাগই ফ্যাক্টরি হয়েছে। কি কি ফ্যাক্টরি হয়েছে আপনার স্টিল ছাড়া?
1: এখন সব অনেকগুলো হয়েছে, আলমারি কারখানা আছে, অনেক প্লাস্টিক আছে, অনেক তারপরে অন্যান্য কারখানাও আছে এগুলো সব।
0: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
1: নমস্কার, নমস্কার।
0: আচ্ছা, আপনার নাম?
2: আমার নাম টুবাই রায়।
0: আচ্ছা, আপনি নেপালে বস্তিতে কতদিন ধরে আছেন?
2: নেপালি বস্তিতে আমার জন্মই এখানে,
0: মানে আপনার বাবা মা সবাই এখানেই থাকে?
2: সবাই এখানেই।
0: আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে?
2: বাবা আছে, মা আছে, দাদা আছে, বৌদি আছে।
0: আচ্ছা, আপনি এখন বর্তমানে কি করছেন?
2: এখন তো বর্তমানে আমাদের এই নেপালি বস্তিতে একটা প্লাস্টিক কারখানা হয়েছে, ওখানেই কাজ করছি।
0: কত বছর ধরে কাজ করছেন?
2: তাও বছর তিনেক।
0: কীরকম পান আপনি পয়সা?
2: মান্থলি 10,000 টাকার মতন হয়ে যায়।
0: আচ্ছা, এই যে ফ্যাক্টরি হয়েছে এখানে, আরও অনেক ফ্যাক্টরি হয়েছে, তো এতে আপনাদের কি সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে?
2: না, নিশ্চয়ই সুবিধা হয়েছে, কারণ কাজের জন্য আমাদেরকে শহরে যেতে লাগতো, এই বাড়ির আশেপাশেই কাজটা পাওয়াতে সুবিধাই হয়েছে।
0: এই কাজ করতে আপনার কেমন লাগে?
2: ভালোই লাগছে,
0: ভালোই লাগছে।
2: হ্যাঁ,
0: তো এই নেপালের বস্তিতে আগে কীরকম ছিল এখানকার পরিবেশ আর এখন কেমন?
2: না, আগে তো জন মানুষজন অত বেশি ছিল না, তাও মোটামুটি এখন তো ভালোই লোকজন আছে এখানে।
0: সব ধরনের লোকই আছে?
2: সব ধরনেরই লোকজন এখানে আছে।
0: আপনাদের কি জমি জমা আছে?
2: জমি জমা নেই আমাদের।
0: বাড়ি ঘর কি নিজের?
2: হ্যাঁ, বাড়ি ঘর নিজের, এক্সট্রা কোনো জমি টমি নেই, যেটা বাড়ি ওটাই।
0: খুব ভালো, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
2: নমস্কার।
3: এভাবেই পাহাড় ও সবুজে ঘেরা নেপালি বস্তিতে পুরোটা দিন কাটিয়ে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে যখন আমরা বাড়ির পথ ধরেছি, ঠিক তখনই আমাদের কানে ভেসে এলো শিশু কণ্ঠে নেপালি গান। সেই শিশু শিল্পীর সুরের মাদকতায় হারিয়ে গেলাম আমরা কিছুক্ষণের জন্য। খুঁজতে খুঁজতে ঠিক পৌঁছে গেলাম তার কাছে। মেয়েটির নাম প্রজাতা থাপা। সে এই অঞ্চলের জুনিয়র নেপালি হাই স্কুলে পড়াশুনো করে। জানলাম পড়াশুনোর পাশাপাশি দরাজ গলায় নেপালি লোকসঙ্গীত গাইতে ভালোবাসে প্রজাতা।
0: তো আমরা শুনেছি তুমি গান করো নেপালিতে, একটা তাহলে আমাদের একটু আমাদের শোনাও।
4: অবশ্যই,
0: শুরু করো।

আজ জনজীবন অনুষ্ঠানে আমরা ছিলাম উত্তরবঙ্গের অন্যতম একটি মনোমুগ্ধকর স্থান জলপাইগুড়ি জেলার নেপালি বস্তিতে। আজ এই পর্ব আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন পর্বে নতুন কোথাও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গ্রন্থনা সম্প্রীতা আচার্য, সম্পাদনা বিকাশ পাল।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান শুনছেন। 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্যে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আনন্দধারা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আনন্দধারা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন।

0: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের মূল পর্বে যাবার আগে আজ একটা খুব জরুরি কথা দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। আজ 28শে জুলাই, বিশ্ব হেপাটাইটিস দিবস। দেখুন, আনন্দকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সুস্থ থাকাটা কিন্তু খুবই জরুরি। হেপাটাইটিসকে আমরা অনেকেই সাধারণ জন্ডিস ভেবে ভুল করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সারা পৃথিবীতে প্রতি 30 সেকেন্ডে একজন মানুষ হেপাটাইটিসে মারা যাচ্ছেন। এই অসুখ কিন্তু একটি নীরব ঘাতক। আমরা একটু সচেতন হলেই কিন্তু এই রোগ আমরা অনেক দূরে সরিয়ে রাখতে পারব। যেমন, বাইরের খোলা জল, রাস্তার কাটা ফল এড়িয়ে চলুন। হেপাটাইটিস বি এর টিকা যারা এখনও নেননি, তারা এখনই নিয়ে নিন। রক্ত দেওয়া বা নেওয়ার আগে সূঁচ জীবাণুমুক্ত কি না, এটা অবশ্যই দেখে নিতে হবে। স্বাস্থ্য থাকলেই তো জীবনে আনন্দধারা বয়ে চলবে, তাই না? আচ্ছা, এই তো গেল সচেতনতার কথা, পাশাপাশি একটা শ্রদ্ধার কথাও বলিনি। আজ আমরা স্মরণ করছি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নাম, মহাশ্বেতা দেবীকে। আজ তার প্রয়াণ দিবস। তিনি শুধু লেখিকা ছিলেন না, তিনি ছিলেন লড়াইয়ের আরেক নাম। তিনি লিখেছেন তাদের কথা যাদের কথা কেউ লেখে না, জঙ্গলের মানুষ, আদিবাসী মানুষ, গরিব খেটে খাওয়া মানুষের কথা। তারা মহাশ্বেতা দেবীর হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার, দ্রৌপদী, বয়েন। এ লেখাগুলো পড়লে বোঝা যায় কলম দিয়েও কিভাবে প্রতিবাদ করা যায়। আজকের দিনে তাকে আমাদের সকলের পক্ষ থেকে বিনম্র প্রণাম জানাই। আর তার কথা বলতে গিয়েই আজকের আড্ডার বিষয়টা চলে আসে বই পড়া। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের বিষয় ভাবনা বই পড়া। আমরা রয়েছি আপনাদের সাথে, ফোন করুন 9434076705 এই নাম্বারে। আমরা অপেক্ষায় রয়েছি আপনাদের ফোনে। আজ আমরা আপনাদের থেকে জানতে চাইব আপনাদের প্রিয় লেখক, আপনাদের প্রিয় কবি কোন বইটা পড়েছেন, তবুও বারবার আপনাদের আবারও পড়তে ইচ্ছে হয়। এই সব নিয়ে আজ কথা বলবো। অপেক্ষায় রইলাম আপনাদের ফোন কলের। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু আমাদের সাথে জুড়ে গেছেন, দেখে নিচ্ছি কে রয়েছে ফোনে। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ, আমি শুনছি পরিষ্কার।
0: আচ্ছা, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: নমস্কার অমিতাভ বাবু।
1: নমস্কার দিদি।
0: আপনি কেমন আছেন?
1: আমি শুনে এলাম এক্ষুনি অনুষ্ঠানটি দিদি, আকাশবাণী শান্তিনিকেতনে।
0: আচ্ছা,
1: বই পড়া নিয়ে তিনজন লেখকের, মানে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে একটা আলোচনা এক্ষুনি শুনে এলাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক, এখানে আপনার বনকে ঘিরে আদিবাসীদের যে মায়া মমতা,
0: তাদের জীবনের কথা,
1: আমাকে তাদের জীবনের কথা, সেইটা আমাকে নাড়িয়ে দিয়ে গেছে দিদি। আর একটা গল্প আমি পড়েছি আজকে সকালে। হ্যাঁ, আজকে তো বৃষ্টি হচ্ছিল, বেরিয়েছি কম বাড়ি থেকে, তো আমি পৌঁছিলাম বলাই।
0: আচ্ছা,
1: তো হ্যাঁ, সেই যে গাছকে ভালোবাসা, যে গাছের প্রতি যে ভালোবাসা, সেটা আমাদের ক্লাস টেনে যখন আমরা পড়তাম, আমাদের পাঠ্য বইও ছিল, কিন্তু বারবার ওইটাই আমার পড়তে ইচ্ছে করে, এই দুটো উপন্যাস। আর সম্প্রতি আমাকে কন্যা কিনে দিয়েছে, হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সংকলনের একটা বই, সেটাও মাঝে মাঝে এই সন্ধ্যাবেলায় গিয়ে পড়বো।
0: আচ্ছা আচ্ছা,
1: টিউশন পড়িয়ে পড়ার পর তো বই হচ্ছে আমার একমাত্র সঙ্গী।
0: বেশ, বোঝা যাচ্ছে আপনি বই পড়তে ভীষণ ভালোবাসেন, তাই তো?

0: দিদি সত্যি তাই,
1: আচ্ছা
0: সত্যি
1: আচ্ছা,
0: তাই।
1: যখন একদম কোনো মানে আপনি একদম কাজ থাকে না, একেবারে অবসর
0: হ্যাঁ
1: বসে থাকেন,
0: হ্যাঁ
1: বই হয়
0: হ্যাঁ
1: আপনার সাথে, তাই তো?
0: হ্যাঁ দিদি, আর যেটা জিনিসটা হচ্ছে দেখুন, আড্ডা জিনিসটা আমি তো আড্ডা একটু সামান্য দিই, কেননা ধরুন মাইন্ড ফ্রেশ করার জন্য
1: হুম হুম
0: কিছুক্ষণ আধ ঘন্টার মতো আড্ডা আমি বসি,
1: হুম হুম
0: কিন্তু সেখানেও সেই আলোচনাটা যেটা হয় সেটা সবই সুস্থকর আলোচনা, কোনো
1: একদম,
0: আজে বাজে আলোচনাকে যেমন আমি অ্যালাউ করি না,
1: আচ্ছা
0: তেমনি কোনো আজে বাজে জিনিসকেও মানে আমি পছন্দ করি না সেটা। এবং
1: আচ্ছা
0: আমি
1: আচ্ছা,
0: আমার জগৎ নিয়ে থাকি, সেটা হচ্ছে বই এবং রেডিও আর লেখালেখি।
1: বাহ বাহ,
0: হ্যাঁ, তো বই আমার এই এই তিনটে জিনিস আমার মানে সব থেকে ইয়ে প্রিয় আর কি। আর কোনো মানে অন্য কোনো ইয়েতে আমি যেতে নারাজ, কারণ আমি আমার জীবনটাকে নিজস্ব ছন্দে সেভাবেই উপভোগ করবো, জীবনে যে কটা দিন বাঁচবো। এটুকু শেয়ার করলাম দিদি,
1: বাহ,
0: ভালো থাকবেন,
1: খুব খুব
0: খুব
1: ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনাদের প্রত্যেকটি ফোন কল কিন্তু আমাদের অনুষ্ঠানের প্রাণ, আপনারা এইভাবেই ফোন করবেন আমাদের। হ্যাঁ, ভালো থাকবেন
0: ধন্যবাদ দিদি,
1: অমিতাবাবু,
0: নিশ্চয়ই নিশ্চয়ই
1: নমস্কার,
0: দিদি, ভালো থাকবেন,
1: নমস্কার
0: আপনিও নমস্কার,
1: একদম।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা শুনছেন আনন্দধারা। এবারে গান শুনবার আগে আরও একজন শ্রোতা আমাদের সাথে জুড়ে গেছেন, দেখে নিচ্ছি কে রয়েছেন ফোনে, তারপর আমরা একটা গান শুনে নেব। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ, শুভ বিকেল,
1: শুভ বিকেল।
2: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: অম্বিকা মণ্ডল,
2: হ্যাঁ
1: আচ্ছা, কেমন আছেন আপনি?
2: হ্যাঁ, ভালো আছি দিদি ভাই, আপনি ভালো আছেন?
1: একদম। আচ্ছা, ওখানে বৃষ্টি কেমন, আবহাওয়া কেমন আপনাদের ওখানে?
2: আজকে আজকে ঘন ঘন কয়েকবার বৃষ্টি এলো।
1: হুম হুম
2: হ্যাঁ,
1: হুম
2: মানে এই মুহূর্তে এই মিনিট দশেক আগেও একবার বৃষ্টি হয়ে গেল,
1: আচ্ছা,
2: সকালের দিকেও আজকে বেশ কয়েকবার বৃষ্টি, মানে ওই খানিক মানে 10 মিনিট 15 মিনিট করে মানে আর কি একটু মেঘ জমছে আর বৃষ্টি হচ্ছে, এই
1: আচ্ছা,
2: রকম মানে একটানা বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, আবার রোদও বেরিয়েছিল প্রচন্ড, আবার বৃষ্টিও হচ্ছিল,
1: মিলে
2: এই
1: মিশে,
2: রকম
1: হ্যাঁ
2: একটা,
1: একদম,
2: হ্যাঁ এই রকম একটা আবহাওয়া এখানে এখন রয়েছে।
1: হ্যাঁ
2: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় সব জায়গাতেই এই মেঘে রোদে এই রকম একটা অবস্থাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদমই ঠিক তাই। আচ্ছা অম্বিকা দেবী, আপনি বই পড়তে কি ভালোবাসেন?
2: হ্যাঁ একদম, বই
1: আচ্ছা
2: পড়তে ভীষণ ভালোবাসি,
1: আচ্ছা, একটু
2: বই
1: জানতে
2: তো
1: চাইবো আপনার প্রিয় লেখক কে?
2: আমার প্রিয় লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: ওনার আমি অনেক, হ্যাঁ এছাড়া বঙ্কিমচন্দ্রেরও পড়েছি,
1: হুম হুম
2: রাধারানী পড়েছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পড়েছি, আপনার রামেশ সুমতি,
1: হুম,
2: মেজদি,
1: আচ্ছা আচ্ছা
2: তারপরে দেবদাস,
1: আচ্ছা,
2: হ্যাঁ এই সমস্ত কিছু কিছু পড়েছি।
1: এই সব কালজয়ী গল্প শরৎচন্দ্রের, আমরা বোধহয় ছোটবেলার থেকে এগুলো পড়ে বড় হয়েছি, তাই
2: হ্যাঁ
1: না?
2: একদম,
1: খুবই মন ভালো করা গল্প
2: আমরা
1: এগুলো।
2: আমার বাপের বাড়ির সামনেই ছিল দিদি ভাই লাইব্রেরি,
1: হ্যাঁ
2: একদম মানে এক পা এগোলেই লাইব্রেরি। এখনকার ছেলেদের যেমন এই ফোনের ওপর একটা
1: হুম
2: নেশা,
1: হুম হুম
2: হ্যাঁ
1: হুম
2: তখন আমাদের স্কুল ছুটি, আমাদের সময় তো তখন এরকম ফোন ছিল না,
1: হুম হুম
2: হ্যাঁ এত এরকম ফোন এরকম আমাদের ছিল না, তো
1: হুম হুম
2: আমরা স্কুল ছুটির পর ছুটতে বাড়ি এসে লাইব্রেরিতে এসেই আগে ঢুকতাম, তখন ওই বাঁটুল দি গ্রেট,
1: হুম,
2: তারপরে আপনার অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল,
1: আচ্ছা,
2: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ,
2: এই সমস্ত গুলো তখন খুব মানে ঝোঁক ছিল পড়ার। হ্যাঁ,
1: আচ্ছা
2: তো
1: আচ্ছা,
2: স্কুল ছুটি হলে ছুটে এসে বাড়িতে অল্প একটু কিছু মাকে বলতাম তাড়াতাড়ি খেতে দিয়ে দাও, খেয়ে নিতাম, নিয়ে ওই লাইব্রেরিতে কিন্তু ঢুকে পড়তাম, ওই
1: বাহ,
2: বইগুলো দেখতাম, বই পড়তাম, তো ওই সমস্ত
1: হ্যাঁ
2: বইয়ের
1: হ্যাঁ
2: নেশা দেখে আমাদের লাইব্রেরিয়ানটা খুব বলছে, এ তোরা প্রত্যেক দিন বিকালে এরকম বই পড়ছিস, তা তোরা কার্ড বানা যে বাড়িতে বইগুলো তাহলে নিয়ে যেতে পারবি, তোদেরকে
1: হ্যাঁ,
2: আসতে হবে।
1: ঠিক ঠিক
2: আমরা
1: ঠিক,
2: বললাম ভালোই হলো, তাহলে তাহলে আপনি কার্ড বানিয়ে দেন। হ্যাঁ, তো কার্ড বানিয়ে দিল, তখন মাসে 5 টাকা এইরকম হয়তো নিত।
1: হ্যাঁ
2: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ,
2: তখন, হ্যাঁ তো সেই কার্ড কিন্তু এখনো বানানো আছে, এখন আমার এখন লাইব্রেরিটা খুব সুন্দর হয়েছে
1: বাহ
2: এবং
1: বাহ,
2: তার পরিধি অনেক বেড়েছে,
1: হুম হুম
2: এখন
1: হুম,
2: আমার ভাইজিরা ওই আপনার কার্ড ব্যবহার করছে, বিয়ের পরও আমি কার্ডটা ব্যবহার করে

0: করে অনেক মানে নিয়ে আসতাম, নিয়ে এসে এখানে পড়তাম। তারপর ওখানে যখন যেতাম, তারপর আর ওটা বিয়ের পর কিছুদিন চালিয়েছিলাম, তারপর বাচ্চা হয়ে যাওয়ার পর আর সময় পাইনি, আর সেভাবে সুযোগটা পেতাম।
1: হ্যাঁ হ্যাঁ, বই যদি আমরা পড়তে ভালোবাসি বা যে বই পড়তে ভালোবাসেন, এখন কিন্তু বই পাওয়াটা খুব একটা দুষ্কর নয়। আমরা কিন্তু খুব সহজেই ভালো ভালো বই পেতে পারি, কেন কি সমস্ত সরকারি লাইব্রেরিগুলো কিন্তু খুব সুন্দর করে নতুন করে সাজানো হয়েছে, তাই না?
0: স্কুলেও অনেক বই উপহারও পেয়েছি, ফার্স্ট
1: আচ্ছা,
0: সেকেন্ড থার্ড হওয়ার জন্য, তারপরে খেলাতে ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য, এমনি ক্লাসরুমে ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য
1: বাহ,
0: বই উপহার। এই বইগুলো এখনো আমার কাছে যত্ন করে রেখে দেওয়া আছে।
1: আচ্ছা
0: হ্যাঁ,
1: আচ্ছা,
0: বই
1: অম্বিকা দেবী, এই মুহূর্তে আপনি কি করেন? আপনি কি কোনো পেশার সাথে যুক্ত?
0: না দিদি ভাই, আমি হাউস ওয়াইফ।
1: আচ্ছা,
0: হাউস ওয়াইফ বলতে
1: গৃহিণী।
0: এটা বলতে আমার বাড়িতেই আর কি দোকান আছে, তো মাঝে মাঝে আমাকে আমার স্বামীর দোকানে আমাকে হেল্প করতে হয়।
1: একদম,
0: হ্যাঁ
1: আচ্ছা আচ্ছা, খুব ভালো
0: হ্যাঁ,
1: কথা, খুব
0: ওইটা
1: ভালো
0: আমাকে
1: কথা,
0: করতে হয়।
1: বাহ।
0: হ্যাঁ,
1: হুম হুম হুম
0: ওইটা আমাকে করতে হয়,
1: হুম
0: এই
1: হুম হুম
0: কাজটা আমাকে করতে হয়।
1: আচ্ছা
0: যখন
1: আচ্ছা,
0: দোকানে প্রচন্ড কাস্টমার এসে যায়, তখন আমাকে
1: সে
0: ওইগুলো
1: তো করতেই
0: দেখাশুনো
1: হবে,
0: করতে
1: সে তো
0: হয়।
1: করতেই হবে।
0: হ্যাঁ
1: হ্যাঁ, আপনি
0: হ্যাঁ
1: এভাবেই স্বামীর পাশে দাঁড়ান, আপনি
0: হ্যাঁ
1: খুব একজন সুযোগ্য গৃহিণী, বই পড়তে ভালোবাসেন, আপনি বই
0: হ্যাঁ
1: নিয়ে থাকুন, সুস্থ
0: এখনো
1: থাকুন।
0: সুযোগ পেলে বই পড়ি, এখনো সুযোগ পেলে বই পড়ি।
1: একদম একদম, আপনি বই নিয়ে
0: হ্যাঁ
1: থাকুন।
0: হ্যাঁ,
1: ভালো
0: ভালো
1: লাগলো ফোন করলেন, এভাবেই ফোন করবেন,
0: হ্যাঁ ভালো, হুম
1: ভালো থাকবেন,
0: একদম,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: আপনারা রয়েছেন আনন্দধারা অনুষ্ঠানে। এবারে আমরা একটা গান শুনে নেব, তারপর আমরা আবার ফোনে যাব। সুরের আকাশ, ছায়াছবির গান আশা ভোসলের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আনন্দধারা অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আজ আমাদের বিষয়ভাবনা বই পড়া। সত্যি কথা বলতে কি, আমাদের প্রত্যেকের এক এক সময়ে এক এক বয়সে কিন্তু এক এক রকম বই ভালো লাগে। যেমন ছোটবেলায় শরৎচন্দ্র, বিভূতিভূষণ পড়ে আমরা বড় হয়েছি। আবার পথের পাঁচালী, এই গল্পটা পড়ে মনে হয় হয়তো আমিও যেন অপু দুর্গার সঙ্গে কাশবনে ছুটছি, তাই না? আবার একটু বড় হলেই দেখুন রবীন্দ্রনাথের শেষের কবিতা বা গোড়া, এই ধরনের গল্পগুলো কিন্তু বেশ ভালো লাগে। আসলে বই শুধু গল্প নয়, বই কিন্তু আমাদের ভাবতেও শেখায়। আচ্ছা, একজন শ্রোতা আমাদের সাথে রয়েছেন, দেখে নিচ্ছি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: পরিতোষ দাস।
0: পরিতোষ বাবু, কেমন আছেন আপনি?
1: আমি ভালো আছি, আপনারা?
0: ভালো আছি। বৃষ্টি পড়ছে ওখানে, আপনার ওখানে?
1: না, বৃষ্টি নাই, রোদ্দুর গেল।
0: রোদ্দুর? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লাগলো পরিতোষ বাবু আপনি ফোন করলেন। আপনি কোথা থেকে বলছেন? ফালাকাটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আমরা গান শোনাচ্ছি, আপনি গান শুনতে থাকুন, এভাবেই ফোন করতে থাকবেন আমাদের, কেমন? নমস্কার, ভালো থাকবেন।
1: নমস্কার, ভালো, আপনারা ভালো থাকবেন।
0: বেশ, আরও একজন শ্রোতা ইতিমধ্যে জুড়ে গেছেন, একবার দেখে নিই কে রয়েছেন ফোনে। হ্যালো, হ্যালো, হ্যালো, না, বোধহয় সংযোগ বিচ্ছিন্ন। শ্রোতা বন্ধুকে অনুরোধ করব আরও একবার চেষ্টা করবার জন্যে। আমরা এবারে আরও একটি গান শুনে নেব, কিশোর কুমারের কণ্ঠে চিরসাথী ছায়াছবি থেকে।

বইয়ের কথা নিয়ে আমরা গল্প করছি আনন্দধারা অনুষ্ঠানে। এই মুহূর্তে কথা বলতে বলতে একটা বইয়ের কথা আমার হঠাৎ মনে পড়ে গেল, সেটি হলো সমরেশ মজুমদারের সাতকাহন। এই বইটা কিন্তু প্রত্যেক মেয়েদেরই একবার হলেও পড়া উচিত। কিভাবে একা লড়াই করতে হয় দীপাবলি আমাদের শিখিয়ে দেয়। আর সবসময় তো এরকম ভারী গল্প পড়তে নাও ইচ্ছে করতে পারে, কোনো কোনো মুহূর্তে এরকমও হতে পারে হালকা কিছু বই পড়তে ইচ্ছে করে, সেক্ষেত্রে হাসির বইগুলো কিন্তু খুব কাজে দেয়। যেমন ধরুন ওই নারায়ণ গঙ্গোপাধ্যায়, টেনিদা, শিবরাম চক্রবর্তী, এখনও কিন্তু মন খারাপে ওষুধের মতো কাজ করে এই বইগুলো, তাই না? শ্রোতা বন্ধুরা, আজ আনন্দধারা অনুষ্ঠানে বই পড়া নিয়ে আমরা কথা বলছি। আজকের বিষয় ভাবনা বই পড়া। আপনাদের প্রিয় লেখককে, আপনার প্রিয় বই কোনটি, যে বই একবার পড়েছেন তবুও বারবার একই বই পড়তে ইচ্ছে করে, এই নিয়ে আমরা কথা বলছি। জানতে চাইব আপনাদের ভাবনা, আপনাদের মনের কথা। আমাদের ফোন করুন 9434076705 এই নাম্বারে। আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছচ্ছি, তার আগে আমরা একটা গান শুনে নেব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে দেবী চৌধুরানী ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, হাতে আর একেবারেই সময় নেই। আনন্দধারা অনুষ্ঠানে আজ আমরা কথা বললাম বই পড়া নিয়ে। যাদের অভ্যেস রয়েছে বই পড়া, তারা অনুগ্রহ করে এই অভ্যাসটি ত্যাগ করবেন না, আজীবন যেন আপনাদের সাথে থাকে এই অভ্যেস। কারণ বই হলো সবচেয়ে ভালো বন্ধু। একা লাগলে, মন খারাপ হলে একটা বই আপনার মন ভালো করে দেবে। বই কখনো আপনাকে ছেড়ে যাবে না। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে, যারা ফোন করলেন, যারা ফোন করলেন না, কিন্তু আমাদের অনুষ্ঠান শুনলেন, আমাদের গান শুনলেন, আমাদের সাথে জুড়েছিলেন, তাদের প্রত্যেককে আমাদের আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রত্যেকে। নমস্কার।

আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে। এখন আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস। আজকের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সিকিমের ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশ কিছু জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল ও আগামী পরশুর পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ও সিকিমের হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির বেশ কিছু জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 31, 1, 2 ও 3 তারিখের পূর্বাভাসে জানানো হয়েছে সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশ কিছু জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এবারে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। এই ঘোষণার ঠিক পরেই শুনবেন বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। রক্তকরবী গোষ্ঠীর আয়োজিত একটি আলেখ্য কবিতা ভেলা, লোকগীতি স্বপন কুমারের কণ্ঠে 6:40, হিন্দি ছায়াছবির গান 7:05। আইনি কথা অনুষ্ঠানটি শুনবেন রাত 8:00, 8:30 আধুনিক গান, 9:15 গজল, 9:30 শুনবেন সুস্বাস্থ্য। আজ রয়েছে হেপাটাইটিস, সাবধান থাকুন, এ নিয়ে বলবেন ডাক্তার আকাশ জয়সওয়াল। রাত 10:00 আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংসদে প্রশ্নোত্তর পর্বের রেকর্ডিং। শুনলেন পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

এখন আজকের সন্ধ্যাকালীন ট্রাফিক বুলেটিন। দার্জিলিং মোড় ক্রসিং সংযোগ স্থলে উন্নয়নমূলক কাজ চলছে, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানানো হচ্ছে। 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তায় মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। গাড়ি ধীরে চালান এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শালুকাড়া 10 নম্বর জাতীয় সড়ক, সড়কের উপর নির্মাণ কাজ চলছে, গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ, তিস্তা ক্যানেল ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। বেলাকোবা শিলিগুড়ি আমবাড়ি শাহডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যানবাহনকে বিকল্প রাস্তা হিসেবে নৌপাড়া মোড় ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। মাটিগারাহাট রাত 8টা পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। বাগডোগরা বিমানবন্দর ও এনজিপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। এনজিপি স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়াইল রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এনজিপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন নৌকাঘাট কাওয়াখালী খাপড়াইল রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। সিকিম ও কালিম্পং থেকে এনজিপি স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করতে হবে। শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরা দিক পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। শুনলেন আজকের সন্ধ্যাকালীন ট্রাফিক বুলেটিন। কিছুক্ষণের মধ্যে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাইরের থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিচিত্রা।
1: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
2: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
1: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
2: 9749088189।
1: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
2: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
3: ফিল্মেশ্বরী প্রোডাকশন, যে কোনো ধরনের শর্ট, ফিচার ফিল্ম, সিরিজ, অডিও ড্রামা, নির্বাচিত থিয়েটার প্রযোজনা ও পরিচালনা করা হয়। যোগাযোগ বকুলতলা মোড়, সুভাষপল্লী, শিলিগুড়ি। ফোন 9800880436 এবং 9382109895।
4: বিচিত্রা স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানে আজ শুনবেন সমবেত কবিতা কবিতার ভেলা, পরিবেশনায় রক্তকরবী পাটঘর, পরিচালনায় সর্বাণী বন্দ্যোপাধ্যায়। আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসি আমার কবিতাখানি, 1400 সালের প্রথম পঙ্ক্তি, 1302 সালের 2রা ফাল্গুন।

0: রাবণ রচিত এই কবিতায় কবি সুদূর ভবিষ্যতের পাঠকদের উদ্দেশ্যে এক চিরন্তন অনুভূতির কথা বলেছেন, যেখানে তিনি ব্যক্ত করেছেন যে কালের নিয়মে আজকের বসন্তের ফুল বা গানের সুবাস হয়তো শতবর্ষ পরের পাঠকের হাতে পৌঁছবে না, কিন্তু কবিতার সুর ঠিকই তাদের হৃদয় ছুঁয়ে যাবে। প্রায় 200 বছর পরেও আজও পাঠক মগ্ন হয়ে আছে তার কবিতায়। আমাদের প্রথম নিবেদন খনিকা কাব্যগ্রন্থের কবিতা বোঝা পড়া।
1: ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে,
2: অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তকে পাঁজর গুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে?
3: ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যে, এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি।
1: মনের তাই সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে,
4: তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি।
5: আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন মস্ত ডাগর।
1: মনিরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে,
0: নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো দোহাই, তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো।
3: খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া, তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হল।
0: মনিরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কবিগুরুর পাশাপাশি আমাদের অন্য আরেক প্রাণের কবি কাজী নজরুল ইসলাম, তিনি বাংলা ভাষার অন্যতম দেশপ্রেমিক সাহিত্যিক। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। কবিতার কারণে ব্রিটিশ সরকারের রোষে পড়ে জেলবন্দি পর্যন্ত হতে হয়েছে তাকে। তার কবিতার মূল বিষয় ছিল মানুষের উপর মানুষের অত্যাচার, শোষণ এবং যাবতীয় সামাজিক অনাচারের বিরুদ্ধে। আমাদের এবারের নিবেদন অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতা প্রলয় উল্লাস। তোরা

0: সুকুমার রায় বাঙালির আরেক পছন্দের কবি, যিনি বাঙালি শিশু সাহিত্যিক এবং ভারতীয় সাহিত্যে ননসেন্স রাইমের প্রবর্তক। তাঁর লেখা আবোল তাবোল, হজবরল, পাগলাদাসু বিশ্ব সাহিত্যে সর্বযুগের সেরা বাংলা ননসেন্স অথচ ব্যঙ্গাত্মক সাহিত্যর বলে মনে করা হয়। তেমনই একটি মজার কবিতা আমাদের এবারের পরিবেশন, গল্প বলা।
1: এক যে রাজা,
2: থাম না দাদা,
3: রাজা নয় সে, রাজ পেয়াদা,
4: তার যে মাতুল,
2: মাতুল কে সে,
5: সবাই জানে সে তার পিসে,
0: তার ছিল এক ছাগল ছানা,
2: ছাগলের কি গজায় ডানা,
3: একদিন তার ছাতের পরে,
4: ছাত কোথা হে, টিনের ঘরে,
2: বাগানের এক উড়ে মালি,
5: মালি নয় তো মেহের আলি,
0: মনের সাধে গাইছে বেহাগ,
2: বেহাগ তো নয় বসন্ত রাগ,
3: খাও না বাপু ঘেঁচা ঘেঁচি,
4: আচ্ছা বলো চুপ করেছি,
2: এমন সময় বিছনা ছেড়ে
5: হঠাৎ মামা আসলো তেরে,
0: ধরলো সে তার ঝুঁটির গোড়া,
2: কোথায় ঝুটি, টাক যে ভরা,
3: হোক না টেকু তোর তাতে কি,
4: লক্ষ্মী ছাড়া মুখ ঢেঁকি,
2: ধরবো ঠেসে ঠুটির পরে,
5: পিটবো তোমার মুন্ডু ধরে,
0: কথার উপর কেবল কথা,
2: এখন বাপু পালাও কোথা।
0: বিংশ শতাব্দীর শেষ ভাগে আবির্ভূত একজন আধুনিক বাঙালি কবি জয় গোস্বামী, ভারত তথা পশ্চিমবাংলার এই কবি বাংলা ভাষার উত্তরজীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় কবি হিসেবে প্রতিষ্ঠিত। তার কবিতা চমৎকার চিত্রকল্পে, উপমা এবং উৎপ্রেক্ষায় হৃদ্য। আমাদের এবারের পরিবেশন তাঁরই লেখা অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা, নুন।
6: আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে

0: কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দের উত্তরসূরি এক বিদগ্ধ কবি শঙ্খ ঘোষ। তিনি ছিলেন এক শক্তিমান বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। পাশাপাশি তিনি রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবেও প্রতিষ্ঠিত ছিলেন। তাঁর বলিষ্ঠ ও নির্ভীক কলম সমাজের সাদা ও কালো দুটি দিককেই নিপুণভাবে ছুঁয়ে গেছে। এবারে আমাদের শ্রদ্ধাঞ্জলি তাঁরই লেখা একটি বিখ্যাত কবিতা বাবু মশাই।
1: সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচে ছিলাম বলে

পল্লীকবি উপাধিতে ভূষিত জসিমউদ্দিন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যভাগী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব জসিমউদ্দিনের। এবারের নিবেদন পল্লীকবির অত্যন্ত আন্তরিক একটি কবিতা নিমন্ত্রণ। তুমি যাবে ভাই?

0: থাকবে মোর সাথে আমাদের ছোট গাঁয়? গাছের ছায়ায়, লতায়, পাতায়, উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়।
1: তুমি যাবে ভাই? যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়? ছোট গাঁওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া, কালো জল তার মাঝে আছে কেবা কাকের চক্ষু নিয়া, ঘাটের কিনারে আছে বাঁধা তরি, পারের খবর টানাটানি করি, বিনা সুতি মালা গাঁথিছে নিতুই এপার ওপার দিয়া, বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া।
2: তুমি যাবে ভাই? যাবে মোর সাথে ছোট সে কাজল গায়, গলা গলি ধরি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই, সরু পথখানি সুতায় বাঁধিয়া দূর পথি কেড়ে আনিছে টানিয়া, বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই, বুকখানি তার ভরে দেবে বুঝি মায়ার মমতায়।
3: তুমি যাবে ভাই? যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চুম্বন রাখি অধরখানিতে, মেজে লয় নিরালাতে তেলাকুচো লতা গলায় পড়িয়া, মেঠো ফুল নিয় আঁচল ভরিয়া, হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে, তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে।
4: তুমি যদি যাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করে, নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরে, মাঠের যত না রাখাল ডাকিয়া তোর সনে দি মিতালি করিয়া, ঢেলা কুড়াইয়া গড়ি ইমারত সারা দিনমান ধরি, সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি।
5: তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে সিম আর সিম হাত বাড়াইলে মুঠি ভরে সেইখানে, তুমি যদি যাও সে সব কুড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে, খাবো আর যত খেটো চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে, হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে।
0: তুমি যদি যাও শালুক কুড়ায়ে খুব খুব বড় করে এমন একটি গাঁথিব মালা যা দেখনি কাহারো করে, কারিও দেব না তুমি যদি চাও, আচ্ছা না হয় দিয়ে দেব তাও, মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে, ও পাড়ার সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে।
1: সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব, মা যদি বকিতে চায় মতলব কিছু আঁটিব যাহাতে খুশি তারে করা যায়। লাল আলো আনে ঘুটি কুড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া, এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন না উঠিতে চায় বলিব কালিকে মটরের শাক এনে দেব বহুতায়।
2: খুব ভোর করে উঠিতে হইবে সূর্যি উঠারও আগে, কারেও কবিরা দেখিস পায়ের শব্দে কেহ না জাগে, রেল সড়কের ছোট খাদ বড়ে ডান কিনে মাছ কিলবিল করে, কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জল সেচে আগে ভাগে, সব মাছগুলো কুড়ায় আনিব কাহারও জানার আগে।
3: ভর দুপুরেতে একরাশ কাদা আর একরাশ মাছ কাপড়ে জড়ায় ফিরিয়া ফিরিয়া আসিব আপন বাড়ির কাজ।
0: ওরে মুখ পোড়া, ওরে রে বাঁদর,
3: গালি ভরা মার অমনি আদর, কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ। যাবি তুই ভাই আমাদের গায়ে যেথায় ঘন কালো গাছ?
4: যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে ঘন কালো বন, মায়া মমতায় বেঁধেছে বনের বায়, গাছের ছায় বনের লতায় মোর শিশুকাল লুকায়েছে হায়, আজি সে সব সরাই সরাই খুঁজিয়া লইব তাই।

0: যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে, তোরে নিয়ে যাব আমাদের গায়ে ঘন পল্লব তলে, লুকায়ে থাকিস খুঁজে যেন কেহ পায় না কোনোই বলে, মেঠো কোনো ফুল কুড়াইতে যে হারাইয়া যাস পথ নাহি পে, অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমাস সন্ধ্যা হলে, সারা গাঁও আমি খুঁজিয়া ফিরিব তোরই নাম বলে বলে।
1: আঞ্চলিক কবিতা মূলত নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের কিছু অপরিহার্য দিক প্রতিফলিত করে এমন কবিতা, যা সাধারণত আকার এবং সাংস্কৃতিক পরিচয়ের স্বাতন্ত্র্যের দিক থেকে কান্টির সমতুল্য। বাংলার রাঢ় অঞ্চলের আদিবাসীদের কথ্য ভাষার একটি কবিতা আমাদের এবারের নিবেদন। কবিতাটির নাম পীড়িত সর্বনাশা। লিখেছেন রাঢ় বাংলার এক প্রাণের গীতি কবি ডক্টর সোমনাথ দে।
2: ধি ধি ধি ধি

0: বিচিত্রা স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সমবেত কবিতা, কবিতার ভেলা, পরিবেশনায় রক্তকরবী পাঠঘরের জোনাকী মৈত্র, বর্ণালী ব্যানার্জি, চৈতালী ভট্টাচার্য, টুম্পা সরকার, কনিষ্ক মৈত্র, শর্বাণী ব্যানার্জি। যন্ত্রাংশে তবলায় সুব্রত চক্রবর্তী, কিবোর্ডে সন্দীপন গাঙ্গুলি, পরিবেশনায় রক্তকরবী পাঠঘর, ভাষ্যপাঠ ও পরিচালনায় শর্বাণী বন্দ্যোপাধ্যায়।
1: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
2: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
1: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
2: 9749088189।
1: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার

0: জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
2: ফিল্মেশ্বরী প্রোডাকশন, যে কোনো ধরনের শর্ট, ফিচার ফিল্ম, সিরিজ, অডিও ড্রামা, নির্বাচিত থিয়েটার প্রযোজনা ও পরিচালনা করা হয়। যোগাযোগ বকুলতলা মোড়, সুভাষপল্লী, শিলিগুড়ি। ফোন 9800880436 এবং 9382109895।
3: বাইরে থেকে রেকর্ড করে আনা বিচিত্রা অনুষ্ঠান এখানেই শেষ হল।
4: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।
5: ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েভস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েভস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে

নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ONDC-র একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে OTT প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।

আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: এখন লোকগীতি স্বপন কুমার সরকারের কণ্ঠে।

স্বপন কুমার সরকারের কণ্ঠে শুনলেন লোকগীতি আকাশবাণী শিলিগুড়ি। এখন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।

আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান শুনছেন। 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি সাওয়ারিয়া ছায়াছবি থেকে শানের কণ্ঠে।

সোনু নিগমের কণ্ঠে শুনলেন চক ও ডাস্টার ছায়াছবির গান। এবারের গানটি কেকের কণ্ঠে

বাস ইকবাল ছায়া ছবির গান শুনলেন কেকের কণ্ঠে। এবারের গানটি কবির সিংয়ের ছায়াছবি থেকে অরিজিৎ সিংয়ের কণ্ঠে।

শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। এখন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: चल रही है उनके लिए, और वहाँ के जो स्थानीय अधिकारी हैं उनसे हम लोग संपर्क में हैं। साथ ही साथ दो भारतीय जो लापता हैं उनके परिवारजनों के साथ में भी हम लोग संपर्क साधा है।
1: चीन संघ को सीमा व्यापार को बारे में सोधिएको प्रश्न को जवाफ में प्रवक्ता ले भने दुवै पक्षले गत वर्ष तीन तोकिएका व्यापारिक बिन्दुहरू मार्फत सीमा व्यापार पुनः खोल्ने कुरामा सहमति जनाएका थिए। यी बिन्दुहरू लिपुलेक, शिपकिला र नथुला पास हुन्। भारतको पहिलो प्रत्यक्ष वाणिज्यिक कन्टेनर मालवाहक रेलगाड़ी नेपाल आइपुगेको छ, जसले रेल आधारित सीमापार मालवाहक आवागमनमा नयाँ अध्यायको शुरूआत गरेको छ। रेल मन्त्रालयले क्यानोलाको खेप बोकेका 40 व्यागनहरू भएको रेलले संशोधित भारत नेपाल रेल पारगमन प्रोटोकल अन्तर्गत आफ्नो यात्रा पूरा गरेको बताएको छ। राष्ट्रमण्डल खेलमा भारतका श्रीहरि नटराज आज स्कटल्याण्डको ग्लास्गोमा भएको 100 मीटर ब्याकस्ट्रोक पौडी प्रतियोगिताको लागि छनौट भएका छन्। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले ग्लास्गोमा आयोजित राष्ट्रमण्डल खेलकुदमा शर्मिला धनकरलाई महिला शर्टपुट F57 प्रतियोगितामा स्वर्ण पदक जितेकोमा र सत्रको सर्वश्रेष्ठ प्रदर्शन गरेकोमा बधाई दिनुभएको छ। शूटिङमा भारतका सोनम उत्तम मस्कर र हिमांशु ढिल्लनले आज चीनको हाङझाउमा जारी आईएसएसएफ विश्वकप 10 मीटर एयर राइफल मिश्रित टोली प्रतियोगितामा कांस्य पदक जितेका छन्। चीनका पहिलो र दोस्रो टोलीहरूले स्वर्ण र रजत पदक जिते। आज विश्व हेपेटाइटिस दिवस हो। यो दिन हरेक वर्ष 18 जुलाईका दिन भाइरल हेपेटाइटिसको बारेमा जागरूकता सिर्जना गर्न मनाइन्छ। अब अन्त्यमा सुन्नुहोस् यस बुलेटिनका मुख्य समाचार। राष्ट्रपति द्रौपदी मुर्मूले आज राष्ट्रपति भवनमा राष्ट्रपति पदको 4 वर्ष पूरा भएको उपलक्ष्यमा वर्चुअल माध्यम मार्फत विभिन्न परियोजनाहरूको शुभारम्भ गर्नुभयो। लोकसभाले लोक परीक्षा अनुचित साधन रोकथाम संशोधन विधेयक 2026 विचार र पारितको लागि छलफल गरिरहेको छ। भारतले पाकिस्तानको अवैध कब्जा भएको जम्मू कश्मीरमा भइरहेको तथाकथित विधानसभा चुनावलाई पाकिस्तानले आफ्नो अवैध कब्जालाई ढाकछोप गर्ने र यस क्षेत्रमा आफ्नो गम्भीर मानवाधिकार उल्लंघनलाई लुकाउने प्रयास भनेको छ। भारतको पहिलो प्रत्यक्ष वाणिज्यिक कन्टेनर मालवाहक रेलगाड़ी नेपाल आइपुगेको छ, जसले रेल आधारित सीमापार मालवाहक आवागमनमा नयाँ अध्याय थालेको छ। र शूटिङमा भारतका सोनम उत्तम मस्कर र हिमांशु ढिल्लनले आज चीनको हाङझाउमा जारी आईएसएसएफ विश्वकप 10 मीटर एयर राइफल मिश्रित टोली प्रतियोगितामा कांस्य पदक जितेका छन्। समाचार पूरा भयो।
2: 26 নিয়ে আলোচনা চলছে। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের উপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, আসাম ও কেরালা সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর এক ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। চীনের হাংঝুতে আইএসএসএফ শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারত 2টি ব্রোঞ্জ পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশও দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে এই বিলে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতেই সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। এই বিলকে ভারতের সংসদীয় ইতিহাসের এক মাইলফলক বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করেছে সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো

0: নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করেন।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনে সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
2: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
0: বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়া প্রতিটি পড়ুয়ার অধিকার, প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেন তিনি। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হই হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর দুটোয় সভা বসলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি ক্ষুদ্র অতিক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজেস উন্নয়ন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনটি সংশোধন করা হয়েছে। বিল পেশের সময় বিরোধীরা তাদের নিজস্ব ইস্যুতে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। হই হট্টগোলের মধ্যেই ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভা আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেন। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, কেরালা, উত্তরপ্রদেশ, আসাম ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মল্ল বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, দ্রোণ ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। বিক্ষোভকারীদের ডিজিটাল তথ্য সংরক্ষণ করার পাশাপাশি তা জনসমক্ষে প্রকাশ না করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালত আরও বলেছে, যেসব শিক্ষার্থী বিক্ষোভ করেছে তাদের বিরুদ্ধে কোনো কঠোর বা দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এছাড়াও ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের, যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস দিয়ে সম্প্রতি রাজ্য জুড়ে যেসব শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছিল তাদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের অনুমতি সাপেক্ষে এই FIR প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। মুম্বাই, পুনে, নাগপুর এবং ছত্রপতি সম্ভাজিনগরের মতো বড় শহরগুলোতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। রাষ্ট্রপতি ভবনে দায়িত্বভার গ্রহণ করার 4 বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করেছেন। উল্লেখ করেন শ্রীমতী মুর্মু, বলেন, গত 4 বছরে দেশের উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য এবং আত্মগৌরবের ভাবনা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে পাথেয় করে পুনরুজ্জীবিত হয়েছে। রাষ্ট্রপতি বলেন, সরকারের প্রাথমিক লক্ষ্য হল ভারতীয় সত্তাকে আরো শক্তিশালী করা। ঔপনিবেশিক মানসিকতাকে নির্মূল করতে গত 4 বছরে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশ বর্তমানে তার মূল সত্তায় ফিরছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। পাক অধিকৃত কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
3: The entire Union Territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people, and their administrative oppression.
0: ইউক্রেনের ওডেসা বন্দরে MV এজিএন র্যাগনার জাহাজে হামলার বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ওই জাহাজে 4 জন ভারতীয় নাগরিক ছিলেন, তাদের মধ্যে 2 জন নিরাপদে থাকলেও বাকি 2 জন এখনো নিখোঁজ। উদ্ধার

0: সংস্কার চলছে এবং মন্ত্রক সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নিখোঁজ দুই ভারতীয় নাগরিকের পরিবারের সঙ্গেও সরকার যোগাযোগ স্থাপন করেছে।
1: ओडेसा बंदरगाह के पास में जो हुई थी उसमें चार भारतीय नागरिक उस पे सवार थे, दो भारतीय नागरिक सुरक्षित हैं और दो अभी भी लापता हैं। छानबीन चल रही है उनके लिए और वहाँ के जो स्थानीय अधिकारी हैं उनसे हम लोग संपर्क में हैं। साथ ही साथ दो भारतीय जो लापता हैं उनके परिवारजनों के साथ में भी हम लोग संपर्क साधा है।
0: চীনের সঙ্গে সীমান্ত বাণিজ্য সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্দিষ্ট তিনটি বাণিজ্য কেন্দ্রের মাধ্যমে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার বিষয়ে উভয় পক্ষ গত বছরই সম্মত হয়েছিল। এই কেন্দ্রগুলি হল লিপুলেক পাস, শিবকিলা পাস এবং নাথুলা পাস। নীরব মোদীর প্রত্যর্পণের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান যে বর্তমানে ব্রিটেনে এ সংক্রান্ত কিছু আইনি প্রক্রিয়া চলছে, সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই তার প্রত্যর্পণের বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হবে। সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই পদক্ষেপের লক্ষ্য হল মজুতদারি ও ফাটকা কারবার রোধ করা এবং ন্যায্য মূল্যে চিনির সরবরাহ নিশ্চিত করা। মন্ত্রক জানিয়েছে সকল চিনি ব্যবসায়ীকে তাদের কাছে থাকা চিনির মজুতের পরিমাণ ঘোষণা করতে হবে এবং প্রতি সপ্তাহে খাদ্য ও গণবণ্টন বিভাগের অনলাইন পোর্টাল foodstock.dfpd.gov.in এ এই মজুত সংক্রান্ত তথ্য জানাতে হবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প RWBCIS এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতির জন্য বীমা সুরক্ষা প্রদান করা হয়। এটি কৃষকদের জলবায়ু সম্পর্কিত ঝুঁকি কমাতে সাহায্য করে। আজ লোকসভায় এক লিখিত জবাবে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে RWBCIS উদ্যান পালন ও অন্যান্য ফসলের ক্ষেত্রে বৃষ্টিপাতের ঘাটতি বা আধিক্য, তাপপ্রবাহ বা শৈত্যপ্রবাহের মতো প্রতিকূল আবহাওয়াজনিত পরিস্থিতির বিরুদ্ধে বীমা সুরক্ষা প্রদান করে থাকে। চীনের হাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারতের সোনম উত্তম মাস্কার ও হিমাংশু ধিলান ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই সাফল্যের ফলে হাংঝু বিশ্বকাপে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে হল 4। স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের শ্রীহরি নটরাজ 100 মিটার ব্যাকস্ট্রোক সাঁতার প্রতিযোগিতার পরবর্তী ধাপের জন্য যোগ্যতা অর্জন করেছেন। নটরাজ 55.58 সেকেন্ড সময় নিয়ে হিটে পঞ্চম স্থান অধিকার করেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হই হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
2: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে। এবারে পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় শুনবেন আইনি কথা। রয়েছে রায়গঞ্জ ডিস্ট্রিক্ট কোর্টের আইনজীবী তন্ময় রাহার সাক্ষাৎকার। আধুনিক গান রূপম ইসলামের কণ্ঠে 8:30। 9:30 শুনবেন সুস্বাস্থ্য। আজকের বিষয় হেপাটাইটিস, সাবধান থাকুন, এ নিয়ে বলবেন ডাক্তার আকাশ জয়সওয়াল। 10:10 রবীন্দ্রসঙ্গীত সুবিনয় রায়ের কণ্ঠে। রাত 10:30 মনের জানালা। শুনলেন আকাশবাণীর শিলিগুড়ি কেন্দ্রের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরও একবার 9749088189।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: এখন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হচ্ছে। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ধর্মতলায় গণ্ডগোলের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংকশাল আদালত। চলতি বছরের সর্বভারতীয় নিট পরীক্ষায় রাজ্যের সফল কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবছর আরও 1 লক্ষ পুলিশকর্মী নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দান করা রক্তের প্লাজমা ভিন রাজ্যে পাচারের অভিযোগে আজ বাংলার একাধিক জেলায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়। বিভিন্ন বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন সেজন্য রাজ্য সরকার 54টি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার চালু করেছে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হচ্ছে। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটির সংশোধন করে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সাথে যাতে কোনোভাবেই আপোষ না করা হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়া প্রতিটি পড়ুয়ার অধিকার। প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষেও সওয়াল করেন তিনি। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র

0: সেই 16 জনকে গ্রেপ্তার করা হয়। রাজ্য সরকার শীর্ষ আদালতের নির্দেশ মেনে ওই মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে সকলেরই 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। স্বাস্থ্য ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নবান্নে চলতি বছরের সর্বভারতীয় নিট পরীক্ষায় রাজ্যের সফল কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করে মুখ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গ্রহণের পাশাপাশি রাজ্যে MBBS এর আসন সংখ্যা বৃদ্ধি করা হবে।
1: আমরা স্বাস্থ্যকেন্দ্রগুলিকে আয়ুষ্মান মন্দির ঘোষণা করে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন, উন্নয়ন এবং জনমুখী এক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার ব্যবস্থা নিয়েছি। শুধু তাই নয়, আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে MBBS এর ক্ষেত্রে বা ডাক্তারির ক্ষেত্রে আরো আসন সংখ্যা বৃদ্ধি করা এবং 4টি নতুন মেডিকেল কলেজ কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে তৈরি করার পরিকল্পনা বাজেটে ঘোষণা করেছি।
0: মুখ্যমন্ত্রী আজ প্রথম 10 জন পড়ুয়ার হাতে ল্যাপটপ, শংসাপত্র, পুষ্পস্তবক তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বরিষ্ঠ নেতাদের উপস্থিতিতে আজ সংসদ ভবনে জাতীয় গণতান্ত্রিক জোট NDA সাপ্তাহিক বৈঠক বা মঙ্গল মিলন অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস ত্যাগ করে NCPI-তে যোগ দেওয়া সাংসদরা আজকের বৈঠকে অংশ নেন। এদিকে NCPI সদস্যরা NDA শরিক হলেও BJP-তে যোগদান কঠিন বলে রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। দিল্লিতে আজ NCPI সদস্যদের NDA এর বৈঠকে যোগদান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যে কেউ সামিল হতে পারেন, তবে BJP-তে সামিল হওয়ার পথ অনেক কঠিন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানি বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, উত্তরপ্রদেশ সরকারের অনুকরণে রাজ্যে জনসংখ্যা নিরিখে আরও পুলিশকর্মী নিয়োগ করা হবে। রাজ্যে আপাতত 57,000 পুলিশ পদ শূন্য থাকলেও চলতি বছরে আরও 1,00,000 পুলিশকর্মী নিয়োগ করার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভবানী ভবনে রাজ্য পুলিশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে 552টি থানার মধ্যে অধিকাংশতেই কোনো পরিকাঠামো নেই। কেন্দ্রীয় সরকারের সহায়তায় ধাপে ধাপে সেগুলির ব্যারাক, মূল ভবন সহ অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাজিয়ে তোলা হবে আধুনিক প্রযুক্তিতেও।
2: আধুনিক ইলেকট্রনিক সিস্টেম, CCTV থেকে বডি ক্যামেরা এবং নানা রকমের প্রযুক্তিগত সুবিধা যাতে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ পায় তার ব্যবস্থা, আধুনিক কন্ট্রোল রুম করা এবং পুলিশকে একটি অত্যন্ত ডিসিপ্লিন অর্গানাইজেশনে পরিণত করার ক্ষেত্রে আমাদের প্রয়াস আমরা এগিয়ে নিয়ে যাব।
0: পুজোর আগেই পুলিশকর্মীদের 20% মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। দুর্নীতি, তোলাবাজি, কাটমানি সহ বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্য সরকার নবান্নে 4টি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার চালু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য পুলিশের সদর কার্যালয় ভবানী ভবন থেকে এই পরিষেবার সূচনা করে বলেন, এখন থেকে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে সাধারণ মানুষ বিনামূল্যে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। দান করা রক্তের প্লাজমা ভিন রাজ্যে পাচারের অভিযোগে আজ বাংলার একাধিক জেলায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়। কলকাতার পদ্মপুকুর হেলথ পয়েন্ট, যোধপুর পার্কে অশোক ব্লাড ব্যাংকের পর CIT রোডের লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্লাজমা পাচারের অভিযোগ উঠেছে। এছাড়াও আরও বেশ কয়েকটি হাসপাতাল ও বেসরকারি ব্লাড ব্যাংকে চলছে তল্লাশি। এদিকে রাজ্যের বিভিন্ন জেলাতেও এই অভিযান চলে। হাওড়ায় রোটারি HMC ব্লাড সেন্টারে আজ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে রেজিস্টার ও কাগজপত্র খতিয়ে দেখেন। পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের পাশে বামচাঁদাই একটি বেসরকারি হাসপাতালে ব্লাড ব্যাংকে আজ তল্লাশি চালান জেলার ডেপুটি CMO সুনেত্রা মজুমদারের নেতৃত্বে 4 সদস্যের একটি তদন্তকারী দল। শালবনীতে ভুয়ো নথি বানিয়ে 50 একরেরও বেশি জমি বিক্রি করা হয়েছে তা রাজ্যের জমি বলে সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের আগাম জামিন সংক্রান্ত মামলা শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, এই জমি সন্দেহভাজন কিছু ব্যক্তিদের নামে হস্তান্তর করা হয়েছে যাদের আদপে কোনো অস্তিত্ব নেই। জমি বিক্রির টাকা সুমিতের হাতেই পৌঁছে যেত, সমস্ত আর্থিক লেনদেন নগদে হতো বলেও জানা গেছে।

0: সুমির সমস্ত নথি আদালতকে দেখাতে তারা প্রস্তুত বলে সুমিতের আইনজীবী জানিয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগামীকাল এই মামলার ফের শুনানি হবে। পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার নীলকণ্ঠ খনি এলাকায় আজ দুপুরে আচমকাই মাটি ধসে বেশ কয়েকটি বাড়ির খানিকটা অংশ তলিয়ে গেছে। তীব্র আতঙ্কে কয়েকশো পরিবার ঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ইসিএল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে বিপজ্জনক এলাকাগুলি ইতিমধ্যে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। খনিতে ব্লাস্টিংয়ের জেরে এই বিপর্যয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি অতিগভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী চব্বিশ ঘণ্টায় ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। পূর্ব মেদিনীপুরের সমুদ্র সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকলেও হালকা ঝোড়ো হাওয়া বইছে। পর্যটকদের সমুদ্র থেকে দূরে থাকতে বলা হয়েছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস নিজ নিজ খেলায় জয় পেয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ধর্মতলায় গণ্ডগোলের ঘটনায় ধৃত ১৬ জনকে জামিন দিয়েছে ব্যাংকশাল আদালত। খবর শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
1: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আইনি কথা।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আকাশবাণী শিলিগুড়ি আইনি কথা অনুষ্ঠান নিয়ে আজ আমি সৌমিতা আঢ্য আবারও একবার হাজির হয়েছি। আর আজ আমাদের আলোচনার বিষয় আরটিআই আইন কি, বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কি। আর বাংলায় যদি বলি, তথ্যের অধিকার আইন বলতে আমরা কি বুঝি। আর এই তথ্যের অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট সম্পর্কে আলোচনা করার জন্য আজ আমরা বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি আমাদের সঙ্গে রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী তন্ময় রাহা মহাশয়। আজ শুনবেন অনুষ্ঠানটি প্রথম পর্ব। নমস্কার তন্ময় বাবু, অনেক অনেক স্বাগত জানাই আপনাকে।
3: নমস্কার। নমস্কার।
2: হ্যাঁ, এই যে আজ আমাদের আলোচনার বিষয় তথ্যের অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা আমরা যে সহজ করে বলি আরটিআই অ্যাক্ট। তো এই যে আরটিআই অ্যাক্ট বা আরটিআই আইন, এটা কি, ব্যাপারটা কি আমাদেরকে যদি একটু সহজ করে বলেন। আমরা কথায় কথায় বলি একটা আরটিআই করে দিন, একটা আরটিআই করে দেখো, এটা আমাদের কিন্তু প্রচলিত শব্দ। তো সেই জায়গায় যে এই আরটিআই বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা তথ্যের অধিকার আইন যেটা আমরা বলছি, সেটা বিষয়টা আসলে কি জিনিসটা।
3: হ্যাঁ, তথ্যের অধিকার বলতে কি বোঝায় সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে যেটা, যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আসলো কিভাবে। অ্যাকচুয়ালি আমাদের রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে, জনগণই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তাই সরকারের কাজকর্ম সম্পর্কে জানার অধিকারও কিন্তু জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার। এই উদ্দেশ্যটাকে বাস্তবায়িত করার জন্য ভারত সরকার তথ্যের অধিকার আইন 2005, যেটাকে আমরা বলি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, সেই আইনটি কিন্তু এনেছিল।
2: মানে 2005 সালে এই আইনটি শুরু হয়, তাই তো?
3: একদম।
2: আচ্ছা, তো তার আগে এটা তো তথ্য সঠিক কিনা জানার যে অধিকার আমাদের জনসাধারণের, সেটির জন্য 2005 সালে এটা শুরু হয়েছিল, এই আইনটি তৈরি হয়েছিল। কিন্তু তার আগে কি কোনো আইন ছিল না, বা তার আগে কি তথ্য জানার জন্য কোনো ব্যবস্থা ছিল না?
3: না, তার আগে কিন্তু তথ্য জানার সেরকম কোনো মানে স্পেসিফিক অ্যাক্ট বলে কোনো অ্যাক্টই ছিল না।
2: 2005 সালে এটা তৈরি হলো, তো কিছু একটা তো সমস্যা হচ্ছিল, সেই সমাধান করার জন্যই তো নিশ্চয়ই তৈরি হলো, সেটাও যদি একটু বলেন। আগে বলো, ওই যেটা আপনি বলছিলেন সেটা যদি মানে কন্টিনিউয়েশন করতে করতে এটাও একটু যদি বলেন আর কি।
3: অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে তথ্য, আজকে রাজ্য সরকার কি করছে না করছে,
2: হ্যাঁ হ্যাঁ
3: কোথায় কোন খাতে কত টাকা খরচ করছে না করছে,
2: আচ্ছা
3: আমরা যেহেতু আজকে একটা রাষ্ট্রের জনগণ, তো আমাদের সবার অধিকার আছে যে কোন খাতে কত টাকা খরচ হলো সেটা জানার। তো
2: আচ্ছা
3: এই সমস্ত জিনিস জানার জন্যই কিন্তু স্পেসিফিক্যালি রাইট টু ইনফরমেশন একটা কিন্তু এনাক্ট করা হয়েছে 2005।
2: আচ্ছা মানে এই উদ্দেশ্য হচ্ছে সরকার কোন কোন বিষয়ে কি কি করছে তার জন্য, শুধুই কি তাই জানা নাকি আমরা আমাদের নিজস্ব কিছু বিষয়েও জানতে পারি, এর উদ্দেশ্যটা
3: না শুধু সরকারি দপ্তরে না, স্পেসিফিক্যালি অনেক কিছু অনেক ডিপার্টমেন্টে, গভর্নমেন্টের যত রকমের যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্ট থেকেই আমরা কিন্তু তথ্য জানতে পারি এই এই অ্যাক্টের দ্বারা।
2: আচ্ছা আচ্ছা এই আইনটা তাহলে উদ্দেশ্য, এই আইনটা তৈরি হয়েছিল সমস্ত রকম তথ্য আমরা সঠিক জানার জন্য, তাহলে এর সাংবিধানিক যে একটা ভিত্তি আছে সেটা সম্পর্কে একটু বলুন।
3: সাংবিধানিক ভিত্তি বলতে দেখুন, তথ্য বলতে আমি বলছি, তথ্য বলতে সরকারি নথি, ফাইল,
2: হুম হুম
3: অফিসের কোনো আদেশ, নোট শিট,
2: হুম হুম
3: ইমেল, রিপোর্ট, কোনো রকম কোনো মতামত,
2: হুম হুম
3: প্রেসের কোনো রকম বিজ্ঞপ্তি, চুক্তিপত্র, টেন্ডার সংক্রান্ত আপনার কোনো নথি, লাইসেন্স, অনুমোদন পত্র, ভিডিও, অডিও, ইলেকট্রনিক্স তথ্য,
2: হুম হুম
3: সরকারি রেজিস্টার, মানচিত্র, পরিসংখ্যান, সমস্ত কিন্তু এই সমস্ত কিন্তু আপনার তথ্যের মধ্যে পড়ে।
2: তো অডিও ভিডিও বলতে কি ধরনের এটা?
3: ধরুন একটা কোনো জায়গার কোনো একটা ফুটেজ রিপোর্ট করা হয়েছে, আপনার মনে হচ্ছে সেই তথ্যটা আপনার জানার দরকার আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও ফুটেজও আপনি কিন্তু আরটিআই এর মাধ্যমে পেতে পারেন।
2: আচ্ছা ভিডিও ফুটেজও পেতে পারি। তো এই যে সাংবিধানিক, এটা তো গেল তথ্যগুলো মানে কি কি তথ্য, তো সাংবিধানিক ভিত্তিটা কি কি আছে,
3: দেখুন
2: এর
3: আমাদের
2: গুরুত্ব কতটা আর কি?
3: গুরুত্ব বলতে আজকে দেখুন ভারতীয় সংবিধান, সংবিধানে কিছু অনুচ্ছেদ আছে, তার মধ্যে আর্টিকেল আপনার হচ্ছে 19 যেটা আছে
2: হুম হুম
3: সেখানটায় হচ্ছে বাক স্বাধীনতার অধিকার।
2: আচ্ছা
3: তো তো সেই বাক স্বাধীনতার অধিকারটাকে এস্টাবলিশ করার জন্যই আজকে কিন্তু এই আরটিআই একটা কিন্তু লাগু করা হয়েছে।
2: আচ্ছা
3: তো সাংবিধানিক ভিত্তি
2: বাক
3: বলতে এটা
2: স্বাধীনতার অধিকার বলতে কি ধরনের বাক স্বাধীনতার অধিকার?
3: এই তথ্য জানার অধিকার, আপনি তথ্যটাকে জানতে পারছেন, আজকে
2: আচ্ছা
3: আপনার একটা মনের প্রকাশ আছে, আপনি একটা কোনো জিনিসকে প্রকাশ করতে যাচ্ছেন,
2: হুম হুম
3: আপনাকে জিনিসটা জানতে হবে, সে জানতে গেলে পরে আপনি আরটিআই এর মাধ্যমে সেই জিনিসটা আপনি কোনো একটা ডিপার্টমেন্টে, পার্টিকুলার ডিপার্টমেন্টে আপনি একটা অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সেই তথ্যটা পেলেন,
2: আচ্ছা
3: তারপরে গিয়ে সেটার ব্যাপারে আপনি প্রকাশ্যে জনসম্মুখে বা আপনি যে পরবর্তী পদক্ষেপ সেটা আপনি নিতে পারছেন।
2: আচ্ছা তো কারা এই আরটিআই টা করতে পারে?
3: যে কোনো সাধারণ মানুষ আরটিআই করতে পারে।
2: এবার যে কেউ করতে পারে, আপনি বলছেন বাক স্বাধীনতার অধিকার মানে আমার তথ্য জানার অধিকার। অনেক সময়ই আমি এটা লক্ষ্য করেছি কিছু একটা নিজেদের সংস্থা বা কোথাও একটা কিছু গন্ডগোল হলো, তো সেটা হঠাৎ করে বলা হলো যে তুমি একটা আরটিআই করো হায়ার অথরিটির কাছে বা মানে হেডকোয়ার্টারে, তাহলে সেই জায়গা থেকে আসল তথ্যটা জানা যাবে কেন এরকম গন্ডগোল হচ্ছে বা কিছু হচ্ছে। তো এটা একটা ব্যাপার। আবার অনেক সময় আমরা দেখি যে কোনো সার্টিফিকেট, ধরুন পড়াশুনোরই সার্টিফিকেট, কেউ হয়তো বাইরে থেকে পড়াশুনো করেছে কিছু করেছে, তা সেই ক্ষেত্রে অনেক সময় আরটিআই সার্টিফিকেট নেয়, আরটিআই এর মাধ্যমে সেই সার্টিফিকেটটাকে ভেরিফাই করা হয় সেটা সঠিক কিনা। তো এরকম বিভিন্ন তথ্যমূলক মানে তথ্যগুলো জানার জন্য আমরা লক্ষ্য করেছি, মানে সাধারণত যেগুলো লক্ষ্য করেছি যে এগুলো আমাদেরকে আমরা আমাদেরকে বলা হয় একটা আরটিআই রিপোর্ট থাকলে সেটা গ্রহণযোগ্যতা পাবে। অনেক সময় বলা হয় যে এই সার্টিফিকেটটা সঠিক নয়, বলা হয় যে আরটিআই সার্টিফিকেট যদি থাকে তাহলে আরটিআই রিপোর্ট যদি থাকে সরি রিপোর্ট যদি থাকে তাহলে সেটা সঠিক বলে গণ্য করা হবে। তো এটা কতটা যুক্তিযুক্ত? এবং আমি যেটা আপনার কাছে জানতে চাইবো যে এইরকম এগুলো তো আমরা সাধারণত শুয়ে থাকি, তো এর বাইরেও আরো কোন কোন জিনিস আপনি প্রথমেই যেটা আমাদেরকে হাইলাইট করলেন বা মানে বিশেষ করে আমাকে উল্লেখ করলেন যে সরকারি দপ্তরের কোন কোন খাতে কি কি খরচ হচ্ছে, তো সেই বিষয়গুলো যদি

0: একটু সহজ করে বলেন।
1: দেখুন, ব্যাপার হচ্ছে যে আজকে আরটিআই এর প্রথম উদ্দেশ্যটা জানতে হবে। মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে যে প্রশাসনের স্বচ্ছতা প্রতিষ্ঠা করা,
0: আচ্ছা,
1: দুর্নীতি প্রতিরোধ করা,
0: হুম হুম
1: নাগরিকদের তথ্য জানার যে সাংবিধানিক অধিকার সেটাকে
0: হুম হুম
1: কার্যকর করা,
0: হুম হুম
1: গণতন্ত্রকে আরো শক্তিশালী করা,
0: হুম হুম
1: আর সরকারি সম্পত্তির সঠিক ব্যবহার হচ্ছে কিনা
0: হুম
1: সেটা
0: হুম
1: নিশ্চিত করা। তো
0: আচ্ছা,
1: আজকে ধরুন পঞ্চায়েত থেকে একটা টেন্ডার পাস হয়েছে,
0: হুম হুম
1: সেই টেন্ডারে কতজন বিড দিল না দিল, কতটা কে বিড পেলো না পেলো, সেই সমস্ত কিছু তথ্য কিন্তু
0: হুম
1: আপনি
0: হুম
1: জানতে পারবেন।
0: হুম হুম
1: সেটা কিন্তু আরটিআই এর অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানা যায়। শুধু পঞ্চায়েতের ক্ষেত্রে না, কেন্দ্রীয় সরকারের সব দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের যত রকমের যত ডিপার্টমেন্ট আছে সব
0: হুম হুম
1: ডিপার্টমেন্টে,
0: মানে কোন কোন
1: জেলা শাসকের
0: দপ্তর আরটিআই, মানে কোন কোন দপ্তরে আরটিআই করা যায় আর কি?
1: যতগুলো গভর্নমেন্ট সেক্টর আছে সব সেক্টরে আপনি আরটিআই করতে পারবেন।
0: আচ্ছা, মানে স্কুল কলেজ সমস্ত জায়গাতে?
1: সমস্ত জায়গাতে, স্কুল
0: আচ্ছা,
1: কলেজ, বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা, পৌর কর্পোরেশন, সরকারি হাসপাতাল, সরকারি বিদ্যালয়, সরকারি কলেজ, ভূমি ও ভূমি
0: মানে
1: সংস্কার দপ্তর।
0: সরকারি যত দপ্তর আছে, ভূমি ভূমি সংরক্ষণ দপ্তর, মানে আমাদের দলিল পত্র, জায়গা জমির হিসেব নিকেশ সমস্তটা ঠিক আছে কিনা সেটাও আরটিআই এর মাধ্যমে আমরা জানতে পারি। অনেক সময় বিভিন্ন জায়গাতে দেখা যায় যে সার্টিফিকেটটা নকল বলে দিচ্ছে, এটা সার্টিফিকেটটা সঠিক নয়, কিন্তু সে তো যথারীতি পড়াশুনো করে সবকিছু করে সার্টিফিকেট পেয়েছে। তো এই জায়গা থেকে তখন বলে যে আরটিআই একটা রিপোর্ট থাকলে মানে ওটাকে সঠিক বলে গণ্য করা হবে, বা ওই যে বললাম কোনো সরকারি দপ্তরে, আপনি যেটা বললেন সব দরকার সরকারি দপ্তরের ক্ষেত্রে আমরা আরটিআই করতে পারি, কিন্তু কোনো সংস্থায় কোনো গণ্ডগোল হয়েছে, তো সেই সংস্থার গণ্ডগোল কেন হচ্ছে সেই মানুষটি সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য অনেকে আরটিআই করে, মানে হেডকোয়ার্টারে হয়তো আরটিআই করলো, এবার সেটা সঠিক তথ্যটা কি, মানে তারা কিরকম করে তারা আরটিআই রিপোর্টটা দেবে, সেটা আমি পদ্ধতিটা জানতে চাইছি আর কি।
1: অফিসিয়ালি যে রেকর্ড থাকবে সেই রেকর্ডটাই কিন্তু, সেই রিপোর্টটাই কিন্তু আপনাকে দিতে হবে।
0: মানে
1: আজকে এক্সাক্ট যেটা রিপোর্ট থাকবে সেই রিপোর্ট আপনাকে দিতে হবে। কেন, অ্যাকচুয়ালি আরটিআই অ্যাক্টে আপনি অ্যাপ্লিকেশন করলেন, সেই অ্যাপ্লিকেশন করার পরে আপনার মনে হচ্ছে যে আজকে আমি যে তথ্যগুলো চেয়েছি সেই তথ্যগুলো আমি ঠিক মতো পেলাম না, সেটার এগেনস্টে আপনি কিন্তু অ্যাপিলও করতে পারেন।
0: আচ্ছা, মানে ওই জায়গাটাই আমি জানতে চাইছি যে এই যে আরটিআই, আরটিআই তো এই যে আবেদন আমরা কেমন করে করব। হ্যাঁ, কোনো দপ্তরে তার উপরে হয়তো টর্চার হচ্ছে, কোনো মানে সরকারি দপ্তরে, আজকাল তো আকচার হয় বিশেষ করে চাপা থাকে সরকারি দপ্তরগুলোতে, কিন্তু তখন হচ্ছে অনেকে আরটিআই করে, তো বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্ট এলো কিন্তু সেই মানে ব্যক্তিটি সে তার সেই জায়গাতেই পড়ে রইলো, আর তারা তার তাদের মতন থেকে গেল হায়ার অথরিটিরা, কিন্তু এই যে আবেদন করার ক্ষেত্রে কেমন করে তারা আবেদন করবে যাতে তা সে মানে সুবিচারটা পাবে, এক ধরনের তো সুবিচার পাওয়ার জন্যই তথ্যগুলো সংগ্রহ করা, কেন সে আরটিআইটা করছে, তো সেই জায়গায় সে কেমন করে আবেদনটা করবে, তার পদ্ধতিটা কি, একদম ভেঙে ভেঙে একদম সহজ করে বলে দিন।
1: দেখুন, কিভাবে আরটিআই আবেদন করবেন,
0: হুম হুম
1: আরটিআই আবেদন করতে গেলে
0: হুম
1: আপনি বাংলাতেও করতে পারেন, ইংরেজিতেও করতে পারেন।
0: আচ্ছা,
1: আমরা যেরকম অ্যাপ্লিকেশন লিখি সেরকমই আরটিআই এর অ্যাপ্লিকেশন লেখা যায়।
0: হুম
1: সেক্ষেত্রে আমরা প্রথম যেটা করি, পাবলিক ইনফরমেশন অফিসার, যেটাকে পিআইও বলে,
0: মানে টু দা পাবলিক ইনফরমেশন অফিসার,
1: টু দা পাবলিক ইনফরমেশন অফিসার, যে ডিপার্টমেন্টে করবেন সেই ডিপার্টমেন্টের নাম দেবেন, তারপরে অ্যাড্রেস দেবেন,
0: আচ্ছা,
1: তারপরে আপনি আপনার মতো রেসপেক্টেড স্যার বা ম্যাডাম লিখে যেইভাবে অ্যাপ্লিকেশন লিখেন সেইভাবে লিখবেন। লেখার পরে আপনার কি কি তথ্য জানার দরকার আছে সেগুলো স্পেসিফিক্যালি আপনাকে বলতে হবে যে এই আমি পার্টিকুলার এই তথ্য তথ্যটুকু চাই, এই তথ্যটুকু আমায় দেওয়া হোক, এটার আমার সার্টিফাইড কপি চাই, এটার আমার কার্বন কপি চাই বা জেরক্স কপি চাই, সেভাবে স্পেসিফিক্যালি বলতে হবে। একটা অ্যাপ্লিকেশন যখন আমরা করব, আরটিআই অ্যাপ্লিকেশনে আমাদেরকে ইন্ডিয়ান পোস্টাল, একটা ইন্ডিয়ান পোস্টাল অর্ডার পাওয়া যায়, 20 টাকার ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, সেটা কিন্তু আপনাকে যেরকম ড্রাফট কপি হয় সেরকম একটা কপি ইন্ডিয়ান পোস্টাল অর্ডারে কিনে ওটার সাথে আপনাকে অ্যাফিক্স করে দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে।
0: আচ্ছা, তো ব্যাপার

0: হচ্ছে ধরুন কোনো স্কুল বা কলেজের সম্পর্কে আমরা জানতে চাইছি, তো সেই ক্ষেত্রে আমরা কোথায় আরটিআই টা করবো, অ্যাপ্লিকেশনটা করবো?
1: দেখুন, ন্যাচারালি আপনি একটা কলেজের সম্পর্কে যদি জানতে চান,
0: হুম হুম
1: তাহলে কলেজের আরটিআই যে পিআইও মানে পাবলিক ইনফরমেশন অফিস হচ্ছে রেজিস্ট্রার। রেজিস্ট্রার বলতে মানে পার্টিকুলারলি ধরুন যে আপনি জানতে যাচ্ছেন যে একটা নির্দিষ্ট ক্যান্ডিডেটের রেজাল্ট সম্পর্কে আপনি জানতে যাচ্ছেন,
0: হ্যাঁ হ্যাঁ
1: সেক্ষেত্রে রেজিস্ট্রার সমস্ত রকম সমস্ত কিছু মেনটেন করে, সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রারকে পিআইও টু দা পাবলিক ইনফরমেশন অফিসার,
0: হ্যাঁ
1: আপনাকে ইউনিভার্সিটির নাম দিতে হবে নিচে, তারপরে অ্যাড্রেসটা দিতে হবে।
0: আচ্ছা, তো আমি কোন স্টুডেন্ট সম্পর্কে জানতে চাইলে সেখানে রেজিস্ট্রারের কাছে আমরা অ্যাপ্লিকেশনটা করব। তো আপনি
1: না,
0: যেটা, হ্যাঁ বলুন।
1: আপনি স্টুডেন্ট সম্পর্কে আপনি অন্য থার্ড পার্সন কেউ জানতে চাইলে জানতে পারবেন। তো আমি ধরুন যে আমার পার্টিকুলার একটা রেজাল্টের ব্যাপারে আমি একটা যে ইউনিভার্সিটি থেকে আমি কমপ্লিট করেছি,
0: হুম হুম
1: আমার মনে হচ্ছে সেই জায়গায় একটা ইনফরমেশন নেওয়ার দরকার আছে যে আমি যে মার্কশিটটা পেয়েছি সেই মার্কশিটটা সঠিক কিনা।
0: হুম হুম
1: সেক্ষেত্রে আমি আমার তথ্যটুকুই আমি পেতে পারবো। আমি থার্ড পার্সনের মানে সেকশন 8 একটা আরটিআই ইনফরমেশন অ্যাক্টে আছে,
0: আচ্ছা
1: যেখানটায় বলা আছে যে কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন দেওয়া, আমি থার্ড পার্টির ইনফরমেশন আমি কিন্তু পাবো না। সেই
0: আচ্ছা
1: রেস্ট্রিকশনের মধ্যে পড়লে পরে আমাকে ওরা সেই ইনফরমেশন গুলো দিতে আমাকে বাধ্য হয়।
0: বাধ্য নয়। যখন আমি কোনো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি ধরুন, সেখানে যখন
1: হ্যাঁ
0: ভেরিফাই হচ্ছে, তখনও কি আরটিআই রিপোর্ট লাগে?
1: দেখুন, এটা
0: মানে তারা
1: আপনার
0: যদি
1: আপনি
0: তারা তাদের
1: পার্টিকুলার
0: যদি হ্যাঁ তাদের হয়তো মনে হলো আমার সার্টিফিকেটটা নকল, বা হচ্ছে কারো হয়তো মনে হলো যে কিছু একটা, তো সে তারা কি আরটিআই করবে?
1: দেখুন, সার্টিফিকেট নকল যে ব্যাপারটা আপনি বলছেন সেটা তো টোটালটা আলাদা ব্যাপার। তার আগে আমাকে জানতে হবে আমি যে ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছি
0: সেটা
1: সেই
0: অ্যাফিলেট
1: ইউনিভার্সিটি
0: কিনা?
1: অ্যাফিলিয়েটেড কিনা,
0: হ্যাঁ
1: সেটা
0: হ্যাঁ
1: আমাকে জানতে হবে। তো সেই ক্ষেত্রে জানতে গেলে আমরা আরটিআই এর অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন করার পরে সেই পার্টিকুলার ইউনিভার্সিটি ইউজিসি গ্রান্টেড কিনা, অ্যাফিলিয়েটেড আছে কিনা, সেটা সেটা যদি সেই পিরিয়ডে থাকে তাহলে
0: হুম
1: সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকলো না।
0: হুম
1: এবার
0: হুম
1: সেকেন্ড কথা হচ্ছে আপনি যেটা বললেন যে আমার মার্কশিটটা নকল কিনা, তো
0: হুম
1: সেই ক্ষেত্রে আমার মার্কশিট সেই ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি থেকে আমি মার্কশিটটা পেয়েছি তার সাথে আমি যে মার্কশিটটা পেয়েছি সেটা ম্যাচ করছে কিনা, সেটা যদি হয়ে যায় তাহলে পরে আপনার আর কোনো প্রবলেম থাকার থাকে না।
0: আচ্ছা, আর আমরা কি কি বিষয়, মানে দলিল পত্রের ক্ষেত্রেও আমরা আরটিআই করতে পারি?
1: দলিল পত্রের ক্ষেত্রে দেখুন, ব্যাপার হচ্ছে দলিল কিন্তু পাবলিক ডকুমেন্টস না, প্রাইভেট ডকুমেন্টস। আপনার সম্পত্তি সেটা আপনার ডকুমেন্টস, সেক্ষেত্রে কিন্তু আরটিআই এর মাধ্যমে আমরা সেই জিনিসটা
0: ধরুন
1: পেতে পারি
0: আমি
1: না।
0: আপনার কাছ থেকে
1: আপনার
0: একটা জায়গা কিনছি, তো সেই
1: হ্যাঁ
0: জায়গায় দলিল তো অনেক সময় নকল দলিল দিয়ে দেয় না জায়গার, তো সেই জায়গায় কি করে আমি জানবো যে ওটা আসল কিনা? তখনও কি আমরা আরটিআই করব?
1: আমি আপনার কোশ্চেনটা ঠিক বুঝতে পারলাম না।
0: ধরুন আপনি যেটা কন্টিনিউয়েশন করছিলেন যে কোনো কিছু তথ্য, যে আমরা প্রথমে কি পড়াশুনোর সার্টিফিকেট, আমি একদম ছোট থেকেই পরপর যাচ্ছি আর কি শ্রোতা বন্ধুদের আমাদের সকলের সুবিধার্থে। ধরুন বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় হয় কি, অনেক সময় ঘটে থাকে, এখন প্রায়শই ঘটে থাকে, এখন কেন আগেও ঘটেছে, কোনো একটি জায়গা আমি কিনলাম, হ্যাঁ তো সেই জায়গার একটি তো দলিল আছে, মানে একটি তো নথিপত্র আছে, তো সেই জায়গাটি আমাকে দেওয়া হলো। তো আমরা সাধারণত বিএলআরও অফিস থেকে ওই জিনিসগুলো বের করি বা কিছু করি, কিন্তু সে আমাকে ওটি বিক্রি করেছে, দেখা যাচ্ছে ওই জায়গাটির অস্তিত্ব কিছু অস্তিত্ব আছে কি, বা ওটি অন্য কারো জায়গা বা কিছু, মানে মোটামুটি যে দলিলটি বা যে নথিটি আমাকে দিয়ে বিক্রি করেছে আমি হয়তো আগে কিছু দেখিনি, মানে না দেখেই কিনে নিয়েছি টাকা পয়সা দিয়ে, তো সেই পরে দেখা যাচ্ছে ওটি নকল। হ্যাঁ, তো সেটা যদি আমাদের জানতে হয় তাহলে সেটাও কি আমরা মানে বিএলআরও অফিসে আমরা আরটিআই করে জানবো, না এটাও কি আরটিআই এর মধ্যেই পড়ছে, সেই জিনিসটা আমি জানতে চাইছি, কারণ কি এটারও তো সত্যতাটা আমরা বিচার করছি, তাই না?
1: আপনি যে যে প্রশ্নটা করলেন, যেটা
0: হুম
1: ব্যাপারটা হচ্ছে যে আগের যে ওনারের কাছ থেকে আপনি প্রপার্টিটা নিলেন
0: হুম হুম
1: সেই প্রপার্টি আদৌ সেই ওনারের কিনা সেটা জানার জন্য আপনি অবশ্যই আরটিআই করতে পারবেন বিএলআর অফিসে,
0: আচ্ছা
1: যে এই পার্টিকুলার প্লট এই পার্টিকুলার খতিয়ান নাম্বারে
0: হ্যাঁ হ্যাঁ
1: ইনি অ্যাকচুয়াল মালিক কিনা, সেই
0: হ্যাঁ
1: ক্ষেত্রে কিন্তু সেটা আপনি আরটিআই এর অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু পেতে পারেন।
0: আচ্ছা, না বিশেষ করে এখন যে সকলে আমরা একটি করে ফ্ল্যাট কিনছি, অনেক ক্ষেত্রে ঠিক থাকছে, অনেক ক্ষেত্রে ঠিক থাকছে না। মানে ফ্ল্যাটটা সে কিনেছে, তার কাগজপত্রটা ঠিক নেই, সে তো টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছে, কিন্তু তার কাগজপত্র ঠিক নেই বলে সে আর কাউকে কখনো বিক্রিও করতে পারবে না বা কিছু করতেই পারবে না। সে যতদিন জীবিত আছে সে ওটাই বসবাস করছে, পড়ছে এই পর্যন্ত আর কি। বেশিরভাগ ক্ষেত্রে কাগজপত্র ঠিক নেই, তাহলে সেই কাগজপত্রগুলো কি এই আরটিআই এর মাধ্যমেই ঠিক করা যাবে, নাকি ফ্ল্যাটটা কেনার আগে আমরা আরটিআই এর মাধ্যমে সে কাগজপত্রগুলো ঠিক আছে কিনা জেনে নেব, কিন্তু কোথায় জানবো? এই ঘটনাগুলো আমাদের সঙ্গে প্রায়শই ঘটছে, তাই একটু জানার চেষ্টা করছি মাত্র।
1: ব্যাপারটা হচ্ছে, একটা সম্পত্তি কিনতে গেলে প্রপার্টির আগে সমস্ত কিছু জানতে গেলে সার্চিং করতে হয়।
0: হ্যাঁ
1: সার্চিং বলতে যে গোড়া থেকে শুরু করে লাস্ট অব্দি যার কাছ থেকে আপনি প্রপার্টিটা কিনছেন
0: হ্যাঁ হ্যাঁ
1: সেই চেনটা মিলছে কিনা, তো সেই চেন মেলানোর জন্য আপনার সমস্ত রকম সমস্ত দলিল কিন্তু আপনার হাতে লাগবে, না হলে পরে কিন্তু চেন না মিললে পরে সেই প্রপার্টি কিন্তু যে টাইটেল সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই যাবে। তো সেই
0: আচ্ছা
1: ক্ষেত্রে আপনি আরটিআই এর মাধ্যমে কিছু তথ্য জানতে পারবেন যে অ্যাকচুয়াল ওনার কে ছিল প্রপার্টির, সেটা আপনি জানতে পারবেন যে আরএস টিনেন কে ছিল।
0: আচ্ছা, আমি
1: কিন্তু
0: একটু থামাচ্ছি। যে যে ফ্ল্যাট গুলো বিক্রি হচ্ছে, তো ফ্ল্যাট গুলো তো কোনো একজন মানুষের জায়গা ছিল, সেই জায়গাটি সে বিক্রি করেছে কোনো প্রোমোটারকে, সেই প্রোমোটার তা ফ্ল্যাট গুলোকে বিক্রি করছে, তো সেই জায়গায় আপনি বললেন মূল যে মানে মালিক তার নামটা আমরা জানবো, তো তাহলে কি যে আর জায়গা ছিল যে প্রোমোটারকে বিক্রি করেছিল, আইটিআই এর মাধ্যমে কি তার নামটা জানবো না প্রোমোটারের নামটা জানবো?
1: আপনি যেহেতু প্রোমোটারের কাছ থেকে নিচ্ছেন,
0: হুম হুম
1: তাহলে আপনি তো প্রোমোটারের কাছ থেকে নিলে পরে তো অটোমেটিক্যালি প্রোমোটার যে আপনাকে সেল করছে সেটা তো আপনার সেল ডিডের মধ্যে স্পেসিফিক্যালি বলাই থাকবে।
0: আচ্ছা
1: এবার আপনার মনে হচ্ছে যে টাইটেলটা ঠিক আছে কিনা,
0: হুম হুম
1: প্রপার্টি যে সেল হয়েছে প্রোমোটার যে পেলো,
0: হুম হুম
1: প্রোমোটার যে পেলো প্রোমোটার কোথার থেকে পেলো সেটা তো আপনাকে জানতে হবে।
0: হুম হুম
1: তো সেটা জানতে গেলে আপনাকে অরিজিনাল মালিক কে ছিল সেটা আপনাকে জানতে হবে।
0: হুম হুম
1: তো সেই তথ্য পেতে গেলে আপনি বিএলআর অফিসে আরটিআই এর মাধ্যমে কিন্তু পেতে পারেন।
0: আচ্ছা, তো কিভাবে আমরা আরটিআই করব?
1: আমি সেটাই বলছিলাম যে প্রথম যে আবেদনটা হবে আপনার,
0: হুম
1: আবেদন করতে গেলে আমরা যে কোনো হোয়াইট পেপারে আমরা আবেদন করতে পারি, সেটার জন্য নির্দিষ্ট কোনো ফরম্যাটও নেই।
0: হুম হুম
1: সেক্ষেত্রে আপনাকে টু অবশ্যই করতে হবে টু দা পাবলিক ইনফরমেশন অফিসার, যেটাকে আমরা বলি পিআইও।
0: হুম হুম
1: তারপরে আপনার আবেদন কি আছে সেই আবেদনটি লিখতে হবে, লেখার পরে আপনি কি কি তথ্য জানতে চাচ্ছেন এই সেগুলা প্রশ্নবোধক আকারে নিচে পরপর করে লিখতে হবে। আর সেই এই সেই যে আরটিআই অ্যাপ্লিকেশনটা,
0: হুম হুম
1: সেই অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের 20 টাকার একটা পোস্টাল অর্ডার পাওয়া যায়, সেই পোস্টাল অর্ডার অ্যাফিক্স করে দিতে হবে। তারপরে নির্দিষ্ট যে ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টে গিয়ে আপনি ডাইরেক্টলি জমাও করতে পারেন বা থ্রু পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন।
0: আচ্ছা, সেই ডিপার্টমেন্টে পাঠাবো, কিন্তু কখন আমরা আরটিআই করব?
1: আপনার কোথাও মনে হচ্ছে যে কোনো জায়গায় ধোঁয়াশা, সেই জন্য আপনি জানার জন্যই আপনি আরটিআই করবেন।
0: যে কোনো সময় আমরা করতে পারি, তো এর কি কোনো সময় বিধি আছে যে এত সময়ের মধ্যেই আরটিআই করতে হয়, না হলে
1: না,
0: সেরকম কিছু নেই?
1: সময়বিধি বলতে আপনি আরটিআই অ্যাপ্লিকেশন করার পরে 30 দিনের মধ্যে যে ডিপার্টমেন্টকে আপনি আরটিআই করলেন সেই ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি উইদিন 30 ডেজ এর মধ্যে আপনাকে রিপ্লাই করার। যদি
0: আচ্ছা
1: উইদিন থার্টি থার্টি ডেজ এর মধ্যে না করে,
0: হুম হুম
1: তাহলে পরে সেই না করার পরে আপনি কিন্তু ফার্স্ট অ্যাপিলেট অথরিটি যিনি আছেন তার কাছে কিন্তু ফার্স্ট অ্যাপিল করতে পারবেন যে আমি
0: আচ্ছা
1: এই সমস্ত তথ্য পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে চেয়েছিলাম, সেগুলো আমাদেরকে প্রোভাইড করেনি, তো সেই কারণে আমি এই ফার্স্ট অ্যাপিল করেছি। তো এবার ফার্স্ট অ্যাপিল করার পরে
0: হুম হুম
1: সেই ফার্স্ট অ্যাপিলেট অথরিটি দুই পক্ষকেই নোটিশ করবে, সেক্ষেত্রে অ্যাপিলেন্ট থাকবেন প্লাস আপনার হচ্ছে যে ডিপার্টমেন্টে আপনি প্রথম আরটিআই অ্যাপ্লিকেশন করেছিলেন সেই
0: হুম হুম
1: ডিপার্টমেন্টকে চিঠি করে, চিঠি করে দুই
0: আচ্ছা
1: পক্ষে একটা নির্দিষ্ট ডেট দেবে, সেই ডেটে আপনাদেরকে দুই পক্ষকে ডাকা হবে, সেখানে দুই পক্ষের বক্তব্য শুনে সেখানে অর্ডার পাস করা হবে।
0: আচ্ছা, আমি এর মধ্যে একটু জিজ্ঞেস করছি শ্রোতা বন্ধুদের এবং সকলেরই একটা প্রশ্ন এই মধ্যে যা মানে হয়তো জাগছে, যে এর এই অ্যাপ্লিকেশন

0: পেছেন, এত সব কাণ্ড কর্মকাণ্ড করার জন্য কত খরচ পাতি পড়ে? ওই 20 টাকার
1: দেখুন, আমি
0: যে পোস্টাল অর্ডারটা বললেন, এছাড়া আর কি কোনো খরচ পাতি পড়ে?
1: আমি তো বললাম যে যে কোনো সাধারণ মানুষ একটা আরটিআই দরখাস্ত করতে পারে, সেক্ষেত্রে কোনো রকম কোনো খরচের কিছুই নেই।
0: আচ্ছা,
1: শুধুমাত্র ইন্ডিয়ান পোস্টাল অর্ডার প্রথম যখন অ্যাপ্লিকেশনটা ফাইল হবে, সেক্ষেত্রে 20 টাকার ইন্ডিয়ান পোস্টাল অর্ডার অ্যাফিক্স করে দিতে হয়, আর
0: আমরা
1: কোনো রকম কোনো খরচ নেই।
0: আর কোন রকম খরচ, আমরা যে কোনো সময় যে কোনো ধরনের নিজেদের মধ্যে তথ্য সঠিক কিনা জানার জন্য আরটিআই অ্যাপ্লিকেশনটা করতে পারি। আপনি তার বললেন যে তথ্যটা তাহলে কতদিনের মধ্যে দিতে হয় ওদেরকে? ধরুন যাকে আমি আরটিআই রিপোর্টটা চাইলাম, তো উনি আপনি বলছেন 30 দিনের মধ্যে ওদেরকে তথ্য দিতে হয় নাকি?
1: হ্যাঁ, 30 দিনের মধ্যে ওনাদেরকে রিপ্লাই করতে হবে।
0: আচ্ছা, ওনাদেরকে রিপ্লাই করতে হয়, আর যদি রিপ্লাই না করে তাহলে আমি আবার ঘুরে অ্যাপ্লিকেশন করব।
1: হ্যাঁ, তারপরে ওনার যে হায়ার অথরিটি,
0: হুম
1: মানে
0: হুম
1: ফার্স্ট অ্যাপিল, কিন্তু আপনি সেই যে ডিপার্টমেন্ট আপনাকে তথ্য দিল না, সাপোজ ধরুন আপনি প্রথমে বিএলওর কাছে একটা তথ্য চাইলেন,
0: একদম,
1: ব্লক ল্যান্ড রিফর্মস অফিসারের কাছে আপনি তথ্য চাইলেন, সেই তথ্যটা আপনাকে 30 দিনের মধ্যে আপনাকে দিল না,
0: হুম হুম
1: সেক্ষেত্রে আপনি সেই যে বিএলআরও অফিসার আপনাকে সেই তথ্যটা যে দিল না, তার এগেনস্টে আপনি কি করবেন, ডিএলআরও যে আছে, ডিএলআরও সাহেবের কাছে তখন আপনি ফার্স্ট অ্যাপিল করতে পারবেন।
0: হুম হুম
1: সেই ডিএলআরও সাহেব তখন দুই পক্ষকে ডাকবে, নোটিশ করবে, নোটিশ করে নিয়ে সেখানে শুনানি হবে, শুনানি হওয়ার পরে তারপরে নির্দিষ্ট একটা অর্ডার পাস হবে।
0: আচ্ছা, যে 30 দিনের মধ্যে হয়নি, এই যে ডাকা হবে, ডাকাটা কত দিনের মধ্যে হবে?
1: আপনার ওখানে আপনার টাইম লিমিট যেটা আছে, ওখানে আছে 45 ডেজ,
0: আচ্ছা
1: মানে ন্যাচারালি 45 ডেজ এর মধ্যে উনাকে ডাকতে হবে। কেন
0: আচ্ছা,
1: না হলে পরে আজকে আপনি সেকেন্ড অ্যাপিলের এখানটায় অপশন আছে, ফার্স্ট
0: হুম হুম
1: অ্যাপিলটা যখন করলেন, আপনি ফার্স্ট অ্যাপিল করার 45 দিনের মধ্যেও যদি কোনো রকম কোনো ইনফরমেশন না পান,
0: হুম হুম
1: মানে আপনি ডিএলআরও কেও জানালেন, জানানোর পরে আপনি কোনো রকম কোনো কিছু ইনফরমেশন পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু সেকেন্ড অ্যাপিল করতে পারবেন।
0: হুম হুম আচ্ছা,
1: সেকেন্ড
0: সেকেন্ড
1: অ্যাপিলেরও
0: অ্যাপিলটা
1: কিন্তু
0: কোথায়
1: অপশন,
0: করব আমি?
1: সেকেন্ড অ্যাপিল করার জন্য সেন্ট্রাল ইনফরমেশন কমিশন আছে, সেটা হচ্ছে আপনার দিল্লিতে, সেই দিল্লিতে সেন্ট্রাল ইনফরমেশন কমিশনে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে।
0: আচ্ছা, ওই পোস্টালের মাধ্যমে?
1: হ্যাঁ, পোস্টালের মাধ্যমে করতে হবে।
0: আচ্ছা, তো সেখানে আমি কি লিখব যে আমি আরটিআই করেছিলাম, আমি পাইনি, তারপরে আমি ফার্স্ট অ্যাপ্লিকেশন করেছিলাম, আমি কিছু আমার কিছু সুরাহা হয়নি, তাই আমি সেকেন্ড অ্যাপ্লিকেশন করছি, এরকম কিছু?
1: হ্যাঁ, সেরকম।
0: আচ্ছা, তাহলে প্রথমে আপনি আরেকবার ধাপে ধাপে বলুন যে প্রথমে আমরা কোথায় করব, কোন দপ্তরে আরটিআইটা করব, মানে কার কাছে করব?
1: প্রথমে আপনি যার কাছে তথ্য জানতে চাচ্ছেন
0: হ্যাঁ হ্যাঁ
1: সেই ডিপার্টমেন্টে আপনাকে স্পেসিফিক্যালি আরটিআই এর অ্যাপ্লিকেশন করতে হবে।
0: হ্যাঁ
1: তারপরে এখন আপনি অফিসিয়াল ওয়েবসাইটে দেখবেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে পরিষ্কার ভাবে লেখা থাকে যে এই ডিপার্টমেন্টের ফার্স্ট অ্যাফিলিয়েট অথরিটি কে।
0: আচ্ছা,
1: তাহলে সে নির্দিষ্ট ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করার পরে আপনার যদি কোনো রকম কোনো রেজাল্ট না হয়,
0: হুম হুম
1: সেক্ষেত্রে আপনি সেই ফার্স্ট অ্যাপিলটা আপনি তার অ্যাপিলিয়েট অথরিটি যে আছে সেখানে করতে পারবেন।
0: হুম হুম
1: এবার অ্যাপিলিয়েট অথরিটি যদি কোনো রকম কোনো রেসপন্স না করে, সেক্ষেত্রে আপনি সেকেন্ড অ্যাপিল, যেটা হচ্ছে সেন্ট্রাল কমিশনে করতে হয়, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন,
0: হুম হুম
1: সেখানে করতে হবে।
0: আচ্ছা, সেখানে দিল্লিতে করতে হবে, মানে ওটাই সবচেয়ে হায়ার
1: হায়ার
0: অথরিটি,
1: ফোরাম।
0: হায়ার অথরিটি। শ্রোতা বন্ধুরা, আজকে আর হাতে সময় নেই, আজকে আলোচনা এখানেই শেষ করছি। আজ আমাদের আলোচনার বিষয় ছিল রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 বা তথ্যের অধিকার আইন 2005 নিয়ে আমরা আলোচনা করলাম। আজ আমাদের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে আমরা পেয়েছিলাম রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী তন্ময় রাহা মহাশয়কে। অনেক অনেক ধন্যবাদ তন্ময় বাবু আপনাকে, আবারও কোনোদিন আবারও কোনো আইনের খুঁটিনাটি বিষয়ে আলোচনার জন্য নিশ্চয়ই আপনাকে পেয়ে যাব, এরকমই কিছু আইনের খুঁটিনাটি বিষয় আলোচনার ক্ষেত্রে নিশ্চয়ই আপনাকে পেয়ে যাব।
1: ধন্যবাদ, ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, আজকের মতন আইনি কথা অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবারও কোনো দিন আবারও কোনো আইনের খুঁটিনাটি বিষয় আলোচনা নিয়ে, আইনি কথা অনুষ্ঠান নিয়ে আমি সৌমিতার্ঢ্য হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন।

0: থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির আইনি কথা অনুষ্ঠান প্রতি মঙ্গলবার ঠিক রাত্রি 8টায়। আজ শুনলেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। নমস্কার, শুভরাত্রি।
1: আইনি কথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান রূপম ইসলামের কণ্ঠে।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আধুনিক গান শুনছেন রূপম ইসলামের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন রূপম ইসলামের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা, তারপর রাত 9টার ইংরেজি খবর।

0: হচ্ছে সুস্বাস্থ্য। হেপাটাইটিস সাবধান থাকুন। অনুষ্ঠানে রয়েছেন ডাক্তার আকাশ জয়সওয়াল।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য শুরু করছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ডাক্তার আকাশ জয়সওয়াল, আমরা তাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। নমস্কার ডাক্তারবাবু।
2: নমস্কার।
1: আমরা সকলেই জানি যে 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস ডে, এবং এই উপলক্ষে আকাশবাণী শিলিগুড়ির এই বিশেষ অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের একটু সচেতনতা করবার জন্য, তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে এবং হেপাটাইটিস কি, কেন, কিভাবে তার সুস্থতা রাখতে হয়, এই সমস্ত বিষয়ে আমরা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করব। এবং ডাক্তারবাবুর সুপরামর্শ আপনারা পাবেন, এবং আপনারা যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, আপনারা একটু মনোযোগ সহকারে অনুষ্ঠান শুনবেন, এই আশা আমরা রাখছি। ডাক্তারবাবু, প্রথমেই আপনাকে একটু জিজ্ঞেস করি যে বিশ্ব হেপাটাইটিস ডের উদ্দেশ্যটা কী আছে?
2: ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে মানে এ দিন এরকম একটু পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে জন্যে এ ডে মানে সেলিব্রেট করা যায়। কি এদিন মানে পাবলিককে একটু ইনফরমেশন প্রোভাইড করতে লাগবে কি মানে হেপাটাইটিস মানে কি আছে, কি রোগ হয় হেপাটাইটিস, লিভারের মধ্যে জন্ডিস হেপাটাইটিস ইনফেকশন কি রকম হতে পারে, কি রকম ট্রিটমেন্ট হয়, কি কি সোর্সেস অফ ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে, গভর্নমেন্টে কি কি স্কিম হচ্ছে যার জন্য পেশেন্ট ইজিলি ট্রিটমেন্ট পাবেন।
1: আচ্ছা, আমরা মূলত অনেক সময় কি হয় জানেন তো, যে আপনি যেহেতু একজন গ্যাস্ট্রোলজি ডক্টর আকাশ জয়সওয়াল, এবং আমাদের মনের মধ্যেও একটা কিন্তু ভাব থেকে যে আমরা আমাদের পেটে হঠাৎ ব্যথা হলো, আমরা তো বুঝতে পারি না কেন কি কারণে হচ্ছে, এটা যকৃত বা লিভারের জন্য হচ্ছে নাকি কিসের জন্য হচ্ছে। স্বাভাবিকভাবে আপনারা কোনো পেশেন্ট এলে প্রথমে আপনারা কিভাবে এই রোগটা নির্ণয় করেন?
2: হ্যাঁ, বেসিক্যালি অনেক সিমটম হয় যা মানে যদি আপনি দেখে কি আপনার শরীরে যদি এরকম সিমটম হয় আপনি একটু আইডিয়া নিতে পারে কি আপনার লিভারের সমস্যা হতে পারে।
1: আচ্ছা, আমার যদি লিভারের সমস্যা হচ্ছে কি হচ্ছে না, প্রথমে কি আমি কোনো গ্যাস্ট্রোলজির কাছে যাবো নাকি না প্রথমে কোনো জেনারেল ফিজিশিয়ানকে দেখিয়ে নেবো? কারণ আমাদের তো প্রথমে ধারণাটা থাকে না যে আমাদের কিসের থেকে হচ্ছে, তখন কিভাবে আমরা যাব একজন পেশেন্ট হিসেবে?
2: আর্লি স্টেজ যদি হালকা কিছু প্রবলেম হয় আপনি জেনারেল ফিজিশিয়ান কাছে প্র্যাকটিশনারের সঙ্গে কথা বলতে পারে, উনি আপনাকে একটু বোঝাতে পারে ইয়া টেস্ট করে দেখতে পারে কি প্রবলেম।
1: বাট
2: যদি প্রবলেম বেশি হয়, সাপোজ আপনার পুরো জন্ডিস হয়ে যাচ্ছে, চোখ হলুদ, পেচ্ছা পুরো হলুদ হয়ে যাচ্ছে,
1: সিমটমগুলো
2: এরকম যদি সিভিয়ার সিমটম হয়, যদি আপনাকে রক্তবমি হচ্ছে, কালো পায়খানা হচ্ছে, পেটের মধ্যে জল জমে গেছে, এরকম সিভিয়ার সিমটম হয়, ইমিডিয়েটলি আপনাকে গ্যাস্ট্রো লিভার এক্সপার্ট কাছে যেতে হবে।
1: আচ্ছা, তো এটা তো একটা মারাত্মক ভাইরাস ঘটিত রোগ নাকি?
2: হেপাটাইটিস অনেক টাইপে হয়, মানে অনেক পেশেন্টকে একটু হেপাটাইটিস এ না হেপাটাইটিস ই এই দুটো ইনফেকশন হয়। যদি এরকম ইনফেকশন হয় মোটামুটি 90-95% পেশেন্ট ইমিডিয়েটলি ওষুধ ট্রিটমেন্ট শুরু করে, এক দু মাস মধ্যে ঠিক হয়ে যায়। বাট হেপাটাইটিস বি অর হেপাটাইটিস সি একটু সিভিয়ার খারাপ ইনফেকশন,
1: আচ্ছা,
2: যদি এরকম হয় আর প্রপার ট্রিটমেন্ট পেশেন্ট না পায় তো এই পুরো লিভার ড্যামেজ করতে পারে।
1: আচ্ছা, আমি এখানে একটু জানতে চাই যে আপনি হেপাটাইটিস বি ই বা এ এই যে ভাগগুলো বলছেন, এটা একটু আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটু যদি আপনি ক্লিয়ার করে দেন যে এটা বিষয়টা কি আছে।
2: বেসিক্যালি অনেক টাইপ অফ হেপাটাইটিস ইনফেকশন, মানে যা কমন হয় আমি আপনাকে চারটা এক্সাম্পল দিচ্ছি। হেপাটাইটিস এ এন্ড ই এই দুটো ইনফেকশন যা হয় খাবার রাস্তায় পেটে যায়।
1: আচ্ছা,
2: মানে আপনি যদি কোনো ভারী খাবার দাওয়া করছে হোটেল রেস্টুরেন্টে, ও যদি ও খাবারের মধ্যে এরকম ইনফেকশন থাকে আপনার শরীরের মধ্যে চলে যায় ও ফির লিভার ইনফেকশন করে দেয়।
1: আচ্ছা,
2: বাট ফর্চুনেটলি ইনফেকশন খুব খারাপ নাই, মোস্টলি 90-95% পেশেন্ট ওষুধ খেয়ে এক দু মাস মধ্যে রিকভার করে যায়।
1: আচ্ছা,
2: বাট হেপাটাইটিস বি ও সি এ খুব খারাপ ইনফেকশন, ইয়ে ইনফেকশন হয় থ্রু ব্লাড ট্রান্সমিশন।
1: এটা কি হঠাৎ করে হয়ে যায় না কোনো খাবার খেতে খেতে হয়, এরকম কিছু ব্যাপার আছে?
2: খাবার মানে হেপাটাইটিস এ ই যে খাবার রাস্তা থেকে ইনফেকশন হয়
1: ওটা মূলত খাবারের রাস্তা থেকে,
2: হ্যাঁ, ও আপনার মুখেই পেটের মধ্যে যায়।
1: আচ্ছা আচ্ছা,
2: আর ইমিডিয়েটলি হয় না, মানে আপনি যদি খেয়েছে ইনফেকশন ও বডিতে যাবে, তারপর লিভারের মধ্যে স্প্রেড করে একটা মোটামুটি 15-20 দিন এরকম একটু সময় নেয়।
1: আচ্ছা,
2: তারপর পেশেন্টের সিমটম হয়, জন্ডিস হয়, জ্বর হয়, এরকম হতে পারে।
1: আচ্ছা,
2: আর হেপাটাইটিস বি ও সি এ খারাপ ইনফেকশন, এ ইনফেকশন ব্লাড থ্রু ট্রান্সমিট হয়, মানে কোনো ইনফেক্টেড পেশেন্টে যদি আপনি সম্পর্ক থাকে কি কোনো সেক্সুয়াল ট্রান্সমিশন হয়, ইনফেক্টেড পেশেন্ট থেকে আপনার ব্লাড নিচ্ছে, ইয়া যদি কোনো মাকে থেকে বাচ্চাকে ডিউরিং

0: ডেলিভারি ইনফেক্ট হতে পারে, যদি এই সোর্স ইনফেকশন মধ্যে যায় অনেক বছর লেটেন্ট পিরিয়ড হতে পারে, মানে কোনো জনকে ইনফেকশন হয়ে গেছে অনেক দিন, 5-10 বছর এরকম ইনফেকশন থাকে, কোনো সিমটম হয় না, তারপর যখন যদি লিভার ড্যামেজ হয় তারপর পেশেন্টকে সিমটম ডেভেলপ হয়।
1: আচ্ছা,
0: তারপর যদি লিভার খারাপ হয়ে যায় তারপর তো ট্রিটমেন্ট অনেক ডিফিকাল্ট।
1: ঠিক ঠিক। এবারে আমরা জানতে চাইব যে এই যে হেপাটাইটিস, এটার শব্দের অর্থটা কি, মিনিংটা কি আছে?
0: হ্যাঁ, হেপাটাইটিস মানে হচ্ছে লিভারের সোয়েলিং, মানে লিভারের ইনফেকশন জন্য লিভার একটু ফুলে যায়।
1: আচ্ছা,
0: তারপর ও লিভারকে যা রকম টার্ম ইউজ হয় ও হয় হেপাটাইটিস। আর হেপাটাইটিসের কারণ তো অনেক, একটা ইনফেকশন হতে পারে যা আমি এখনই বলেছি, ইনফেকশন ছাড়া অনেক অন্য কারণ হতে পারে। সাপোজ আপনি বেশি মদ খাচ্ছে, ড্রিঙ্ক করছেন, তারপর লিভার হেপাটাইটিস হতে পারে, তারপর বলা যায় অ্যালকোহলিক হেপাটাইটিস। অনেক পেশেন্টকে সুগার না ওবেসিটির জন্য ভি হেপাটাইটিস হতে পারে, লিভার ইনফেকশন, লিভারের সোয়েলিং, এরকম অসুবিধা হতে পারে। তারপর অনেক ওষুধ বেশি খায়, ওষুধ ভি লিভার ড্যামেজ করতে পারে, ড্রাগ ইন্ডিউস হেপাটাইটিস বলে। তো এরকম অনেক কারণ আছে।
1: আচ্ছা ডাক্তারবাবু, এবার একটু জানবো যে সাধারণ লিভারের রোগ সমূহগুলো, মানে কমন লিভার ইলনেসটা কি রয়েছে?
0: লিভারে যে ইলনেস হয়, লিভারে মানে যা ড্যামেজ হয়, কারণ অনেক হতে পারে। প্রথম তো দু কারণ যে আমি এখনই আপনার কথা হয়েছিল, একটু অ্যালকোহল মত হতে পারে, তারপর সেকেন্ড হয় লিভার ইনফেকশন, যা আগে বলেছে কি হেপাটাইটিস এ বি সি ই
1: ইনফেকশন,
0: হ্যাঁ ইয়ে দুটো প্রাইমারি কারণ। তারপর অনেক আর কারণ হতে পারে, একটু আছে লাইফস্টাইল ডিজিজ, যদি আপনার অনেক দিন থেকে ফ্যাটি লিভার থাকে ও আস্তে আস্তে করে লিভার ড্যামেজ করে দেবেন। তো যদি পেশেন্টের ওবিস আছে, ডায়াবেটিস আছে, সেডেন্টারি লাইফস্টাইল আছে, আপনার লিভারে ফ্যাটি লিভার অনেক বছর থেকে চলছে, তো লিভার আস্তে আস্তে করে ড্যামেজ হতে পারে। তারপর একটু কারণ হয় কি, যদি আপনার কোনো ফ্যামিলি হিস্ট্রি জেনেটিক কিছু ডিজিজ হয়, আপনার মা বাবা ভাই বন্ধু,
1: এটা কি বংশ পরম্পরায় হতে পারে?
0: হতে পারে, হতে পারে। অনেক ডিজিজ লিভারের জন্য এরকম হয়, তো ফ্যামিলিতে আস্তে আস্তে ট্রান্সমিট হয়। তো যদি আপনার কোনো এরকম ফ্যামিলি হিস্ট্রি আছে তো আপনাকে অলরেডি স্ক্রিনিং করতে লাগবে, আর্লি স্টেজে যদি ডিটেক্ট হয় তো আস্তে আস্তে করে কন্ট্রোল হয়ে যাবে।
1: আচ্ছা, কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি যে কেউ হয়তো অ্যালকোহল বা কোনো ধূমপান এই সমস্ত করছেন না, কিন্তু এমনও অনেক মানুষ আছেন যাদের কিন্তু লিভার বা যকৃতের বিভিন্ন রকম সমস্যায় ভোগেন, তো সেক্ষেত্রে এটা কেমন করে হয়?
0: হ্যাঁ, এক প্রাইমারি কারণ মানে এখন কারেন্ট পপুলেশনকে আমি যা দেখছি কি অনেকজন মদ না খায়, তখন বি পেশেন্টকে এরকম লিভার জন্ডিস বা লিভার ড্যামেজ হতে পারে। তো একটু ইম্পর্টেন্ট কারণ আছে কি কারেন্ট লাইফস্টাইল। আমি এখন দেখছি অনেক পেশেন্ট রেগুলার মানে একটু আনহেলদি লাইফস্টাইল, আনহেলদি ডায়েট থাকে, খুব প্রচুর ফাস্ট ফুড, জাঙ্ক ফুড ডেলি খাচ্ছে, ফ্রিকুয়েন্টলি আপনি রেস্টুরেন্ট হোটেলে খাওয়া দাওয়া চলছে, আনহেলদি ডায়েট লাইফস্টাইল গ্রেজুয়ালি লিভারের মধ্যে আস্তে আস্তে ফ্যাট ডিপোজিট করে, ওর অনেক বছর থেকে এরকম ফ্যাটি লিভার থাকে, আস্তে আস্তে করে লিভার ড্যামেজ করে দেয়। তো অনেকজন আমি যা এরকম দেখছি কি নো অ্যালকোহল নো স্মোকিং, বাট স্টিল মানে আস্তে আস্তে করে লিভার ড্যামেজ হচ্ছে।
1: হ্যাঁ, লিভার ড্যামেজ হচ্ছে। এটা কি বংশ পরম্পরার জন্য হচ্ছে নাকি না, এটা কারণটা আপনারা কি অনুসন্ধান করছেন?
0: কারেন্ট জেনারেশন কারেন্ট পপুলেশন কি যা হচ্ছে ও প্রাইমারিলি ইস্যু এই হয়ে গেছে কি কারেন্ট পপুলেশনের মধ্যে একটু লাইফস্টাইল রিলেটেড কোনো অ্যাওয়ারনেস নাই। মানে আমি দেখছি কি একটু কমন একটু পরম্পরা হয়ে গেছে কি এখন রেগুলারলি উইকেন্ডকে পিজা বার্গার এরকম অনেক ফাস্ট ফুড জাঙ্ক ফুড ইনটেক বেড়ে যাচ্ছে, আর অত কম্পারেটিভলি আপনার এক্সারসাইজ নাই, সেডেন্টারি লাইফস্টাইল, তো আপনি যত এক্সট্রা ক্যালোরি ইনটেক করছেন কনজিউম যত হচ্ছে ওতনি খরচ হচ্ছে না, পুরো ডিপোজিট হয়ে যাচ্ছে
1: ভিতরে
0: লিভারের মধ্যে। তো ওই আস্তে আস্তে করে লো গ্রেড কন্টিনিউয়াসলি অনেক বছর থেকে ড্যামেজ করে যাচ্ছে, 5-10 বছর পর লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে।
1: তো এক্ষেত্রে কি ধরুন পান বা জর্দা যারা রেগুলার খান, তো এটা কি লিভারের ক্ষতির একটা সম্ভাবনা আছে?
0: মানে প্রাইমারিলি ইয়ে যে পান খাইনি জর্দা ইয়ে ডাইরেক্টলি ড্যামেজ করে না, বাট যদি ইয়ে আপনার অলরেডি যদি হাই রিস্ক ক্যান্ডিডেট, মানে অলরেডি আপনি সাসেপ্টেবল ক্যান্ডিডেট, মানে অলরেডি রিস্ক হতে পারে কি আপনার লিভারের সমস্যা, সাপোজ আপনি মদ খাচ্ছে সঙ্গে সঙ্গে খাইনি জর্দা খাচ্ছে, তো অ্যাডিশনাল ড্যামেজ করে। যদি আপনি অলরেডি ডায়াবেটিক আছে, যদি আপনার অলরেডি ওভারওয়েট আছে, ও যদি সঙ্গে সঙ্গে খাইনি জর্দা খায় অ্যাডিশনাল ড্যামেজ করে।
1: এরকম ডাক্তারবাবু অনেক সময় দেখা যায় না যে খারাপ জীবনযাত্রার জন্য আমাদের কিন্তু লিভারের ক্ষতি হচ্ছে, তো এই বিষয়ে আপনি আমাদের শ্রোতা বন্ধুদেরকে কি পরামর্শ দেবেন?
0: হ্যাঁ, বেসিক্যালি লাইফস্টাইল আজকের ডেটে মানে খুবই এক ইম্পর্টেন্ট প্রবলেম হয়ে গেছে। মানে আমি রেগুলার যা পেশেন্ট দেখি, আমি এটলিস্ট দেখছি কি 30% পপুলেশনকে ফ্যাটি লিভার হয়ে গেছে।
1: আচ্ছা,
0: আর আগে তো এরকম প্রবলেম ছিল কি অনলি যে ওভারওয়েট হয় ওবিস ক্যান্ডিডেট ওনারকে হয়, বাট আমি দেখছি কি এখন পেশেন্ট নর্মালি লিন থিন আছে, মানে নর্মাল বডি ওয়েট, স্টিল দেখছি কি পেশেন্ট

0: ফ্যাটি লিভার, খুব কমন হয়ে গেছে। তো কারণ কি আছে কি মানে আপনার ওজন বডি ওয়েট তো ঠিকই চলছে বাট লিভার মে ফ্যাট জমে যাচ্ছে, কেন কি বেসিক্যালি ব্যাপার ভাই কি আপনার ডায়েট লাইফস্টাইল খুব খারাপ, আপনি সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করছে, আপনার ডায়েটের মধ্যে যত আপনি ক্যালোরি খাচ্ছে অত খরচ করছে না। তো আপনি যদি লিন আছে মানে এরকম নাই কি আপনার ফ্যাটি লিভার হতে পারে না, হতে পারে। আপনি ওই জন্য আমি অ্যাডভাইস করছি কি যদি আপনার এজ 40 ক্রস হয়ে গেছে ইয়া যদি আপনার কোনো রিস্কি ফ্যাক্টর আছে, সাপোজ আপনি ডায়াবেটিস আছে, আপনার থাইরয়েড সমস্যা আছে, আপনার কোলেস্ট্রল সমস্যা আছে, বছরের মধ্যে একবার করে রেগুলার আপনার আল্ট্রাসাউন্ড করে লিভার ফ্যাট আছে কি না একটু স্ক্রিনিং করতে লাগবে।
1: আচ্ছা আচ্ছা, আরেকটি জিনিস আমরা প্রায়শই শুনি যে এই তেলে ভাজা জিনিস খাওয়া, ধরুন যে পর্যাপ্ত ঘুম হচ্ছে না, তারপরে ধরুন যে মানসিক চাপ, হ্যাঁ, তারপরে ধরুন যে দেরিতে খাওয়া, এগুলো কি আমাদের লিভারের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে?
0: হ্যাঁ, ডেফিনেটলি। বেসিক্যালি যা আপনার আপনি বলছেন কি যদি আপনার ভালো করে স্লিপ হয় না, স্ট্রেস বেশি হয়,
1: অনেক সময় দেখা যায় খুব বসে কাজ করছে, রেগুলার বসে কাজ করা, হ্যাঁ, কম্পিউটারে বসে কাজ করা, এইসব ক্ষেত্রে কি আমাদের লিভারের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে?
0: হ্যাঁ, বেসিক্যালি কারেন্ট জেনারেশন তো যদি পড়াশোনা করে বেশি, অনেক সময় বসে বসে কাজ করে, অনেক ঘন্টা ঘন্টা কম্পিউটারে কাজ করে, তো আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব লিমিটেড হয়ে যাচ্ছে।
1: ঠিক।
0: আর এখন স্টুডেন্টস বি মানে যদি পড়াশোনা করছে না, বেড বসে ভিডিও গেম না টিভি দেখছেন, তো এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব লিমিটেড হয়ে গেছে, ওই জন্যে আপনার বডিতে যে ক্যালোরি ইনটেক হচ্ছে ও ইউজ হচ্ছে না, ওই একটু আনহেলদি লাইফস্টাইলের হিসা হয়ে গেছে। ওই একটু সেইং আছে না, obesity runs in the family because nobody runs in the family. তো বেসিক্যালি ওই ব্যাপার আছে কি ফ্যামিলিতে রেগুলার obesity চলছে, কেন চলছে কি আপনার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, তো এরকম ভিডিও গেম আর টিভি মোবাইল কম্পিউটার ছিল না, তখন তো গ্রাউন্ডে যায় স্টুডেন্ট ফুটবল ক্রিকেট সব খেলে এনার্জি ইউজ হয় এরকম।
1: ঠিক ঠিক ঠিক। তাহলে আপনি বলছেন যে এগুলো পর্যাপ্ত পরিমাণে না হলে পারে আমাদের ক্ষতির সম্ভাবনা আছে, তাই তো? আচ্ছা, আমরা শ্রোতা বন্ধুদেরকে বারবার এই কথাই বলছি যে ডাক্তারবাবুর কাছ থেকে আপনারা শুনলেন। আচ্ছা ডাক্তারবাবু, দেরি করে রাতে খাওয়া, অনেকে আছে রাত্রি 12টা সাড়ে 12টা একটা সময় রাতের খাবার খাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি ক্ষতির সম্ভাবনা আছে?
0: হ্যাঁ অবশ্যই। বেসিক্যালি একটু প্রাইমারিলি একটু মেডিকেল অ্যাডভাইস আছে কি আপনি ডিনার যত আগে করে যত তাড়াতাড়ি করে,
1: সেটা আপনার মতে কতটা সময়?
0: আমি প্রাইমারিলি অ্যাডভাইস করছি কি 6টা 7টার মধ্যে আপনার ডিনার শেষ করতে লাগবে।
1: এখনকার সময়ে তো 6টা 7টার মধ্যে খাওয়া তো হয় না, তো স্বাভাবিকভাবে এটা কতটা দেরি করে একটু মানে খেলে আমাদের একটু শরীরে ক্ষতি হবে না, এরকম যদি পরামর্শ দেন।
0: প্রাইমারিলি আপনার একটু টার্গেট রাখতে হবে কি আপনার শোয়ার সময় যত সময় আছে, মানে সাপোজ আপনি রাতকে সাপোজ 10টার সময় আপনার ঘুমের সময়, তো 8টার সময় খেতে হবে, মিনিমাম 2 ঘন্টা গ্যাপ রাখতে হবে।
1: আচ্ছা, 2 ঘন্টা গ্যাপ।
0: হ্যাঁ, আর ডিনার যত লাইট হয় অত ভালো হবে।
1: আচ্ছা,
0: বেসিক্যালি আপনার রাতকে যত ক্যালোরি ইনটেক করে, রাতকে যা খাওয়া দাওয়া করছে, ও তো তারপর আপনি শুয়ে যাবেন, রাতকে ও এনার্জি খরচ হচ্ছে না, পুরো রিজার্ভ পুরো স্টোর হয়ে যাচ্ছে।
1: আচ্ছা,
0: তো ডিনার যত লাইট আর যত আগে করে অত ভালো হবে, তারপর আপনার 2 ঘন্টা একটু সময় নিতে হবে, যদি পসিবল আছে একটু হাঁটা চলা করতে হবে, একটু ওয়াকিং জগিং যদি
1: মানে খাবার পরে, খাবার
0: পর একটু করতে লাগবে, ডাইজেশন একটু ভালো হবে, খাবার ডাইজেস্ট হবে, আর আপনার কোনো এই খাবার রিলেটেড কোনো স্টোরেজ বেশি হবে না।
1: আচ্ছা, এরকম একটু, তার মানে আপনি বলছেন রাত্রিবেলা একদম হালকা খাবার খাওয়াটা উচিত, সে তাহলে আমাদের লিভারের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে, মানে লিভারটা ঠিক থাকবে। আর অনেক সময় দেখা যায় না যে রোল অফ অ্যাডিকশন মানে এই আসক্তির ভূমিকা, মানে ধরুন যে আসক্তি আপনি বলছিলেন কথা প্রসঙ্গে যে মদ্যপান বা অ্যালকোহল বা অনেক সময় দেখা যায় কেউ ড্রাগস নিচ্ছে, ইঞ্জেকশন নিচ্ছে, তো সেগুলো কি আমাদের হেপাটাইটিস বি বা সি দিকে কি আমরা ঝুঁকে যাচ্ছি?
0: হ্যাঁ দেখুন, অ্যাডিকশন 2 টাইপ থেকে আপনার লিভার ড্যামেজ করে। একটু তো আগেই আপনি কথা বলেছে কি অ্যালকোহল মদ খেলে লিভার ডাইরেক্টলি ড্যামেজ করে। সেকেন্ড আছে যা মানে একটু বলে কি আইভি ড্রাগ অ্যাবিউজার, মানে ইঞ্জেকশন রাস্তা দিকে যে ড্রাগস নেয়, তো ও কি আছে নিডল শেয়ারিং হয়, ও থেকে লিভারের মধ্যে হেপাটাইটিস বি ওর সি ইনফেকশন যেতে পারে।
1: আচ্ছা,
0: আর যদি ইনফেকশন হয় আপনি সম্পর্কে থাকবেন, তো ইনফেকশন ইনফেক্টেড নিডল থ্রু অন্য জনকে স্প্রেড হয়।
1: আচ্ছা,
0: ইয়ে একটু খুব মানে ক্রিটিক্যাল প্রবলেম, স্পেশালি ইয়াংস্টার্স কলেজ গোয়িং স্টুডেন্টস ওনারকে এরকম যদি ইনফেকশন স্প্রেড হয়, তো ইয়ে ইনফেকশন আস্তে আস্তে করে লিভারের মধ্যে চলে যায়, হেপাটাইটিস বি সি ইনফেকশন করে লিভার ড্যামেজ করতে পারে।
1: আরেকটি বিষয় আমি জানতে চাইবো, যেটা আমাদের অনেক পরিচিত জনদের মধ্যেও হয়েছে, যে লিভার সিরোসিস, লিভার সিরোসিস সম্পর্কে একটু আমাদের

0: শ্রোতা বন্ধুদের যদি একটু ক্লিয়ারলি বলেন, মানে এই রোগটি এখন প্রায়শই শোনা যায় এবং মানুষ বাঁচেও না, তাই লিভার সিরোসিস কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে, আমি তখন কি করব, একজন পেশেন্ট তখন কি করবে, আপনারা তখন তাকে কিভাবে ট্রিটমেন্ট করেন, লিভার সিরোসিসটা সম্পর্কে একটু ডিটেলস বলুন না আমাদের শ্রোতা বন্ধুদের কাছে।
1: হ্যাঁ, লিভার সিরোসিস মানে এই একটু টাইপ অফ লিভার রোগ হয় যা মানে লিভার সিরোসিস মানে লিভার ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে। আর বেসিক্যালি লিভার সিরোসিস মানে এরকম রোগ নেই যা ইমিডিয়েটলি হয়ে গেছে এক সপ্তাহ দশ দিন মধ্যে,
0: এটা কি অনেক আগের থেকে এই রোগটা হয়ে আছে কিন্তু বুঝতে তো পারে না পেশেন্ট।
1: হ্যাঁ, ইয়ে বেসিক্যালি গ্রেজুয়াল প্রসেস, অনেক বছর থেকে আস্তে আস্তে করে পাঁচ বছর না দশ বছরের মধ্যে লিভার সিরোসিস হয়, বাট ইম্পর্টেন্ট ইয়ে আছে কি আর্লি স্টেজ যদি হয় কোনো সিমটম পাওয়া যায় না, আর্লি স্টেজে কোনো সিমটম হয় না, যখন একটু অ্যাডভান্স স্টেজ হয়ে যায় লিভার ড্যামেজ হয়ে যায় তারপর সিমটম পাওয়া যায়। আর কারণ কি আছে, কারণ ওই যা আমি আগে বলেছি, অ্যালকোহল, লিভার হেপাটাইটিস ইনফেকশন, জেনেটিক কারণ, ডায়াবেটিস, ওবেসিটি, ইয়ে সব কিছু কারণ। তো আপনাকে কি করতে লাগবে যদি এরকম কোনো রিস্ক ফ্যাক্টর আছে,
0: কিন্তু পেশেন্ট তো বুঝতে পারে না যখন লিভার সিরোসিসটা হচ্ছে একদম লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ছে, তখন বলছে যে আর খুব বেশি আয়ু নেই, এটা অনেকের ক্ষেত্রেই দেখেছি আমি, তো সেক্ষেত্রে কি কোনো এর সলিউশন নেই?
1: আছে, ওই সলিউশন এই আছে কি যদি আপনার রিস্ক ফ্যাক্টর, সাপোজ আপনি ওবিস আছে, আপনি অ্যালকোহল নিচ্ছে, আপনার হেপাটাইটিস,
0: সেটা মহিলাদের ক্ষেত্রে হলে
1: মহিলা ডায়াবেটিক জন্য হতে পারে, ডায়াবেটিক আছে মহিলাকে, ওবিস মহিলা আছে, ওভারওয়েট আছে, হতে পারে। তো যদি আপনাকে রিস্ক ফ্যাক্টর আছে আপনাকে বছরের মধ্যে একবার করে রেগুলার স্ক্রিনিং করতে হবে।
0: আচ্ছা,
1: যদি আপনি স্ক্রিনিং করে আর্লি স্টেজে ডিটেক্ট হয়ে যায়, আর যদি ডিটেক্ট হয়ে যায় আপনি ওখান থেকেই ট্রিটমেন্ট শুরু করলে তো স্টেবিলাইজ করা যায়। আর অনেক পেশেন্টকে ইভেন রিভার্স করা যায়। সাপোজ কোনো পেশেন্ট অ্যালকোহল রিলেটেড সিরোসিস হচ্ছে, যদি মদ খেয়ে সিরোসিস হচ্ছে, আপনি আর্লি স্টেজে ডিটেক্ট হয়ে গেছে, আপনি ওই ওখানেই অ্যালকোহল টোটাল যদি বন্ধ করতে পারি আর লিভার ট্রিটমেন্ট শুরু করতে পারি, আপনার 50-50% চান্স আছে কি আপনার সিরোসিস রিভার্স হতে পারে। সেম পজিশন হেপাটাইটিস ইনফেকশন, কি যদি আপনি ডিটেক্ট হয়ে গেছে কি হেপাটাইটিস ইনফেকশন জন্য সিরোসিস হচ্ছে, আপনি ওখানেই হেপাটাইটিস ট্রিটমেন্ট শুরু করো আর একটু লিভারে সিরোসিস জন্য ট্রিটমেন্ট শুরু করো, অনেক চান্স আছে কি আপনার সিরোসিস রিভার্স করে যায়। বাট যদি আপনি অ্যাডভান্স স্টেজ হয়ে গেছে, আপনি পুরো লিভার ড্যামেজ হয়ে গেছে তারপর বুঝে যাচ্ছে, তারপর তো ওষুধ দিলে জাস্ট একটু কন্ট্রোল করা যায়, কিওর করা যাবে না। আর যদি পুরো লিভার ফেল হয়ে গেছে তারপর তো লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো অপশন নেই।
0: তো লিভার ট্রান্সফার কি আমাদের উত্তরবঙ্গে হচ্ছে কোথাও?
1: না না, শিলিগুড়ি,
0: শিলিগুড়িতে হচ্ছে না। বা লিভার ট্রান্সফারটা মানে বলছে একদম একটা রোগীর একদম শেষ পর্যায়ের যে বিষয়টা আসছে সেক্ষেত্রে বলছেন। কিন্তু আমার যেটা মনে হয় যে এখন কিন্তু আমরা প্রায়শই দেখি যে আপনি যেগুলো বলছিলেন যে অ্যালকোহল খেলে হবে, কিন্তু অ্যালকোহল না খেলে বা পান জর্দা না খেয়েও কিন্তু অনেক পেশেন্টকে আমরা দেখছি তাদের লিভার সিরোসিস হয়েছে। সেক্ষেত্রে এর কারণটা আপনি বলছিলেন যদিও, তবু আমি শ্রোতা বন্ধুদেরকে বলবো যে এর থেকে বাঁচার কী উপায় আছে।
1: হ্যাঁ, বেসিক্যালি প্রিভেন্টিভ মেজার্স মানে কি করে আপনি এই রোগ থেকে, হ্যাঁ, রোকথাম পারবেন, ওই জন্যে প্রাইমারিলি আপনাকে একটু অ্যাওয়ারনেস ইম্পর্টেন্ট। অ্যাওয়ারনেস কি আছে, আপনাকে খুব বেশি প্রিকশন মেনটেন করতে লাগবে, হেলদি লাইফ স্টাইল, নো এডিকশন, নো অ্যালকোহল স্মোকিং, নো ফাস্ট ফুড, আপনার রেগুলার ওয়েট কন্ট্রোল রাখতে হবে কি আপনাকে ওভারওয়েট, ওবেসিটি অ্যাভয়েড করতে লাগবে, যদি আপনি অলরেডি ডায়াবেটিস বা থাইরয়েড পেশেন্ট আছে বছরে একবার করে স্ক্রিনিং করতে লাগবে, যদি আপনি কোনো হাই রিস্ক পেশেন্ট, আমি এক্সাম্পল দিচ্ছি, সাপোজ আপনার কিডনির পেশেন্ট ডায়ালিসিস চলছে, যদি আপনি কোনো হাই রিস্ক প্রফেশন আছে, মানে হেপাটাইটিস ইনফেকশন অনেক জনকে কমন রিস্কই বেশি হয়, সাপোজ কোনো ট্রাক ড্রাইভার, প্রিজনার্স, ইয়ে হাই রিস্ক পপুলেশন, ইনারকে রেগুলার তাড়াতাড়ি একটু মোর ফ্রিকোয়েন্টলি স্ক্রিনিং করতে লাগবে, যখনই রিস্ক ফ্যাক্টর পাওয়া যায়, ইনফেকশন পাওয়া যায়, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করতে লাগবে। ডায়েট ঠিক করে রাখতে হবে, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এসব কিছু অ্যাভয়েড করতে হবে, লো কার্বোহাইড্রেট, লো ফ্যাট, হাই প্রোটিন ডায়েট ইনটেক মেনটেন করতে হবে। তো যদি এরকম আপনি সব প্রিকশন ফলো করে, প্লাস ওয়ান মোর থিং কি যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বারকে এরকম অলরেডি ইনফেকশন আছে ইয়া রিস্ক ফ্যাক্টর আছে, ইয়া আপনার মা বাবা ভাই বন্ধু কোনো জনকে এরকম হিস্ট্রি আছে, তো আপনাকে মোর ফ্রিকোয়েন্টলি রেগুলার ফলো আপ স্ক্রিনিং করতে হবে, যখনই ডিটেক্ট হয় ইমিডিয়েটলি ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে।
0: আচ্ছা, আমাদের আরেকটি বিষয় প্রায় মনে হয় যে গ্রামে গঞ্জে বা আমাদের শহরেও আছে যে অনেক সময় যে জল, দূষিত জল, এই জলের থেকেও কিন্তু অনেক সময় হেপাটাইটিসের দিকে যাওয়ার বা রোগের দিকে যাওয়ার একটা ঝুঁকি আছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? যেহেতু আপনি এমন একটি জায়গায় আছেন নার্সিং হোমে, সেখানে কিন্তু অনেক গ্রামাঞ্চলের পেশেন্টও আসে আপনার কাছে, আপনি দেখছেন রেগুলার, সেক্ষেত্রে আপনি এই বিষয়টা কি লক্ষ্য করছেন, এই জলের কথা বললাম যেটা?
1: হ্যাঁ, অবশ্যই

0: जो हेपेटाइटिस ए ई इनफेक्शन जो हमें इनिशियली कथा बोले छे, ये इनफेक्शन खावार रास्ता और जले थ्रू के ही अपना पेटे मध्य जाए।
1: अच्छा,
0: तो इनिशियली तो जोखन पेशेंट आसे एखन ऑलरेडी जॉन्डिस हो गए छे, हमें ट्रीटमेंट दीची एक दो मास मध्य रिकवर हो जाए, बट ये इम्पोर्टेंट आछे संगे संगे कि पेशेंट के बोझाते होबे कि इनफेक्शन अपना खावा दावा ये जल माध्यमे पेटे गए छे, तो अपनार के सब समय ये পরে প্রিকশন মেনটেন করতে হবে কি ফিল্টার জল খাও না তো একটু বয়ল করে ঠান্ডা করে এরকম জল মেনটেন করো, ও সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া ভি এরকম মেনটেন করতে লাগবে কি টোটালি হাইজিনিক খাওয়া দাওয়া করো, র্যান্ডমলি হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া একটু প্রাইমারিলি অ্যাভয়েড করতে লাগবে, ও যদি খেতে চাই তো খুব দেখে প্রপার অ্যাসেস করে খেতে হবে কি খাওয়া দাওয়া ভালোই আছে ও হাইজিনিক আছে ও ফ্রেশ আছে।
1: আচ্ছা, অতিরিক্ত তেল মশলা খাওয়া এটা কি আমাদের লিভারের ক্ষেত্রে কি খুব ক্ষতি করে?
0: ডেফিনেটলি, ইয়ে যে ডিপ ফ্রাইড ফুড হয় খুব তেল ভাজা করে যা খাওয়া দাওয়া হয় এ তো লিভার, নট অনলি লিভার, মানে লিভারের সঙ্গে সঙ্গে হার্টে ওর হোল বডির জন্যে বি একটু হার্মফুল আছে।
1: আচ্ছা,
0: এ যত আপনি অয়েলি স্পাইসি ওর ফ্যাটি ফুড খাচ্ছে ইয়ে সব কিছু আস্তে আস্তে করে লিভার ড্যামেজ করে, কোলেস্ট্রল লেভেল বাড়ায় ও ফির গ্রেজুয়ালি আস্তে আস্তে করে লিভার ড্যামেজ করে, তো যত কম খায় না খেয়ে ভালো হবে।
1: ডাক্তারবাবু, এবার একটু আসি যে খাদ্যাভ্যাসের উপায়, আমরা কিভাবে খাদ্য তালিকা যেটা রয়েছে মানে সকাল থেকে সন্ধ্যে রাত পর্যন্ত আমরা কীরকম খাদ্য খেলে আমাদের এই লিভারকে একটু বাঁচানো যায় বা লিভার থেকে একটু মুক্তি পাওয়ার জন্য, সেটা যদি আপনি বলেন যে কী কী ধরনের খাবার খাওয়া উচিত।
0: হ্যাঁ, প্রথম তো আপনার যে খাবার প্যাটার্ন আছে সকাল থেকে রাতে, যত আপনি ন্যাচুরাল খাওয়া দাওয়া করে অত ভালো হবে।
1: যেমন
0: মানে সাপোজ আপনি খাচ্ছে তো যত ফ্রুটস, ফল, সালাদ, সবজি,
1: আচ্ছা
0: এসব ন্যাচুরাল ফ্রুট,
1: আচ্ছা
0: আনপ্রিপেয়ার্ড ফুড, ইয়ে খাবার কম্পোনেন্ট বেশি করে রাখতে হবে। সেকেন্ড, যদি আপনি লাঞ্চ করছে ডিনার করছে তো আপনার সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট আমি সবাই জনকে অ্যাডভাইস করি নর্মাল পপুলেশনকে প্লাস লিভার পপুলেশনকে, কি লিভার পেশেন্ট হয় বা যদি নর্মাল পপুলেশন হয় আপনার ডায়েটের মধ্যে একটু ফাইবার ইনটেক বেশি রাখতে হবে।
1: যেমন
0: সাপোজ আপনি লাঞ্চ করে বসছি ডিনার করতে সময় বসছি, আপনি একটু প্লেট রেডি করো যখন একটু সঙ্গে সঙ্গে একটু ক্ষীরা গাজর যা যা আপনাকে অ্যাভেলেবল আছে আপনি একটু খেতে পারে, একটু অ্যাটলিস্ট 100 grams ফাইবার, মানে
1: স্যালাড টাইপের বলছেন,
0: স্যালাড টাইপের একটু রাখো।
1: আচ্ছা,
0: সেকেন্ড, তারপর আপনি যা খাচ্ছে ভাত খাচ্ছে ডাল তরকারি মাছ মাছ খাচ্ছে,
1: মাছের মধ্যে কোনো ভ্যারাইটিস আছে?
0: মাছ ইজ টোটালি সেফ অ্যান্ড হেলদি, আপনি মাছ খেতে পারে, আপনি চিকেন খেতে পারে, রেড মিট আপনাকে বেস্ট মোস্টলি অ্যাভয়েড করতে
1: লাগবে। আচ্ছা,
0: হাই ফ্যাট কন্টেন্ট আছে নট গুড ফর লিভার, তো বেটার টু অ্যাভয়েড, ও অ্যাভয়েড করতে লাগবে। আপনি চিকেন খেতে পারেন, চিকেন ইজ গুড ফর হেলথ।
1: আচ্ছা,
0: বাট ওই একটা প্রিপারেশন একটু ইম্পর্টেন্ট, আপনি একটু খুব ডিপ ফ্রাইড না করে ভালো হবে।
1: আচ্ছা,
0: মানে আপনি খুব অয়েল মশলা দিয়ে খাচ্ছে না এরকম একটু অ্যাভয়েড করে, যত মানে কম মশলা তেল অয়েল দিয়ে খাচ্ছে অত ভালো হবে।
1: আচ্ছা,
0: সেকেন্ড আছে একটু ব্যাপার কি আপনার কাছে খাবারের মধ্যে সুইটস অ্যাভয়েড করতে হবে,
1: সুইট
0: হাই সুগার।
1: আচ্ছা,
0: সুগার একটু বেশি খেলে হার্মফুল হয় লিভারের জন্য,
1: ঠিক
0: তো আপনি যত কম খায় অত ভালো হবে।
1: তার মানে আমরা আমাদের মিষ্টিটাকে থেকে একটু দূরে থাকতে হবে,
0: মিষ্টি লিমিটেড,
1: যেহেতু আমাদের হিন্দু বা বাঙালিদের তো মিষ্টি একটা লোভনীয় বস্তু তো বা খাদ্য, তো স্বাভাবিকভাবে মিষ্টি অ্যাভয়েড করা যায় না, তো একটা দুটো খেলে কি অসুবিধা
0: না? যদি আদারওয়াইজ আপনি ফিট আছে একটু লিমিটেড কোয়ান্টিটি খায় কোনো অসুবিধা নেই।
1: আচ্ছা, আমরা মোটামুটি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, এবারে আমরা চলে আসি যে ডাক্তারবাবু খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটা হচ্ছে যে প্রতিরোধমূলক ব্যবস্থা, মানে আমরা কিভাবে এই প্রিভেন্টিভ মেজার্সটা করবো আর কি, আমরা এর প্রতিরোধটা কীভাবে করবো সেই বিষয়ে যদি আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটু আপনি বলেন।
0: হ্যাঁ, বেসিক্যালি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আছে, গভর্নমেন্ট ক্যাম্পেইন আছে আপনারকে, এখন তো গভর্নমেন্ট ভ্যাকসিনেশন শেডিউল মধ্যেই হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন হয়, ছোট বাচ্চা থেকে জন্ম থেকে জিরোতে একটু অন বার্থ একটু ভ্যাকসিনেশন হয়, তারপর এক মাস পর, তারপর ছ মাস পরে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন হয়, তারপর আপনারকে একটু 10 বছর গ্যাপ দিয়ে একটু রেগুলার ফলো আপ করতে হবে কি ভ্যাকসিন কাজ করছে কিনা, যদি কাজ না করে তো ফের আবার বুস্টার ডোজ নিতে হবে। সেম অ্যাডাল্ট জনকে, কি এখন অ্যাডাল্ট জন আছে আপনি রেগুলার একটা মনিটরিং করো, যে চেক করো কি যদি আপনার ভ্যাকসিন কাজ করছে কিনা, যদি কাজ করছে তো ভালো, না তো আপনার একটা বুস্টার ডোজ নিতে পারে, স্পেশালি হাই রিস্ক
1: বড়দের ক্ষেত্রে কি আছে বয়স্কদের?
0: যদি আপনি এখন বয়স আছে 30, 40, 50, আপনি একটু চেক করো আপনার ব্লাডে ভ্যাকসিনেশন লেভেল কত আছে, কত অ্যান্টিবডি কাজ করছে কিনা, যদি ও লেস দেন 100 আছে মানে আপনি কোনো ডক্টরের সম্পর্ক করে ও আপনাকে ভালো একটু অ্যাডভাইস করে দেবেন কি টেস্ট লাগবে, তারপর ভ্যাকসিন লেভেল যদি আপনার অ্যান্টিবডি লেভেল ডাউন আছে আপনি ভ্যাকসিন বুস্টার ডোজ নিতে।
1: আচ্ছা,

0: করছে, হেয়ার কাটিং হচ্ছে, ওর যদি ব্লেড ব্লেড কন্টামিনেট হয়, একজনকে ইউজ করে সেকেন্ড জনকে ইউজ হয়, এই রাস্তা থেকে ইনফেকশন স্প্রেড হতে পারে, প্রিকশন মেনটেন করতে।
1: আচ্ছা, আর সরকারি কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ক্ষেত্রে?
0: হ্যাঁ, এখন গভর্নমেন্টে অনেক ক্যাম্পেইন চলছে কি রেগুলার স্ক্রিনিং জন্য, কি আপনার পপুলেশন, জেনারেল পপুলেশনকে কোনো হেপাটাইটিস ইনফেকশন আছে কি না, ওই স্ক্রিনিং হয় ফ্রি অফ কস্ট। তো
1: ফ্রি অফ কস্ট কি আপনাকে ওই বি আর সিটাই দেওয়া হচ্ছে?
0: বেসিক্যালি এই দুটো মেজর ডেডলি ইনফেকশন যা মানে লিভার ড্যামেজ করতে পারে, জীবনের রিস্ক হতে পারে, ওই জন্য প্রাইমারিলি গভর্নমেন্ট ক্যাম্পেইন চলছে। সেকেন্ড ব্যাপার কি, আগে তো এই ইনফেকশন জন্য যে ওষুধ হয় ও খুব দামি ছিল, বাট এখন গভর্নমেন্ট হসপিটাল অ্যান্ড গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে ফ্রি অফ কস্ট অ্যাভেলেবল আছে।
1: আচ্ছা,
0: তো যদি কোনো জনকে এরকম ইনফেকশন ডিটেক্ট হয় ও গভর্নমেন্ট ইনস্টিটিউট হসপিটাল থেকে ফ্রি অফ কস্ট নিতে পারে।
1: আচ্ছা, আপনারা জনসচেতন করবার জন্য আপনারা কি এরকম কোনো পরিকল্পনা নিচ্ছেন শিলিগুড়িতে বা উত্তরবঙ্গে, যে হেপাটাইটিস থেকে মানুষকে মুক্ত করবার জন্য এই এই কাজগুলো করা দরকার?
0: হ্যাঁ, আমি জেনারেল পপুলেশনকে একটু মেসেজ কনভে করতে চাইছি কি, যদি আপনাকে ইভেন স্লাইটলি ডাউট আছে কি যদি আপনাকে লিভারে কোনো ইনফেকশন হতে পারে, আপনাকে কোনো ফ্যামিলি ভাই বন্ধু কোনো জনকে আগে না কারেন্টলি লিভারে ইনফেকশন না জন্ডিস আছে, আপনারকে কোনো রুটিন চেক করে যদি আল্ট্রাসাউন্ডতে ফ্যাটি লিভার পেয়ে গেছে, ইয়া কোনো আপনার লিভার ফাংশন ডেরেঞ্জ আছে, গ্যাস্ট্রো লিভার ডাক্তার কাছে যেতে হবে, প্রপার পুরো চেক আপ করে দেখতে হবে, আর তারপর ইমিডিয়েটলি যদি ট্রিটমেন্ট স্টার্ট করতে পারে তো লিভার ডিজিজকে ইমিডিয়েটলি কন্ট্রোল করতে পারে আর টাইমলি রিভার্ট করতে পারে।
1: ঠিক, আর এবছর কি আছে থিম আপনাদের?
0: হ্যাঁ, মানে এভরি বছর ওয়ার্ল্ড হেপাটাইটিস ডেকে একটু থিম হয়। তো এ বছরের থিম আছে কি লেটস ব্রেক ইট ডাউন, মানে গভর্নমেন্টে একটু টার্গেট আছে কি ভাইরাল হেপাটাইটিসকে বাই 2030 থেকে এলিমিনেট করতে লাগবে, এই জন্য গভর্নমেন্ট প্ল্যান আছে ও গভর্নমেন্টের চেষ্টা চলছে কি এই ইনফেকশনকে বাই 2030 থেকে এলিমিনেট করতে লাগবে। তো কীরকম করা যায়, তো গভর্নমেন্টের প্ল্যান আছে, প্রথম তো কি কমন কমিউনিটিকে জেনারেল পপুলেশনকে একটা অ্যাওয়ারনেস বাড়াতে হবে, এজুকেট করতে লাগবে, যা আমি এখন যা কথা বলেছি কি কীরকম ইনফেকশন হয়, কীরকম কন্ট্রোল করা যায়, কীরকম ডায়েট একটু মেনটেন করতে লাগবে, প্লাস পাবলিক মধ্যে একটু অ্যাওয়ারনেস বাড়াতে হবে কি যদি এরকম প্রবলেম আছে তো গভর্নমেন্ট হসপিটাল অ্যান্ড সেট আপকে এরকম সব কিছু ট্রিটমেন্ট ফ্রি অফ কস্ট অ্যাভেলেবল আছে, যদি এরকম কিছু পাওয়া যায় আপনি ইমিডিয়েটলি গভর্নমেন্ট হসপিটালকে কন্ট্যাক্ট করে এরকম ট্রিটমেন্ট করে ইনফেকশন কন্ট্রোল করতে পারেন।
1: আচ্ছা, আর আপনি এবারে আমাদের শ্রোতা বন্ধুদেরকে কী বার্তা দেবেন যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, অ্যাজ এ ডক্টর আপনার কী বার্তা থাকবে?
0: আমি ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে আপনার সবাইজনকে এরকম রিকোয়েস্ট করছি কি আপনি একটু হেলদি ডায়েট ও লাইফস্টাইল মেনটেন করো, অ্যালকোহল অ্যান্ড অল টাইপ অফ অ্যাডিকশনকে অ্যাভয়েড করো, যদি আপনার কোনো সন্দেহ আছে কি কোনো লিভারের সমস্যা হতে পারে তো ইমিডিয়েটলি
1: ডাক্তারের কাছে
0: যেতে হবে, প্রপার টেস্টিং করে ট্রিটমেন্ট করতে লাগবে।
1: একদম ঠিক, আমরা এতক্ষণ হেপাটাইটিস নিয়ে আলোচনা করলাম, আর যেহেতু 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস ডে, স্বাভাবিকভাবেই বিশিষ্ট গ্যাস্ট্রোলজি ডক্টর আকাশ জয়সওয়াল এতক্ষণ আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন এবং আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে তার সুচিন্তিত মতামত এবং পরামর্শগুলো তিনি দিলেন। যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান অবশ্যই জানাতে ভুলবেন না, শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং ডক্টর আকাশ জয়সওয়ালকে আমরা অনেক নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।
2: শুনলেন সুস্বাস্থ্য, আলাপচারিতায় ছিলেন শান্তনু আচার্য। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, এখন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: প্রতিফলন হলো এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। এই বিলকে ভারতের সংসদীয় ইতিহাসের এক মাইল ফলক বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, A, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনের সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
2: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
0: বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়া প্রতিটি পড়ুয়ার অধিকার, প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেন তিনি। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের উপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর দুটোয় সভা বসলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি ক্ষুদ্র অতিক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজেস উন্নয়ন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনটি সংশোধন করা হয়েছে। বিল পেশের সময় বিরোধীরা তাদের নিজস্ব ইস্যুতে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। হৈহট্টগোলের মধ্যেই ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভা আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেন। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহানার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেস তথ্য সংরক্ষণ করতে হবে। যেসব শিক্ষার্থীকে বিক্ষোভে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। শীর্ষ আদালতের নির্দেশ, ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের, যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে।

0: এদিকে এই রায়ের পরই পশ্চিমবঙ্গের ধর্মতলায় পুলিশ ও সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংশাল আদালত। এ সংক্রান্ত মোট 7টি মামলা দায়ের হয়েছিল, এর মধ্যে 5টি দায়ের করেছিলেন সাংবাদিকরা এবং 1টি মামলা ছিল পুলিশ স্বতঃপ্রণোদিত। এই মামলাতেই 16 জনকে গ্রেপ্তার করা হয়। রাজ্য সরকারের শীর্ষ আদালতের নির্দেশ মেনে ওই মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে সরকারে সকলেই 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। সংসদ ভবনে জাতীয় গণতান্ত্রিক জোট বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএর সংসদীয় দলের সাপ্তাহিক কৌশল নির্ধারণী বৈঠক মঙ্গল মিলন আজ অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী দপ্তরের কার্যক্রমের পাশাপাশি অর্থ, বাণিজ্য, শিল্প এবং প্রযুক্তিগত ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপন্থা আলোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গৃহীত উদ্যোগ আরও ত্বরান্বিত করার ব্যাপারেও বৈঠক আলোচনা হয়। শ্রী মোদী বিভিন্ন দপ্তর ও মন্ত্রকের মধ্যে সমন্বয় বাড়িয়ে তোলার উপর জোর দিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি ভবনের দায়িত্বভার গ্রহণ করার 4 বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্চুয়ালি একা প্রকল্পের সূচনা করেছেন। তার ভাষণে রাষ্ট্রপতি দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের উল্লেখ করেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো, ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন, অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
1: The entire Union Territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people and their administrative oppression.
0: এদিকে সেদেশে তথাকথিত বিধানসভা নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের লক্ষ্য করে পাক সেনারা গুলি চালালে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ভারতে শিল্প উৎপাদন সূচক IIP চলতি বছরের জুন মাসের 7.3% বৃদ্ধি পেয়েছে, যা 23 মাসের মধ্যে সর্বোচ্চ। আজ প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী জুনে 4টি প্রধান ক্ষেত্রের প্রতিটিতেই ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 7.8% বৃদ্ধি হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে 10.6%। জল সরবরাহ, নিকাশি এবং বর্জ্য ব্যবস্থাপনায় এই হার 6%-এর সামান্য বেশি। ওড়িশায় অবিরাম বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত। প্রধান নদীগুলোর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈতরণী নদী বিপদ সীমা অতিক্রম করেছে। অন্যদিকে মহানদীর জলস্তরও ক্রমাগত বাড়ছে। IMD 4টি জেলার জন্য লাল সতর্কতা এবং অন্য 13টি জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে। এই জেলাগুলিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর দলও মোতায়েন করা হয়েছে। ভদ্রক জেলার রাজঘাটে সালান্ডি নদীও বিপদসীমা অতিক্রম করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভদ্রক ও যাজপুর জেলার সমস্ত স্কুল আগামীকাল বন্ধ থাকবে। জাপানের কুমামোতোতে আজ এক শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত 50 জন আহত হয়েছেন। আংশিক ক্ষতিগ্রস্ত একটি শপিং মলের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে জানা গেছে। ভূমিকম্পের তীব্রতা ছিল 7.1। এদিকে এই ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। চীনের হ্যাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারতের সোনম, উত্তম মাস্কার ও হিমাংশু ধিলন ব্রোঞ্জ পদক জয় করেছেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের শ্রীহরি নটরাজ 100 মিটার ব্যাকস্ট্রোক সাঁতার প্রতিযোগিতায় পরবর্তী ধাপের জন্য যোগ্যতা অর্জন করেছেন। নটরাজ 55.58 সেকেন্ড সময় নিয়ে হিটে পঞ্চম এবং সামগ্রিকভাবে ত্রয়োদশ স্থান অধিকার করেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্যসচিবদের নোটিশ জারি

0: আছে খবর এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ৪২১.৯ মিটারে অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুবিনয় রায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুবিনয় রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে মনের জানালা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, মনের জানালা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের বিষয় ভাবনা আমি থেকে আমরা। শিরোনাম শুনে এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা জীবনের ঠিক কোন অধ্যায়কে ইঙ্গিত করছি। ইয়াদিদাং হৃদয়াং তব তদিদাং হৃদয়াং মম, ইয়াদিদাং হৃদয়াং মম তদিদাং হৃদয়াং তব। বিবাহ বন্ধন হল এমন একটি পবিত্র বন্ধন যা দুটি মানুষকে নয়, দুটি হৃদয়কে ও দুটি পরিবারকে এক সুতোয় গেঁথে দেয়, যেখানে পথ চলা ভালোবাসা দিয়ে শুরু হয়, দায়িত্ব ও বিশ্বাসে পূর্ণতা পায়। বিবাহ বন্ধন হল এমন একটি বন্ধন যেখানে আমি আর তুমি মুছে গিয়ে আমরা হয়ে যায়। আজ এই অনুষ্ঠানের হাত ধরেই অনুভবের মধ্য দিয়ে আপনাদের নিয়ে যাব আপনার জীবনের সেই শ্রেষ্ঠ দিনটিতে, যেখানে নববর বা বধূবেশে আপনি দাঁড়িয়েছিলেন আর সামনে ছিল অজানা রহস্যময় সুন্দর এক ভবিষ্যৎ। ঠিক সেই দিনেরই গল্প শুনব আজকের এই অনুষ্ঠানে। কখনো আনন্দ, কখনো বিরক্তি, কখনো টেনশন, কখনো লজ্জা, এমনই ঠিক কোন মুহূর্তের কথা আজও আপনার মনে রয়ে গেছে। যেমন ধরুন, কনে যাত্রী বা বরযাত্রী নিয়ে হাসির কোনো স্মৃতি রয়েছে কিনা, বিয়ের পিঁড়িতে বসে আপনি কি হাসছিলেন নাকি টেনশন হচ্ছিল আপনার, সেই দিনটিতে এমন কোনো মুহূর্ত ছিল কি যখন আপনার খুব বিরক্ত বোধ হচ্ছিল, বা এমন কোনো মুহূর্ত ছিল যেটা আপনি খুব উপভোগ করেছিলেন? আচ্ছা, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনি একটু মনে করে দেখুন তো, সেই দিনটিতে লোডশেডিং, প্রবল বৃষ্টি বা কনকনে শীতের মুখোমুখি হয়েছিলেন কিনা আপনি। এই সব গল্প শুনব আজকের এই অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, আজ আমরা একই পরিবারের সদস্য, তাই ভীষণ জানতে ইচ্ছে করে আপনাদের মনের স্মৃতিগুলো, আপনাদের অনুভূতিগুলো। চলুন না ফিরে তাকাই আবেগঘন আপনার জীবনের সেই বিশেষ দিনটিতে।

0: একজন শ্রোতা বন্ধুকে আমরা পেয়ে গেছি, দেখে নিচ্ছি কে রয়েছেন ফোনে। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: আরো একবার দেখে নিচ্ছি, আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন ফোনে। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা
2: হ্যাঁ
0: থেকে বলছেন?
2: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: আচ্ছা, কেমন আছেন আপনি?
2: হ্যাঁ, ভালো আছি দিদি ভাই।
0: আচ্ছা, বোলপুর থেকে
2: হ্যাঁ
0: অম্বিকা মণ্ডল।
2: হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা, আজ তো আমাদের বিষয় ভাবনা এতক্ষণে আপনি শুনেছেন নিশ্চয়ই, আমি থেকে আমরা।
2: হ্যাঁ
0: আজ
2: দেখুন,
0: কিন্তু আপনার
2: প্রত্যেকটা,
0: জীবনে সেই বিশেষ দিনের স্মৃতিগুলো আমরা একটু ভাগ করে নেব, কি বলতে চান
2: হ্যাঁ
0: আপনি?
2: হ্যাঁ, আমি থেকে আমরা সত্যি, হ্যাঁ আমি থেকে আমরা হয়েছি আমি 2003 সালে।
0: হুম
2: হ্যাঁ,
0: হুম
2: আমি থেকে আমরা হয়েছি
0: আচ্ছা
2: তো, হ্যাঁ 2003 সালে হয়েছিল আমাদের শুভ পরিণয়।
0: আচ্ছা
2: সেখানে আমি, আমার একটা ছোট্ট ফ্যামিলি,
0: আচ্ছা আচ্ছা
2: প্রথমে 3 জন ছিলাম আমরা, 4 জন।
0: হুম হুম
2: হ্যাঁ, আমার হাজবেন্ড,
0: হুম
2: আমি, আমার শ্বশুর এবং শাশুড়ি।
0: আচ্ছা
2: হ্যাঁ, এখন বর্তমানে আমার এক পুত্র সন্তান,
0: হুম হুম
2: আর কিন্তু শ্বশুর মশাই উনি নেই, উনি মারা গিয়েছেন আর 7 বছর হয়ে গেল।
0: হুম
2: আর এখন আমরা মোটামুটি 3 জন থাকি, ছেলে এখন বাইরে থাকে, আর আমি, হাজবেন্ড আর আমার স্বামী, ইয়ে সরি, আমার শাশুড়ি মা, এই
0: আচ্ছা
2: 3 জন এখন ছোট্ট আমাদের ফ্যামিলি।
0: আচ্ছা
2: হ্যাঁ, আমি থেকে আমরা এভাবেই হয়েছি। আর আমি থেকে আমরা আরো হয়েছি আমার এই সমস্ত বেতার শ্রোতা পরিবারের সদস্য
0: একদম
2: এবং
0: একদম ঠিক
2: আপনারা, আপনারা এই আমি থেকে আমরা হয়েছি।
0: ঠিক
2: হ্যাঁ,
0: ঠিক ঠিক
2: এটাও আমার বিশাল বড় একটা প্রাপ্তি। হ্যাঁ,
0: একদমই
2: আমি
0: ঠিক বলেছেন।
2: থেকে আমরা এই যে একটা পরিষেবা, থেকে পরিষেবাটা এত দূর বিস্তৃত, এত দূর ছড়িয়ে আছে, যে এই মানে এই পরিষেবা থেকে, এই রেডিও থেকে, হ্যাঁ অনেক শ্রোতা বন্ধু পেয়েছি যাদের সঙ্গে আমার সম্পর্ক আছে, এবং
0: হুম
2: ফোনে
0: হুম হুম হুম
2: প্রতিনিয়ত তাদের সঙ্গে আমার কথা হয়। হ্যাঁ, এবং প্রত্যেকের সঙ্গে একটা সুমধুর সম্পর্ক গড়ে উঠেছে। আপনাদের সঙ্গে যেমন, হ্যাঁ, প্রত্যেক দিন কথা বলি, ভালো লাগে,
0: হুম
2: একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে আপনাদের সঙ্গে, সেই রকম, হ্যাঁ, শ্রোতা বন্ধুদের সঙ্গেও আমি থেকে আমরা কিন্তু হয়েছি।

0: আমরা
1: হ্যাঁ
0: এখন একই পরিবারের সদস্য,
1: পরিবারের
0: অনুভবে
1: একসাথে আমরা
0: সবাই আমরা
1: হ্যাঁ
0: একে অপরের সাথে যুক্ত হয়ে আছি, তাই না?
1: তো একদম এক ছাতার তলায় সবাই চলে এসেছি।
0: আচ্ছা দিদি, এবারে যে একটু বিষয়ে ফিরতে হয়, আমরা তো একটু জানতে চাইব সেই বিশেষ দিনের কথা, আপনার স্মৃতির কথা, কি কি মনে আছে আপনার, কেমন লাগছিল সেই
1: মনে
0: দিন?
1: মনে তো সবই আছে দিদিভাই।
0: আচ্ছা, একটু কোনো হাসির ঘটনা একটু, বা যে কোনো একটা
1: হ্যাঁ
0: ঘটনা যেটা আপনার আজও মনে রয়ে গেছে।
1: হ্যাঁ বলি, দেখুন আমাদের এই গ্রাম বাংলায় কিছু কিছু নিয়ম আছে। বিয়ের পর ওই যে অষ্টমঙ্গলা হয়,
0: হুম হুম হুম
1: হ্যাঁ
0: হুম
1: 7 দিন পর যে অষ্টমঙ্গলা হয়,
0: হুম
1: ওই অষ্টমঙ্গলায় গিয়ে যে একটা খেলা হয় হাঁড়ি ঢাকা বলে,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ
1: ওই খেলাটার সময় কি করা হয়, মানে যে বউ
0: হুম
1: কনে
0: হুম
1: তাকে না সাজিয়ে
0: হুম
1: মানে বরকে ঠকানোর জন্য অন্য মেয়েদেরকে সাজানো হয়,
0: আচ্ছা
1: বা অন্য হ্যাঁ অন্য কাউকে, বা বরকে ঠকানোর জন্য অনেক রকম অনেক কিছু প্ল্যান পরিকল্পনা করা হয় আগে থেকে। তো
0: আচ্ছা
1: সেই রকমই আমার পরিবর্তে আমি আর আমার ছোট পিসিমনি মানে হাইটটা একই, তো সেই রকম আমার ছোট পিসিমনিকে নবান্ন হয়েছিল বেনারসি পরিয়ে সব কিছু করে নিয়ে, তারপরে ওই যে এবার মুখের ঘোমটা নিয়ে বলেছে না ঘোমটা খোলা যাবে না, ঘোমটা নিয়ে
0: আচ্ছা
1: থাকতে হয় এটা নিয়ম, তো সেইভাবেই নিয়ম করে ঘোমটা ঢাকা দিয়ে আমার পিসিমনি ওই সব পা হাঁড়ি ঘুরছে
0: আচ্ছা
1: দেওয়াচ্ছে।
0: আচ্ছা
1: যখন শেষকালে সবাই বলছে যে বাবা জীবন তুমি কাকে নিয়ে ঘুরছো একবার দেখেছো তাকিয়ে, যখন ঘোমটাটা খুললো তখন এই যে মজার ব্যাপার
0: দারুণ
1: ঘটনাগুলো
0: মজার
1: মনে
0: ব্যাপার
1: হলো।
0: সত্যি।
1: হ্যাঁ এই
0: হ্যাঁ,
1: ঘটনাগুলো তো কোনোদিন ভোলার নয় দিদি ভাই,
0: আচ্ছা আচ্ছা,
1: এইরকম অনেক
0: এতে
1: মজা
0: কি
1: আছে।
0: আপনার কর্তা রাগ করেছিলেন না তিনি হাসছিলেন?
1: না না না না না রাগ করেনি, কারণ এগুলো তো যারা আমাদের জেঠিমারা কাকিমারা
0: হ্যাঁ
1: বিশেষ করে দিদারা ঠাকুমারা থাকেন তারা এগুলো করেন, তাহলে
0: আচ্ছা,
1: রাগ তো নয়, এটা বরঞ্চ একটা হাসি বা মজার একটা ঘটনা
0: একদমই
1: ব্যাপার।
0: তাই, একদমই
1: হ্যাঁ
0: তাই।
1: হ্যাঁ
0: খুব ভালো লাগলো আপনি ফোন করলেন,
1: হ্যাঁ
0: মজার একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করলেন।
1: ভালো
0: এভাবে
1: থাকবেন,
0: জুড়ে থাকবেন আমাদের
1: হ্যাঁ
0: সাথে দিদি, ভালো থাকবেন,
1: হ্যাঁ ভালো
0: নমস্কার।
1: থাকবেন আপনি, হ্যাঁ নমস্কার।
0: আমরা শুনে নিলাম আমাদের শ্রোতা বন্ধুদের, শ্রোতা বন্ধুর কাছে এক হাসির ঘটনা তার সেই বিশেষ দিনটিকে ঘিরে। আরও একজন শ্রোতা রয়েছেন, দেখে নিচ্ছি উনি কোন ঘটনা আমাদের সাথে শেয়ার করছেন। হ্যালো,
2: হ্যালো হ্যালো দিদিভাই নমস্কার, শুভ
0: নমস্কার,
2: সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: শুভ
0: কে
1: সন্ধ্যা,
0: বলছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি পূর্ব বর্ধমান জেলার পুকুর থেকে প্রবীর কুমার মন্ডল দিদিভাই।
0: আচ্ছা প্রবীরবাবু, কেমন আছেন?
2: দিদিভাই খুব ভালো আছি, আপনি কিরকম আছেন দিদিভাই?
0: ভালো আছি প্রবীরবাবু। আচ্ছা,
2: তো
0: আজকের আমাদের বিষয় ভাবনা আমি থেকে
2: হ্যাঁ
0: আমরা।
2: হ্যাঁ আমি থেকে আমরা দিদিভাই, দেখুন আমিও একাই আমি ছিলাম, আমরা হয়েছি এটা হচ্ছে 92 সাল,
0: আচ্ছা
2: হ্যাঁ তখন তখন 21শে ফেব্রুয়ারি
0: হুম,
2: দিদিভাই আমাদের আমি থেকে আমরা হয়েছি,
0: আচ্ছা, তার মানে
2: এবং আমি
0: বসন্তকাল ছিল।
2: হ্যাঁ বসন্তকাল
0: বাহ বাহ,
2: দিদিভাই,
0: হুম হুম
2: তো
0: হুম
2: এই বসন্তকালে আমি যখন বিয়ে করতে যাই দিদিভাই
0: হুম
2: তখন আমাকে এমন ঠকান ঠকি ছিল, সেই ঠকানোটা আপনাকে একটু বলি
0: একদম
2: দিদিভাই।
0: একদম শুনবো আমরা।
2: ওই রসগোল্লার ভেতরে সুপারি ঢুকিয়ে দিয়েছিল, মানে ওটা স্পেশাল করে তখন তো গ্রামে মানে রসগোল্লা বানানো হতো বাজার থেকে কিনে নেওয়া নয়, তো
0: হ্যাঁ
2: সেই রসগোল্লার ভেতরে সুপারি দিয়ে দিয়েছিল। আর এবারে আমাকে শাশুড়ি মা ভালো রসগোল্লাটা খাওয়ালো, কিন্তু
0: হ্যাঁ
2: পরে যখন মানে শালি মানে খাওয়াচ্ছে, আমার একটাই শালি, ও আমাকে খাওয়াচ্ছে আর আমি তো বুঝি না রসগোল্লা, আমি যেমনি রসগোল্লা নিয়ে নিয়েছি মুখে পুরোটা, আর চিবাতে গেছে আর সুপারি, আর তো আমি না
0: সর্বনাশ!
2: হ্যাঁ আমি না ফেলতে পারছি না গিলতে পারছি, আর ওরা হেসে সব একদম, তো আমি কি করব দিদি ভাই। তো এই যে ঠকান রাম ঠকান ঠকেছিলাম এইটা কিন্তু আমার মনের মণিকোঠায় এখনো
0: আজীবন
1: পর্যন্ত
0: মনে
2: আছে।
0: থেকে যাবে, তাই তো?
2: হ্যাঁ হ্যাঁ, এবং দেখুন আজ শ্বশুর মশাই আমার নেই, আমার বাবাও নেই, দুজনা নেই, কিন্তু শাশুড়ি মা আর মা আছেন,
0: হুম হুম হুম
2: এবং আমার এক মেয়ে এক ছেলে, তাদেরকে নিয়ে একসাথে চলছি দিদি ভাই, এবং মেয়ে এখন পিএইচডি করছে, আর ছেলে আমার মানে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই কন্ট্রাক্টরি করি, সেইখানে থাকে কাজ করে। আর এখন আরেকজন সদস্য বেড়েছে, সেটা হচ্ছে গোপাল, আমার ঘরে গোপাল এসছে, উনি একজন সদস্য আমাদের। হ্যাঁ, তো ওনার সেবা প্রত্যেক দিন নিয়ে খেলে দেয় এবং করে। আর আমার ঘরে কিছু গাছ মানে নন্দন কানন করা আছে ছাদের উপরে, ওইখানে গাছের ফুল পরিচর্যা করি দিদি ভাই।
0: আচ্ছা আচ্ছা, এইভাবেই চলছে দুজনের জীবন।
2: হ্যাঁ, দুজনের মধ্যে খুনসুটিও আছে আবার ভালোবাসাও আছে,
0: তাই তো থাকবেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
2: হয়তো হয়তো আমি ছেলেকে কিছু বলেছি, তখন ওনার রাগ হয়ে গেছে, আমাকে দুটো ধরে কথা বলে দিল। তাই এবারে মেয়েকেও যখন বলে তখন আমার চেঁচামেচি আরম্ভ হয়ে যায়। এই নিয়ে চলছে দিদি ভাই সংসার।
0: হ্যাঁ, রাগারাগি, ভালোবাসা, খুনসুটি, এগুলো তো সব জীবনেরই অঙ্গ, তাই না?
2: একশোবার দিদি ভাই সেটা। আর তারপরে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি জানেন তো, এই যে আপনাদের সাথে জুড়ে আছি, এই একটা পরিবার আমাদের বিরাট পরিবার দিদি ভাই।
0: হ্যাঁ, আমরাও খুব আপ্লুত, আমরা অপেক্ষায় থাকি আপনাদের প্রত্যেকের ফোন কলের।
2: একশোবার দিদি ভাই, দেখুন আমরাও আপনাদের অপেক্ষায় থাকি, দিদি ভাই কখন বলবে ভালো আছে। তো এই যে ভালোবাসাটা, এই তারবিহীন বেতারে যে ভালোবাসা, এই ভালোবাসাটা অটুট হয়ে থাকুক দিদি ভাই, এটাই আমরা চাই। নমস্কার,
0: নমস্কার, ভালো থাকবেন।
2: হ্যাঁ, সুস্থ থাকবেন দিদি ভাই।
0: আমরা শ্রোতা বন্ধুদের কাছ থেকে নানান মজার ঘটনা শুনতে পাচ্ছি তাদের জীবনে সেই বিশেষ দিনটিকে ঘিরে। আরও একজন রয়েছেন ফোন কলে, দেখে নিচ্ছি কে রয়েছেন। হ্যালো,
3: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি সুমন মৌর্য, আগরতলা থেকে।
0: বন্ধু আরেকবার বলুন আপনার নামটা।
3: আমি সুমন মোহরি,
0: মোহরি। আচ্ছা আচ্ছা,
3: ত্রিপুরা,
0: ত্রিপুরা থেকে। আচ্ছা আচ্ছা, বহু দূরের শ্রোতা।
3: আমি নিয়মিত শ্রোতা ম্যাডাম।
0: আচ্ছা, ধন্যবাদ। কেমন লাগে আমাদের অনুষ্ঠান?
3: ম্যাডাম খুব ভালো লাগে,
0: ধন্যবাদ।
3: তাই তো ফোন করি।
0: আচ্ছা সুমনবাবু, আজ মনের জানালা অনুষ্ঠানে আজকের বিষয় ভাবনা আমি থেকে আমরা। আপনার জীবনে সেই বিশেষ দিনটিকে ঘিরে কোনো স্মৃতির গল্প আমাদের সাথে যদি শেয়ার করেন।
3: ম্যাডাম আমার জীবনে সবচেয়ে মজার দিন ছিল আমার মামার বিয়েতে, আমি খুব মজা করেছি।
0: আচ্ছা,
3: এটা আমার জীবনে খুব সবচেয়ে মানে মজার দিন ছিল।
0: ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা, কখনো কখনো হয় আমাদের পরিবারে এমন কিছু কিছু আনন্দ হয়ে থাকে যেগুলো আমরা কোনোদিন ভুলতে পারি না, তাই না? আচ্ছা, কি হয়েছিল, কি আপনি একটু মজার ঘটনাগুলো একটু শেয়ার করুন আমাদের সাথে। কেমন মজা করলেন মামার বিয়েতে?
3: মজা বলতে মানে খুব মিষ্টি খেয়েছিলাম।
0: আচ্ছা,
3: খেয়েছিলাম বারবার, কিছুক্ষণ পরে বারবার বন্ধুদের সাথে।
0: আচ্ছা,
3: মিষ্টি খেয়েছিলাম অনেকখানি, মিষ্টি খেয়েছিল, পরদিন কি হবে পেটটা খারাপ হয়ে গিয়েছিল। এটাই আমার জীবনে সবচেয়ে মজার ছিল।
0: আচ্ছা,
3: আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগে, নতুন নতুন টপিক নিয়ে যে আলোচনা করেন খুব ভালো লাগে, তাই আমি ফোন করার চেষ্টা করে অ্যাপ্লাই করলাম। ফোনটা পেয়ে খুবই খুশি হলাম।
0: আচ্ছা আচ্ছা সুমনবাবু, একটা প্রশ্ন রয়ে গেল, আপনি কি বিবাহিত?
3: না ম্যাডাম, আমি তো এখনো বিয়ে করিনি।
0: আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। খুব ভালো লাগলো আপনি ফোন করলেন, এভাবেই জুড়ে থাকবেন আমাদের সাথে, আপনি বহু দূরের শ্রোতা আমাদের। হ্যাঁ, আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আপনার সুমনবাবু, আমরা অবশ্যই চেষ্টা করছি শোনাবার জন্য, আপনি সঙ্গে থাকুন। অনুষ্ঠানে আমরা শ্রোতা বন্ধুদের ফোন পাচ্ছি তাদের নিজের বিশেষ দিনটিকে ঘিরে, বা এই যে সুমনবাবু আমাদেরকে বলেন তার মামার বিয়েতে তিনি খুব আনন্দ করেছিলেন। আচ্ছা, এই মুহূর্তে একটা গান ভীষণভাবে শুনে নিতে ইচ্ছে করছে, আসুন শুনি একটা গান।

0: চমৎকার এই গানটি শুনলেন জীবন মরণ ছায়া ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। এর আগে যে গানটি আপনারা শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, ফোন করুন 9434076705 এই নাম্বারে। আজ অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা আমি থেকে আমরা। একজন শ্রোতা রয়েছেন ফোনে, দেখে নিচ্ছি কে আছেন। হ্যালো।
1: হ্যালো হ্যালো দিদি, আমি
0: হ্যাঁ বলুন, আরেকবার বলুন।
1: ত্রিপুরা থেকে কৃষ্ণমোহন বলছি।
0: শ্রোতা বন্ধু, আপনি আরেকটু পরিষ্কার করে বলুন, ঠিক বুঝতে পারছি না।
1: ত্রিপুরা থেকে কৃষ্ণমোহন বলছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি?
1: ভালো আছি দিদি, আপনারা সবসময় ফোন করে, এই তো কিছুক্ষণ আগে আমার বন্ধু সুমন মোহরি ফোন করলো।
0: আচ্ছা, আপনারা দুই বন্ধু? আচ্ছা আচ্ছা,
1: হ্যাঁ হ্যাঁ,
0: বেশ তো, এইভাবেই আমরা একটা পরিবার, আমাদের একটা পরিবার তৈরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ অনুষ্ঠানের বিষয় ভাবনা আমি থেকে আমরা, আপনার, হ্যাঁ আপনার সেই বিশেষ দিনটিকে ঘিরে কোনো যদি স্মৃতি থেকে থাকে আজ আমাদের সাথে ভাগ করবেন। হ্যাঁ, কোনো হাসির ঘটনা?
1: হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে। আমরা ওইলাম, আমরা এখানে মেলায় গেছিলাম, তখন তো ফোনের কোনো ব্যবস্থা ছিল না আমাদের, তো আমি থেকে আমরা 1988
0: আচ্ছা,
1: তো তখন ফোনে করে ছিল না, গ্রামের এত বয়স

0: আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, খুব ভালো লাগলো। এইভাবেই শ্রোতা বন্ধুদের আবেগ অনুভূতিগুলো আমরা শুনতে পাচ্ছি, তাদের স্মৃতিগুলো আমরা জানতে পাচ্ছি তাদের বিশেষ দিনটিকে ঘিরে। ভীষণ ভালো লাগছে, জুড়ে থাকবেন আমাদের সাথে এইভাবেই, খুব ভালো লাগলো ফোন
1: আমরা
0: করলেন।
1: ত্রিপুরা থেকে, আমরা ত্রিপুরা থেকে আবার সবসময় ফোন করি, সুমন মরি আর আমি,
0: হ্যাঁ, আপনা
1: কেউ হয় না।
0: আপনারা অনেক দূরের শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন।
1: গান শোনা দিব দিদি, গান
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, গান রয়েছে আমাদের
1: আমার
0: সাথে,
1: আশা ভোঁসলের গান একটা শোনাই দেন আর কি, আশা ভোঁসলেজি।
0: আমরা চেষ্টা করছি ভাই, যদি সম্ভব হয়।
1: ঠিক আছে,
0: অনুষ্ঠানের সময়ও প্রায় ফুরোলো, হ্যাঁ, এর মধ্যে যদি
1: ঠিক
0: আমাদের সম্ভব হয় আমরা অবশ্যই শোনাবো। ভালো থাকবেন,
1: ঠিক আছে,
0: নমস্কার।
1: নমস্কার নমস্কার নমস্কার।
0: আপনারা রয়েছেন মনের জানালা অনুষ্ঠানে, আজ আমাদের বিষয় ভাবনা আমি থেকে আমরা। আমরা অনেক মজার মজার ঘটনা বা আপনাদের সেই দিনটিকে ঘিরে অনেক স্মৃতি আমাদের সাথে শেয়ার করলেন আপনারা। খুব ভালো লাগছে ফোন করছেন, অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এলো, আমরা ছোট্ট করে একটা গান শুনে নিই মান্নাদের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, হাতে আর একেবারেই সময় নেই, শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ।

আর দিনের আবহাওয়ার পূর্বাভাস। এবারে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 অমৃতবাণী, চাষবাসের টুকিটাকি 6:25, 6:30 আরোগ্য অনুষ্ঠান, 6:35 ভাওয়াইয়া শিল্পী সোনালি জেসমিন, রবীন্দ্র সঙ্গীত নীলিমা সেনের কণ্ঠে 6:45 প্রত্যুষা সকাল 7:00, নজরুলগীতি বিভিন্ন শিল্পীদের কণ্ঠে 7:45, 8:30 হ্যালো আকাশবাণী, 9:00 শুনবেন আধুনিক গান শিল্পী লতা মঙ্গেশকর, সীমান্ত কথা সকাল 10:00, 10:20 রজনীকান্তের গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT, কিছু কথায় কিছু গানে 11:00, 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, 12:00 কথায় সুরে বেলা 1:00 মহিলা মজলিস, আদি সুর অনুষ্ঠানটি শুনবেন 1:45, 3:00 শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান সৃজনী, যুব অনুষ্ঠান 3:30, গ্রামেগঞ্জের সময় বিকেল 4:00, 4:30 ক্রীড়াঙ্গন, বিকেল 5:00 শুনবেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গান, 5:30 আনন্দধারা, 6:05 বিচিত্রা অনুষ্ঠানে শুনবেন রক্তেরও আধান, পরিবেশনায় দি নিউ বিনাপানি অপেরা, বিশেষ অনুষ্ঠান কেরিয়ার কাউন্সিলিং শুনবেন 7:05। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা রাত 8:00, 8:30 আধুনিক গান শিল্পী তালাত মাহমুদ, বিজ্ঞান ঘরে ও বাইরে রাত 9:30, 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলিমা সেন, মনের জানালা অনুষ্ঠানটি রাত 10:30। শুনলেন আগামীকাল আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। এবার আগামীকাল বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 বন্দনবার, 6:45 সঙ্গীত সরিতা, ভুলে বিছড়ে গীত 7:00, 8:30 চিত্রলোক, ইন্দ্রধনু 9:00, 11:00 চয়নিকা, 3:00 শুনবেন হ্যালো সাহেলি, ছায়াগীত অনুষ্ঠানটি 5:00, 6:05 গানের ভেলা, 7:00 জয়মালা, হাওয়া মহল অনুষ্ঠানটি রাত 8:00, রাত 9:30 আজ কি ফানকার, ছায়াগীত অনুষ্ঠানটি রাত 10:00, রাত 10:30 শুনবেন ঢালতি যায় রাত। শুনলেন আগামীকাল বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। অনুষ্ঠান প্রচারিত হল 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। স্টুডিওর খড়িতে সময় রাত 11:14। শেষ হল আজকের অধিবেশন। শুভরাত্রি, জয় হিন্দ।